107 মেগাহার্টজ FM Rainbow শুনছেন আনন্দধ্বনি রবীন্দ্রনাথের গান। আপনাদের সঙ্গে আমি তপারুতি এবং সময় প্রায় শেষের দিকে বইতে থাকছে। আরও দু একটি গান শুনব অবশ্যই, এরপরের শিল্পী অশোক তরু বন্দ্যোপাধ্যায়।

সময় প্রায় শেষ, তাই বিদায় নেব আজকের আনন্দধ্বনির শেষ শিল্পী স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত। তাঁর গানের সাথে সাথে আমি তপারুতি আনন্দধ্বনি অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকুন, শুনতে থাকুন 107 মেগাহার্টজ FM রেইনবো।

আকাশবাণী মৈত্রী, শুরু হলো প্রথম অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 6:01 হয়ে 28 সেকেন্ড, বাংলাদেশের সময় সকাল 6:31 হয়ে 41 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

একটি বিশেষ ঘোষণা, পশ্চিমবঙ্গ এবং তার উপকূলবর্তী মৎস্যজীবীদের জন্য কোনো সতর্ক বার্তা নেই। ঘোষণাটি এখানেই শেষ হলো।

0: শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী, মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনবেন সুচিন্তন।

কালিদাস ঋতুসংহার লিখেছিলেন, শেক্সপিয়ার লিখেছিলেন ভেনাস অ্যান্ড অ্যাডোনিস, এখনকার ইউরোপের কবিরাও লেখেন। কিন্তু তাঁদের একটা স্বাভাবিক পরিণতি আছে, তারা কুঁড়ি থেকে ফুল ও ফুল থেকে ফলে পরিণত হন। কিন্তু আমাদের সমাজের গড়ন এমন অদ্ভুত যে আমাদের এখানকার কবিরা কুঁড়িতেই পাকেন কিংবা পচেন। 30 বছর আগেও আমাদের পুরুষরা অল্প বয়সে বিবাহ করত, বাইরের নারীকে না জানলেও ঘরের নারীকে জানত। বহুকাল থেকে আমাদের দেশে নারীকে জানবার একমাত্র উপায় ছিল তাকে ঘরে এনে জানা। একজন একটি গল্প লিখেছেন, বাঙালি মেয়েকে জানতে হলে তাকে বিয়ে করতে হয়। আমাদের আগের জেনারেশনের তরুণরা তেমনি করে জেনেছিলেন। তাঁদের কবিতা দাম্পত্য কামের ও দাম্পত্য প্রেমের কবিতা। বিয়ে না করেও যে ভালোবাসতে পারা যায়, এটা তাঁদের চোখে দুর্নীতির মতো ঠেকত। ভালোবেসে বিয়ে করা তাঁদের কাছে অপরাধ বলে গণ্য হতো। কিন্তু তে হি নৌ দিবসাহ গতা, আমাদের বয়ঃসন্ধি কাটে প্রবাসে অবিবাহিত অবস্থায়। ঘরের নারী বাইরের নারী দুই আমাদের কাছে দুর্লভ। অগত্যা আমরা মানুষের উদ্দেশ্যে এমন কবিতাও লিখি যা কোনো রক্তমাংসের নারীর উদ্দেশ্যে লিখলে তিনি আমাদের ধিক্কার দিতেন। এ কবিতা আদি রসাত্মক নয়, বিভৎস রসাত্মক। এর ভোগ কামনাতে রাজসিকতা নেই, এর পূজা আকাঙ্ক্ষাতে সাত্ত্বিকতা নেই, এর ভাবে ভাষায় তামসিকতা। এই আমাদের ডেমোক্রেটিক সাহিত্য। শখানেক বছর পরে পানওয়ালি ও পালকি বেহারার দল যখন সাহিত্য সৃষ্টি করবে, তখন আমাদের রচিত তাদের মনস্তত্ত্বকে জাদুঘরে রেখে আমাদের মনস্তত্ত্ব গবেষণা করবে। শরৎবাবুর মেসের ঝি তার নিজের স্তরের মেয়ে, দৈবক্রমে অবস্থানে পড়েছে। নিজের আত্মীয়ার মন বুঝে শরৎবাবু তার মন কল্পনা করতে পারেন, তাই সাবিত্রীকে এত জীবন্ত মনে হয়। অচিন্ত্যবাবুর পুতুলি কি এমনি জীবন্ত? আমাদের স্তরের মেয়েদের সঙ্গে আমাদের যোগ নেই, এইটি আমাদের অধিকাংশের দুর্ভাগ্য। পারিবারিক প্রেমের দিন চলে গেছে, সামাজিক প্রেমের দিন আসেনি। মাঝখানে দাঁড়িয়েছে পর্দার প্রাচীর ও লোকনিন্দার কপাট। আমাদের স্কুলগুলো কলেজগুলো যতদিন না শান্তিনিকেতনের মতন হয়, ততদিন আমাদের তরুণ কবিরা সঙ্গিনীকে শ্রদ্ধা না দিয়ে কামিনীকে কামনা নিবেদন করবে। আমাদের আপিসগুলো যতদিন না মেয়ে কেরানিতে ছেয়ে যায়, ততদিন আমাদের তরুণ গল্প লেখকেরা পানওয়ালির বা মেসের ঝির ছাড়া আর কারুর মন বুঝতে মন দেবেন না। সমালোচকরা নিন্দা করছেন করুন, কিন্তু বরং পানওয়ালির মন বুঝতে চাইলে বোঝা যায় সমস্ত স্তরের অনাত্মীয়ার মন বোঝবার উপায় নেই। আমাদের ভদ্র সমাজে অনাত্মীয়ের সঙ্গে অনাত্মীয়ার মেলামেশা এত অল্প যে আমাদের অধিকাংশ সাহিত্যিককে দুধের স্বাদ ঘোলে মেটাতে হয়। এবং যে বয়সে আমরা কাব্য লিখতে আরম্ভ করি, সে বয়সে আত্মীয়ার সঙ্গেও আমাদের অধিকাংশের যোগ থাকে না।

সুচিন্তন অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আজ শুনলেন অন্নদা শঙ্কর রায়ের রচনা থেকে পাঠ। পরবর্তী অনুষ্ঠান একটু পরে।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে, 505 মিটারে অর্থাৎ 594 কিলো।

হয়েছে। এখন শুনবেন প্রথম আলো সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠানে গিটার পরিবেশনায় পণ্ডিত অনুপ দাশগুপ্ত, রাগ আহির ললিত ও ভৈরবী।

প্রথম আলো অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। সুবোধ্য সঙ্গীতের আসরে আজ গিটার পরিবেশনায় ছিলেন পণ্ডিত অনুপ দাশগুপ্ত, রাগ আহির ললিত ও ভৈরবী। এখন শুনবেন বাংলা সংবাদ।

0: বিশেষ বিশেষ খবর হলো, স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পিটার পেলেগ্রিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সেদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান দ্য অর্ডার অব দ্য হোয়াইট ডাবল ক্রস ফার্স্ট ক্লাসে ভূষিত করেছেন। সম্মান গ্রহণ করে প্রধানমন্ত্রী এজন্য ধন্যবাদ জানান স্লোভাক রাষ্ট্রপতিকে। ভারত ও স্লোভাকিয়া তাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে সর্বাত্মক অংশীদারিত্বের সম্পর্কে উন্নীত করেছে। দ্বিপাক্ষিক সহযোগিতা আরও প্রসারিত করার লক্ষ্যে স্বাক্ষর করেছে 11টি চুক্তিতেও। 52তম G7 শিখর সম্মেলন ফ্রান্সের এভিয়ন শহরে শুরু হয়েছে। সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী মোদী আজ এভিয়নে পৌঁছবেন। প্রায় 4 মাসের সংঘাত অবসানের লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান একটি চুক্তির রূপরেখা ঘোষণা করায় পশ্চিম এশিয়ায় উত্তেজনা প্রশমিত হতে চলেছে। ভারত ও বিশ্ব নেতৃবৃন্দ এই চুক্তির রূপরেখাকে স্বাগত জানিয়েছে। সংঘ লোক সেবা আয়োগ UPSC এবছরের সিভিল সার্ভিসেস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করেছে। ফিফা ফুটবল বিশ্বকাপে স্পেন কাবোভার্দে, বেলজিয়াম মিশর এবং সৌদি আরব উরুগুয়ের ম্যাচ অমীমাংসিতভাবে শেষ হয়েছে আর কিছুক্ষণের মধ্যেই ইরান ও নিউজিল্যান্ড মুখোমুখি হতে চলেছে। স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পিটার পেলেগ্রিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সেদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান দ্য অর্ডার অব দ্য হোয়াইট ডাবল ক্রস ফার্স্ট ক্লাসে ভূষিত করেছেন। এই সম্মান গ্রহণ করে প্রধানমন্ত্রী এজন্য স্লোভাক রাষ্ট্রপতি, তাঁর সরকার এবং স্লোভাকিয়ার জনগণকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তাঁর এই সম্মান ভারতের 140 কোটি মানুষের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন এবং ভারত ও স্লোভাকিয়ার বন্ধুত্বের নিদর্শন বলেও শ্রী মোদী উল্লেখ করেন। এই পুরস্কারকে তিনি আস্থা, বিশ্বাস, উষ্ণতা ও ভালোবাসার প্রতীক হিসেবেও অভিহিত করেছেন, যা ভারত ও স্লোভাকিয়ার মানুষকে এক নিবিড় বন্ধনে আবদ্ধ করেছে। এই সম্মান দুদেশেরই ভবিষ্যৎ প্রজন্মকে তাদের বন্ধুত্বের বিশেষ সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করবে বলেও প্রধানমন্ত্রী মোদী আশা প্রকাশ করেন। এর আগে স্লোভাকিয়ার রাষ্ট্রপতির সঙ্গে ব্রাতিস্লাভায় তাঁর প্রাসাদে প্রধানমন্ত্রী সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান স্লোভাক রাষ্ট্রপতি। উভয় নেতা প্রাসাদ প্রাঙ্গণে বিশেষ যোগাভ্যাস প্রত্যক্ষ করেন। ভারতীয় বংশোদ্ভূত বহু মানুষ প্রধানমন্ত্রী মোদীকে একঝলক দেখার জন্য ভিড় জমান প্রাসাদের বাইরে। উল্লেখ্য, ভারত ও স্লোভাকিয়া তাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে সর্বাত্মক অংশীদারিত্বের সম্পর্কে উন্নীত করেছে। দ্বিপাক্ষিক সহযোগিতা আরও প্রসারিত করার লক্ষ্যে 11টি চুক্তিও স্বাক্ষর করেছে তারা। এর মধ্যে আছে শ্রমিকদের অভিবাসন, প্রতিরক্ষা, ডিজিটাল প্রযুক্তি, উচ্চশিক্ষা, AI চেয়ার স্থাপন, দুদেশের পড়ুয়াদের আদান প্রদান কর্মসূচি এবং পর্যটন বিকাশের মতো ক্ষেত্র। ব্রাতিস্লাভায় গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর মধ্যে প্রতিনিধি পর্যায়ের বৈঠকের পর এই চুক্তি স্বাক্ষরিত হয়। ভারতীয় জাতীয় বিজ্ঞান একাডেমি এবং স্লোভাক বিজ্ঞান একাডেমির মধ্যে সহযোগিতার বিষয়েও চুক্তি স্বাক্ষরিত হয়েছে। উভয় দেশ সন্ত্রাসবাদ মোকাবিলা ও কূটনৈতিক স্তরে আলাপ আলোচনার জন্য একটি যৌথ কর্মী গোষ্ঠী গঠনেও সম্মত হয়েছে। উভয় নেতা যত দ্রুত সম্ভব ভারত EU মুক্ত বাণিজ্য চুক্তি রূপায়ণেও সম্মত হয়েছে, যার ফলে দ্বিপাক্ষিক আর্থিক কর্মকাণ্ড উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। বৈঠকের পর এক যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোকে ভারত EU মুক্ত বাণিজ্য চুক্তি সংক্রান্ত আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তার সমর্থনের জন্য ধন্যবাদ জানান। দুটি দেশ শিল্প, স্টার্ট আপ ও বাণিজ্যিক ক্ষেত্রে এই মুক্ত বাণিজ্য চুক্তি যত দ্রুত সম্ভব রূপায়ণ করার লক্ষ্যে কাজ চালাবে বলেও তিনি উল্লেখ করেন। ব্রাতিস্লাভায় গতকাল প্রধানমন্ত্রী বলেন, এই মুক্ত বাণিজ্য চুক্তি FTA সফলভাবে সম্পাদিত হলে ভারত EU সহযোগিতার ক্ষেত্রে তা এক গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে দাঁড়াবে। ভারত ও স্লোভাকিয়ার মধ্যে দ্বিপাক্ষিক অর্থনৈতিক চুক্তির নতুন নতুন সুযোগও সৃষ্টি হবে। স্লোভাকিয়ায় কোন ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে প্রথম সফরে শ্রী মোদী বলেন, সর্বাত্মক অংশীদারিত্ব, আস্থা, বিশ্বাস, অগ্রাধিকার ও ভবিষ্যৎ রূপরেখার প্রতি স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে এই সম্পর্ককে এক নতুন দিশায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে আলাপ আলোচনা করেছেন।
1: হমনে আপনে সম্বন্ধ কো কম্প্রিহেন্সিভ পার্টনারশিপ কা দর্জা দেনে কা নির্ণয় লিয়া হ্যায়। ইয়ে হামারে সাজা বিশ্বাস, সাজা প্রাথমিকতাও और साझा भविष्य का प्रतीक है। आज प्रधानमंत्री जी और मैंने हमारे सहयोग को नई दिशा और नई ऊर्जा देने पर विस्तृत रूप से चर्चा की। ऑटोमोबाइल, रेलवे,

0: एडवांस मैन्युफैक्चरिंग और ग्रीन टेक्नोलॉजीज, इन सभी विषयों में आज हमने दोनों देशों के लोगों की भलाई के लिए कई महत्वपूर्ण निर्णय लिए।
1: দুদেশের অংশীদারিতে প্রযুক্তির ক্রমবর্ধমান ভূমিকার উল্লেখ করে শ্রী মোদী বলেন, ডিজিটাল প্রযুক্তি ভবিষ্যতে দুদেশের সহযোগিতার অন্যতম প্রধান স্তম্ভ হয়ে উঠবে। আন্তর্জাতিক স্তরেও ভারত ও স্লোভাকিয়া নিবিড়ভাবে যোগাযোগ রেখে চলেছে এবং সমস্ত সমস্যা ও উত্তেজনার শান্তিপূর্ণ সমাধান সম্ভব বলে দুটি দেশই মনে করে। প্রধানমন্ত্রী মোদী আরও বলেন, দুদেশের মধ্যে প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা হল পারস্পরিক আস্থা এবং কৌশলগত অংশীদারিত্বের প্রতিফলন। ভারত ও স্লোভাকিয়া দুটি দেশই প্রতিরক্ষা ক্ষেত্রে যে লেটার অফ ইন্টেন্ট বা ইচ্ছাপত্রে স্বাক্ষর করেছে তাতে যৌথ উন্নয়ন, উৎপাদন ও শিল্প ক্ষেত্রের সহযোগিতার পথ আরও প্রশস্ত হবে। সাংবাদিক বৈঠকে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী ভারতের দ্রুত অর্থনৈতিক বিকাশ, ডিজিটাল রূপান্তর এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন।
2: I congratulate you to the results in all areas which you have achieved. It's the field of digitalization and the use of artificial intelligence. You've come so far that you're ahead of many other advanced countries in different parts of the world. I would like to congratulate you to economic growth, which is amazing.
1: সবথেকে দীর্ঘ সময় ভারতের প্রধানমন্ত্রীর পদে থাকার জন্য নরেন্দ্র মোদীকেও অভিনন্দিত করেন তিনি। 52তম G7 শিখর সম্মেলন ফ্রান্সের এভিয়ন শহরে শুরু হয়েছে। ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। স্বাগত জানান মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার, ইউরোপীয় কমিশনের সভাপতি উর্সুলা ভন ডার লিয়ন, ইউরোপীয় কাউন্সিলের সভাপতি অ্যান্টোনিও কোস্তা সহ G7 দেশগুলির নেতৃবৃন্দকে। এই উপলক্ষে ফরাসি রাষ্ট্রপতি প্রধান প্রধান আন্তর্জাতিক চ্যালেঞ্জের মোকাবিলায় একযোগে কাজ করা এই বিষয়বস্তুর উপর নৈশ ভোজেও আপ্যায়িত করেন অতিথিদের। G7 নেতৃবৃন্দের পাশাপাশি সহযোগী দেশগুলির নেতা, বিশ্ব ব্যাংক ও আফ্রিকি ইউনিয়ন ব্যাংকের প্রতিনিধিরাও এই শিখর সম্মেলনে অংশ নিচ্ছেন। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী G7 শীর্ষ সম্মেলনে অংশ নিতে আজ এভিয়ন পৌঁছবেন। ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো আনুষ্ঠানিকভাবে তাঁকে স্বাগত জানাবেন। সম্মেলনের বিষয়বস্তু নতুন অংশীদারিত্ব গড়ে তোলার পাশাপাশি আন্তর্জাতিক সংহতির পুনর্গঠন করা। দুদেশ সফরের তৃতীয় পর্যায়ে সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার ও সংযুক্ত আরব আমিরশাহীর প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। পরের দিন ফরাসি রাষ্ট্রপতির দেওয়া এক নৈশ ভোজসভাতেও যোগ দেবেন। উল্লেখ, এই নিয়ে টানা 13 বার ভারত G7 শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও টানা 7 বার যোগ দিচ্ছেন এই সম্মেলনে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। প্রায় 4 মাসের সংঘাত অবসানের লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান একটি চুক্তির রূপরেখা ঘোষণা করায় পশ্চিম এশিয়ায় উত্তেজনা প্রশমিত হতে চলেছে। একে এক কূটনৈতিক সাফল্য হিসেবেই মনে করা হচ্ছে। ইতিমধ্যে এ ব্যাপারে সমঝোতার স্মারকপত্র স্বাক্ষরিত হয়েছে বলে দুদেশের আধিকারিকরা নিশ্চিত করেছেন। আগামী শুক্রবার সুইজারল্যান্ডের জেনিভায় আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষরিত হবে। এর ফলে সামুদ্রিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালী খুলে দেওয়ার পথ প্রশস্ত হল। একই সঙ্গে ইরানের পরমাণু কর্মসূচি ও সমাধান না হওয়া অন্য বিষয়গুলি নিয়ে 3.5 দিনের আলোচনা শুরু হবে বলে জানা গেছে। এদিকে চুক্তি ঘোষণার পরেই বিশ্ববাজারে তেলের দামে বেশ খানিকটা ইতিবাচক প্রভাব লক্ষ্য করা যায়। ভারত পশ্চিম এশিয়ায় যুদ্ধবিরতির বিষয়ে চুক্তি চূড়ান্ত হওয়াকে স্বাগত জানিয়েছে। এই অঞ্চলের দুদেশের মধ্যে সামরিক সংঘাতের ফলে বিশ্বব্যাপী অর্থনৈতিক ক্ষেত্রে যে গুরুতর অনিশ্চয়তা দেখা দিয়েছিল তা প্রশমিত হবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় আশা প্রকাশ করেছেন। স্বাগত জানিয়েছেন বিশ্ব নেতৃবৃন্দেও। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হওয়ার পরে চুক্তির বিস্তারিত প্রকাশে আনা হবে। সংঘ লোকসেবা আয়োগ UPSC এবছরের সিভিল সার্ভিসেস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করেছে। UPSC সূত্রে জানা গেছে, 1000-এরও বেশি শূন্য পদের জন্য 13000-এর বেশি পরীক্ষার্থী সিভিল সার্ভিসেস মেইন পরীক্ষায় বসার সুযোগ পেয়েছেন। এবার বিশ্বকাপের খবর।
3: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান
1: ড্র হয়। অন্যদিকে

0: সিয়াটল স্টেডিয়ামে গ্রুপ জির ম্যাচে বেলজিয়াম মিশরের মধ্যে ম্যাচটিও এক এক গোলে অমীমাংসিতভাবে শেষ হয়েছে। ভোর রাতে মিয়ামি স্টেডিয়ামে গ্রুপ এইচ এর ম্যাচে সৌদি আরব উরুগুয়ের ম্যাচটিও এক এক গোলে ড্র হয়েছে। এদিকে আজ সকাল 6:30 ইরান ও নিউজিল্যান্ড মুখোমুখি হতে চলেছে। কেন্দ্রের এনডিএ সরকারের 12 বছর পূর্তিতে আজ শুনবেন বিশেষ আলোচনা। শিল্প সংস্কৃতি ভাষা ও ভারতীয় ঐতিহ্যের প্রসারে কেন্দ্র, পূর্বাঞ্চলীয় সংস্কৃতি কেন্দ্র ইজেডসিসির অধিকর্তা আশিস কুমার গিরি এবং গৌড়ীয় নৃত্য বিশেষজ্ঞ অধ্যাপক ড মহুয়া মুখার্জির সঙ্গে কথা বলেছেন কাশ্মীর নাহার। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত বিশেষ অনুষ্ঠানটি শোনা যাবে রাত 10:00 গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, ডিটিএইচ বাংলা পরিষেবা ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর আপাতত এ পর্যন্তই, পরের খবর 7:25।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন এই মহাজীবন। আজ শুনবেন হরপ্রসাদ শাস্ত্রীর জীবন কথা।
2: অনেক পণ্ডিত আছেন, তারা কেবল সংগ্রহ করতেই জানেন কিন্তু আয়ত্ত করতে পারেন না। বুদ্ধি আছে কিন্তু সাধনা নেই, এইটাই আমাদের দেশে সাধারণত দেখতে পাই। অধিকাংশ স্থলেই আমরা কম শিক্ষায় বেশি মার্কস পাবার অভিলাষী, কিন্তু হরপ্রসাদ শাস্ত্রী ছিলেন সাধকের দলে এবং তাঁর ছিল দর্শন শক্তি। বাংলার সারস্বত সমাজের অন্যতম পুরোধা হরপ্রসাদ শাস্ত্রীর জন্ম 24 পরগনার নৈহাটিতে 1853 সালের 6ই ডিসেম্বর। নাম ছিল শরৎনাথ ভট্টাচার্য। একবার কঠিন অসুখে আক্রান্ত হন তিনি, জীবনের আশা প্রায় ছেড়ে দিতে হয়েছিল। এ সময় শিবের কাছে মানতের ফলে আরোগ্য লাভ করেন তিনি। শিবের প্রসাদে নবজীবন লাভ করেন বলে তার নাম পরিবর্তন করে রাখা হয় হরপ্রসাদ। অল্প বয়সে বাবা এবং দাদার মৃত্যুর পর দারিদ্র্যের সঙ্গে লড়াই করতে হয় হরপ্রসাদকে। নানারকম প্রতিকূলতার মধ্যেই 1876 খ্রিস্টাব্দে প্রেসিডেন্সি কলেজ থেকে বিএ পাশ করেন তিনি। 1877 খ্রিস্টাব্দে এমএ পরীক্ষায় উত্তীর্ণ হবার পর সংস্কৃত কলেজ থেকে শাস্ত্রী উপাধি পান। বিএ পড়াকালীনই ভারত মহিলা নামে একটি প্রবন্ধ লিখে হোলকার পুরস্কার পান তিনি। এমএ পাশ করার পর তিনি হেয়ার স্কুলে তাঁর কর্মজীবন শুরু করেন। এ সময় তাঁর যোগাযোগ হয় রাজেন্দ্রলাল মিত্রর সঙ্গে। রাজেন্দ্রলাল তখন নেপাল রাজদরবার থেকে সংগৃহীত কিছু বৌদ্ধ পুঁথির তালিকা তৈরির কাজ করছিলেন। তিনি এই সব পুঁথির ইংরাজি অনুবাদের দায়িত্ব দিলেন হরপ্রসাদকে। 1878 সালে হরপ্রসাদ কলকাতা ছেড়ে লখনৌ ক্যানিং কলেজে সংস্কৃতের অধ্যাপক হিসেবে যোগ দেন। এছাড়াও তিনি পড়িয়েছেন কলকাতার প্রেসিডেন্সি কলেজ এবং সংস্কৃত কলেজে। তাঁরই উদ্যোগে প্রেসিডেন্সি কলেজে সংস্কৃতে এমএর পাঠ্যক্রম চালু হয়। সংস্কৃত কলেজে অধ্যাপনা করার সময়ই তিনি মহামহোপাধ্যায় উপাধি লাভ করেন। সংস্কৃত কলেজ থেকে অবসর গ্রহণের পর তাকে সরকারের পক্ষ থেকে দায়িত্ব দেওয়া হয় ভারতবর্ষ এবং বঙ্গদেশের প্রাচীন সভ্যতা সংস্কৃতির বিষয়ে তথ্যাদি সংগ্রহ করার, এই সঙ্গে এশিয়াটিক সোসাইটির পুঁথি সংগ্রহ, সম্পাদনা ও তালিকা তৈরি এবং পুরাতাত্ত্বিক গবেষণার কাজও করতে থাকেন তিনি। আমৃত্যু তিনি যুক্ত ছিলেন এশিয়াটিক সোসাইটির সঙ্গে। তিনি যুক্ত ছিলেন বঙ্গীয় সাহিত্য পরিষদের সঙ্গেও। নেপাল থেকে তিনি সংগ্রহ করে এনেছিলেন বহু পুরনো পুঁথি, এর মধ্যে উল্লেখযোগ্য বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন চর্যাচর্য বিনিশ্চয়। এছাড়াও সরহুবজ্র রচিত দোহাকোষ, কাহ্নপাদ রচিত দোহাকোষ, সংস্কৃতে রচিত ডাকার্ণব প্রভৃতি। পরবর্তীকালে তার সম্পাদনায় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয় 1000 বছরের পুরনো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা। ঐতিহাসিক গবেষণা সংক্রান্ত কাজের জন্য দেশে বিদেশে স্বীকৃতি লাভ করেছিলেন হরপ্রসাদ। লন্ডনের রয়্যাল এশিয়াটিক সোসাইটির অনারারি সদস্য ছিলেন তিনি। গবেষণামূলক তত্ত্বানুসন্ধান এবং প্রবন্ধ রচনা ছাড়াও সাহিত্য, সমাজতত্ত্ব, ভাষাতত্ত্ব এবং শাসনতন্ত্র বিষয়েও মননশীল প্রবন্ধ রচনা করেছিলেন তিনি। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলির মধ্যে রয়েছে বাল্মীকির জয়, মেঘদূত ব্যাখ্যা, কাঞ্চনমালা, বেনের মেয়ে, সচিত্র রামায়ণ, প্রাচীন বাংলার গৌরব, বৌদ্ধধর্ম ইত্যাদি। তাঁর নানারকম ইংরাজি নিবন্ধের মধ্যে উল্লেখযোগ্য হল মগধান লিটারেচার, সংস্কৃত কালচার ইন মডার্ন ইন্ডিয়া, ডিসকভারি অফ লিভিং বুদ্ধিজম ইন বেঙ্গল।

4% বেশি কমে গেছে বলে জানাচ্ছে প্রথম আলো। হরমুজ প্রণালী দিয়ে সারা বিশ্বে তেলের আদান প্রদানের 20% হয়ে থাকে। এদিকে ইরান চুক্তি সত্ত্বেও তেল ও গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে বেশ কয়েক মাস লেগে যেতে পারে বলে বিশেষজ্ঞদের মত, এটি জানিয়েছে ফিনান্সিয়াল এক্সপ্রেস। বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমানকে দিল্লি বিমানবন্দর থেকে ফিরিয়ে দিল ভারতের কর্তৃপক্ষ, এই খবর দিয়েছে নিউ এজ। তিনি সাধারণ বাংলাদেশী পাসপোর্ট এবং সার্ক ভিসা নিয়ে রবিবার বিকেলে দিল্লি বিমানবন্দরে পৌঁছন। কূটনৈতিক পাসপোর্ট ছিল না তার কাছে। জনসংখ্যা 1 কোটিতে বেঁধে রাখার প্রস্তাবের ওপর সুইজারল্যান্ডে রবিবার গণভোট নেওয়া হয়। 2050 নাগাদ ওই লক্ষ্যমাত্রা অর্জনের কথা বলা হয়েছে সংশ্লিষ্ট প্রস্তাবে। অভিবাসন, অর্থনৈতিক বৃদ্ধি এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সুইজারল্যান্ডের ভবিষ্যৎ সম্পর্ক প্রসঙ্গে ওই দেশে তুমুল আলোচনা চলছে, এই খবর দিয়েছে ডেইলি অবজারভার। 15 জুন থেকে বাংলাদেশে 40 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু করবে নেপাল। ত্রিপাক্ষিক চুক্তির আওতায় ভারতের মধ্যে দিয়ে যাওয়া গ্রিডের মাধ্যমে আপাতত 5 মাস নেপাল এই বিদ্যুৎ সরবরাহ করবে বলে জানা গেছে। এই চুক্তি স্বাক্ষরিত হয় 2024-এর 3রা অক্টোবর। শেষ হল বাংলাদেশ প্রেস রিভিউ। প্রতিবেদনটি ঢাকা থেকে পাঠিয়েছেন নবলাসং পরমার। পরবর্তী অনুষ্ঠান একটু পরে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

এখন আপনাদের একটু জানিয়ে দিই আজ রাতের হারানো দিনের গানের বিষয়। অর হইল গিয়া ইন্টারন্যাশনাল ভয়েস, অ যদি চীন দেশে গিয়া সুর কইরা খবরের কাগজ পইরা যায় তাও লোকে খাড়াইয়া শুনব। দেবব্রত বিশ্বাসের এই উক্তির পাশে সমরেশ বসুর কাজের মানুষকে কাজের মধ্যে দেখলেই বেশি ভালো লাগে। দুজনের বক্তব্য একই অভিমুখে। অর্ধশতক পার করা বিদেশি উপন্যাসের চিত্রায়নে দিব্য দুখানি বাংলা গানসহ সঙ্গীত পরিচালকের দায়িত্ব সামলেছেন অনায়াসে। নিজের নানান গানে পাশ্চাত্য সুর প্রয়োগ করেছেন সূক্ষ্মভাবে। কোনই পর্যন্ত গোটানো সাদা শার্ট, মোটা কালো ফ্রেমের চশমা, ট্রেডমার্ক কণ্ঠে চির বসন্ত হেমন্ত মুখোপাধ্যায়ের জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি নিবেদনে ধীমান চক্রবর্তী। আমরাও এখন শ্রদ্ধাঞ্জলি নিবেদন করব, শুনব পরপর তিনটে গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। এখন রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে

0: শেষ হল রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। শুনছিলেন শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। এখন শুনবেন কৃষক বন্ধুদের জন্য।
1: বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন কৃষি কাজে জৈব ও জীবাণু সার প্রসঙ্গে, বলছেন ইফকোর রাজ্য অফিসের স্টেট মার্কেটিং ম্যানেজার ডক্টর প্রকাশ দত্ত।
2: আপনারা সবাই চাষবাস করেন, আর চাষবাস করতে গিয়ে আপনারা মূলত আমরা যেটা দেখা পাই যে আপনারা রাসায়নিক সার বড্ড বেশি পরিমাণে ব্যবহার করেন। আপনাদেরকে অনুরোধ করতে আজকে কোনো দ্বিধাবোধ নেই যে প্লিজ আপনারা যে হারে রাসায়নিক সার ইউরিয়া ডিএপি বা দশ ব্যবহার করেন তার ব্যবহার আপনাদেরকে একটু কমাতে হবে। কারণ কৃষক বন্ধুরা

0: আপনারা যা ইউরিয়া ডিএপি বা 10-26 দেন, এই ডিএপি 10-26 বা ইউরিয়া কিন্তু গাছ সরাসরি নিতে পারে না, এগুলো গাছের খাওয়ার নয়। আমরা যেমন ধান সরাসরি খেতে পারি না, একে বিভিন্ন প্রক্রিয়াজাত করে আমাকে ভাত মুড়ি তৈরি করে দিতে হয়। সিমিলারলি আপনারা যা ইউরিয়া ডিএপি 10-26 বা অন্যান্য রাসায়নিক সার জমিতে প্রয়োগ করেন, সেটা কিন্তু গাছ সেভাবে খেতে পারে না। একে মাটিতে থাকা বিভিন্ন অণুজীব একে বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে গাছের খাওয়ার মতো অবস্থায় রূপান্তর করে। যদিহে মাটিতে এই জীবাণুগুলো না থাকে, তাহলে কিন্তু কোনোভাবেই রাসায়নিক সার গাছ খেতে পারে না। আমি ছোট ছোট উদাহরণ দিয়েও আপনাদেরকে বুঝাতে পারি যে আপনার জমি থেকে কিছু মাটি নিয়ে এসে যদি কড়াইতে ভেজে নেন, কিছু জল যদি গরম করে নেন, এর মধ্যে থাকা জীবাণুগুলো মরে যাবে। এই গরম মাটি আর গরম জল যেটা ঠান্ডা করার পর একটা টবে নিয়ে আপনার পছন্দের যে কোনো রাসায়নিক সার যদি মিশিয়ে একটা গাছের ছাড়া ওখানে লাগিয়ে দেন, আর বাইরের থেকে যাতে কোনোভাবে জীবাণু না ঢুকতে পারে তার ব্যবস্থা করেন, দেখবেন ওই গাছের ছাড়াটা হবে না। কারণ মাটিতে জল ছিল, মাটি ছিল, রাসায়নিক সার ছিল ঠিকই, কিন্তু সেইখানে জীবাণু ছিল না, তাই কিন্তু গাছ ওখান থেকে ডিএপি 10-26 খেতে পারেনি আর গাছের ছাড়াটা মরে যায়। এই ছোট্ট পরীক্ষাটা আপনারা বাড়িতে করে দেখলেই বুঝতে পারবেন যে জীবাণুগুলোর কী রকমের গুরুত্ব আছে। তো এই জীবাণু সারকে যদি আপনারা মাটিতে প্রয়োগ করেন, তাহলেই আপনি রাসায়নিক সারের ব্যবহার কমাতে পারবেন। কারণ আমরা যা ডিএপি 10-26 বা অন্যান্য রাসায়নিক সার মাটিতে দিই, মনে রাখিবেন কৃষক বন্ধুরা, মাত্র 100 টাকার ডিএপি কিনলে 20 টাকা গাছ পায়। 80 টাকার ডিএপি 10-26 বা অন্যান্য সার কিন্তু মাটিতেই পড়ি থাকে। তার জন্যই আপনারা অতিরিক্ত রাসায়নিক সার প্রয়োগের দিকে ইন্টারেস্ট না দেখি আপনারা যদি জীবাণু সার প্রয়োগ করেন, জীবাণু সার কেন প্রয়োগ করবেন, এটুকু প্রাকৃতিকভাবে থাকার কথা মাটিতে, এই জন্যেই ব্যবহার করবেন যে দিন দিন আমরা জৈব সারের ব্যবহার কমিয়ে দিয়েছি। জৈব সারের ব্যবহার কমিয়ে দেওয়ার জন্য জীবাণুর পরিমাণ কমে গিয়েছে মাটিতে, আর জীবাণুর পরিমাণ কমে যাওয়ার জন্যই আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা যা প্রয়োগ করেছেন ডিএপি 10-26, আপনার হয়তো মনে হচ্ছে যে ডিএপি 10-26 গুণাগুণ আগের থেকে কমে গিয়েছে। একদমই তেমন হয়নি কৃষক বন্ধুরা, ডিএপি বা 10-26 গুণাগুণ কমেনি, এগুলো একেই আছে। কমছে কি, মাটিতে জীবাণুর সংখ্যা কমে গিয়েছে, মাটিতে জৈবর সংখ্যা কমে গিয়েছে। তো জৈব কেন প্রয়োজন? জৈব হয়েছে, প্রথম এক কথা হয়েছে, জৈব খেয়ে জীবাণুগুলো বেশি থাকে, তাই মাটিতে জৈব থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাছাড়াও মাটির গুণাগুণ ঠিক রাখার জন্য, মাটির জল ধারণ ক্ষমতা ঠিক রাখার জন্য, মাটির গঠন ঠিক রাখার জন্য জৈবর বিরাট ভূমিকা আছে। আমি আপনাকে কখনোই পরামর্শ দিব না যে আপনারা বাজার থেকে জৈব কিনে মাটিতে প্রয়োগ। জৈব একেবারেই সহজলভ্য জিনিস, বাড়িতে বা আপনার খামারে যা পছন্দশীল জিনিস আছে তাকেই নিয়েছে আপনারা। জৈব পছন্দ করার কিছু জীবাণু বাজারে পাওয়া যায় অত্যন্ত সস্তার, হয়তো আপনার 25-50 টাকা খরচ হবে, সেটা নিয়ে এসে যদি খড় বা এই জাতীয় জিনিস এক ঠাইত জড়ো করি তার উপরে যদি এইগুলো স্প্রে করে দেন, তাহলে খুব দ্রুত পদার্থগুলোর থেকে জৈব তৈরি হবে। আর জৈব মাটিতে প্রয়োগ করার পরে আপনারা অনুগ্রহ করে জীবাণু সার, ইফকোর এনপিকে কনসর্টিয়া আছে বা বিভিন্ন সংস্থা এখন জীবাণু সার তৈরি করে, এই জীবাণু সারগুলো কিন্তু অভ্যাস করুন, যেন আপনারা প্রতিটা ফসলে দেওয়ার প্রয়োজন নাই, কিন্তু বছরে অন্তত কোনো একবার যেন প্রতি বিঘা জমিতে আপনার জমিতে যেন জীবাণু সার পড়ে।
1: শুনছিলেন কৃষি কাজে জৈব ও জীবাণু সার প্রসঙ্গে, এ বিষয়ে বললেন ইফকোর কলকাতা অফিসের স্টেট মার্কেটিং ম্যানেজার ডক্টর প্রকাশ দত্ত।
2: শেষ হলো অনুষ্ঠান কৃষক বন্ধুদের জন্য। এখন শুনবেন আজ 16/6/2026 মঙ্গলবার মৈত্রী প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠান সূচি। 7:05 শুনবেন লোকগীতির অনুষ্ঠান, 7:15 আসুন বেরিয়ে যান ভারতে, উপস্থাপনায় সাক্ষ্যদীপা সরকার। আজকের স্থান খাজিয়ার, হিমাচল প্রদেশ। 7:35 সকালের আড্ডা, উপস্থাপনায় সাক্ষ্যদীপা সরকার। 8:30 ঐতিহাসিক শহরের কথা, আজকের শহর গোয়ালিয়র, উপস্থাপনায় ডক্টর পৃথা কুণ্ডু, প্রযোজনা

ডক্টর মানস প্রতিম দাস। 8:45 কথাকার, বিষয় লোকসংস্কৃতির আনাজ কানাজ, বাবা বুড়োওয়ানের গাজন। এ বিষয়ে বলবেন অয়ন ঘোষ। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে আহির ভৈরব রাগে খেয়াল পরিবেশনে শিল্পী স্বর্ণালী চট্টোপাধ্যায়। তাকে তবলা এবং হারমোনিয়ামে সহযোগিতা করবেন যথাক্রমে রূপক মিত্র ও রথীন্দ্রনাথ চক্রবর্তী। 9:30 মনের মতো গান, উপস্থাপনায় শ্রাবণী চট্টোপাধ্যায়। 10:30 রামধনু অনুষ্ঠানে প্রথমে শুনবেন আধুনিক গান শিল্পী অনিন্দিতা দত্ত ঘোষের কণ্ঠে, পরবর্তীতে লোকগীতি শুনবেন শিল্পী অর্ঘ্য কমল চট্টোপাধ্যায়ের কণ্ঠে। মেলা 11:00 গ্রামীণ মহিলাদের জন্য, গ্রামাঞ্চলে মহিলাদের স্বাস্থ্যবিধি, এ বিষয়ে ডক্টর সঞ্জয় মুখোপাধ্যায় সাক্ষাৎকার গ্রহণ করেছেন স্বাগতা মণ্ডল মল্লিক। 11:30 রম্যগীতি। 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় সৌরভ দেবনাথ। 12:30 নাটক শ্বেত পাথরের টেবিল, রচনা সঞ্জীব চট্টোপাধ্যায়, বেতার নাট্যরূপ সন্তু বসু, প্রযোজনা জগন্নাথ বসু। 1:40 বাংলা ব্যান্ডের গান। আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশন শেষ হবে ভারতীয় সময় দুপুর 2:30। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শুরু হবে ভারতীয় সময় দুপুর 3:30। 3:35 অনুরোধের আসর, বিকেল 4:05 মহিলাদের আসর, বিষয় ঘরকন্যা, উপস্থাপনায় সৌমিলী রায়। 4:35 অন্বেষা, এই অনুষ্ঠানে প্রথমে শুনবেন বিজ্ঞানের খবর, পরবর্তীতে জলাভূমি কেন প্রয়োজন, এ বিষয়ে বলবেন তপন সাহা, এবং তারপরে খেলোয়াড়দের চোট আঘাত ও ফিটনেস বিষয়ে অনুষ্ঠান শুনবেন। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন প্রদীপ্তা কুণ্ডু। 5:05 আজ সন্ধ্যায়, উপস্থাপনায় সিদ্ধার্থ মজুমদার। 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় বিতান দে। 6:20 ক্ষেত খামারের কথা, বিষয় গ্রাম বাংলার অর্থনৈতিক বিকাশ, এ বিষয়ে আলাপচারিতায় অধ্যাপক রাজা গোপাল ধর চক্রবর্তী, দেবব্রত রায়, সুব্রত চক্রবর্তী ও রামরঞ্জন দাস রায়। 6:50 আপনার স্বাস্থ্য, আজকের বিষয়ে ছোটদেরও স্ট্রোক হয়, এ বিষয়ে বলবেন ডক্টর সম্বাদিত্য দাস। 7:00 যুববাণীর অনুষ্ঠান দিশারি, উপস্থাপনায় মল্লিকা চৌধুরী। 7:45 কবিকণ্ঠে, স্বরচিত কবিতা পাঠে কবি গার্গী সেনগুপ্ত। কবি সাক্ষাৎকার গ্রহণ করেছেন সাক্ষ্যদীপা সরকার। আজ শুনবেন দ্বিতীয় পর্ব। 8:15 এক মাটি এক সুর, কথায় গানে লোকশিল্পী আমিরুল খানের সাক্ষাৎকার গ্রহণ করেছেন প্রভাত সাহা। প্রযোজনা তানিয়া বিশ্বাস। আজ শুনবেন প্রথম পর্ব। 9:00 কথায় গানে, উপস্থাপনায় ধীমান চক্রবর্তী। 9:15 বিশ্ব পরিক্রমা। 9:45 কলকাতা কলতান, বিষয় কলকাতায় কুস্তির আখড়া। স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন রাখি দাশগুপ্ত। আজ শুনবেন প্রথম পর্ব, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে দেওশক কানাড়ার আগে বাঁশি শুনবেন শিল্পী গোপাল রায়ের পরিবেশনায়। তাকে তবলায় সহযোগিতা করেছেন তিমির রায়চৌধুরী। 10:45 উপমহাদেশের খবর। 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় ধীমান চক্রবর্তী। এতক্ষণ শুনলেন আজ 16/6/2026 মঙ্গলবার মৈত্রী প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠান সূচি। এখন শুনবেন লোকগীতির অনুষ্ঠান। লোকগীতির অনুষ্ঠানে আজকের প্রথম শিল্পী অবশ্যই হেমন্ত মুখোপাধ্যায়।

মৈত্রী প্রজার তরঙ্গে শুনছেন লোকগীতির অনুষ্ঠান। হেমন্ত মুখোপাধ্যায়ের পর এবারের গানটি শুনবেন লোপামুদ্রা মিত্রের কণ্ঠে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: নতুন বছরে বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribandhu23@gmail.com maitreebanduhu maitribandhu23@gmail.com। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরো একবার বলি, maitribandhu23@gmail.com maitreebanduhu maitribandhu23@gmail.com।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 594 কিলোহার্টজে, অর্থাৎ 505 মিটারে। এখন শুনবেন, আসুন বেরিয়ে যান ভারতে। এই শহর থেকে আরো অনেক অনেক দূরে কয়েকটা দিন শুধুই প্রকৃতির মাঝে কাটাতে চান। নিরিবিলিতে প্রকৃতির সান্নিধ্য উপভোগ করার গন্তব্য হতেই পারে একটি গ্রাম। প্রকৃতি

এর কোলেই যেন এক সাজানো বাগান। আচ্ছা, হিমাচল প্রদেশ বললেই আমরা কি ভাবি? শিমলা, কুলু, মানালি, নতুবা এই একটু দূরে ধরুন ওই হ্রদ বা কৈলাস পর্বত ঘুরে সকলে বাড়ি ফেরে। কিন্তু আজকে আপনাদের পাহাড়ে সাজানো এক টুকরো স্বর্গ দর্শনের খোঁজ দেব। সঙ্গে আছি মৈত্রী বন্ধু সাক্ষ্যদীপা সরকার। বলছিলাম পাহাড়ে সাজানো এক টুকরো স্বর্গ দর্শন, তার নাম হল খাজিয়ার। খাজিয়ারে সবুজে ঢাকা সারি সারি পাহাড়, তাই একে বলে পাহাড়ও কি মালিকা। হিমাচল প্রদেশের চাম্বা জেলায় এই গ্রামের অবস্থান। এই গ্রামের প্রাকৃতিক শোভা দেখে অনেকেই এর নাম দিয়েছেন কি বলুন তো, মিনি সুইজারল্যান্ড। দূর থেকে দেখলে মনে হবে যেন ঢেউ খেলানো মোলায়েম সবুজে ঢাকা উপত্যকা, মাথার উপরে নীল আকাশে সাদা মেঘের আনাগোনা, হাত বাড়ালেই যেন ছুঁয়ে ফেলা যায় তাদের। ঘন পাইন বন, ছোট লেক, পাহাড়ি উপত্যকা ঢাল বরাবর রং বেরঙের বাড়ি, ঠিক যেন হাতে আঁকা কোনো সিনারি। এমনই এক মায়াবী পরিবেশ খাজিয়ারের। শীতকালে বরফের চাদরে ঢেকে যায় এই গ্রাম। সেই সৌন্দর্য হয় নজর কাড়া, তবে শহরের গরমের হাত থেকে দিন কয়েকের জন্য নিস্তার পেতে এই মরশুমেও ঘুরে আসতে পারেন। গরমের সময়ও একটু হালকা হালকা শীতের আমেজ পাবেন এখানে। সমতলের চারপাশে পাইনের জঙ্গল, গাছের ফাঁক দিয়ে সূর্যের মিঠে রোদ এসে পড়ে উপত্যকার গায়ে, চারপাশে যেন এক মায়াবী আবহ। সবুজ মাঠের মাঝে ছোট্ট এক টুকরো জলাশয়, সেখানে আবার রয়েছে নৌকা বিহারের ব্যবস্থা। ছবিতে দেখলে জায়গাটিকে আপনি সুইজারল্যান্ড বলে ভাবতেই পারেন, গুলিয়ে ফেলতে পারেন। তাই এই গ্রামের সৌন্দর্য মুগ্ধ করেছে সুইস সরকারকেও, তারাই এই জায়গাকে সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া এই আখ্যা দিয়েছে। তার প্রমাণস্বরূপ একটি স্মারক ফলকও বসানো রয়েছে খাজিয়ারে। বেশ, খাজিয়ার তো গেলাম, এবার দেখব কি বলছি বলছি। খাজিয়ারে ঘুরতে গেলে প্রথমেই খাজিয়ার লেকটি দেখতেই হবে। ডালহৌসি ও চাম্বা শহরের মাঝে এই ছোট্ট লেক, চারিদিকে সবুজ উপত্যকা, আর মাঝে এই ছোট্ট হ্রদের রূপ আপনার মন ভোলাবেই। তারপরে বিখ্যাত খাজি নাগের মন্দির। দ্বাদশ শতাব্দীর মন্দির, এই হিমাচলের প্রাচীন মন্দিরগুলির মধ্যে এটি একটি অন্যতম মন্দির। আবার মন্দিরের নকশায় দেখতে পাবেন হিন্দু ও মোগল শৈলীর চমৎকার এক মিশেল। খাজিয়ার থেকে এই মাত্র ধরুন 30 মিনিটের দূরত্বে রয়েছে কালাটপ অভয়ারণ্য। এখানে আবার দেবদারু গাছের ঘন জঙ্গল। একসময় এই জঙ্গল ছিল চাম্বা রাজাদের শিকারের ক্ষেত্র, কারণ আছে তার। রবি নদীর ধারে এই অভয়ারণ্যে কি নেই, ভালুক, চিতাবাঘ, শিয়াল, লেঙ্গুর এবং অনেক ধরনের পাখি। এখানে জঙ্গল সাফারি করতে কিন্তু মন্দ লাগবে না। এরপরে চলে যান সোনার দেবী মন্দির দেখতে। খাজিয়ার লেকের ধারে এই মন্দিরটির সৌন্দর্য আপনার মন কেড়ে নেবে। এটি আসলে একটি কালী মন্দির, কিন্তু এই মন্দিরের সোনালি গম্বুজ আর চারপাশের মনোরম পরিবেশ পর্যটকদের মন কাড়ে। আর এই সোনালি রঙের জন্যই এই মন্দিরের নাম কিন্তু সেই সোনার দেবী মন্দির। এবার খাজিয়ার থেকে একটু দূরে যাওয়ার পালা। ওই যে বললাম, এখান থেকে আপনি দেখতে পাবেন কৈলাস পর্বতের

0: অবশ্যই পাহাড়ি পথ, সেই পথ যদিও খুব একটা কঠিন নয়, শরীর ফিট থাকলে সহজেই এই ট্রেক সেরে আসতে পারবেন। খাজিয়ার থেকে ধরুন ট্রেক করে চলে যান দুই কুণ্ড, এর মাঝে প্রায় 3.5 কিলোমিটার পথের সৌন্দর্যে মন ভরে যাবে। এই ট্রেকিংও একটি অন্য ধরনের পাওনা, আর আকাশ পরিষ্কার থাকলে এই পাহাড়ি পথের মাঝে পীরপঞ্জাল ও ধৌলাধারেরও দর্শন হয়ে যেতে পারে। আর যদি হাতে আরও একটু সময় থাকে তাহলে খাজিয়ার থেকে ঘুরে আসতে পারেন ডালহৌসি। পাহাড়ি এই শহরের সঙ্গে ব্রিটিশরা স্কটল্যান্ডের মিল খুঁজে পেয়েছিলেন। তাহলে একদিকে ধৌলাধার, অন্যদিকে পীরপঞ্জাল পর্বতমালা দাঁড়িয়ে রয়েছে। সারিবদ্ধ পাইনের বন, ছবির মতো শৈল শহর ডালহৌসি। চাইলে এখান থেকে আর একটু দূরে ঘুরে আসতে পারেন হিমাচলের আরও একটি ছোট্ট পাহাড়ি শহর ধর্মশালায়। শুনেছেন সবাই, অত্যন্ত পপুলার একটি জায়গা। দালাই লামার উদ্যোগে এই শহরেই গড়ে উঠেছে তিব্বতী শরণার্থীদের উপনিবেশ। এখানকার সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেন, কিন্তু এত যদি চেকলিস্ট না বানিয়ে শুধুমাত্র খাজিয়ারেই ভ্রমণ করতে চান তাহলেও কোনো ব্যাপার না, সেখানেই আপনার মন ভরে যাবে। এত সুন্দর একটি জায়গা, এত সুন্দর একটি গ্রাম। এবার বলার পালা, যাবেন কিভাবে? হাওড়া থেকে ধর্মশালা গামী যে কোনো ট্রেনে চেপে পড়ুন, পৌঁছতে সময় লাগবে 2 দিন, আবার বিমানেও যেতে পারেন। তবে যারা বাসে যাওয়ার কথা ভাবছেন তাদের জন্য এটিই বলার, পাহাড়ি এলাকায় এতটা পথ, বাস রাস্তায় যাওয়ার ঝুঁকি না নেওয়াই ভালো। আর খাজিয়ারে থাকার বিভিন্ন রকম বিকল্প রয়েছে যা আপনি বেছে নিতে পারেন, পছন্দের উপর ভিত্তি করে আপনি থাকার ব্যবস্থা করতে পারেন। বিলাসবহুল হোটেলও রয়েছে, রিসর্ট রয়েছে, আছে হোমস্টে। তবে যদি ওই খাঁটি হিমাচলি আতিথেয়তার অভিজ্ঞতা পেতে চান তাহলে আমি বলবো হোমস্টেগুলিতেই থাকুন। তবে হ্যাঁ, গরমকালে পর্যটকদের কিন্তু খুব ভিড় বাড়ে, ফলে আগে থেকেই বুক করে গেলে সুবিধা হবে। আর আশেপাশের জায়গা ঘুরে দেখতে চাইলে রয়েছে ট্যাক্সি বা বাসের ব্যবস্থাও। আর হিমাচলে খাবারের স্বাদ উপভোগ করতে পারবেন এখানে প্রকৃতির মাঝে, তাহলে এখানে দিন কয়েকটা দিন সময় কাটিয়ে আসা যায়। এখানে গেলে মনে হবে পাহাড়ের মাথায় ফাঁক দিয়ে মেঘের চাদর গায়ে স্নিগ্ধ সূর্য কখনো আপনাকে সুপ্রভাত জানাচ্ছে। তাই এই অভিজ্ঞতা করে আসুন, চলে যান ভারতের মিনি সুইজারল্যান্ডে। এখানেই শেষ করছি আজকের আসুন বেরিয়ে যান ভারতে। শোনালাম খাজিয়ার হিমাচল প্রদেশের একটি ছোট্ট গ্রামের কথা। এখন বাংলা সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হল, 52তম G7 শিখর সম্মেলন ফ্রান্সের এভিয়ন শহরে শুরু হয়েছে। সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ এভিয়ন পৌঁছবেন। স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পিটার পেলেগ্রিনি প্রধানমন্ত্রী মোদীকে সেদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান দ্য অর্ডার অব দ্য হোয়াইট ডাবল ক্রস ফার্স্ট ক্লাসে ভূষিত করেছেন। ভারত ও স্লোভাকিয়া তাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে সর্বাত্মক অংশীদারিত্বের সম্পর্কে উন্নীত করেছে, স্বাক্ষর করেছে 11টি চুক্তিতেও। প্রায় 4 মাসের সংঘাত অবসানের লক্ষ্যে শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষরিত হতে চলেছে। ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রক নতুন দিল্লিতে আজ বিকশিত ভারত যুব সংসদের আয়োজন করছে। ইউপিএসসি এবছরের সিভিল সার্ভিসেস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করেছে। ফিফা ফুটবল বিশ্বকাপে গ্রুপ জির ম্যাচে ইরান ও নিউজিল্যান্ড মুখোমুখি, সৌদি আরব উরুগুয়ে, বেলজিয়াম মিশর ও স্পেন কাবুভার্দের ম্যাচ অমীমাংসিত। বাহান্নতম G7 শিখর সম্মেলন ফ্রান্সের এভিয়ন শহরে শুরু হয়েছে। ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। স্বাগত জানান মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড

0: ট্রাম্প, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার, ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডার লিয়েন, ইউরোপীয় কাউন্সিলের সভাপতি অ্যান্তোনিয়া কোস্তা সহ G7 দেশগুলির নেতৃবৃন্দকে এই উপলক্ষে ফরাসি রাষ্ট্রপতি প্রধান প্রধান আন্তর্জাতিক চ্যালেঞ্জের মোকাবিলায় একযোগে কাজ করা এই বিষয়বস্তুর ওপর নৈশ ভোজেও আপ্যায়িত করেন। তিনদিনের সম্মেলনে G7 নেতৃবৃন্দ বিশ্বব্যাপী বৈষম্য হ্রাস, প্রধান ভূ রাজনৈতিক সংকট মোকাবিলায় পদক্ষেপ, সংগঠিত অপরাধের বিরুদ্ধে লড়াই জোরদার করা, শিশুদের বিভিন্ন সমস্যার মোকাবিলা এবং বেআইনি অর্থ আদান প্রদান নিরসনের লক্ষ্যে আলোচনা চালিয়ে যাবেন বলে আশা করা হচ্ছে। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী G7 শীর্ষ সম্মেলনে অংশ নিতে আজ এভিওয় পৌঁছবেন। ফরাসি রাষ্ট্রপতি ইম্যানুয়েল ম্যাক্রো আনুষ্ঠানিকভাবে তাকে স্বাগত জানাবেন। সম্মেলনের বিষয়বস্তু নতুন অংশীদারিত্ব গড়ে তোলার পাশাপাশি আন্তর্জাতিক সংহতির পুনর্গঠন করা। দুদেশ সফরের তৃতীয় পর্যায়ে সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার ও সংযুক্ত আরব আমিরশাহের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। পরে তিনি ফরাসি রাষ্ট্রপতির দেওয়া এক নৈশ ভোজসভাতেও যোগ দেবেন। উল্লেখ্য, এ নিয়ে টানা ১৩ বার ভারত G7 শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও টানা ৭ বার যোগ দিচ্ছেন সম্মেলনে। স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পিটার পেলেগ্রিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সেদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান দ্য অর্ডার অব দ্য হোয়াইট ডবল ক্রস ফার্স্ট ক্লাসে ভূষিত করেছেন। এই সম্মান গ্রহণ করে প্রধানমন্ত্রী এজন্য স্লোভাক রাষ্ট্রপতি, তাঁর সরকার এবং স্লোভাকিয়ার জনগণকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তাঁর এই সম্মান ভারতের ১৪০ কোটি মানুষের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন এবং ভারত ও স্লোভাকিয়ার বন্ধুত্বের নিদর্শন বলেও শ্রী মোদী উল্লেখ করেন। এই পুরস্কারকে তিনি আস্থা, বিশ্বাস, উষ্ণতা ও ভালোবাসার প্রতীক হিসেবেও বর্ণনা করেছেন। এর আগে স্লোভাকিয়ার রাষ্ট্রপতির সঙ্গে ব্রাতিস্লাভায় তাঁর প্রাসাদে প্রধানমন্ত্রী মোদী সাক্ষাৎ করেন। উভয় নেতা প্রাসাদ প্রাঙ্গণে বিশেষ যোগাভ্যাস প্রত্যক্ষ করেন। উল্লেখ্য, ভারত ও স্লোভাকিয়া তাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে সর্বাত্মক অংশীদারিত্বের সম্পর্কে উন্নীত করেছে। দ্বিপাক্ষিক সহযোগিতা আরও প্রসারিত করার লক্ষ্যে 11টি চুক্তিও স্বাক্ষর করেছে তারা। এর মধ্যে আছে শ্রমিকদের অভিবাসন, প্রতিরক্ষা, ডিজিটাল প্রযুক্তি, উচ্চশিক্ষা, এআই চেয়ার স্থাপন, দুদেশের পড়ুয়াদের আদান প্রদান কর্মসূচি এবং পর্যটন বিকাশের মতো ক্ষেত্র। ব্রাতিস্লাভায় গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর মধ্যে প্রতিনিধি পর্যায়ের বৈঠক পর এই চুক্তি স্বাক্ষরিত হয়। ভারতীয় জাতীয় বিজ্ঞান একাডেমি এবং স্লোভাক বিজ্ঞান একাডেমির মধ্যে সহযোগিতার বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। উভয় দেশ সন্ত্রাসবাদ মোকাবিলা ও কূটনৈতিক স্তরে আলাপ আলোচনার জন্য একটি যৌথ কর্মী গোষ্ঠী গঠনেও সম্মত হয়েছে। বৈঠকের পর এক যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোকে ভারত ইউ মুক্ত বাণিজ্য চুক্তি সংক্রান্ত আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তার সমর্থনের জন্য ধন্যবাদ জানান। সর্বাত্মক অংশীদারিত্ব আস্থা, বিশ্বাস, অগ্রাধিকার ও ভবিষ্যৎ রূপরেখার প্রতীক। স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে এই সম্পর্ককে এক নতুন দিশায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে তিনি আলাপ আলোচনা করেছেন বলেও শ্রী মোদী জানান।
1: I congratulate you to the results.
2: हमने अपने संबंधों को कॉम्प्रिहेंसिव पार्टनरशिप का दर्जा देने का निर्णय लिया है। यह हमारे साझा विश्वास, साझा प्राथमिकताओं और साझा भविष्य का प्रतीक है। आज प्रधानमंत्री जी और मैंने हमारे सहयोग को नई दिशा और नई ऊर्जा देने पर विस्तृत रूप से चर्चा की। ऑटोमोबाइल, रेलवे, एडवांस मैन्युफैक्चरिंग और ग्रीन टेक्नोलॉजीज, इन सभी विषयों में आज हमने दोनों देशों के लोगों की भलाई के लिए कई महत्वपूर्ण निर्णय लिए।
0: দুদেশের অংশীদারিত্বে প্রযুক্তির ক্রমবর্ধমান ভূমিকার উল্লেখ করে শ্রী মোদী বলেন, ডিজিটাল প্রযুক্তি ভবিষ্যতে দুদেশের সহযোগিতার অন্যতম প্রধান স্তম্ভ হয়ে উঠবে। সাংবাদিক বৈঠকে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী ভারতের দ্রুত অর্থনৈতিক বিকাশ, ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন।
1: I congratulate you to the results in all areas which you have achieved. It's the field of digitalization and the use of artificial intelligence. You've come so far that you're ahead of many other advanced countries in different parts of the world. I would like to

0: congratulate you to economic growth, which is amazing.
1: সবথেকে দীর্ঘ সময় ভারতের প্রধানমন্ত্রী পদে থাকার জন্য নরেন্দ্র মোদীকে অভিনন্দিত করেন তিনি। প্রায় চার মাসের সংঘাত অবসানের লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান একটি চুক্তির রূপরেখা ঘোষণা করায় পশ্চিম এশিয়ায় উত্তেজনা প্রশমিত হতে চলেছে। ইতিমধ্যে এ ব্যাপারে সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হয়েছে। আগামী শুক্রবার সুইজারল্যান্ডের জেনিভায় আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষরিত হবে। এর ফলে সামুদ্রিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালী খুলে দেওয়ার পথ প্রশস্ত হল। একই সঙ্গে ইরানের পরমাণু কর্মসূচিও সমাধান না হওয়া অন্য বিষয়গুলি নিয়ে সাত দিনের আলোচনা শুরু হবে বলে জানা গেছে। ভারত, পশ্চিম এশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির বিষয়ে চুক্তি চূড়ান্ত হওয়ায় স্বাগত জানিয়েছে। এদিকে পশ্চিম এশিয়ার সংঘাতের অবসানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তি ঘোষিত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস জানিয়েছেন, সীমান্ত এলাকা থেকে তাদের সেনা সরিয়ে নেওয়া হবে না। কেন্দ্র এনডিএ সরকারের ১২ বছর পূর্তিতে আজ শুনবেন বিশেষ আলোচনা। শিল্প, সংস্কৃতি, ভাষা ও ভারতীয় ঐতিহ্যের প্রসারে কেন্দ্র, পূর্বাঞ্চলীয় সংস্কৃতি কেন্দ্র ইজেডসিসির অধিকর্তা আশিস কুমার গিরি এবং গৌড়ীয় নৃত্য বিশেষজ্ঞ অধ্যাপক ড মহুয়া মুখার্জির সঙ্গে কথা বলেছেন কাশ্মীর নাহার। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত বিশেষ অনুষ্ঠানটি শোনা যাবে রাত ১০টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, ডিটিএইচ বাংলা পরিষেবা এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। আজকের প্রসঙ্গের এবারের বিষয়ে, পশ্চিমবঙ্গে কোথায় গেলে পাবেন আয়ুর্বেদ চিকিৎসা? আয়ুর্বেদ কনসালটেন্ট এবং অখিল ভারতীয় আয়ুর্বেদ মহাসম্মেলনের রাজ্য সভাপতি ডাক্তার সুমিত সুরের সঙ্গে কথা বলেছেন দিব্যদে। অনুষ্ঠানটি শোনা যাবে রাত ৮টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রক নতুন দিল্লিতে আজ বিকশিত ভারত যুব সংসদের আয়োজন করতে চলেছে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা জাতীয় স্তরে এই যুব সংসদের উদ্বোধন করবেন। মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় যুব সমাজের অংশগ্রহণ, প্রশাসন নীতি নির্ধারণ ও সংসদীয় কাজকর্মে তরুণদের সক্রিয়ভাবে জড়িত করাই এই যুব সংসদ আয়োজনের লক্ষ্য। ক্যালিফোর্নিয়ার দক্ষিণ মজাবে মরু অঞ্চলে একটি B-52 বোমারু বিমান আকাশে ওড়ার পরপরই ভেঙে পড়লে ৮ জন আরোহীর সকলেই প্রাণ হারিয়েছেন। মার্কিন সামরিক বাহিনীর পক্ষে সামাজিক মাধ্যমে এক বার্তায় একথা জানানো হয়েছে। সরকার ডিজেল ও বিমানের জ্বালানি ATF এর রপ্তানির ওপর বিশেষ অতিরিক্ত উৎপাদন শুল্ক বৃদ্ধি করেছে। আজ থেকেই তা কার্যকর হয়েছে। এর ফলে ডিজেলের লিটার পিছু রপ্তানি শুল্ক ১৩.৫ টাকা থেকে বেড়ে হয়েছে ১৪ টাকা। অন্যদিকে ATF এর রপ্তানি মূল্য প্রতি লিটারে ৯.৫ টাকা বৃদ্ধি পেয়ে ১২.৫ টাকা হয়েছে। সংঘ লোক সেবা আয়োগ UPSC এবছরের সিভিল সার্ভিসেস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করেছে। এবছর ১০০০এরও বেশি শূন্য পদের জন্য মোট ১৩,০০০এর বেশি পরীক্ষার্থী সিভিল সার্ভিসেস মেইন পরীক্ষায় বসার সুযোগ পেয়েছেন। ফিফা ফুটবল বিশ্বকাপে লস এঞ্জেলেসে গ্রুপ জির ম্যাচে শেষ পাওয়া খবরে নিউজিল্যান্ড ও ইরানের মধ্যে প্রথমার্ধের খেলা ১-১ গোলে অমীমাংসিত। ম্যাচের ৭ মিনিটে নিউজিল্যান্ডকে এগিয়ে দেন এলিজা জাস্ট। ৩২ মিনিটে ইরানের হয়ে সমতা ফেরান ডিফেন্ডার রামিন রেজাইয়েন। এর আগে গ্রুপ এইচ এর ম্যাচে সৌদি আরব উরুগুয়ে ১-১ গোলে ড্র হয়। গ্রুপ জির ম্যাচে বেলজিয়াম ও মিশরের মধ্যে ম্যাচটিও ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়েছে। গ্রুপ এইচ এ গতরাতে স্পেন ও কাবোভার্দের ম্যাচটিও গোলশূন্যভাবে ড্র হয়েছে। খবর আপাতত এ পর্যন্তই। পরের খবর এক্ষুনি স্থানীয় সংবাদ।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে ৫০৫ মিটারে অর্থাৎ ৫৯৪ কিলোহার্টজে। এখন শুনবেন সকালের আড্ডা।

কিন্তু ফুরফুরে হয়ে গেল। তাই আপনাদেরও এটা হয় নিশ্চয়ই যে মনে হয় যে হ্যাঁ, বৃষ্টির সঙ্গে রোদের সঙ্গে আমাদের মনের এক যোগ রয়েছে। তাই এই আলো যখন আমার মনটা ফুরফুরে করে দিল, তাই আজকের আড্ডাটাও জমজমাটি হবে। নানারকম ভালো ভালো খবর, গান, এসব তো রয়েছেই, সঙ্গে রয়েছে একটি বিশেষ চমক। আর সকাল আটটায় শুনব দৃষ্টিকোণ, আটটা বেজে কুড়ি মিনিটে বিজ্ঞানের কথিকা জানা অজানা। সঙ্গে আছি মৈত্রী বন্ধু সাক্ষ্যদীপা সরকার। এই আলোর কথা যখন হল, তাহলে ইন্দ্রাণী সেনের কণ্ঠে আলো দিয়েই শুরু হোক আমাদের আজকের আড্ডা।

এই গানগুলো শুনলে চোখ বন্ধ করে কি মনে পড়ে বলুন তো? আমি জানি কি মনে পড়ে। কালো মোটা ফ্রেমের চশমা, সাদা ধুতি পাঞ্জাবি পরিহিত এক দীর্ঘকায় পুরুষ সুকণ্ঠে গাইছেন, তাই তো? অবিস্মরণীয় সুরের আগুন যিনি ছড়িয়ে দিয়েছিলেন সমগ্র বাংলায়। শুধু বাংলা বলি কেন, বাংলার সীমানা ছাড়িয়ে সমগ্র উপমহাদেশে। তিনি ছিলেন একজন খ্যাতিমান বাঙালি কণ্ঠশিল্পী, সঙ্গীত পরিচালক এবং প্রযোজক হেমন্ত মুখোপাধ্যায়। আজ তার জন্মদিবস। অল ইন্ডিয়া রেডিওর জন্য প্রথম গান আমার গানেতে এলো নবরূপী চিরন্তন, তারপরে গ্রামোফোন কোম্পানি অফ কলম্বিয়া, গ্রামোফোন কোম্পানি অফ ইন্ডিয়া, হিন্দি গান, এরকম অনেক পথ পেরিয়ে তারপর বাংলা ছবিতে প্লেব্যাক। তারপর থেকেই তিনি ভারতীয় বাংলা সিনেমার একজন অপরিহার্য শিল্পী। তবে শুধু কণ্ঠশিল্পী কি, একদম নয়, সঙ্গীত পরিচালক হিসেবে তার অবদান আমরা কোনোভাবেই ভুলতে পারি না। তাই হয়তো তিনি ফিল্মফেয়ারে বেস্ট মিউজিক ডিরেক্টর এই পুরস্কারও পেয়েছেন। বাংলা ঋতুতে হেমন্তকাল বারবার আসে, আসে নবান্নের ইঙ্গিত নিয়ে। তেমনি বাংলা গানের ইতিহাসে হেমন্তকাল এসেছিল 1937 থেকে 1990 সালে। তবে আমাদের মনের আর্কাইভে এই হেমন্তকাল কিন্তু চিরকালীন। তার হেমন্ত মুখোপাধ্যায় অবিনশ্বর।

এই রাত তোমার আমার, ওই চাঁদ তোমার আমার, শুধু দুজনে, বা রানার ছুটেছে তাই ঝুমঝুম ঘণ্টা বাজছে রাতে, বা আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা,

0: গাছ কাটলে একটি প্রাণের বিনাশ হয়, একটি গাছ বাঁচালে একটি প্রাণ রক্ষা পায়, বৃক্ষ রোপণ করলে প্রাণ রোপণ করা হয়।
1: উত্তর কলকাতার গোয়া বাগানে যদি যান, সেখানকার বাসিন্দারা একটি বিখ্যাত বাড়ি আপনাকে দেখাবেই দেখাবে। সেই বাড়ির একটি ছেলে ভাগ্য অন্বেষণে পাড়ি দেয় মুম্বাই, তারপর অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠার লড়াই শুরু। সেই যুদ্ধে কিন্তু তিনি জয়ী, তাই ডিস্কো ডান্সার হোক বা মহাগুরু, এই শব্দগুলো বলতেই দর্শক একজনকেই বোঝে। আজ সেই মানুষটিরও জন্মদিন, মিঠুন চক্রবর্তী। যদিও জন্মদিন পালন করতে মোটেই পছন্দ করেন না মিঠুন, কেক কাটা থেকে তিনি শতহস্ত দূরে রাখেন নিজেকে। বাঙালি খাবার এবং সেই কড়কড়ে রসগোল্লা সহযোগে বাঙালি আনাতেই কাটে তার সাধারণ জন্মদিন। দেখতে দেখতে বিনোদন জগতেও কিন্তু সগর্বে 50টি বছর পার করে ফেলেছেন। প্রথম ছবিতেই যার ঝুলিতে শ্রেষ্ঠ অভিনেতার জাতীয় পুরস্কার, তার জীবন তো বর্ণময় হবেই। তবে শুধুমাত্র বাংলা ছবি কেন, বলিউডেও তো তার জয় জয়কার। 1982 সালে মুক্তিপ্রাপ্ত ডিস্কো ডান্সার সিনেমা, যেটি মিঠুন চক্রবর্তীকে খ্যাতির একেবারে শীর্ষে পৌঁছে দেয়। অনেক পরিচালকই তার জীবনীকে রূপলি পর্দায় তুলে ধরতে চায়। আসলে অত্যন্ত সাধারণ পটভূমি থেকে উঠে এসে ভারতীয় বিনোদন ইন্ডাস্ট্রিতে যিনি এক বিশাল নাম হয়ে উঠেছেন, তাঁর সেই যাত্রাপথ সে তো পর্দায় তুলে ধরবারই মতো। সেই সাধারণ ছেলেটি আজ স্টার, অনেকের অনুপ্রেরণা। অসাধারণের মধ্যেও সাধারণ সেই মিঠুন চক্রবর্তীকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। উদযাপন হবে তারই গানে, প্রজাপতি ছবি থেকে অনুপম রায়ের কণ্ঠে আমাদের প্রিয় হিরোর জন্য একটি গান।

এবার কি করব, খবর বলবো না গান শুনব? সকালবেলা যখন একটু গানই শুনি, এখন একটা নয় শুনবো পরপর দুটো গান। প্রথম গানটি নতুন ছবি ফুলপিশি ও এডওয়ার্ড থেকে, সুতীর্থ চক্রবর্তী ও বনি বসুর দ্বৈত কণ্ঠে। এবং পরবর্তীতে আমাদের গান শোনাতে আসবেন অরিজিৎ সিং ও শ্রেয়া ঘোষাল।

তাহলে বন্ধুরা, ভালো ভালো গান শুনিয়ে আপনাদের মনটাও কিছুটা ফুরফুরে তো হলো, ঠিক কি না? তবে আপনাদের অনেক ধন্যবাদ যারা রোজ আমাদের সঙ্গে এইভাবে আড্ডায় জুড়ে যান। আপনাদের জন্যই তো এই আসর সাজানো। আর এখন ঘড়ির কাঁটা বলছে, সময় হয়ে গেছে দৃষ্টিকোণের। প্রযোজনা আকাশবাণী মৈত্রী সংবাদ। আজ দৃষ্টিকোণে অভিনেত্রী গায়িকা সুরাইয়ার স্মরণে একটি অনুষ্ঠান।

সুরাইয়ার অভিনয় দক্ষতা ও মধুর কণ্ঠের জাদুতে মুগ্ধ হয়ে বম্বে টকিজ সেই সময় 500 টাকা প্রতি মাসের ভিত্তিতে তার সঙ্গে 5 বছরের চুক্তি স্বাক্ষর করে। 1943 সালে অরুণ কুমারের সঙ্গে তার দ্বৈত গান বিস্তার বিছা দিয়া হ্যায় বিপুল জনপ্রিয়তা পায়।

0: وبعد طول كي حركش لعاوتي وما حركش لعاوتي ما حدش سرقة تشت غفر خرش سامنة وما حفر خرش سامنة
1: চল্লিশের শেষ দিকে দেবানন্দের সঙ্গে জুটি বেঁধে অভিনয় শুরু করেন তিনি। বিদ্যা, জিত, আফসার, দো সিতারের মতো হিট সাতটি ছবিতে একসঙ্গে কাজ করেন এই জুটি।

1940-50 দশকের শুরুর দিকে ভারতীয় সিনেমার সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী ছিলেন তিনি। তার বিশেষ স্টাইল মন্ত্রমুগ্ধ করে রাখত সিনেমা প্রেমীদের।

তামান্না সিনেমায় মান্নাদের সঙ্গে ডুয়েট গিয়েছেন সুরাইয়া, শচীন দেব বর্মনের সঙ্গে কাজ করেছেন তিনি, পেয়েছেন নানা পুরস্কার। মির্জা গালিব সিনেমায় তার অভিনয়ের জন্য পান রাষ্ট্রপতির স্বর্ণ।

সাজগোজ, অভিনয় পারদর্শিতা আর আকর্ষণীয় গায়কি দিয়ে সুরাইয়া আবিষ্ট করে রাখতেন দর্শকদের। আজও তার কণ্ঠের জাদুতে মুগ্ধ হয় দর্শক।

শেষ হলো দৃষ্টিকোণ। আজ অভিনেত্রী গায়িকা সুরাইয়ার স্মরণে দৃষ্টিকোণ শুনলেন প্রযোজনা আকাশবাণী মৈত্রী সংবাদ। আর দৃষ্টিকোণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা মোটামুটি আমাদের আড্ডার দ্বিতীয় পর্যায়ে শুরু চলে এসেছি। তাহলে শুরুটা আবার মিষ্টি মিষ্টি করে একটু রোদ্দুর মেখে হোক শুভমিতার কণ্ঠে।

আগুনে হাত পুড়েছে, দগদগে ঘা আর যন্ত্রণা, ব্যান্ডেজ কিংবা দামি অ্যান্টিসেপটিক লাগানোর কথা ভাবছেন, তার বদলে মাছের চামড়া ব্যবহার করুন। না বন্ধুরা, সকাল সকাল আমার মাথা একেবারেই খারাপ হয়ে যায়নি, মাছের চামড়া দিয়ে চিকিৎসা, এখন এটাই ট্রেন্ড। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলে বায়োলজিক্যাল ড্রেসিং। কিছুই না, ফেলে দেওয়া তেলাপিয়া মাছের চামড়া দিয়েই করা হচ্ছে দগ্ধ রোগীর সফল চিকিৎসা। আসলে ব্যাপারটা খুবই সহজ। মানুষের ত্বক যাতে আবার ঠিকঠাক হয়ে যায়, তার জন্য দরকার কোলাজেন প্রোটিন, আর তেলাপিয়া মাছের ত্বকে রয়েছে ভরপুর এই কোলাজেন প্রোটিন টাইপ 1। সেই জন্যই একেবারে ম্যাজিকের মতো হচ্ছে এই দগ্ধ রোগীদের ত্বকের চামড়ার সেই সমস্যার সমাধান। আর তেলাপিয়া মাছের চামড়ায় আরও একটি জিনিস রয়েছে, ভীষণভাবে অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান রয়েছে, যা সেই ক্ষতস্থানকে ব্যাকটেরিয়ার সংক্রমণ ছড়াতে তো দিচ্ছেই না, উল্টে খুব তাড়াতাড়ি কাজ করছে। ব্রাজিলের একদল চিকিৎসক এইভাবেই চিকিৎসা করে চলেছেন, কিছুই করছেন না তারা। প্রথমে এই ফেলে দেওয়া তেলাপিয়া মাছের চামড়া সেগুলিকে জীবাণুমুক্ত করছেন, তারপর 10 দিন রোগীর চামড়ায় জড়িয়ে রাখছেন, আর তাতেই সেই পুড়ে যাওয়া চামড়া 10 দিন পরে অনায়াসে উঠে আসছে। একেবারে সেই গজ ব্যান্ডেজের তীব্র যন্ত্রণাও রোগীদের অনুভব করতে হচ্ছে না। ইতিমধ্যেই 56 রোগীর ওপর কিন্তু এই ক্লিনিক্যাল ট্রায়াল হয়ে গেছে এবং অভূতপূর্ব সাফল্য মিলেছে। চিকিৎসকরা বলছেন, যদি এই পদ্ধতিতে চিকিৎসা করা হয় তাহলে ভবিষ্যতে খরচ কমবে 75%, আর সময়ও লাগবে অনেক কম। তাই বলা যায় চিকিৎসার এই নয়া দিগন্ত চিকিৎসা বিজ্ঞানে হয়তো একটি বড় বিপ্লব।

0: কমতে চলেছে, তাই না? রোদে দাঁড় করিয়ে রাখা গাড়ির মধ্যে শিশুদের রাখবেন না, এতে তাদের শরীরে সমস্যা দেখা দিতে পারে। কিছু সময় অন্তর অন্তর শিশুদের জল পান করাতে ভুলবেন না।
1: উচ্চ রক্তচাপ, ঘুমোতে না পারা, শরীরে অস্থিরতা, লাউডস্পিকার বা সাউন্ড বক্সের প্রচণ্ড শব্দে এগুলো স্বাভাবিক পরিণতি।
2: নিজের আনন্দের জন্য অন্যকে অসুস্থ করবেন না, নষ্ট করবেন না উৎসবকে।
0: সকালে উঠিয়ে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। কিন্তু সারা রাত না ঘুমোলে কি সারাদিন ভালো হয়ে চলা যায়? কিন্তু ঘুম তো হবে না, কারণ এখন চলছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ, 2026 ফিফা ফুটবল বিশ্বকাপ। জানিয়ে ছোট থেকে বড় সবার উত্তেজনার পারদ একেবারে তুঙ্গে, তাই আমরাও মৈত্রী প্রচার তরঙ্গ কিন্তু পিছিয়ে নেই। রেখেছি ওই যে আপনাদের জন্য বললাম একটি বিশেষ চমক, এই ফিফা ফুটবল বিশ্বকাপ নিয়ে আমাদের সকাল সন্ধে হবে কিছু কথা। তাহলে ছোট ছোট খবর দিই আপনাদের। বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচেই ফুটবল দুনিয়াকে চমকে দিয়েছে জাপান। নেদারল্যান্ডসের মতো মহাশক্তিধর দলকে 2-2 গোলে আটকে দিয়েছে ব্লু সামুরাইরা। আট বছর পরে ফিরে দাপটের সঙ্গে বিশ্বকাপ অভিযান শুরু করল সুইডেন। জোড়া গোল করে সুইডেনের ইয়াসিন আয়ারি। তার গোলকে অনেকেই নাকি বলছে যে এটি বিশ্বকাপের অন্যতম সেরা গোল, ভাবা যায়? অন্যদিকে ফুটবলে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিলের। এদিকে ফিফা বিশ্বকাপে 36 বছর পর জয়ের মুখ দেখল স্কটল্যান্ড। দীর্ঘদিন বাদে বিশ্বকাপ খেলতে আসা হাইতির বিরুদ্ধে 1-0 গোলে জিতল স্কটিশরা। বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচ, হাড্ডাহাড্ডি লড়াই, দেখল গোটা বিশ্ব। পিছিয়ে পড়েও কিভাবে ফিরে আসা যায়, দাঁতে দাঁত চেপে লড়ে সেটা প্রমাণ করল দক্ষিণ কোরিয়া। শুরুতেই বললাম দর্শকদের উত্তেজনার পারদ কিন্তু তুঙ্গে। সেই পারদ মাপতে আমরা একটু চোখ রাখছি সোশ্যাল মিডিয়ায়, দেখি কে কি বলছেন। প্রথমেই একটি কমেন্ট পড়ছি যেটি আমাদের আকাশবাণী মৈত্রীর ফেসবুক পেজে এসেছে। লিখেছেন শুভাশিস দত্ত, ইছাপুর, উত্তর চব্বিশ পরগনা থেকে। তিনি লিখছেন, বিশ্বকাপ ফুটবলে এবার ছোট দেশ নিজেদের ছাপ রাখবেই। যেভাবে মরক্কো ব্রাজিলকে আটকালো, মরক্কোর ম্যাচ কিন্তু দেখতেই হচ্ছে। জার্মানি এবারে বেশ দাপট নিয়ে নেমেছে, এবার দেখা যাক। অনেক ধন্যবাদ শুভাশিস দত্তবাবুকে, তিনি ইছাপুর, উত্তর চব্বিশ পরগনা থেকে লিখেছেন। পরের কমেন্টটি পড়ছি, পাঠিয়েছেন কেয়া মুখোপাধ্যায়, ডোভার টেরেস, বালিগঞ্জ থেকে। তিনি লিখছেন, মরক্কো এই মুহূর্তে বিশ্বের সেরা দশটি দলের অন্যতম। দুর্দান্ত মরক্কোর অফ দ্য বল মুভমেন্ট। ম্যাচের প্রথম 15 মিনিটে ব্রাজিলকে যেন ঠিক চিনতেই পারা যাচ্ছিল না, তবে বলের দখল বাড়ার সঙ্গে সঙ্গেই তারা ধীরে ধীরে নিজেদের ছন্দে ফিরে এল। ভিনিসিয়াস জুনিয়র এর গোলটিকে সাধারণ বললেও কম বলা হবে, আর মনে হয় গ্রুপ পর্বেই মরক্কোর মতো শক্ত প্রতিপক্ষের বিরুদ্ধে খেলে নেওয়াটা ব্রাজিলের জন্য মন্দ হয়নি। দল হারেনি, আবার নিজেদের সীমাবদ্ধতাগুলোকেও চিনে নেওয়ার সুযোগ পেল। পরের ম্যাচে এনরিককে মাঠে দেখতে চাই, আর নেইমারের জন্য আরও কিছুটা অপেক্ষা করতে হবে। বিশ্বকাপের মতো দীর্ঘ টুর্নামেন্টে তাকে ধীরে ধীরে ছন্দে ফেরানোই বুদ্ধিমানের কাজ হবে। এই ড্র বা ব্রাজিলের পরের রাউন্ডে ওঠার পথে বড় কোনো বাধা হয়ে দাঁড়াবে বলে মনে হয় না। বরং আজকের ম্যাচের পর বিশ্বের অনেক বড় দলের কোচদের কপালে চিন্তার ভাঁজ পড়বে, কারণ এই মরক্কোকে হারানো সহজ নয়। নক আউট পর্বে যে কোনো দলের জন্য মরক্কো দুঃস্বপ্ন হয়ে উঠতে পারে। অনেক ধন্যবাদ কেয়া মুখোপাধ্যায়কে, উনি লিখেছেন বালিগঞ্জ থেকে এবং বিস্তারিতভাবে জানিয়েছেন ম্যাচের কথা। এভাবেই আমাদের উত্তেজনার পারুক আরও চড়তে থাকুক। আমাদের হাতে এখন অনেকগুলি ম্যাচ, আর মৈত্রী

হিপ হিপ হুরে, জয় মা ফুটবলেশ্বরী, জয় বাবা ফুটবল। না পাঁচ গোলেরই খদ্দের নয়, এক গোলেতেই কাট।

0: কিশোর কুমারের কণ্ঠে এই গান বিশ্বকাপ ফুটবলের স্পিরিটটাকে যেন আরও জাগিয়ে দিল। যেতে যেতে যেটা বলছিলাম সেটা হলো, আপনারা কিন্তু মন খুলে কমেন্ট করতে থাকুন, তাহলেই এই স্পিরিটটা আরও কিছুটা জাগিয়ে তুলবে আমাদের। এবার ঘড়ির কাঁটা বলছে সময় হয়ে গেছে বিজ্ঞানের কথিকা দৃশ্য জানা অজানার। শুনি জানা অজানা।
1: জানা অজানায় আজ শুনবেন পাগলা গাছ। বলছেন সায়ন্তন যশ,
2: পৃথিবীতে পাগলের অভাব নেই। বিশ্ববিখ্যাত বিজ্ঞানী থেকে পাড়ার মোড়ের মানসিক ভারসাম্যহীন লোকটা, সকলেই কোনো না কোনো কারণে পাগল। কেউ পাগল হয় নিজের কাজকে ভালোবেসে, আবার কেউ মানসিক ভারসাম্য হারিয়ে প্রলাপ বকতে শুরু করলে তাকেও লোকে পাগলই বলে। অনেক সময় জীবজন্তুরাও তাদের মানসিক ভারসাম্য হারিয়ে পাগল হয় এবং নানা অস্বাভাবিক আচরণ করতে থাকে। কিন্তু শুধু মানুষ বা অন্যান্য জন্তুই নয়, গাছও পাগল হয়। শুনেছেন কখনো? না শুনে থাকলে অবাক হওয়াই স্বাভাবিক। হয়তো অনেক গাছেই এমন বিশেষ কিছু ঘটনা ঘটে যেগুলো দেখে কোনোভাবেই স্বাভাবিক বলে মনে হয় না, এবং সেগুলোকে গাছের পাগলামি বলে ধরা যেতেই পারে। কিন্তু আমি যে গাছটার কথা বলছি তার একটু আধটু পাগলামি নয়, সে আসলেই একটা পাগলা গাছ। কয়েকদিন আগে হাওড়ার শিবপুরে আচার্য জগদীশচন্দ্র বোস ইন্ডিয়ান বোটানিক গার্ডেনে বেড়াতে গিয়ে পাগলা গাছের সঙ্গে আমার প্রথম

0: পরিচয়। গাছটির বিজ্ঞানসম্মত নাম টেরিগোটা অ্যালাটা ভার ইররেগুলারিস। বর্তমান উদ্ভিদবিজ্ঞানীদের মতে এটি মালভেসি গোত্রের একটি গাছ। এই গাছের বিশেষত্ব এই যে গাছটির প্রতিটি পাতা ভিন্ন ধরনের, কখনো তা আকার আকৃতিগত দিক থেকে, কখনো বা প্রকৃতিগতভাবে, আবার কখনো পাতার কিনারায় বিশেষ খাঁজও পাতাগুলিকে ভিন্ন করেছে। আর আশ্চর্যজনক ব্যাপার এই যে পাগলা গাছের ওই কয়েক হাজার পাতার মধ্যে এমন দুটো পাতাও খুঁজে পাওয়া যাবে না যারা হুবহু একই রকম দেখতে। সমস্ত পাতার মধ্যে এই বিশেষ বৈচিত্র্যের কারণেই গাছটিকে মানসিক ভারসাম্যহীন মনে করে পাগলা গাছ নাম দেয়া হয়েছে। ফেব্রুয়ারি মার্চ মাসে এই গাছে লালচে বাদামি রঙের ছোট ছোট ফুল ফোটে। এদের ফল দেখতে ছোট ছোট নারকেলের মতো, তাই অনেকে একে বুদ্ধস কোকোনাট ট্রিও বলে। শোনা যায় 1870 সালে শিবপুর বোটানিক্যাল গার্ডেনে টেরিগোটা অ্যালাটা গাছের বীজ থেকেই এই গাছের জন্ম। গাছটি পরিণত হলে তার মধ্যে এমন বিচিত্র বৈশিষ্ট্য দেখা দিতে শুরু করে যা তার পূর্বপুরুষের বৈশিষ্ট্য নয়। দীর্ঘ গবেষণার পর 1911 সালে স্যার উইলিয়াম স্মিথ গাছটিকে টেরিগোটা অ্যালাটার নতুন ভ্যারাইটি বলে উল্লেখ করেন। সাধারণত অঙ্গজ জননের মাধ্যমে এই গাছের বংশবিস্তার ঘটানো হয়। ভারতবর্ষে 3-4 জায়গাতে পাগলা গাছ আছে বলে জানা যায়। পশ্চিমবঙ্গের শিবপুর বোটানিক্যাল গার্ডেন ছাড়া কলকাতার আলিপুরে দ্য এগ্রিকালচারাল সোসাইটি অফ ইন্ডিয়ার বাগানেও এই গাছ আছে। কিন্তু দুঃখের বিষয় এই যে 1870 সালে জন্মানো যে প্রধান গাছটিতে এই বিশেষ ভ্যারাইটির জন্ম, সেটি এখন আর বেঁচে নেই। এতক্ষণ পাগলা গাছের অনেক পাগলামির কথাই শুনলেন, এখন প্রশ্ন হলো গাছটা পাগল হলো কেন, অর্থাৎ কি কারণে গাছটা নতুন ভ্যারাইটি হয়ে উঠল, তা বিজ্ঞানীরা অনুসন্ধান করতে শুরু করেন। 1982 সালে ডিবি দেব এবং এস কে বাসু সর্বপ্রথম গাছটির এরকম বৈচিত্র্যের পিছনে জিনগত ভিত্তির কথা উল্লেখ করেন। পরবর্তী গবেষণায় জানা যায় পাগলা গাছের পাতার এরূপ বৈচিত্র্যের কারণ হল তার ক্রোমোজোমে অবস্থিত স্যাটেলাইট জিন। এ প্রসঙ্গে বলে রাখি, ক্রোমোজোমের গৌণ খাঁজের পরবর্তী প্রান্তীয় অংশটিকে স্যাটেলাইট বলা হয়। একটি নির্দিষ্ট ক্রোমোজোমের আকার ও আকৃতি নির্দিষ্ট। বিজ্ঞানীদের মতে পাগলা গাছের ক্রোমোজোমের স্যাটেলাইট অংশের আকৃতিগত এবং অবস্থানগত তারতম্যের কারণেই পাতায় এরূপ বৈচিত্র্য দেখা যায়। পাগলা গাছ এই পৃথিবীতে বড়ই বিরল। বিচিত্র পাতাগুলি একে অপরের থেকে আলাদা হলেও তারা একটাই গাছে মিলেমিশে থাকে। এটাই তো প্রকৃত অর্থে বৈচিত্র্যের মাঝে ঐক্য, যার সংস্কৃতি আমাদের মাতৃভূমি ভারতবর্ষ সেই প্রাচীন কাল থেকে বহন করে চলেছে। তাই যে কোনো মূল্যে পাগলা গাছকে রক্ষা করা আমাদের অবশ্য কর্তব্য।
1: জানা অজানায় আজ শুনলেন পাগলা গাছ, বললেন সায়ন্তন যশ।
2: জানা অজানায় পাগলা গাছের কথা তো শুনলাম, আমিও কিন্তু একটা পাগলা গাছের কথা বলবো আপনাদের, যার বয়সের কোনো গাছপাথর নেই। একদম সত্যি কথা, তার জন্ম এই ধরুন সবে যখন দিল্লিতে তুঘলক বংশ এসেছে, তাহলে ভাবুন কত বুড়ো, বড় হতে পারে সেই গাছ। আসলে কিছুই না, আমাদের বিহারের মুঙ্গেরের আইটিসি ক্যাম্পাসে এই ধরুন মাত্র 100 বর্গমিটার জমি জুড়ে দাঁড়িয়ে আছে সেই আদিম বটবৃক্ষ, যার উচ্চতাও খুব একটা বেশি নয়, ওই ধরুন 60 ফুট। একেবারে জটাধারী সন্ন্যাসীর মতো বছরের পর বছর দাঁড়িয়ে রয়েছে। বয়সও কিন্তু বেশি নয়, ওই মাত্র 700 বছর। কি চমকে গেলেন যখন গবেষকরা তার বয়স নির্ধারণের জন্য কার্বন ডেটিং করছিল, তারাও কিন্তু একইভাবেই চমকে গেছিলেন। তাই এমন একটি গাছ যে ইতিহাসের উত্থান পতন দেখেছে এবং 1934-এ বিহারের ভূমিকম্পও যাকে টলাতে পারেনি, তেমন গাছকে তো হেরিটেজ তকমা দিতেই হবে। তা নিয়ে রীতিমতো ব্যস্ত বিজ্ঞানীরা। কি আমিও তো বললাম একটি পাগলা মানে আদিম গাছের কথা। কিন্তু এখন ওদিকে ঘড়ির কাঁটা বলছে আমাদের বিদায়ের পালা।

উপস্থিত, কিন্তু এভাবে তো বিদায় বলা যায় না, তাই বিদায় জানাবো গানে গানে শ্রাবণী সেনের কণ্ঠে।

তাহলে বন্ধুরা, এখানেই বিদায় দ্বার খুলে আমিও পলায়নের পথে। আপনারা খুব ভালো থাকবেন, খুব ভালোভাবে এই সময়, এই দিন এবং আগামী দিন কাটাবেন। সঙ্গে ছিলাম মৈত্রী বন্ধু সাক্ষ্যদীপা সরকার। শেষ হলো সকালের আড্ডা।

0: শেষ হলো অনুষ্ঠান সকালের আড্ডা, এখন শুনবেন ঐতিহাসিক শহরের কথা।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন ঐতিহাসিক শহরের কথা। আজকের শহর গোয়ালিয়র, বলেছেন ডক্টর পৃথা কুণ্ডু, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস।
2: পত্থর মিট্টি সে গড় বনাই, কাঠ মে কটওয়ার, পাহাড় উঠা কে গড় বনাই, চলি গোয়ালিয়র। মধ্য ভারতের লোকগাথায় মানুষের মুখে মুখে ফেরে এই পথ নির্দেশ। গন্তব্যের নাম, শহরের নাম গোয়ালিয়র। মহাভারতের যুগ থেকে মোঘল আমল হয়ে মহাবিদ্রোহের সাক্ষী।

বাবর, মানসিং, মোহাম্মদ খান থেকে শুরু করে ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ আর তাঁতিয়াটোপের নাম ভেসে বেড়ায় এই শহরের বাতাসে। তানসেনের দরবারি কানাড়ার সুর স্মৃতি হয়ে বাজে পুরনো শহরের মকবরায়, আর ব্যস্ত শহরের রাস্তার ধারেই লুকিয়ে থাকে সরোদঘর, উস্তাদ হাফিজ আলী খান এবং আমজাদ আলী খানের স্মৃতিবিজড়িত আবাস। মধ্যপ্রদেশে খ্রিস্টীয় নবম শতাব্দীতে প্রতিষ্ঠিত হয়েছিল গোয়ালিয়র শহর। গুর্জর প্রতিহার বা পরিহার, তোমর, বাঘেল কাছুয়া, সিন্ধিয়া বিভিন্ন সময়ে বিভিন্ন রাজবংশের হাতে পরিচালিত হয়েছে এই গোয়ালিয়রের শাসন ব্যবস্থা। শহরের বৈচিত্র্যময় ইতিহাস ঋদ্ধ হয়েছে একাধিক সংস্কৃতির মিশ্রণে, আর ইতিহাসের সেসব স্মৃতিচিহ্নই ছড়িয়ে রয়েছে এই শহরের প্রাসাদ, স্মৃতিসৌধ, দুর্গগুলিতে রয়েছে বহু ঐতিহ্যবাহী মন্দির। এ শহরের মূল আকর্ষণ অবশ্যই গোয়ালিয়র দুর্গ। বেলে পাথরের মালভূমির মাথায় অবস্থিত এই দুর্গ থেকে পর্যবেক্ষণ করা যায় সমগ্র গোয়ালিয়র শহরটিকে। দুর্গে পৌঁছানোর রাস্তাতেও ছড়িয়ে রয়েছে অজস্র ঐতিহাসিক নিদর্শন। রাস্তার দুধারে সাজানো রয়েছে বহু জৈন আমলের মূর্তি। পঞ্চদশ শতকে নির্মিত এই দুর্গের গুর্জারি মহলকে বর্তমানে করে তোলা হয়েছে প্রত্নতাত্ত্বিক সংগ্রহের একটি জাদুঘর। প্রাচীনকাল থেকেই ইতিহাসের পাতায় নাম রয়েছে গোয়ালিয়র শহরের। গোয়ালিয়র অঞ্চলে প্রাপ্ত গুহাচিত্রগুলি এই শহরের সুপ্রাচীন অস্তিত্বের সাক্ষী। মহাভারতে উল্লেখ করা হয়েছে গোপালকক্ষ বলে একটি জায়গার কথা। এই সেই স্থান যেখানে যুধিষ্ঠিরের রাজস্ব যজ্ঞের সময় ভীমের বিজয়যাত্রা সম্পন্ন হয়েছিল। গোপালকক্ষ তখন গোপাদ্রি বা গোপগিরি নামেও পরিচিত ছিল। পরবর্তীকালে খ্রিস্টীয় দ্বিতীয় শতাব্দীতে শহরটি নাগভান বা নাগভট্ট বংশের প্রভাবে চলে আসে। পরে এই নাগ রাজবংশের আমলে রাজধানী স্থানান্তরিত করা হয় বিদিশা থেকে পদ্মাবতীতে, অর্থাৎ বর্তমান পাওয়ায়। এটি গোয়ালিয়র থেকে 68 কিলোমিটার দূরে অবস্থিত। গোয়ালিয়র নামটি কিভাবে এসেছে তাই নিয়ে নানা মুনির নানা মত। জনশ্রুতি অনুযায়ী গোয়ালিপা নামে এক সাধুর নাম থেকে শহরের নাম হয়েছে গোয়ালিয়র। আর একটি মতে, এই অঞ্চলের প্রায় সমতল চূড়া বিশিষ্ট পাহাড়টিকে বলা হতো গোপাচল, গোপগিরি, গোপপর্বত বা গোপাদ্রি। এখান থেকেই গোয়ালিয়র শব্দটি এসেছে। একসময় জৈন সংস্কৃতির অন্যতম কেন্দ্র ছিল এই শহর। কাছুয়া রাজাদের আমলে গোয়ালিয়রের সংস্কৃতি, প্রতিষ্ঠা, ঐতিহ্য ক্রমশ এগিয়ে চলেছিল উন্নতির পথে। কাছুয়া থেকে প্রতিহার বা পরিহারদের দখলে যাওয়ার পরে ইলতুৎমিস পরিহারদের বিতাড়িত করে গোয়ালিয়র অধিকার করেন। সে পাঠান আফগান আমলের কথা। তবে ইতিহাসবিদরা অনেকেই এ বিষয়ে একমত যে মোঘল আমলে তোমর বংশের রাজা মান সিংয়ের সময়কাল ছিল গোয়ালিয়রের সুবর্ণযুগ। শেরশাহও এসেছিলেন এই গোয়ালিয়রে। মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবরের কথায়, হিন্দুস্তানের এক উজ্জ্বল রত্ন গোয়ালিয়র দুর্গ। তবে এর সঙ্গে জড়িয়ে থাকা কিংবদন্তি মোগল যুগেরও অনেক আগের কথা বলে। প্রাচীনকালে এখানে রাজত্ব করতেন সুরজ সেন নামে এক সামন্ত রাজা। তিনি কুষ্ঠরোগে আক্রান্ত হন। সাধু গোয়ালিপার কৃপায় তাঁর মন্ত্রপুত সূর্যকুণ্ডের জলে স্নান করে আরোগ্য লাভ করেন সুরজ সেন। রোগমুক্তির পর নিজের নামও বদলে নেন রাজা। পরিচিত হন সুরজ পাল নামে, আর কুণ্ডর নাম হয় সুরজকুণ্ড বা সূর্যকুণ্ড। সাধুর ভবিষ্যৎবাণী ছিল, এই পাল রাজারা অজেয় থেকে রাজত্ব করবেন গোয়ালিয়রে। সাধুর ইচ্ছায় গোপাচল পাহাড়ে গোয়ালিয়র দুর্গ গড়েন সুরজ সেন বা সুরজ পাল। আরও পরে মোঘল সম্রাট

খ্রিস্টীয় 7 থেকে 15 শতকের মধ্যে পাহাড় কেটে তৈরি করা 22 জন জৈন তীর্থঙ্করের মূর্তি রয়েছে। আর রয়েছে রং বেরঙের দেওয়াল চিত্রে জৈন পুরাণের বর্ণনা। এসবই পর্যটকদের কাছে, ইতিহাস প্রেমীদের কাছে আকর্ষণ বাড়িয়েছে এই শহরটির। 6টি শিলালিপির পাশাপাশি এখানে রয়েছে তীর্থঙ্কর জিন মহাবীরের পিতামাতার মূর্তিও। তার মধ্যে 20তম তীর্থঙ্কর আদিনাথ এবং 22তম তীর্থঙ্কর নেমিনাথের মূর্তি দুটি কারুশিল্পের দিক থেকে, ভাস্কর্যের দিক থেকে সত্যি অনবদ্য। এই মূর্তিগুলিকে দেবতা জ্ঞানে পুজো করে ভক্তের দল। হাতিগেট বা হস্তিফাটক পেরোতেই 6টি গম্বুজযুক্ত শিরে মানসিংয়ের মূল প্রাসাদ। এটির সংস্কার হয় 1881 সালে। এরপর রয়েছে ডান্সিং হল বা নাচঘর, তার চারপাশে ব্যালকানির মতো আঙ্গিনা, রং বেরঙের টালি বসিয়ে জল সায়রের নানান নকশা এবং পাথরের জাফরির কাজ অতুলনীয়। জনশ্রুতি আছে, এই জাফরির অন্তরাল থেকে রানীরা বড় বড় ওস্তাদদের কাছে গানের তালিম নিতেন। 6তলা প্রাসাদের 2টি তল মাটির নিচে, সেখানে ছিল মানসিংয়ের গ্রীষ্মাবাস, আর ছিল ভূগর্ভের মধ্যে কারাগার, ফাঁসিঘর, স্নানঘর। আওরঙ্গজেব তার ভাই মুরাদকে বন্দি করে রেখে হত্যা করেন এই ভূগর্ভের নিচে কারাগারে। মাটির নিচের মহল দর্শন করতে গেলে দর্শনার্থীদের সঙ্গে এখনও কৃত্রিম আলোর ব্যবস্থা রাখতে হয়। এরই সংলগ্ন বিক্রমাদিত্য প্রাসাদ, মানসিংয়ের ছেলের নামে নামাঙ্কিত। এখানেও জনশ্রুতি, বিখ্যাত কোহিনুর হীরে এখান থেকেই নজরানা হিসেবে পাঠানো হয়েছিল বাদশাহ হুমায়ুনের কাছে। পুরনো শহরের ঐতিহাসিক গুরুত্বও কোনো অংশে কম নয়। এখানেও রয়েছে মোঘল স্থাপত্যের নানা নিদর্শন। সবচেয়ে বেশি উল্লেখ করার মতো কিংবদন্তি সঙ্গীতজ্ঞ তানসেনের সমাধি বা মকবরা। শোনা যায়, তানসেন তার শেষ জীবন অতিবাহিত করেছিলেন মানসিংয়ের আমন্ত্রণে এই গোয়ালিয়রে। হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের ধারায় গোয়ালিয়র ঘরানায় তানসেনের সাঙ্গীতিক স্মৃতি বা ঐতিহ্যের ছাপ মিলেমিশে গেছে এভাবেই। আর সেখানে গোয়ালিয়রের ইতিহাস কাজ করেছে অনুঘটকের মতো। এছাড়াও ফকির মোহাম্মদ ঘাউসের মকবরাটি পুরনো শহরের আর এক আকর্ষণ ক্ষেত্র। কে এই মোহাম্মদ ঘাউস? মোঘল ইতিহাসের এক পার্শ্ব চরিত্র। মূলধারার ইতিহাস পাঠে হয়তো চোখেই পড়ে না তাঁর কথা। আফগান রাজপুরুষ মোহাম্মদ ঘাউস নিজে হয়েছিলেন ফকির, কিন্তু বাবরের গোয়ালিয়র দুর্গ অধিকারের সময় প্রধান সহায়ক ছিলেন তিনি। মকবরার পাশে ষড়ভুজ মিনার, মাঝখানে গম্বুজ। গোয়ালিয়রের জাফরি শিল্পের অপূর্ব নিদর্শন মেলে তানসেন ও মোহাম্মদ ঘাউসের মকবরায়। শহরের উত্তর দিকে বেলে পাথরের তৈরি মোহাম্মদ খানের জামে মসজিদটিও ইতিহাসের আর এক গুরুত্বপূর্ণ চিহ্ন। মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহের সময় ঝাঁসির মহারানী লক্ষ্মীবাই বা তাঁতিয়াটোপের সংগ্রাম প্রচেষ্টার সাক্ষীও ছিল এই গোয়ালিয়র দুর্গ। ঝাঁসির রানীর একটি স্মৃতিসৌধও রয়েছে গোয়ালিয়র শহরে। রেল স্টেশনের কাছে রয়েছে লস্কর এ মতি মহল, তার বিপরীতে পৌরসভা পরিচালিত মিউজিয়াম। মোঘল, রাজপুত আর মারাঠা মুদ্রার গুরুত্বপূর্ণ সংগ্রহ রয়েছে এই মিউজিয়ামে। নতুন গোয়ালিয়র শহরে রাজপরিবারের বসতবাড়ি জয় বিলাস প্রাসাদ বা জয় বিলাস প্যালেস। প্রিন্স অব ওয়েলসের আগমন উপলক্ষে 1872 থেকে 1874 সালের মধ্যে ইতালিয়ান শিল্পের অনুকরণে 19 লাখ টাকা ব্যয়ে তৎকালীন রাজা জয়াজি রাও সিন্ধিয়া তৈরি করেছিলেন এই রাজকীয় বাসভবন। সিন্ধিয়ারা বসবাসও করছেন বিলেতের বাকিংহাম প্যালেসের আদলে তৈরি জয় বিলাস প্রাসাদের একটি অংশে। রাজপরিবারের ইতিহাস যাপনের ধারাটি সযত্নে রক্ষিত রয়েছে এই প্রাসাদে। ইতিহাসকে কিভাবে বৈজ্ঞানিক

0: উপায়ে আধুনিক পর্যটন শিল্পের রসদ করে তোলা যায়, সেই পরিবেশন শিল্পেরও এক অসামান্য নিদর্শন এই সংগ্রহশালা। মধ্য ভারতের চতুর্থ বৃহত্তম শহর হিসেবে পরিচিত গোয়ালিয়র, একে মধ্যপ্রদেশ রাজ্যের প্রবেশপথ বলা হয়। সত্যি মধ্য ভারতের এই বিস্তৃত প্রাচীন এলাকায় ছড়িয়ে রয়েছে কত না জানা অজানা ইতিহাস আর ঐতিহ্যের সমৃদ্ধ জনপদ। ২০২০ সালে এক বিরল আন্তর্জাতিক সম্মান যুক্ত হয়েছে গোয়ালিয়র শহরের শিরোপায়। গোয়ালিয়রকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী শহরের তালিকায় অন্তর্ভুক্ত করেছে ইউনেস্কো। ইউনেস্কোর এই স্বীকৃতির দরুন বিশ্বের ঐতিহাসিক মানচিত্রে মধ্যপ্রদেশের গোয়ালিয়র শহরের গুরুত্ব অনেকটাই বেড়ে গেছে নিঃসন্দেহে। মানসিংয়ের প্রাসাদ, গুর্জারি মহল, সহস্রবাহু মন্দির, এই সমস্ত ঐতিহাসিক স্থাপত্য ভাস্কর্যের স্বাস্থ্য দিনে দিনে অবনতির দিকে যাচ্ছিল যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে। ইউনেস্কোর উদ্যোগে আরম্ভ হয়েছে এই স্থাপত্য ভাস্কর্যের স্বাস্থ্য পরীক্ষা ও রাসায়নিক চিকিৎসা। গৌরবময় ইতিহাসের স্বাক্ষর, মন্দিরে, মিনারে, খিলানে খোদাই করা অসামান্য সব শিল্পকীর্তি যেন আরও স্পষ্টভাবে ইতিহাসপ্রেমী পর্যটকের চোখের সামনে ফুটে ওঠে। ইতিহাস যেন জীবন্ত হয়ে ওঠে আধুনিক সংরক্ষণ উদ্যোগের বিজ্ঞানসম্মত ছোঁয়ায়, সেদিকেই গুরুত্ব দিচ্ছে ইউনেস্কো। আর প্রাচীনত্বের সঙ্গে আধুনিকতার, অতীতের সঙ্গে বর্তমান আর ভবিষ্যতের মেলবন্ধন, এই তো প্রবহমান মানব ইতিহাসের মূল কথা।
1: শুনলেন ঐতিহাসিক শহরের কথা, আজকের শহর গোয়ালিয়র, বললেন ডক্টর পৃথা কুণ্ডু, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস, আকাশবাণী মৈত্রী।
2: শেষ হল ঐতিহাসিক শহরের কথা, পরবর্তী অনুষ্ঠান একটু পরে। আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে অনুষ্ঠান কথাকার। লোকসংস্কৃতির আনাজ কানাজ পর্যায়ে আজ শুনবেন কথিকা বাবা বুড়ো রায়ের গাজন, বলছেন অয়ন ঘোষ।
3: তারকেশ্বর থেকে বর্ধমানগামী ভায়া দশখরা রাস্তার ওপর হুগলি জেলার একটি স্বল্প পরিচিত গ্রাম বাসলা শ্রীরামপুর। দেবী বিশালাক্ষীর আর এক নাম বাসুলি, সেই থেকেই নাকি গ্রামের নাম বাসলা। হুগলি ও বর্ধমানে ধর্মঠাকুরের গাজন একটি প্রচলিত লোক উৎসব। প্রায় 350 বছরের পুরনো বাসলা গ্রামের ধর্মঠাকুর বাবা বুড়ো রায়ের গাজন উৎসব। গাজন উৎসবের জন্য প্রতি বৎসর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের মঙ্গলবার ঘট প্রতিস্থাপন করার বিধি রয়েছে। এরপর 12 দিন ধরে ধর্মমঙ্গল পালাগান হয় প্রতিদিন বিকেল ও সন্ধ্যায়। বাবা বুড়ো রায় কিভাবে শ্রীরামপুর গ্রামে অধিষ্ঠিত হলেন ও তার গাজন কিভাবে শুরু হল, সেই বিষয়ে লেখক পরিচয়হীন একটি পাঁচালি রয়েছে। সেই পাঁচালি অনুযায়ী দেওরা গ্রামে বাস করতেন এক বুড়ি। তিনি গ্রামে গ্রামে ঘুরে ঘুরে ঘরে কোটা চিঁড়ে বিক্রি করতেন। একদিন তপ্ত দুপুরে ধামা ভর্তি চিঁড়ে নিয়ে ঘুরতে ঘুরতে তিনি ক্লান্ত হয়ে গাছের ছায়ায় বসে পড়েন। সামনেই ছিল আকুলদহ নামে এক দিঘি, পদ্মফুলে ভর্তি। সেই দিঘিতে বুড়ি স্নান করে উঠে এসে দেখেন তার ধামায় একটি চারকোনা কালো কোষ্ঠী পাথর রয়েছে। হতচকিত হয়ে বুড়ি ভেবে পান না কোথা থেকে এই পাথর দেবতা উদয় হলেন। এমন সময় নাকি দৈববাণী হয় এবং বাবা বুড়ো রায় তার পরিচয় দিয়ে বলেন তাঁকে শ্রীরামপুর গ্রামে নিয়ে যেতে। শ্রীরামপুর গ্রামের মধ্যস্থলে মালি বাড়ি ছিল। ক্লান্ত হয়ে বুড়ি তার ধামা সেখানে নামিয়ে রেখে বিশ্রামের জন্য বসেন। এরপর শত চেষ্টা করেও সেই পাথর দেবতাকে সেখান থেকে সরানো যায়নি। সেই রাত্রেই সেই বুড়ি

আবার বাবা বুড়ো রায় স্বপ্নাদেশ পান। স্বপ্নে তিনি বুড়ো রায়কে কেমন দেখেন তারও বর্ণনা আছে। শুভ্র কেশ, দাড়িগোপ সমন্বিত মূর্তি, হাতে কমণ্ডলু ও পায়ে খড়ম। দেবতা বুড়িকে বলেন তার পূজো ব্রাহ্মণের দ্বারা হয় না, তিনি সমাজের অন্তজ শ্রেণীর মানুষের দ্বারা পূজিত হন। গাজন নামে এক উৎসব আছে তার, সেই উৎসব ১২ দিন ধরে চলবে বিভিন্ন প্রথা সহকারে। প্রথমে সেই বুড়ি বাবার পূজারিণী নিযুক্ত হলেন। শ্রীরামপুর গ্রামের অধিবাসীরা তার মন্দির নির্মাণ করে দেন। যেহেতু পদ্মফুলে ভর্তি আকুল দহ থেকে সেই মূর্তি উঠেছিল বলে কথিত, তাই বাবা বুড়ো রায়ের পুজোয় পদ্মফুল আবশ্যিক। বুড়ো রায়ের পাঁচালিতে একটু শুনলেই বোঝা যাবে গল্পটা। পুরাকালে ছিল এক ছুতরের বুড়ি, চিরের ব্যবসা করে গায়ে গায়ে ঘুরি, আকুল দহ নাম তার ভরা পদ্ম ফুলে, বিশ্রামের লাগি বসে তাহারি কুলে। সেই থেকে প্রচলিত হল শ্রীরামপুরের বাবা বুড়ো রায়ের গাজন উৎসব। সেই বুড়ি পরে তার বংশধররা এই পূজোয় নিযুক্ত হতেন। বর্তমানে পূজোর দায়িত্বে রয়েছেন পার্শ্ববর্তী গ্রাম রাধানগরের একটি পরিবার। গাজনের পূর্বে ধ্বজা তোলার রীতি আছে। এই ধ্বজা দেখে গ্রামের ও আশেপাশের এলাকার লোকজন জানতে পারেন গাজন উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই উৎসবে কিছু মানুষ সন্ন্যাস ব্রত পালন করেন। গাজনের দিনগুলোতে ওঁরাই বাবার সেবক হিসাবে থাকেন। এরা প্রত্যেকেই অন্তজ শ্রেণীর মানুষ। সন্ন্যাসী সংখ্যা বিজোড় হয়, 3, 5, 7, 9 এই রকম। সন্ন্যাসীদের মধ্যে একজন মূল ও একজন ঝুল সন্ন্যাসী হিসাবে স্বীকৃতি পান। শুক্লপক্ষের মঙ্গলবার পূজারী গাজনের মঙ্গল ঘট প্রতিস্থাপন করার পর সন্ন্যাসীরা বৃহস্পতিবার গঙ্গা স্নান করে গলায় উত্তরীয় ও হাতে দণ্ড ধারণ করে বিগ্রহের দায়িত্ব গ্রহণ করেন। এরপর থেকে সন্ন্যাসীদের আহার দিনে মাত্র একবার, রাত ১২টার পর হবিষ্যি। তাঁদের কাজ বাবার মনন, ধ্যান ও পূজন। এই দিনগুলোতে সকালে বিশেষ পুজো ও প্রতিদিন সন্ধ্যায় সংকীর্তন সহযোগে মঙ্গল আরতি হয়। প্রতিদিন বিকেল ও রাত্রিতে ধর্মমঙ্গল কাব্য থেকে পালাগানের আসর বসে। রাত্রে শীতলের প্রসাদ হিসেবে থাকে চিঁড়ে, মুড়কি, মর্তমান কলা, দুধ ও মিষ্টান্ন। গাজনের প্রথাগুলো দিয়ে গোটা গ্রামটিকে এক সূত্রে বাঁধার চেষ্টা করা হয়েছে। প্রত্যেক পাড়াতেই গাজনের কোনো না কোনো প্রথা রাখা হয়েছে। যে মঙ্গলবার ঘট বসল তার পরের বুধবার ও বৃহস্পতিবার ফুল কাড়ানো নামে অনুষ্ঠান। এতে টগর ফুল ব্যবহার করা হয়। সন্ন্যাসীরা সন্ধেবেলা ঘোষপাড়া থেকে কলাপাতা সংগ্রহ করে বাসলা পুকুরে স্নান সেরে দাসপাড়া থেকে ফুল সংগ্রহ করেন। সেই ফুল পণ্ডিত গেঁথে বাবার মাথায় চাপান ও সন্ন্যাসীরা আকুল হয়ে ফুল ভিক্ষা করেন। বিগ্রহের মাথা থেকে ফুল পড়লে শুভ মানা হয়। তারপর আগুনের ওপর ঝুল। ফুল কাড়ানোর অর্থ হল বাবার আশীর্বাদ পাওয়া। এই দুদিন সন্ন্যাসীরা এই গ্রাম ও পার্শ্ববর্তী গ্রামে ফল ভাঙতে যান। সপ্তাহে শুক্রবারে বাবার বিবাহ অনুষ্ঠান মা কামিল্লার সঙ্গে, মতান্তরে নীলাবতীর সঙ্গে। নীলাবতীর বিয়ের দিন সন্ন্যাসীদের নিঢাল উপবাস। আসলে হিন্দু বিবাহ রীতিতে বর ও বধু দুজনেই উপবাসে থাকেন, তাই বাবার প্রতিনিধি হিসাবে সন্ন্যাসীরা উপবাস করেন। সন্ধ্যার গায়ে গায়ে সন্ন্যাসীরা জল সইতে যান কুম্ভকার পাড়ায়। সন্ধে হতেই শুরু হয় বাবার গায়ে হলুদের অনুষ্ঠান। হলুদ মাখা, দুব্য ঘাস বাঁধা, মাঙ্গলিক সুতো গ্রামের ছেলে বুড়ো মেয়েরা হাতে বাঁধেন। গায়ে হলুদের পর সন্ন্যাসীরা কর্মকার পাড়ায় ডিঙি আনতে যান। এর আগের দিনই সন্ন্যাসীরা ঢেঁকিতে ধান কুটে নিয়ে এসেছেন। সেই কোটা ধান বাবার মন্দিরে খালি বেদির ওপর বিছিয়ে দেয়া হয়। পুরো গ্রাম বিজুলি বাতিতে সাজানো হয়। মণ্ডপ সাজে রজনীগন্ধা ও গোলাপে। ১২ রকমের ঢাক, ঢোল ও বাজনার আয়োজন করা হয়। হয় আতশবাজির প্রদর্শনী। রাত বাড়লে তক্তানামা আসে রেলঘাট থেকে। দুটি শিশুকে সাজানো হয় হরগৌরী রূপে। আলো, বাজনা ও বরযাত্রী নিয়ে বাবার প্রতিভু চলে বিয়ে করতে পার্শ্ববর্তী রাধানগর গ্রামে। সেখান থেকে শোভাযাত্রা ফিরে এলে রাত্রি দ্বিপ্রহরে সন্ন্যাসীরা যান বাসলা পুকুরে মুক্তি স্নানের উদ্দেশ্যে। সঙ্গে যায়

0: ক্ষুদিরায়ের পাথরের মূর্তি। বিবাহ মণ্ডপে হয় প্রতীকী মালাবদল, নরসুন্দর ছড়া কাটেন, ধুতি টোপরে সাজে বাবার বিগ্রহ, মায়ের বিগ্রহ লাল পেরে শাড়ি ও সোলার মুকুটে। সারা রাত জুড়ে বিচিত্র অনুষ্ঠান হয় লোকের ঢল নামে গ্রামের রাস্তায়। পরদিন শনিবার সালেভর, সাল বলতে ক্ষুরধার খড়গ, আর ভর বলতে তার ওপর সন্ন্যাসীরা শায়িত হন। সালেভরের দিন সকালেই ধর্মমঙ্গল থেকে পশ্চিমোদয় পালাগান হয়, এরপর পাটকাঠি দিয়ে সন্ন্যাসীদের মাপ নেওয়া হয়। সেই মাপ অনুযায়ী দুটি বাঁশের ওপর খাড়াইভাবে বাঁধা হয় সাতটি করে খাঁড়া। তারপর বাবার কাছে প্রার্থনা করে ঢাক ঢোল আদি বাজনা সহকারে গলায় নিমপাতার মালা পরে সন্ন্যাসীরা যান বাসলা পুকুরের উদ্দেশ্যে। সেখানে স্নান পুজো সেরে শালের ওপর শুয়ে অর্ধ মাইল পথ অতিক্রম করে মন্দির চত্বরে প্রবেশ করেন তারা। তাদের কোচরে থাকে ফল। আগেই পূজোয় মেষ বলি হতো, কিন্তু বর্তমানে গ্রামের মানুষরাই উদ্যোগী হয়ে বলিদানের মতো কুপ্রথার বিলোপ ঘটিয়েছে। মেষের পরিবর্তে এখন প্রতীকী চালকুমড়ো চিনির সন্দেশ বলি হয়। এরপর হয় কাঁটা ঝাঁপ, ঝাঁপের জন্য মাচায় উঠে কোঁচরের ফলগুলো ভক্তদের প্রতি ছুঁড়ে দেন সন্ন্যাসীরা। তারপর হয় মহাপুজো, পাঁচ হাত লম্বা তিনটি আকন্দ ফুলের মালা বাবার ওপর চড়ানো হয়। এগুলো দাসপাড়ার মানুষেরা বানিয়ে দেন, তিনটি মালাই বাবা ভক্তদের উদ্দেশ্যে প্রদান করেন। সালেভর মিটে গেলে সন্ধেবেলায় আর কোনো অনুষ্ঠান থাকে না, মণ্ডপ চত্বর আলোবিহীন করে রাখা হয় ঠাকুরের বিশ্রামের জন্য। পরদিন অর্থাৎ রবিবার দুপুরে গ্রাম ষোলো আনার পুজো সমাপন অন্তে গাজন উৎসবের পরিসমাপ্তি হয় ও বাবার বিগ্রহকে পুনরায় মন্দিরে স্থাপন পূর্বক সন্ন্যাসীরা গৃহ অভিমুখে ফিরে যান। সেদিন সন্ধ্যায় ভাঙা হাটে গায়েন দল আশীর্বাদের পালাগান গেয়ে থাকেন। এই লোক উৎসবগুলি গ্রাম বাংলার নিজস্ব ঐতিহ্য। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষকে এক সুতোয় বেঁধে রাখার সংস্কৃতি। যদিও সময়ের সঙ্গে সঙ্গে ক্ষয়িষ্ণু প্রায়, তবুও মাটির কাছে থাকা জীবনকে দেখার জন্য এগুলির গুরুত্ব অপরিসীম।
1: শেষ হল অনুষ্ঠান কথাকার। আজ শুনলেন লোক সংস্কৃতির আনাচ কানাচ এই পর্যায়ে কথিকা বাবা বুড়ো রায়ের গাজন, বললেন অরুণ ঘোষ। পরবর্তী অনুষ্ঠান একটু পরে।

জুন মাসের বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় আমাদের এই বসুন্ধরা। নীলগিরি পাহাড়ের পাদদেশে ছোট্ট সবুজ গ্রাম শান্তিপুর। গ্রামের একপাশে ঘন জঙ্গল, অন্য পাশে বয়ে গেছে কলকল শব্দে এক পাহাড়ি নদী। গত কয়েক বছরে গ্রামের রূপ বদলে যাচ্ছিল। শহরের ব্যবসায়ীরা এসে জঙ্গল কেটে রিসর্ট বানাচ্ছিল, আর পর্যটকদের ফেলে যাওয়া প্লাস্টিকের বোতল ও চিপসের প্যাকেটে নদীটার দম বন্ধ হয়ে আসছিল। গ্রামের বয়স্ক মোড়ল গ্রামবাসীদের সঙ্গে নিয়ে নদী পরিষ্কার করে ভূমি সংস্কারের মাধ্যমে গ্রামের রূপ পরিবর্তন করল। পৃথিবীর আর একদিকে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতাদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে এক দল কিশোর কিশোরী। সুস্থ পরিবেশ রক্ষা আমাদের আশু কর্তব্য। পৃথিবীর রক্ষণাবেক্ষণের ভাবনা নিয়ে লেখা গল্প, কবিতা বা সত্য ঘটনা দিয়ে সাজানো আপনাদের চিঠি আমাদের এই বসুন্ধরা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালে দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-এর মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা mitrikatha@gmail.com।

0: @gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
1: কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।
2: প্রিয় শ্রোতা বন্ধুরা, এবার আপনাদের একটু জানিয়ে দিই আজকের হারানো দিনের গানের বিষয়। অর হইল গিয়া ইন্টারন্যাশনাল ভয়েস, অযদি চীন দেশে গিয়া সুর কইরা খবরের কাগজও পইরা যায়, তাও লোককে খাড়াইয়া শুনব। দেবব্রত বিশ্বাসের এই উক্তির পাশে সমরেশ বসুর কাজের মানুষকে কাজের মধ্যে দেখলেই বেশি ভালো লাগে। দুজনের বক্তব্য একই অভিমুখে। অর্ধশতক পার করা বিদেশি উপন্যাসের চিত্রায়নে দিব্য দুখানি বাংলা গান সহ সঙ্গীত পরিচালকের দায়িত্ব সামলেছেন অনায়াসে। নিজের নানান গানে পাশ্চাত্য সুর প্রয়োগ করেছেন সূক্ষ্মভাবে। কোনই পর্যন্ত গোটানো সাদা শার্ট, মোটা কালো ফ্রেমের চশমা, ট্রেডমার্ক কণ্ঠে চির বসন্ত হেমন্ত মুখোপাধ্যায়ের জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি নিবেদনে ধীমান চক্রবর্তী। তাহলে বন্ধুরা, শুনতে ভুলবেন না আজকের হারানো দিনের গান।

এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আজ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে আহির ভৈরব রাগে খেয়াল পরিবেশন করবেন শিল্পী স্বর্ণালী চট্টোপাধ্যায়। তাকে তবলায় ও হারমোনিয়ামে সহযোগিতা করেছেন যথাক্রমে রূপক মিত্র এবং রথীন্দ্রনাথ চক্রবর্তী।

এতক্ষণ শুনছিলেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। খেয়াল পরিবেশন করলেন স্বর্ণালী চট্টোপাধ্যায়। তাকে তবলায় সহযোগিতা ছিলেন রূপক মিত্র এবং হারমোনিয়ামে রথীন্দ্রনাথ চক্রবর্তী। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

এপার বাংলা এবং ওপার বাংলা শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আমি শ্রাবণী চট্টোপাধ্যায় শুরু করছি মনির মতো গান। শ্রোতা বন্ধুরা, আজ মনির মতো গানে আমরা থাকব এমন একজন স্বর্ণযুগের শিল্পীকে নিয়ে, যিনি তার কণ্ঠের জাদুতে সম্মোহিত করে রেখেছিলেন সঙ্গীতপ্রেমী মানুষের মন। রবীন্দ্রসঙ্গীত থেকে শুরু করে আধুনিক হিন্দি গীত ভজন সব শ্রেণীর গানে ছিল তার সাবলীলতা। সুরকার হিসেবেই হোক বা গায়ক হিসেবেই হোক, বাংলা আধুনিক গানে তিনি যোগ করেছিলেন নতুন মাত্রা। বহু অভিনেতার লিপে তার গান থাকলেও উত্তম কুমারের সঙ্গে তার মিলুবন্ধন ছিল এক সোনালী অধ্যায়। এতক্ষণে নিশ্চয় বুঝতে পেরে গেছেন যে আমি কার কথা বলছি। হ্যাঁ, বলছি কিংবদন্তী সঙ্গীত শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের কথা। আজ তার 106তম জন্মদিনে মনের মতো গানে তাকে শ্রদ্ধা জানাবো হেমন্ত মুখোপাধ্যায় এবং উত্তম কুমারের যুগলবন্দী কিছু কালজয়ী গান দিয়ে। প্রথম গানটি সাপমোচন ছায়াছবি থেকে, গীতিকার বিমল ঘোষ, শিল্পীর নিজের সুরে গেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়।

আসলে উত্তম কুমার ও হেমন্ত মুখোপাধ্যায়ের জুটি বাংলা সিনেমার পর্দায় এক জাদুকরী আবহাওয়া তৈরি করেছিল। যেমন দুই ভাই ছায়াছবির ওই গানটি গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় ও হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে। ছবিতে উত্তম কুমারের নিখুঁত অভিনয় এবং হেমন্ত মুখোপাধ্যায়ের ঐশ্বরিক কণ্ঠের জাদুতে বাংলা সিনেমার ইতিহাসে এক চিরকালীন আবেগের রূপ নেয়। শুনি।

0: মাগারে। কিরে খামলি কেন, বাজা
1: গামাপা মাগারে।

বাবা চাইতেন যে ছেলে ইঞ্জিনিয়ার হোক, কিন্তু যার সমস্ত সত্তা জুড়ে শুধু সঙ্গীত রয়েছে, তার সুরের জগতে বিরাজ করা ছিল শুধু সময়ের অপেক্ষা। ১৯৬৯ সালে মুক্তি পায় বাংলা চলচ্চিত্র মন নিয়ে। ছবিতে ওগো কাজল নয়না হরিণী এই গানটির গীতিকার ছিলেন পুলক বন্দ্যোপাধ্যায়। গানটির মূল গায়ক এবং সুরকার দুজনেই ছিলেন কিংবদন্তী হেমন্ত মুখোপাধ্যায়। এই রোমান্টিক গানটিতে হেমন্ত মুখোপাধ্যায়ের গায়কী এবং উত্তম কুমারের অনবদ্য অভিনয় দর্শকদের আজও মুগ্ধ করে তোলে। শুনি।

অপরদিকে সপ্তপদীতে কৃষ্ণেন্দু চরিত্রের উত্তম কুমার এবং রীনা ব্রাউনের চরিত্রে সুচিত্রা সেনের প্রেম কাহিনীকে অমর করে তুলেছিল গান। যখন মোটরসাইকেলে চেপে কৃষ্ণেন্দু আর রীনা গিয়ে ওঠেন এই পথ যদি না শেষ হয়, তখন শুধু একটি গান নয়, বাংলা সিনেমার এক চিরন্তন মুহূর্ত জন্ম নেয়। গানটি সুর করেছিলেন হেমন্ত মুখোপাধ্যায়, কণ্ঠ দিয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায় ও সন্ধ্যা মুখোপাধ্যায়, আর লিপেছিলেন উত্তম সুচিত্রা। আজও সে দৃশ্য বাংলা চলচ্চিত্রের সবচেয়ে স্মরণীয় রোমান্টিক দৃশ্যগুলোর একটি বলে গণ্য হয়।

এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? এর সঙ্গে মিলিয়ে বলতে ইচ্ছে করছিল যে বা করছে, এই গান যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? আসলে উত্তম হেমন্ত যুগলবন্দীর সাফল্যের রহস্য ছিল অনুভূতির মিল। উত্তম কুমারের চোখের ভাষা, মৃদু হাসি, সংলাপ বলার ভঙ্গি, সব কিছুর সঙ্গে হেমন্তের কণ্ঠের আবেগ যেন অবলীলায় মিশে যেত, ফলে দর্শকদের কাছে মনে হতো এই কণ্ঠ যেন উত্তম কুমারের নিজেরই কণ্ঠ।

কিংবদন্তী সঙ্গীত শিল্পী এবং সুরকার হেমন্ত মুখোপাধ্যায়ের জন্মদিনে তাকে শ্রদ্ধা জানিয়ে তার এবং মহানায়ক উত্তম কুমারের যুগলবন্দির গানগুলো নিয়ে আজ সাজানো রয়েছে আপনাদের প্রিয় অনুষ্ঠান মনের মতো গান। আর এই সুরের সফরে আপনাদের সঙ্গে রয়েছি আমি শ্রাবণী। উত্তম কুমার আর হেমন্ত মুখোপাধ্যায়ের সম্পর্কটা শুধু নায়ক আর প্লেব্যাক শিল্পী ছিল না, বাংলা সিনেমার ইতিহাসে এমন অনেক জুটি এসেছে কিন্তু একজনের মুখ আর আরেকজনের কণ্ঠ এতটাই একাকার হয়ে গিয়েছিল যে দর্শক অনেক সময় ভুলেই যেতেন পর্দায় যিনি গাইছেন তিনি আসলে উত্তম নন, হেমন্ত মুখোপাধ্যায়ের। এবারের গানটি মহানায়কের লিপে স্বপ্নচন ছায়াছবি থেকে। গানটির গীতিকার বিমল ঘোষ, শিল্পীর নিজের সুরে গিয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়।

গান গাইবার আগে কখনো বলতেন না গান তুলে দিতে, বলতেন কবে শেখাবে। সেই ছবির গানটা শিখতে শেখাতে বসার সঙ্গে সঙ্গে দুটি প্রশ্ন করতেন, গানটি কার ঠোঁটে থাকবে অর্থাৎ কার লিপে থাকবে, গানটি আউটডোরে না ইনডোরে। যে অভিনেতার মুখ দিয়ে গানটি প্রকাশ হবে তা যদি উত্তম কুমারের হয় তবে কণ্ঠের আওয়াজ একরকম হবে, আর সৌমিত্র চট্টোপাধ্যায় হলে অন্য আওয়াজ। এই তারতম্য তিনি রক্ষা করে তবে গানটি গাইতেন। 1958 সালে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় বাংলা চলচ্চিত্র ইন্দ্রাণী, এই ছবিটিতে বিখ্যাত সুরকার নচিকেতা ঘোষের পরিচালনা এবং গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় বেশ কয়েকটি কালজয়ী গান ছিল মহানায়ক উত্তম কুমারের লিপে এবং সুর সম্রাট হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। গানগুলি চিরকাল বাঙালিকে একটা ঘোরের মধ্যে রেখেছে। শুনে নিই।

0: Bești tu.
1: এই ছবিটি আরেকটি গান, আপনাদের না শোনালে বড় রাগ করবেন জানি, তাই আপনাদের জন্য।
0: মেঘ ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়,

1935 স্কুলে পড়ার সময় সহপাঠী কবি সুভাষ মুখোপাধ্যায় তাকে অল ইন্ডিয়া রেডিওয়ে নিয়ে গিয়ে অডিশন দেন, অর্থাৎ নিয়ে আসেন। অডিশনে পাশ করেন তিনি। সেই থেকে তার সঙ্গীতের পথ চলা শুরু। 1937 প্রথম রেকর্ড বার হয় তার। হেমন্ত মুখোপাধ্যায় নিজে এক জায়গায় বলেছেন যে প্রথম দিকের আধুনিক গানগুলো অনেক পরে যখন শুনতেন তখন তার গানই তার নিজের ভালো লাগতো না। তবে আমরা জানি 50 ও 60 দশকে উত্তম হেমন্তের যুগলবন্দী গানগুলি আজও শ্রোতাদের মুগ্ধ করে। শুনবো

হেমন্ত মুখোপাধ্যায় এবং উত্তম কুমারের যুগলবন্দী যে কোনো ছবির গল্পের আবহকে আরও গভীর করে তুলত। সে সময় অনেকেই অনেক দর্শকই বলতেন যে উত্তম কুমারকে দেখা আর হেমন্তকে শোনা যেন একই অনুভূতির দুই রূপ। এবারের গানটি সাথীহারা ছায়াছবি থেকে। গানটির গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার এবং সুরকার হেমন্ত মুখোপাধ্যায়, গেয়েছেন দ্বৈত কণ্ঠে গীতা দত্ত এবং হেমন্ত মুখোপাধ্যায়।

এবারে আরও একটি গান শুনব, গৌরীপ্রসন্ন মজুমদার, যার সুরকার নচিকেতা ঘোষ, গেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়।

হেমন্ত মুখোপাধ্যায় নিজেই এক জায়গায় বলেছিলেন যে গায়ক ও সুরশিল্পী উভয় সত্তার বিকাশের পথে নিশ্চিতভাবে যে সূর্যশিখাটি পথ দেখিয়েছিল সেই সমুজ্জ্বল শিখাটি হচ্ছেন রবীন্দ্রনাথ। তার কাজে অর্থাৎ গায়কিতে সুরসৃষ্টিতে রবীন্দ্রনাথের প্রভাব ছিল স্পষ্ট। উদাহরণ হিসেবে সঙ্গীত গবেষকরা মনে করেন হারানো সুরের আজ দুজনার দুটি পথের সঙ্গে মিল আছে রবীন্দ্রসঙ্গীতের আমার এ পথ তোমার পথের থেকে। শুনব হারানো সুরের সেই গানটি।

আসলে প্রেমের গান হোক বা বিচ্ছেদের, জীবনের দর্শন হোক বা হৃদয়ের গোপন কথা, হেমন্তের গভীর দরাজ কণ্ঠ আর উত্তম কুমারের সাবলীল অভিনয়, এই সব মিলিয়ে সৃষ্টি হয়েছে এক অনবদ্য জাদু। আজও যখন দেখুন এই গানগুলো শুনছি, তখন মনে হচ্ছে যে বাংলা গানের আকাশে দুটি নক্ষত্র পাশাপাশি জ্বলছেন, একজন পর্দার মহানায়ক উত্তম কুমার আর অন্যজন সুরের মহানায়ক। তাঁদের এই যুগলবন্দি শুধু কিছু জনপ্রিয় গান নয়, এই সব কিছু কিন্তু বাংলা সংস্কৃতির এক অমূল্য সম্পদ হয়ে রয়েছে। শুনব আরও একটি গান।

পর্দায় উত্তম কুমার আর কণ্ঠে হেমন্ত মুখোপাধ্যায়। বাংলা চলচ্চিত্রে এই অমলিন যুগলবন্দি সময়ের সীমানা পেরিয়ে আজও আমাদের আবেগে, আমাদের স্মৃতিতে সমানভাবে জীবন্ত। হেমন্ত মুখোপাধ্যায়ের জন্মদিনে তাঁর প্রতি আমাদের গভীর শ্রদ্ধা জানিয়ে শেষ করব আজকের মনের মতো গান, আর যেতে যেতে শুনে নেব এই গানটি।

কিংবদন্তী সঙ্গীতশিল্পী এবং সুরকার হেমন্ত মুখোপাধ্যায়ের জন্মদিনে তাকে শ্রদ্ধা জানিয়ে তাঁর এবং মহানায়ক উত্তম কুমারের যুগলবন্দির গানগুলো নিয়েই আজ সাজানো ছিল আপনাদের প্রিয় অনুষ্ঠান মনের মতো গান। আর এই সুরের সফরে আপনাদের সঙ্গে ছিলাম আমি শ্রাবণী চট্টোপাধ্যায়। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল

আকাশবাণী মৈত্রী মৈত্রী প্রচার তরঙ্গে এখন নানা রঙের গানের অনুষ্ঠান রামধনু। শুরুতেই আধুনিক শিল্পী অনিন্দিতা দত্ত ঘোষ।

রামধনু অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন শিল্পী অনিন্দিতা দত্ত ঘোষের কণ্ঠে আধুনিক, এবার লোকগীতি, শিল্পী অর্ঘ্য কমল চট্টোপাধ্যায়।

এতক্ষণ শুনছিলেন নানা রঙের গানের অনুষ্ঠান রামধনু আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে।

মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে। আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে গ্রামীণ মহিলাদের জন্য। গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে আমি রয়েছি আপনাদের সাথে স্বাগতা। বন্ধুরা, আজ আমরা মূলত আলোচনা করব গ্রাম বাংলার মহিলাদের স্বাস্থ্যবিধি নিয়ে, কিন্তু যেহেতু সময়টা বর্ষাকাল এবং এই সময়টা কিন্তু অসুখ বিসুখের একেবারে আদর্শ সময়, প্রতিটা ঘরে ঘরেই কিন্তু কিছু না কিছু অসুখ বিসুখ আমরা এই সময়টা দেখতেই পাই। তো ডাক্তারবাবু আমাদের মাঝখানে এসে উপস্থিত হয়েছেন। আজকে এসেছেন বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর সঞ্জয় মুখার্জি। ডাক্তারবাবুকে আমি স্টুডিওতে স্বাগত জানাচ্ছি।
1: নমস্কার। আজকের এই প্রোগ্রামটা আমরা আমাদের শ্রোতাদের সুবিধার জন্য দুটি ভাগে ভাগ করতে চলেছি। এক নম্বর, সাধারণ সমস্যা যেটা পুরুষ নারী নির্বিশেষে সবার হতে পারে, সেরকম কিছু সমস্যা
0: যেটা আমি বর্ষাকালে নানান অসুখ বিসুখের কথা বলছিলাম।
1: এক্স্যাক্টলি। আর দ্বিতীয় হচ্ছে শুধুমাত্র মহিলাদের স্পেসিফিক কিছু সমস্যা।
0: একদম।
1: তাহলে আমরা যে সাধারণ সমস্যাগুলোর কথা বলতে চলেছি, তার মধ্যে প্রত্যেক ঘরে ঘরে এখন জ্বর লেগে
0: থাকে, ডেঙ্গু, ম্যালেরিয়া,
1: এই জ্বরগুলোর মধ্যে আমাকে ভাবতে হবে কোনটা ভাইরাল, নর্মাল ভাইরাল ইনফেকশন, কোনটা ডেঙ্গু, কোনটা ম্যালেরিয়া, এগুলো আমাকে একটু দেখতে হবে। কারণ এগুলো সঠিক চিকিৎসা না করলে রোগী কিন্তু মারাও যেতে পারে। সুতরাং যে কোনো জ্বর সেটা যদি 3 দিন অতিক্রম করে যায়, তাহলে কিন্তু আমাকে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। এখন কিন্তু আমরা যদি ভাবি যে গ্রাম বাংলার যে কোনো বিপিএইচসিতে যদি যাই এবং আশাকর্মীদের যদি আমরা জানাই, তাহলে কিন্তু সেখানেই ম্যালেরিয়ার টেস্ট সহজেই সম্ভব হয় এবং দরকার পড়লে ডেঙ্গুর টেস্টও তারা করিয়ে দেবেন এবং যা চিকিৎসা দরকার ওনারাই আপনাদের ঘরে এসে সেই চিকিৎসা করে যাবেন। সুতরাং আপনাকে শুধু যেটা করতে হবে সেটা জানাতে হবে, আপনার নিকটবর্তী উপস্বাস্থ্য কেন্দ্রে গিয়ে আপনাকে সেটা জানাতে হবে যে আমার এই জ্বর 3 দিন কাটেনি, বা যেই জ্বরের সাথে প্রচন্ড গাঁটে গাঁটে ব্যথা এবং যদি বমি খুব বেশি হতে থাকে, খুব বেশি মাথা ব্যথা হতে থাকে এবং চোখে দেখার সমস্যা হতে থাকে বা রোগী অজ্ঞান হয়ে যাচ্ছে মনে হয়, তাহলে সাথে সাথে আপনাকে নিকটবর্তী বিপিএইচসিতে নিয়ে যেতে হবে এবং রোগীকে ডাক্তার দেখাতে হবে। এছাড়া আরেকটা সমস্যার কথা আমার বলতে ইচ্ছা করছে আজকে, সেটা হচ্ছে সাপে কাটা।
0: হ্যাঁ, আমরা আলোচনা করছিলাম সাপে কাটার কথাটা।
1: গ্রাম বাংলায় কিন্তু সাপে কাটার সমস্যাটা খুব বেশি এবং এই ক্ষেত্রে একটাই রিকোয়েস্ট আপনাদেরকে, যে যদি সাপে কাউকে কামড়ায় সেক্ষেত্রে কিন্তু ওঝার শরণাপন্ন হবেন না।
0: তো ডাক্তারবাবু বলছেন, শুনতেই পাচ্ছেন আপনারা বন্ধুরা সকলে, যে ওঝার শরণাপন্ন না হয়ে কোথায় যেতে হবে? ডাক্তারবাবুদের কাছে যেতে হবে বা হেলথ সেন্টারে যেতে হবে, তাই তো?
1: হেলথ সেন্টারে যেতে হবে এবং আপনার যেটা কর্তব্য, সাপে কামড়েছে প্যানিক করবেন না। ফার্স্ট, এক নম্বর কথা, প্যানিক করবেন না। দু নম্বর কথা, সাপকে খুঁজতে যাবেন না। দু ধরনের সাপ হয়, বিষাদর সাপ আর নির্বিষ সাপ। যাই কামড়াক, আপনি সাথে সাথে যে জায়গাটায় কামড়েছে তার উপর একটা দড়ি দিয়ে বাঁধুন, জায়গাটাকে ভালোভাবে পরিষ্কার করুন এবং সাথে সাথে

0: নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যান। এখন যে কোনো স্বাস্থ্যকেন্দ্রে অ্যান্টি স্নেক ভেনম আছে, আপনারা সেখানে গেলে ডাক্তারবাবুরা সেটাই আপনাকে চালিয়ে দেবে, এবং যদি সেখানে সম্ভব না হয় চিকিৎসা, পরবর্তী যে মেডিকেল কলেজ বা স্টেট জেনারেল হসপিটালে পাঠাতে হবে, ডাক্তারবাবুরা নিজেরা অ্যাম্বুলেন্সে করে আপনাকে সেখানে পাঠিয়ে দেবে। এবং আপনারা বিশ্বাস করুন, আপনারা যদি এই কথা মেনে চলেন, সাপে কাটার জন্য কোন রোগী মারা যাবে না। শুধুমাত্র ওঝার শরণাপন্ন না হয়ে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি গিয়ে পৌঁছান, তাহলে সাপে কাটার জন্য অন্তত কেউ আর মারা যাবে না।
1: আচ্ছা ডাক্তারবাবু, এই বর্ষাকালে তো ডায়রিয়াটাও ভীষণ ভাবে দেখা যায়, তাই না?
0: এবং গ্রাম বাংলায় খুব বেশি,
1: খুব বেশি। হ্যাঁ,
0: তার জন্য দুটো জিনিস দায়ী। এক, আমাদের মুক্তাঞ্চলে মলমূত্র ত্যাগ করা। এখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং পশ্চিমবঙ্গ সরকার মিলে প্রত্যেক বাড়িতে পাকা শৌচাগার তৈরির পরিকল্পনা নিয়ে এসছে। আপনারা সেই পাকা শৌচাগার তৈরি করান এবং শৌচাগারেই মলমূত্র ত্যাগ করুন। এইটা যদি করেন এবং পুকুরটাকে আপনারা যদি পরিষ্কার রাখেন, বেসিক্যালি আমরা পুকুরে ডুব দিয়ে স্নান করি এবং পুকুরে স্নান করার সময় প্রচুর লোক মূত্র ত্যাগ করেন। হ্যাঁ, এই স্নানের সময় যে জল মুখে যাচ্ছে সেটা থেকে কিন্তু ডায়রিয়া হওয়ার সম্ভাবনা খুব বেশি। আমাদের এখনো বদভ্যাস আছে, পুকুরের জলে রান্নাবান্নাও করে থাকি আমরা।
1: হ্যাঁ, এখনো গ্রামাঞ্চলে কিছু কিছু জায়গায় সেটা হয়।
0: এগুলোকে অ্যাভয়েড করুন, তাহলে কিন্তু এই ডায়রিয়ার সমস্যা থেকে আপনারা বাঁচবেন। এবং যদি ডায়রিয়া হয়, ওআরএস স্বাস্থ্যকেন্দ্রে আশা দিদিদের কাছে ফ্রিলি পাওয়া যায়, সেটা খেতে থাকুন। এবং যদি ওআরএস আপনারা খেতে থাকেন, তাহলে কিন্তু ডায়রিয়া বিপদসীমা অতিক্রম করবে না। যে কোনো ডায়রিয়া সেলফ লিমিটিং, 24 ঘন্টা যদি ঠিকঠাক করে ওআরএস সাপ্লিমেন্ট হয়, তাহলে কেউ মারা যাবেন না অন্তত ডায়রিয়ায়।
1: তাহলে এটা তো আমরা মোটামুটি বুঝলামই যে এই সময় যে ছোটখাটো অসুখ বিসুখগুলো আমাদের ঘরে ঘরে হচ্ছে এই বর্ষাকালে, তার জন্য কিন্তু অবশ্যই ওই ঘরে বসে থাকলে চলবে না, নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যেতে হবে এবং সেই পরিষেবাটা আপনাকে গ্রহণ করতে হবে। সব থেকে বড় কথা, আপনাকে কিন্তু সচেতন হতে হবে। এবারে ডাক্তারবাবু, আমরা চলে আসি আজকে আমাদের যেটা মূল আলোচনার বিষয়বস্তু, গ্রাম বাংলার মহিলাদের স্বাস্থ্যবিধি। যেহেতু এই অনুষ্ঠান মূলত আমরা গ্রাম বাংলার মানুষদের কথা ভেবেই করে থাকি, সেই কারণে আমাদের মুখ্য চেষ্টা যেটা থাকে বা উদ্দেশ্য যেটা থাকে, যে তাদেরকে সতর্ক করে দেওয়া, সচেতন করে দেওয়া এবং তারা যাতে সুস্থ থাকেন, ভালো থাকেন, সেদিকে লক্ষ্য রাখা। তো মূলত গর্ভবতী মহিলাদের তো বেশ কিছু সমস্যা হয়, কিন্তু সেটাতে আমরা পরে আসছি। সাধারণত গ্রাম বাংলার মহিলারা কি কি স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় পড়েন?
0: এবার আমি একটা কথা বলতে চাই, গ্রাম বাংলার মহিলাদের আলাদা কিছু না, পৃথিবীর যে কোনো জায়গার মহিলাদের যা যা সমস্যা হয়, আমাদের গ্রাম বাংলার মহিলাদেরও
1: একই সমস্যা হয়।
0: আমরা সেটা বলি না, গ্রাম বাংলার মহিলাদের সহনশীলতা খুব বেশি, তারা রোগ লুকাতে খুব ভালোবাসে এবং তারা ঋতুকালীন কোন সমস্যা কাউকে বলতে চান না, এটাকে তারা এখনো ট্যাবু হিসাবে
1: মানে লুকিয়ে রাখার বিষয় হিসাবে বা এটা অতটা প্রকাশ্যে বলা যায় না বলে এখনো মনে করেন, সেই সচেতনতাটা এখনো তাদের মধ্যে
0: নেই,
1: আসেনি।
0: আমরা যদি মহিলাদের সাধারণ সমস্যা হিসাবে ভাবি, তাহলে আমরা তিনটি ভাগে এটাকে ভাগ করতে চাই আমি স্পেসিফিক্যালি। এক নম্বর হচ্ছে বয়ঃসন্ধিকালীন মহিলাদের সমস্যা, দু নম্বর হচ্ছে একটু বয়স্ক, যাদের 20-50 অব্দি ধরি আমরা, সেই বয়স্ক মহিলাদের একটা সমস্যা, আর ঋতুস্রাব বন্ধ হয়ে যাবার পরে পোস্ট মেনোপোজাল এজ গ্রুপের মহিলাদের আর একটা সমস্যা।
1: আচ্ছা,
0: তাহলে আমরা যদি বয়ঃসন্ধিকালের সমস্যাটা ভাবি, তাহলে আমাকে বুঝতে হবে এই সময় একটি মহিলা বা মেয়ে যে কিনা পড়াশোনা করছে, খেলাধুলা করছে, এই ঋতুকালীন যে সমস্যাটা, তাদের যেন কোনো এই নর্মাল প্রক্রিয়াগুলোর মধ্যে কোনো বাধা না হয়ে দাঁড়ায়।
1: ঠিক তাই,
0: ঠিক। তাহলে আমাকে বুঝতে হবে যে একটা বাচ্চা মেয়ে যে কিনা মহিলা হতে চলেছে, সেই সময় তার যখন মাসিক শুরু হলো, তলপেটে একটু ব্যথা হলো, পিরিয়ড হলো, এই সময় ভয় না পেয়ে সেই মহিলা, সেই মেয়েটি তার মায়ের শরণাপন্ন হয়। তাহলে মাকে এবার মেয়েটাকে গুড হ্যাবিট সম্বন্ধে শেখাতে হবে। তার অন্যতম হচ্ছে স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করা,
1: খুব প্রয়োজনীয় বিষয়।
0: এখন কিন্তু বিনা পয়সায় স্যানিটারি ন্যাপকিন পাওয়া যাচ্ছে বা খুব স্বল্প মূল্যে স্বাস্থ্যকেন্দ্রে স্যানিটারি ন্যাপকিন পাওয়া যাচ্ছে। আমি সবাইকে হাত জোর করে অনুরোধ করছি, আপনারা স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করা শুরু করুন। একটা মহিলার যখন প্রথম ঋতুস্রাব শুরু হয়, তার প্রথম 1-2 বছর এটা খুব ইরেগুলার হয়, হতেও পারে নাও হতে পারে, 2-3 মাস পর পর,
1: মানে নির্দিষ্ট সময় অন্তরে যে হওয়ার প্রক্রিয়াটা সেটা হয় না।
0: তাহলে একটি মহিলা, তার কবে হবে তার ঠিক নেই, তাহলে তার স্কুলে যখন যাচ্ছে মেয়েটি, তার ব্যাগে একটি স্যানিটারি ন্যাপকিন যেন দেওয়া হয়, যে কিনা যদি বিপদ

0: মধ্যে পড়ে, তাহলে সেটি বাথরুমে গিয়ে নিজের মতো করে পড়ে নিতে পারে, যাতে তাকে অসম্মানের সম্মুখীন না হতে হয়।
1: এক্ষেত্রে আমি একটা কথা, আমার যেটা মনে হয় যে স্কুলগুলোতেও যদি সেই ব্যবস্থাটা আমরা রাখতে পারি,
0: তাহলে ছোট ছিলাম তখন ব্যাপারটা ছিল মেয়েদের স্কুল ছেলেদের স্কুল আলাদা ছিল, এখন অধিকাংশ জায়গাতেই কোয়েড স্কুল, এবং কোয়েড স্কুলে এই জিনিসগুলো করাটা খুবই জরুরি, কারণ ছেলেদেরও মেয়েদের সম্মান করতে শেখা, তাদের যেটা ফিজিওলজিক্যাল কন্ডিশন এটা বোঝা, এটা জানানো দরকার। কিন্তু আমার মনে হয় না এখনো গ্রাম বাংলার স্কুলগুলো এতটা উন্নত মনস্ক হয়েছে যে তারা ছেলে মেয়ে দুজনকেই ব্যাপারটা সম্বন্ধে জানাতে বা বোঝাতে সম্মুখ। সেই জন্য যতটা ব্যক্তিগত ব্যাপারটা রেখে মেয়েটার সম্মান রেখে যতটা করা যায় সেটা করা উচিত, এবং সেটা স্কুলগুলো নিজেদের যে গভর্নিং বডি আছে তারা ডিসাইড করতে পারবে। কিন্তু আমার নিজের মেয়েকে নিজেকে দেখতে হবে,
1: একদমই তাই,
0: অন্যের ভরসায় না থেকে আমার মেয়ের ব্যাগে একটা আমি যদি স্যানিটারি ন্যাপকিন রেখে দিই, মেয়েটার অন্তত সম্মানটা ঠিকঠাক,
1: প্রয়োজনের সময় সে সঠিক জিনিসটা তার হাতের কাছে পাবে
0: পাবে,
1: একদমই তাই।
0: এরপরে আসি আরেকটা টেন্ডেন্সি নিয়ে, সেটা হচ্ছে এই অল্প বয়সী মহিলা যাদের কিনা মেন্টাল মেকআপ হয়নি, মানে মানসিকভাবে সে এখনো প্রস্তুত হয়নি, কিন্তু বয়ঃসন্ধিকালের হরমোনাল চেঞ্জগুলো তার শরীরে আসছে, যার ফলে খুব তাড়াতাড়ি তারা না কোন ছেলের সাথে পালিয়ে বিয়ে করে নিচ্ছে।
1: হ্যাঁ, এই প্রবণতাটা এখন ভীষণ
0: গ্রাম বাংলায় খুব
1: দেখা যাচ্ছে।
0: এই যে বিয়ে হচ্ছে, এর ফলে একটা 13-14-15 বছরের মেয়ে খুব সহজেই গর্ভবতী হয়ে যাচ্ছে।
1: হ্যাঁ, আপনি বলছিলেন যখন আমরা আলোচনা করছিলাম অনুষ্ঠান প্রস্তুতির জন্য যে খুব কম বয়সী 13-14 বছরের মেয়েদের আপনি পাচ্ছেন এখন হাসপাতালে,
0: এবং এইটা কিন্তু আটকাতে হবে। এটা কিন্তু বাবা মাকে, মূলত মাকে মেয়ের সাথে বন্ধুর মতো মিশতে হবে, যাতে কিনা মেয়েকে সে প্রোটেক্ট করতে পারে। তাকে বোঝাতে হবে, বাবা আমি তোকে বিয়ে দেব, কিন্তু অন্তত 20 বছর বয়স হোক, তারপর তোরা বিয়ে করিস, এখন কিন্তু তোর বিয়ে করার বয়স হয়নি। এই জিনিসটা যদি আমরা বোঝাতে পারি এবং বাচ্চাদেরকে আমরা যদি ঠিক করে গ্রোন আপ করতে পারি, তাকে যদি করতে পারি, তাহলে কিন্তু এই একটা বড় সমস্যার থেকে আমি একটা মেয়েকে বাঁচাতে পারবো। এই জিনিসটা কিন্তু বাড়ির প্রত্যেকটা লোককে একটু খেয়াল রাখতে হবে। তবে আর একটা জিনিস আমি বলতে চাই বয়ঃসন্ধিকাল নিয়ে, সেটা হচ্ছে পিরিয়ডের সময় ব্যথা হয়, কিন্তু সেই ব্যথাটা কিন্তু ইউজুয়ালি 2-3 বছর পরে চলে যায়। যদি না যায়, যদি ব্যথাটা সারা মাস ধরে থাকে, যদি ব্যথাটা খুব বেশি হয়, তাহলে কিন্তু ডাক্তারবাবু শরণাপন্ন হতে হবে।
1: আচ্ছা,
0: দেখতে হবে অন্য কোনো রোগ আছে কিনা।
1: অবশ্যই,
0: তাহলে আমরা নিজেরাই নিজেকে প্রস্তুত করব এবং দরকার মতো ডাক্তারবাবু শরণাপন্ন হব।
1: আচ্ছা, এবার তাহলে আমরা দ্বিতীয় যে বিষয়টি নিয়ে আলোচনা করতাম, মধ্যবয়সী মহিলা যারা, তাদের কি কি ধরনের সমস্যা?
0: মধ্যবয়সী মহিলাদের সবথেকে বেশি সমস্যা যেটা, আনওয়ান্টেড প্রেগনেন্সি। আজকে ভারতবর্ষ স্বাধীন হয়েছে, 75 বছর হয়ে গেল, তা সত্ত্বেও আমাদের দেশে আনওয়ান্টেড প্রেগনেন্সি আমরা আটকাতে পারছি না, মহিলাদের স্বাধীনতা দিতে পারছি না।
1: খুব সঠিক কথা।
0: আজকে যদি আমরা একটা মেয়ে যখন ডেলিভারি করায়, সেই ডেলিভারির পরে ভারত সরকার বিনামূল্যে কপারটি ব্যবহার করার জন্য আমরা দেওয়া হচ্ছে সরকার থেকে, এবং কপারটি পড়লে সেই পরিবার কিছু টাকাও পাচ্ছে।
1: হ্যাঁ, কিছু টাকাও পাচ্ছে।
0: তা সত্ত্বেও কেউ কপারটি পড়তে চাইছে না।
1: এবং সচেতনতার অভাব
0: না, এটা নিয়ে না একটা প্রবলেম আছে, মানুষের মাথায় কিছু জিনিস ঢুকিয়ে দেওয়া আছে
1: আগে থেকে, রয়ে
0: আগে থেকে।
1: হ্যাঁ,
0: এই যদি কপারটি পড়ি তাহলে কিন্তু বাচ্চা আসবে না। বাচ্চা না এলে কিছু গ্রাম্য চিকিৎসক যারা কিনা অ্যাবর্শন করে চলে, তাদের কিছু অসুবিধা হবে, তারা এটা একটা রং কনসেপশন ঢোকায় যে কপারটি পড়ো না।
1: সেক্ষেত্রে কি কিছু,
0: এবং মূলত প্রবলেম হয় শাশুড়ির, বরের প্রবলেম হয় না, শাশুড়ির প্রবলেম হয়। শাশুড়ি এসে আমাদেরকে বারবার করে কথা শোনাতে থাকে যে কপারটি খুলে দিন, কপারটি খুলে দিন, কপারটি খুলে দিন।
1: তো সেক্ষেত্রে কি কিছু মানে সেমিনার বা কিছু একটা একটা জায়গায় কোন একটা অনুষ্ঠান,
0: মানুষের মধ্যে যেতে হবে, মানুষকে বোঝাতে হবে, মানুষের
1: মধ্যে
0: বিশ্বাস আনতে হবে যে আমি যেই কথাটা বলছি সেই কথাটা আপনার ভালোর জন্য বলছি।
1: হ্যাঁ, সেই সচেতনতা তাদের মধ্যে গড়ে দিতে হবে।
0: এখন ঘরে ঘরে আশা কর্মী আছে, তারা প্রতিদিন বোঝাচ্ছে, তা সত্ত্বেও কিন্তু কপারটি পরিয়ে হয়তো আমরা হাসপাতাল থেকে দিচ্ছি, কিন্তু খুলিয়ে নেবার প্রবণতা খুব বেশি।
1: আচ্ছা।

0: এরপরে আসি গর্ভনিরোধক বড়ি। গর্ভনিরোধক বড়ি খুব ভালো জিনিস, এটা আমরা সবাইকে বিনা পয়সায় দিয়ে থাকি, কিন্তু প্রচুর প্রবলেম যেটা হচ্ছে, মহিলারা মাঝে মধ্যে খেতে ভুলে যান।
1: এটা তো খুব স্বাভাবিক একটা সমস্যা,
0: খেতে ভুলে যাবার জন্য বাচ্চা এসে যায়। এবং খুব খারাপ লাগে যেটা ভেবে, একটা 21 বছরের মহিলা যার দুটি বাচ্চা হয়ে গেল, তার হয়তো প্রথম বাচ্চা নেবার বয়স এখন, সে এসে লাইগেশন করিয়ে নিচ্ছে। এইটাকে সবাই খুব সেফ ভাবছেন, কিন্তু এটার কিছু প্রবলেম আছে, বলা উচিত না যদি কোনো কারণে মহিলাটির ডিভোর্স হয়ে যায়। তার কিন্তু নর্মালি আর প্রেগনেন্সি আসবে না। যদি কপারটি পরতেন, বার করে দিতাম আউটডোরে, সাথে সাথে আপনি প্রেগনেন্ট হতে পারতেন। আপনি যদি গর্ভনিরোধক বড়ি খেতেন, তাহলে আপনি বাচ্চা নিতে পারতেন। কিন্তু আমরা টার্মিনাল প্রসিডিওরটা খুব ইজিলি অ্যাকসেপ্ট করছি, রেদার দ্যান টেম্পোরারি প্রসিডিওর। সারা পৃথিবী কিন্তু লং অ্যাক্টিং কন্ট্রাসেপটিভ উইদাউট টার্মিনাল প্রসিডিওর, মানে যেটা কিনা মানে একেবারে সম্পূর্ণরূপে বন্ধাত্মকরণ করবে না, এই প্রসিডিওরের দিকে আমরা এগোচ্ছি। কিন্তু আমরা বাঙালি মহিলাদেরকে এটা বোঝাতে পারছি না যে আমরা লাইগেশন তো করবো, আমরা আছি হাসপাতালে লাইগেশন করার জন্য, কিন্তু আমরা লাইগেশন ছাড়া অন্য পদ্ধতিগুলো বেশি ব্যবহার করুন, যেটা কিনা বিপদের দিনে আপনাকে সাহায্য করবে
1: এবং সেগুলো অনেক বেশি নিরাপদ।
0: নিরাপদ একটা অপারেশন করতে হচ্ছে না আমাকে, লাইগেশন একটা অপারেশন। কিন্তু
1: অপারেশন আসলে আমার বারবারই মনে হচ্ছে, যখনই কথাগুলো আপনার কাছ থেকে শুনছি মনে হচ্ছে সেই একই ব্যাপার, সচেতনতাটা এখনো বোধ হয় জনমানুষে সেইভাবে গড়ে উঠতে পারছে না, সেটার একটা অভাব রয়েই গেছে। এবং আমার যে বন্ধুরা এই অনুষ্ঠান শুনছেন, আমার এটাই আজকের উদ্দেশ্য যে এই কথাগুলো ডাক্তারবাবু যেগুলো বলছেন সেগুলো অবশ্যই আপনারা মনে রাখুন, আপনারা সেগুলোকে মনে রেখে ডাক্তারবাবু যে পরামর্শ দিচ্ছেন সেটা মেনে চলার চেষ্টা করুন। পরের বিষয়টা নিয়ে আমি ডাক্তারবাবুর কাছে আবার
0: মানে এই যে মধ্যবয়সী মহিলাদের এছাড়া কিছু আরো সমস্যা হতেই পারে, আমার তার মধ্যে একটাই বলার, সেটা হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার। গ্রাম বাংলায় মহিলাদের মধ্যে সাদা স্রাবের প্রবণতা খুব বেশি, তার মূলত কারণ হচ্ছে আনহাইজিনিক কন্ডিশন এবং পুকুরে স্নান করা। এছাড়া
1: আনহাইজিনিক কন্ডিশন বলতে আপনি কি বলছেন একটু যদি বুঝিয়ে বলেন।
0: সেটা হচ্ছে ঋতুস্রাব চলাকালীন এখনো গ্রামের মহিলারা কাপড় ব্যবহার করে থাকেন, আমরা বলি যে এটা ব্যবহার বন্ধ করুন
1: এবং
0: স্যানিটারি ন্যাপকিন ইউজ করুন। এইটা করলেই হাইজিনটা অনেকটা বেটার হবে। এবং যদি পুকুরে স্নান করাটা আমরা একটু অ্যাভয়েড করতে পারি, বা পুকুরে স্নান করলেও জল তুলে বালতি করে স্নান করি, তাহলেও ব্যাপারটা কিছুটা সুরাহা হবে। আর 3 নম্বর যেটা, যখন আমরা হাঁটাচলা করব ক্ষেতের মধ্যে দিয়ে, সেটা যেন আমরা চটি পরে হাঁটাচলা করি, কেন কৃমির সম্ভাবনা খুব বেশি, যেটা কিনা মাটি থেকে পা থেকে কৃমিগুলি ঢোকে। এবং জল যদি কর্পোরেশনের জল না আসে, যদি পাইপ লাইন না থাকে, তাহলে জলটা ফুটিয়ে খাই, তাহলে এইটা একটা সমস্যা মেটাতে পারি। কেন অ্যানিমিয়ার সমস্যা গ্রাম বাংলার ঘরে ঘরে
1: ভীষণ ভাবে
0: ঘরে ঘরে, এটা একটা বিরাট সমস্যা। এবং সেটা যদি আমাদের কৃমি থাকে, সেই সমস্যাটা আরো বেড়ে যাবে। এখন স্বাস্থ্যকেন্দ্রে আশা দিদিদের মাধ্যমে সবাইকে আয়রন দেওয়া হচ্ছে, আপনারা আয়রনের বড়িটা নিন, এবং কৃমির ওষুধও বিনামূল্যে পাওয়া যাচ্ছে। কৃমির ওষুধটা পারলে 6 মাস ছাড়া ছাড়া একটা করে খেয়ে নিন, তাহলে আপনার অন্তত অ্যানিমিয়া সমস্যাটা থেকে কিছুটা ভালো থাকবেন। এই প্রসঙ্গে আর একটা কথা বলার আছে, বিয়ে করার আগে চেষ্টা করবেন থ্যালাসেমিয়া টেস্টটা যেন করে নেওয়া হয়,
1: খুব গুরুত্বপূর্ণ।
0: হ্যাঁ, কিন্তু এখনো হয় না। আমরা প্রেগনেন্সির লেভেলে যখন করতে যাই, দেখা যাচ্ছে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই ক্যারিয়ার।
1: আচ্ছা,
0: এবং বাচ্চাটা থ্যালাসেমিয়া হবে কি হবে না জানতে গেলে মায়ের পেট থেকে জল নিয়ে পরীক্ষা করতে হয়, যেগুলো খুব পয়সা সাপেক্ষ, মানে খরচা সাপেক্ষ।
1: আচ্ছা,
0: সরকারি ব্যবস্থা হয়ও না, আমরা যেটা কিন্তু আমরা সেটা বিনা পয়সায় করানোর ব্যবস্থা করি সরকারি হাসপাতাল থেকে, কিন্তু অনেক সময় চলে যায় এবং ডায়াগনোসিস হতে হতে 5 মাস চলে যায়।
1: আচ্ছা,
0: তখন একটা থ্যালাসেমিয়া ডায়াগনোসিস হলে বাচ্চাটাকে অ্যাবর্শন করাও মায়ের শরীরের পক্ষে ঝুঁকিপূর্ণ হয়ে যায়। সুতরাং যদি বিয়ের আগে একটা থ্যালাসেমিয়া টেস্ট করা যায় ফ্রি অফ কস্টে, তাহলে কিন্তু এটা একটা অ্যানিমিয়ার সমস্যা, একটা অ্যানিমিয়া মুক্ত ভারত যেটা আমরা বলতে চাইছি, সেটা করতে পারা যেতে পারে।
1: আর এরপরে যেটা আমি আপনার কাছে জানতে চাইব যে মহিলাদের একটা খুব বড় সমস্যার সময় হচ্ছে মেনোপজের সময়টা, এবং সেই মেনোপজের সময় তারা কি কি সমস্যা সম্মুখীন হচ্ছে, কিভাবে সেটা থেকে তারা মুক্ত হতে পারে।
0: আমি একটু মজার কথা বলতে পারি, আমাদের পশ্চিমবঙ্গের গ্রাম বাংলার মহিলাদের মেনোপজ খুব আগে হয়, ফিজিওলজিক্যালি নয়।

0: মানসিকভাবে
1: না, তাদের যদি কোনো সমস্যা হয় বিন্দুমাত্র, তারা ডাক্তারের কাছে যান এবং গ্রাম বাংলায় বহুলভাবে খুব ক্ষুদ্র কারণেও হিস্টেরেক্টমি অপারেশনটা বিনা পয়সায় হয়ে যায়। আজকের দিনে স্বাস্থ্যসাথী কার্ডে খুব সহজেই হয়ে যায়, মানে সার্জিক্যাল মেনোপজ, যেটা কিনা পৃথিবী থেকে উঠে যাচ্ছে, ক্যান্সার ছাড়া ইউটারাস কেটে বাদ দেওয়া হয় না, গ্রাম বাংলায় খুব সহজেই এটা হয়ে যায়। কারণ স্বাস্থ্যসাথী কার্ডে অপারেশন হয়ে যাচ্ছে, পয়সা লাগছে না, অপারেশন হয়ে যাচ্ছে,
0: মানে খুব সহজ পদ্ধতিটাকে আমরা অবলম্বন করি।
1: কিন্তু এটা হওয়ার কথা নয়, যে মুহূর্তে মেনোপজটা আগে হয়ে গেল সেই মুহূর্তে কিন্তু মানে মহিলার মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ল, খিটখিটে ভাব চলে এলো, হরমোনাল ইমব্যালেন্সের জন্য তার হাড়ের গঠন বা অস্টিওপোরোসিস যেটা, সেটা ডেভেলপ করলো,
0: হাড়ের ক্ষয়রোগ,
1: ক্ষয়রোগটা বেড়ে গেল। এবং বলা উচিত না, প্রস্রাবের বিভিন্ন সমস্যা সেটাও তাড়াতাড়ি চলে এলো, যেটা কিনা ষাটে আসতো সেটা চল্লিশে চলে আসছে।
0: আচ্ছা, মানে এগুলো সমস্ত কিছু ওটার সঙ্গে একেবারে জড়িত।
1: এবার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা প্রোগ্রাম মানে প্ল্যান এসছে যে চল্লিশ বছরের আগে হিস্টেরেক্টমি করতে গেলে সরকারি হাসপাতাল থেকে লিখিয়ে আনতে হবে, তাছাড়া হবে না, যার ফলে আমরা হিস্টেরেক্টমিটা অনেকটা আটকাতে পেরেছি।
0: আচ্ছা,
1: এই যে মেনোপজের সময় মহিলাদের তিন চারটে প্রবলেম হয়, অনিয়মিত পিরিয়ড হয়, সেটা খুব একটা সমস্যার নয়, তাকে বোঝাতে চাই যে এটা কিছুদিন পরে বন্ধ হয়ে যাবে, সুতরাং চিন্তা করবেন না। আর যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে একটু খিটখিটে ভাব, কান মাথা দিয়ে গরম ভাব যাওয়া। আমি সবাইকে বলে থাকি যদি খুব সমস্যা না হয় ওয়েট করুন, কেন এটা ছমাস থেকে এক বছরের মধ্যে ঠিক হয়ে যাবে।
0: আচ্ছা,
1: যদি সমস্যা হয়,
0: সাধারণত এই মেনোপজের যে লক্ষণগুলো সেগুলো কবে থেকে আসে, কোন বয়স থেকে আসে
1: বলা খুব কঠিন, অনেকে চল্লিশেও হয়, অনেকে পঞ্চান্ন অব্দি চলতে থাকে।
0: আচ্ছা,
1: ভারতবর্ষের মহিলাদের সাতচল্লিশ থেকে আটচল্লিশ বছর ন্যাচারাল মেনোপজের এজ গ্রুপ।
0: আচ্ছা,
1: কিন্তু কার কখন হবে এটা বলা ডিফিকাল্ট,
0: মানে সেটা সম্পূর্ণই তার শারীরিক অবস্থা, শারীরিক গঠন, এগুলো
1: তার মার কত বছর বয়সে হয়েছিল।
0: আচ্ছা,
1: এগুলোর উপর ডিপেন্ড করে।
0: আচ্ছা, মানে এরকম কোন বিষয় নেই যে যদি কারোর খুব কম বয়সে ঋতু শুরু হয়ে থাকে তাহলে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, এরকম একটা ধারণা আছে সাধারণ মানুষের মধ্যে, সেটার এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। আচ্ছা, আর কি কি সমস্যা তারা সম্মুখীন হচ্ছে?
1: সার্ভাইকাল ক্যান্সার কথা বলতে চাইছিলাম, মহিলাদের সবচেয়ে বেশি ক্যান্সার যেটা সার্ভাইকাল ক্যান্সার, এটার প্রথম যে লক্ষণ সহবাসের পরে রক্তক্ষরণ।
0: আচ্ছা,
1: বা অত্যাধিক সাদা স্রাব, দুর্গন্ধযুক্ত সাদা স্রাব, এগুলো হলে আপনারা তাড়াতাড়ি নিকটবর্তী হাসপাতালে দেখান। এখন কিন্তু ভিআইএ পদ্ধতিতে হেলথ সেন্টারের সিস্টাররাও স্যার আর্লি ডায়াগনোসিস অব সার্ভাইকাল ক্যান্সার করতে পারেন।
0: আচ্ছা, মানে এটা প্রিভেন্ট করা বা এটাকে,
1: এটা প্রিভেন্ট করার জন্য ভ্যাকসিন এসছে, হয়তো শীঘ্রই গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ভ্যাকসিনের যে কর্মসূচি আছে স্কুল এজের চিলড্রেনদের মধ্যে সেটা বিনা পয়সায় দেওয়া হবে। এমনি ভ্যাকসিনটার দাম খুব বেশি, আঠারোশো থেকে দু হাজার টাকা দাম, দুটো থেকে তিনটে নিতে হতে পারে, সেটা সাধারণ মানুষের পক্ষে নেওয়া সম্ভব নয়। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা পশ্চিমবঙ্গ সরকার এটা খুব শীঘ্রই স্কুল হেলথে ইনক্লুড করতে চলেছেন, এবং এইটা দেওয়া শুরু হলে সার্ভাইকাল ক্যান্সার আশা করা যায় ভারতবর্ষ থেকে নির্মূল না হোক 90% কমে যাবে,
0: এটা খুব আশার কথা। আমরা গর্ভকালীন অবস্থায় যে যে সমস্যাগুলোর মহিলারা সম্মুখীন হচ্ছে সেটা একটু আপনার কাছে,
1: আমি সমস্যার দিকে যাব না, কি করা উচিত সেটার দিকে
0: যাব। অবশ্যই অবশ্যই, হ্যাঁ,
1: এখন আমাদের পশ্চিমবঙ্গে যেটা খুব সুবিধা, ঘরে আশা কর্মীরা নিরন্তর কাজ করছেন, আপনি প্রেগনেন্ট হলে তারা ঠিক জেনে যাচ্ছেন।
0: আচ্ছা,
1: তারা আপনার বাড়িতে আসছেন, টিটেনাস টক্সর ইঞ্জেকশন দিচ্ছেন, আপনাকে কৃমির ওষুধ দিচ্ছেন, আপনাকে আয়রন ক্যালসিয়াম বিনা পয়সায় দিচ্ছেন, তারা আপনার নিয়মিত ব্লাড প্রেশার চেক করছেন, আপনাকে হেলথ সেন্টারে নিয়ে যাচ্ছেন, প্রত্যেক মাসের প্রথম সপ্তাহে একটা প্রধানমন্ত্রী স্বাস্থ্য ক্যাম্প হচ্ছে প্রেগনেন্সিদের জন্য, প্রেগনেন্ট মহিলাদের জন্য, সেখানে আপনাদেরকে নিয়ে যাচ্ছেন, আপনাকে দূরে গিয়ে চিকিৎসা করাতে হচ্ছে না, আপনার বাড়ির কাছেই এই চিকিৎসাগুলো, আপনার ঘরে এসে এই চিকিৎসাগুলো দেওয়া হচ্ছে। আপনারা শুধু আশা কর্মীদের সাথে সহায়তা করুন, তাকে কিছু লুকাবেন না,
0: এবং যোগাযোগ রাখতে হবে,
1: সেটা বলুন। আপনি বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে যান, শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি যান, যেখানেই থাকুন সেখানকার আশা কর্মীদের সাথে যোগাযোগ রাখুন। আপনারা যতই প্রাইভেট হসপিটালে যান, নার্সিংহোমে দেখান, আপনারা ভাববেন যে সরকারি হাসপাতালে গর্ভকালীন চিকিৎসা যত ভালো হয়, যত সুন্দরভাবে করা হয়, সেটা কিন্তু প্রাইভেটে করা খুব ডিফিকাল্ট। সুতরাং আপনাদের একটাই রিকোয়েস্ট, আপনারা আশা কর্মীদের সাথে ঠিকঠাক করে কথা শুনে চলুন, তারা যেই পরামর্শগুলো দিচ্ছে

0: দিচ্ছে সেগুলো শুনুন, জবে যেখানে দেখাতে যেতে বলছে সেখানে দেখাতে যান, এবং আপনাদের খাবার দাবার, পুষ্টিকর খাবার দাবার, এটাও কিন্তু প্রেগনেন্ট মহিলাদেরকে সরকার থেকেই সরবরাহ করা হচ্ছে, সুতরাং সেটা খাবারটা খান।
1: তাহলে বন্ধুরা, ডাক্তারবাবু যে কথাটা বারবার করে আপনাদের বলছেন যে অবশ্যই নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রের সঙ্গে, সে আপনার শারীরিক যে কোনো সমস্যাই হোক না কেন, স্বাস্থ্য কেন্দ্রে যান, ডাক্তারবাবুদের পরামর্শ শুনে চলুন এবং আশা কর্মীদের সাথে যোগাযোগ রাখুন, তাহলেই কিন্তু আপনি সচেতন থাকতে পারবেন, আপনি একজন সুস্বাস্থ্যের অধিকারী হয়ে থাকতে পারবেন, অসুখ বিসুখ থেকে অনেকটা দূরে থাকতে পারবেন। এতক্ষণ আমাদের সাথে আজকে গ্রাম বাংলার মহিলাদের স্বাস্থ্যবিধি এই বিষয়ে যিনি এত সুন্দর করে সবকিছু আমাদের বুঝিয়ে বললেন, ডক্টর সঞ্জয় মুখার্জি। আর ডাক্তারবাবু, আপনাকে তো অসংখ্য ধন্যবাদ জানাই, এত সুন্দর করে আপনি আমার বন্ধুদের সবকিছু বুঝিয়ে বললেন। ডাক্তারবাবুর আজকে এখানে এসে কেমন লাগলো সেটাও একটু ছোট্ট করে শুনে নি।
0: তো আমি আকাশবাণীকে সশ্রদ্ধ প্রণাম জানাই এবং আমাকে এই সুযোগ দেবার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই। অসাধারণ এক্সপিরিয়েন্স, এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর রেকর্ডিং, খুব ভালো লেগেছে।
1: তো বন্ধুরা, আমাদের যেটা বারবার আমরা প্রত্যেকটা অনুষ্ঠানে বলে থাকি যে আজকের অনুষ্ঠান বা আমাদের অনুষ্ঠানগুলি আপনাদের কেমন লাগছে সেটাও কিন্তু আমাদের অবশ্যই জানাবেন। আজকের অনুষ্ঠান কেমন লাগলো সেটা জানানোর জন্য আপনারা আমাদের চিঠি লিখতে পারেন, কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন, কলকাতা 700001। ইমেল করতে পারেন, ইমেল আইডিটা আপনাদের জানিয়ে দিচ্ছি, aircolagri@gmail.com, অর্থাৎ aircolagri@gmail.com। বন্ধুরা, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই কথা হবে আজকে এইখানেই। নমস্কার জানাচ্ছি, আমি আপনাদের বন্ধু স্বাগতা।
2: গ্রামীণ মহিলাদের জন্য অনুষ্ঠান এখানেই শেষ হল, পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: জুন মাসের বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় আমাদের এই বসুন্ধরা। নীলগিরি পাহাড়ের পাদদেশে ছোট্ট সবুজ গ্রাম শান্তিপুর। গ্রামের একপাশে ঘন জঙ্গল, অন্য পাশে বয়ে গেছে কলকল শব্দে এক পাহাড়ি নদী। গত কয়েক বছরে গ্রামের রূপ বদলে যাচ্ছিল। শহরের ব্যবসায়ীরা এসে জঙ্গল কেটে রিসর্ট বানাচ্ছিল, আর পর্যটকদের ফেলে যাওয়া প্লাস্টিকের বোতল ও চিপসের প্যাকেটে নদীটার দম বন্ধ হয়ে আসছিল। গ্রামের বয়স্ক মোড়ল গ্রামবাসীদের সঙ্গে নিয়ে নদী পরিষ্কার করে ভূমি সংস্কারের মাধ্যমে গ্রামের রূপ পরিবর্তন করল। পৃথিবীর আর একদিকে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতাদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে এক দল কিশোর কিশোরী। সুস্থ পরিবেশ রক্ষা আমাদের আশু কর্তব্য। পৃথিবীর রক্ষণাবেক্ষণের ভাবনা নিয়ে লেখা গল্প, কবিতা বা সত্য ঘটনা দিয়ে সাজানো আপনাদের চিঠি আমাদের এই বসুন্ধরা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালে দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রী কথা

0: tatacha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
1: কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।

আকাশবাণী মৈত্রী, মৈত্রী প্রচার তরঙ্গে এখন আকাশবাণী স্টুডিও রেকর্ডেড অনুষ্ঠান রম্যগীতি।

এবারের গানটির গীতিকার রুবি বাগচি, সুরকার দীপেন্দ্রমোহন আচার্য, শিল্পী বনশ্রী সেনগুপ্ত।

রোমগীতিতে এবারের গানটির কথা বিমল বসু, সুর প্রশান্ত সেন, গেয়েছেন অনন্যা ঘোষাল।

অনুপ ঘোষালের কণ্ঠে একটি গান। আপনারা শুনছেন আকাশবাণী স্টুডিও রেকর্ডেড গানের অনুষ্ঠান রোমগীতি। এবারে শিল্পী গায়ত্রী বসু।

এতক্ষণ শুনছিলেন আকাশবাণী স্টুডিও রেকর্ডেড গানের অনুষ্ঠান রোমগীতি। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলো হার্টজে। মৈত্রী প্রচার তরঙ্গে এখন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় সৌরভ দেবনাথ।

সময় এখন ঠিক বেলা ১২টা, আর ১২টা মানে, ১২টা মানে কি, ১২টা মানে হচ্ছে আকাশবাণী মৈত্রী কলকাতার, যুববাণী কলকাতার অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, যেখানে যেখানে আমরা প্রত্যেক দিন, মানে আমরা মানে যুববাণীর বন্ধুরা, তোমার যুববাণীর বন্ধুরা, হাজির হই এমন কিছু বিষয় নিয়ে, এমন কিছু বাংলা এবং বাঙালির সম্পর্কিত এমন কিছু বিষয় নিয়ে যা তোমার মন ছুঁয়ে যেতে বাধ্য, সেরকমই কিছু বিষয় আমরা প্রত্যেক দিন বেলা ১২টা থেকে তোমার জন্য সাজিয়ে রাখি। এই বাংলায় সত্যি ইতিহাসের পাতা যদি তুমি উল্টাও বন্ধু, দেখবে এই বাংলা সব সময় ঘটনাবহুল। এই বঙ্গদেশের নানা জায়গায় গোড়ার কথা চমকে দেওয়ার মতো, আর সেই রকমই এক জায়গার গল্প, বলা ভালো এক রাজ দরবারের গল্প আজ তোমায় করব। আমি আমি কে? আমি তোমার যুববাণীর বন্ধু সৌরভ। নদিয়া, নদিয়া জেলার কৃষ্ণনগর, ভাগীরথীর তীরে গড়ে ওঠা এক শহর। যেন এই শহরের নাম কোথা থেকে এসেছে? এই শহরের নাম এসেছে মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের নাম থেকে। ১৭২৮ থেকে ১৭৮৩, তার এই দীর্ঘ রাজত্বকালের, মানে মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের কথা বলছি, রাজামশাইয়ের এই দীর্ঘ রাজত্বকালের প্রতিপত্তি রোশনাই ছড়িয়ে পড়েছিল গোটা বাংলায়। নবদ্বীপ রাজত্বের রাজবংশের শ্রেষ্ঠ রাজা মহারাজা কৃষ্ণচন্দ্র রায়। রাজা কৃষ্ণচন্দ্র রায় শুধুমাত্র তার রাজত্বকালে যেন প্রশাসনিক দক্ষতার সঙ্গে যে রাজত্ব সামলেছেন বা বংশের শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন, শ্রেষ্ঠত্বের শিরোপা অর্জন করেছেন, শুধু তাই নয়, কিন্তু আসলে তার পাশাপাশি তার সংস্কৃতি চেতনা, তার তার মধ্যে যে শিল্প চেতনা, যে সংস্কৃতি অনুরাগ তার মধ্যে ছিল, সে সবটা ছিল চোখে পড়বার মতো। তিনি ছিলেন একজন বিদ্যানুরাগী এবং সাহিত্য সংস্কৃতির পৃষ্ঠপোষক। আর হবে নাই বা কেন বলো, সেই সময় নবদ্বীপ, যে জায়গা গোটা ভারত তথা পৃথিবীর কাছে সংস্কৃত শিক্ষার পীঠস্থান ছিল, একসময় যেই নবদ্বীপকে দেখে বাংলা তথা গোটা পৃথিবী চমকে যেত, বিভিন্ন পণ্ডিতদের সমারোহে যেই নবদ্বীপ একসময় ভরে উঠেছিল, সেই সময়কার কথা বলছি। এখনো যে নবদ্বীপকে আমরা নবদ্বীপ ধাম বলি, পশ্চিমবঙ্গের নদিয়া জেলার নবদ্বীপ ধাম।

আর সেখানেই রাজা কৃষ্ণচন্দ্র রায়ের রাজত্ব, বলতে পারো জমিদারি ছিল কৃষ্ণনগর। রাজার এই রাজদরবার, রাজা কৃষ্ণচন্দ্র রায়ের রাজদরবারও কিন্তু ছিল দেখবার মতো। তার রাজসভায় ছিল এক একটি মণিমাণিক্য, মানে রত্ন খচিত যাকে বলে রাজসভা জানো। এই রাজসভায় এই প্রভাত প্রতিম মানুষজনদের কথা তো বলবো, আসলে এই কথা বলতে গিয়ে যেটা খুব বলতে ইচ্ছে করছে যে আমরা রাজার গল্প বা কোনো একটা রাজত্বের গল্প বলতেই প্রথমে কি মনে করি, যে হাতিশালে হাতি ঘোড়াশালে ঘোড়া, এই থাকবে একটা রাজার রাজত্বে, তাই তো? কিন্তু রাজা কৃষ্ণচন্দ্র রায়ের রাজত্বে বা রাজসভায় হাতিশালে হাতি এবং ঘোড়াশালে ঘোড়ার বদলেও বা তার পাশাপাশিও ছিল আর মানে ভীষণ বিখ্যাত কিছু মানুষজনের সমারোহ। সেইসব মানুষজনদের কথাই তো বলতে এসেছি আজ তোমায় বেলা ১২টায়, আমি সৌরভ, অল্প অল্প গল্প কথার আসরে। কিন্তু অনেকক্ষণ, বেশ অনেকক্ষণ হয়ে গেল আমরা গল্প করছি, গল্প শুরু করছি সবে। অনেকক্ষণ বলতে ঘড়ির কাঁটা এখন বেলা ১২:০৫, কিন্তু এখন মনে হচ্ছে একটু যদি গান হয় কেমন হয়, তাই না? আসলে একটা রাজসভায় ঢুকছি, একটা রাজার রাজত্বে ঢুকছি, সেখানে একটা গান না হলে, গান না শুনলে কেমন মনটা একটু ফাঁকা ফাঁকা লাগছে না? তাই চলো একটা রাজকীয় রাজকীয় ঘরানার একটা গান শুনে নিই শিল্পী শ্রেয়া ঘোষাল এবং ঈশান মিত্রের কণ্ঠে। এক যে ছিল রাজা সিনেমা থেকে আমরা এবার শুনে নিই এসো হে।

সংস্কৃত ভাষার পীঠস্থান নবদ্বীপ, আর সেখানকার কৃষ্ণনগরের রাজা রাজা কৃষ্ণচন্দ্র রায়ের কথা বলছি তোমায় আজ বেলা ১২টায় আকাশবাণী মৈত্রীপ্রচার তরঙ্গে অল্প অল্প গল্প কথার আসরে। কাদের কথা দিয়ে শুরু করি বলতো? মানে সংস্কৃত ভাষার পীঠস্থান নবদ্বীপ নিয়েই যখন কথা হচ্ছে, তখন প্রথমেই কয়েকজন পণ্ডিতের নাম তোমাদের বলি, যারা অলঙ্কৃত করে রেখেছিলেন কৃষ্ণচন্দ্র রায়ের রাজসভা। এই যেমন ধরো, তোমায় যদি বলি কালিদাস সিদ্ধান্তের কথা, কিংবা বাণেশ্বর বিদ্যালঙ্কারের কথা, আবার ধরো কৃষ্ণনন্দ বাচস্পতি কিংবা হরিরাম তর্ক সিদ্ধান্তের কথা। আচ্ছা, নামগুলো কি শুনেছ? ইতিহাসের পাতা উল্টালে, বাংলার ইতিহাসের পাতা উল্টালে এই নামগুলো কিন্তু একেবারে জল জল করছে। এনাদের প্রত্যেকেরই সংস্কৃত ভাষার প্রতি ছিল অগাধ পাণ্ডিত্য। আর এই জন্যই নদিয়ার এই রাজবংশ, কৃষ্ণচন্দ্র রায়ের এই যে রাজবংশ, সুনাম অর্জন করেছিল একটা সময় গোটা দেশে। এবার আসি রাজ জ্যোতিষ, অনুষ্কুল বাচস্পতি কিংবা রাজ বৈদ্য আয়ুর্বেদাচার্য গোবিন্দরামের কথায়। চিকিৎসার ক্ষেত্রে রাজ্যের প্রত্যেকটি মানুষ কিন্তু এনাদেরকে ভীষণভাবে ভরসা করত, জানো। এই রাজ বৈদ্যরা ছিল কিন্তু মানে একেবারে এক একজন কি বলে, মানে এ বলে আমায় দেখ, ও বলে আমায়, তাদের জুড়ি মেলা কিন্তু ছিল ভার। এছাড়াও পুরাণ বিশারদ হিসেবে গদাধর তর্কালঙ্কারের নাম ভুলে গেলে কিন্তু একেবারেই চলবে না। এবার আসি সেই সাধক গায়ক কবির কথায়, যিনি মহারাজের সভায় একজন বিশিষ্ট সঙ্গীতজ্ঞ ছিলেন। কার কথা বলছি জানো? বিশিষ্ট শ্যামাসঙ্গীত রচয়িতা সাধক রামপ্রসাদ সেনের কথা, যিনি কালীমায়ের লীলা কথা গানের সুরে ছড়িয়ে দিয়েছিলেন সর্বত্র। আর বাংলার কীর্তন আর বাউলাঙ্গের গানের সঙ্গে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের মেলবন্ধন করতে পেরেছিলেন যে কজন মানুষ, সাধক রামপ্রসাদ সেন তাদের মধ্যে অন্যতম ছিলেন। এমনকি ৭৬ মন্বন্তরের সময় বাংলার যে চিত্র, সেটাও কিছু রামপ্রসাদী ঘরানার গানে পাওয়া যায় এখনো। তাই বলা হয় রামপ্রসাদ সেনের প্রয়াণের সঙ্গে সঙ্গে বাংলা গানের যুগের এক অবসান হয়েছে। আচ্ছা, অনেকক্ষণ বেশ আমরা আবার গল্প করলাম, কৃষ্ণচন্দ্র রায়ের রাজসভার বেশ কিছু গুণী মানুষজনের কথা তোমায় বললাম। আরও অনেক মানুষের কথাই আছে, সেই রত্নদের কথা আরও বাকি আছে, কারণ ঘড়িতে বাজে এই মুহূর্তে বেলা ১২:১৩, আর গল্প তো এখনও অনেক বাকি। কিন্তু এই মুহূর্তে যেটা খুব ইচ্ছে করছে, কি বলো তো, একটা গান শুনতে আবার। এবং গান শুনতে শুনবো বলেই যেটা সবচেয়ে আগে মনে পড়ছে, যে এই যে রামপ্রসাদী গানের কথা বলছিলাম বা সাধক রামপ্রসাদ সেনের কথা বলছিলাম, কেন নয় যে আমরা যদি একটি সেই রামপ্রসাদী ঘরানারই শ্যামাসঙ্গীত শুনে ফেলি, আর তাও যদি হয় শিল্পী অরিজিৎ সিংয়ের কণ্ঠে, শুনবে নাকি মন রে কৃষিকাজ জানো না শিল্পী অরিজিৎ সিংয়ের কণ্ঠে।

ছাড়া যদি না পারিস মন, রামপ্রসাদকে সঙ্গে নে না। মন রে কৃষি কাজ জানো না। আহা, কি অসম্ভব সুন্দর একটা গান আমরা শুনলাম অরিজিৎ সিংয়ের কণ্ঠে। সত্যি অরিজিৎ সিং কিন্তু আমাদের এই প্রজন্ম বলো বা আমাদের আগের প্রজন্ম সবারই কিন্তু প্রিয়, তাই না? বা এখন যারা বড় হচ্ছে সেই প্রজন্ম, অরিজিৎ সিংয়ের গান কে ভালোবাসে না বলো। আর তারপরে যদি হয় সাধক রামপ্রসাদ সেনের লেখা এরকম একটি গান, মন রে কৃষিকাজ জানো না। গানের ভেলায় সত্যিই আমরা ভেসে যাচ্ছিলাম, আমি তো ভেসে যাচ্ছিলাম। আমি স্টুডিওতে বসে নিজেই একটু গুনগুন করে গানটা গেয়ে নিলাম।

আচ্ছা, তোমরা কি করছো? মানে আমি তো এই মুহূর্তে তোমাদের সঙ্গে আকাশবাণী মৈত্রীতে স্টুডিওতে বসে গল্প করছি, তোমরা কারা কি করছো জানাতে পারো আমাদের? আমাদের ফেসবুকে যুববাণী কলকাতার আজকের যে পোস্টার আছে, যুববাণী কলকাতার ফেসবুক পেজের আজকের মৈত্রীর পোস্টার, এক যে ছিল রাজামশাই, সেখানে তোমরা কমেন্ট করে জানাতে পারো তোমাদের কৃষ্ণচন্দ্র রায়ের যেই রাজত্বের কথা কবে প্রথম শুনেছিলে তোমরা, জানাও আমাদের চটপট। হ্যাঁ, আচ্ছা, যেই বলছিলাম, যে কথাটি তোমাকে বলছিলাম, যে এই যে রাজা কৃষ্ণচন্দ্র রায় এবং বাংলার ইতিহাস ওতপ্রোতভাবে জড়িত, জানো, মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের রাজদরবারে এমন একজনের কথা তোমাদের এখন বলবো যাকে কিন্তু সমীহ করে চলতো ইংরেজ কর্তারাও। আর তিনি হলেন সংস্কৃত তর্কযুদ্ধে পারদর্শী ত্রিবেণীর পণ্ডিত জগন্নাথ তর্ক পঞ্চানন। এমনকি 1765 সালে, বুঝলে, ইংরেজরা দেওয়ানি লাভ করার পর দেশীয় বিচার পদ্ধতি ও আইন প্রণয়নের জন্য শরণাপন্ন হয়েছিল এই পণ্ডিত জগন্নাথ তর্ক পঞ্চাননের কাছে। তার লেখা অষ্টাদশ বিবাদের বিচার ও বিষাদ ভঙ্গর্ণব এই বই দুটি যেন সেই সময়ের আইন ব্যবস্থার এক একটি দলিল। এবার আসি সভাকবি ভরতচন্দ্র রায় গুণাকরের কথায়, যিনি মহারাজ কৃষ্ণচন্দ্র রায়ের অনুরোধে লিখে ফেলেছিলেন অন্নদা মঙ্গল কাব্য, যা কিনা মঙ্গল কাব্যের পরবর্তী যুগে বাংলা সাহিত্যের এক শ্রেষ্ঠ ফসল। আর এই যে আমরা ভরতচন্দ্র রায় গুণাকরের কথা বলছিলাম, তার লেখা এই কাব্যেও কিন্তু কৃষ্ণচন্দ্র রায়ের রাজসভার অনেক উল্লেখ পাওয়া যায়। আসলে মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের কুলদেবী মা অন্নপূর্ণার মাহাত্ম্য নিয়েই লেখা হয়েছিল তিন পর্বের এই কাব্য অন্নদা মঙ্গল, কালিকা মঙ্গল এবং অন্নপূর্ণা মঙ্গল। আরবি, ফার্সি ও হিন্দুস্থানি ভাষায় পারদর্শী ভরতচন্দ্র রায় গুণাকর প্রচলন করেছিলেন নতুন বাগ ভঙ্গি, নতুন ছন্দ। আর তাই স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর তার লেখা কাব্যকে রাজকণ্ঠের মণিমালা আখ্যা দিয়েছিলেন বিশ্বকবির কথায়, যেমন তাহার উজ্জ্বলতা তেমনি তাহার কারুকার্য।

না না না না না না না এবারে অনুষ্ঠানের প্রায় কিন্তু শেষের দিকে, আর শেষের দিক মানেই একটা একটা মজার কিছু তোমার জন্য রাখবো, না তা কি কখনো হয়? আচ্ছা, সবার কথাই তো বলা শেষ, রাজা কৃষ্ণচন্দ্র রায়ের রাজসভার যে মণিমাণিক্যের কথা বলছিলাম তোমায়, যে রত্নদের কথা তোমায় বলছিলাম, সেই সবার কথাই এক এক করে প্রায় বলা শেষ, হয়তো কিছু বাকি থেকে গেল, কিন্তু যার কথা না বললে আজকের অনুষ্ঠান শেষ করে আমি তৃপ্তি পাবো না, সেই মানুষটি কে জানো? আচ্ছা, আমার অনুষ্ঠান এই মুহূর্তে যদি আমার কোনো ছোট্ট বন্ধু শুনে থাকো, বিশেষ করে সে যদি কৃষ্ণনগরে থেকে থাকো বা বাংলার যেখানেই থাকো না কেন, তাহলে সে কিন্তু আমার এই নামটি, এই যে এক্ষুনি যার নাম বলবো, তার সঙ্গে, তার নামের সঙ্গে সে কিন্তু ভীষণভাবে পরিচিত, মানে খেতে বসতে তার তাকে দেখতে পাই না আমরা বা পাইনি আমরা, এরকম খুব কম মানুষই আছে বা তাকে চেনে না। নবিতা ডোরেমনের যুগে তাকে কিন্তু আমরা বেশ ভালো চিনি, কি বলো কার কথা বলছি? গেস করো, গেস করো, একটু আন্দাজ তো করতে হবে, মানে আজকে আকাশবাণী মৈত্রীতে যখন আমি কথা বলছি তখন আমার সঙ্গে তো তোমাদের একটু সঙ্গ দিতে হবে। তা সেই মজার মানুষটিকে, কার কথা বলছি? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসের রাজা গোপাল ভাঁড়। একদমই তাই, গোপাল ভাঁড়ের কথা বলছি। সুচতুর প্রাণবন্ত রাজসভার কৌতুক গোপাল ভাঁড়ের মজার সব গল্প কে না শুনেছ জীবনে বলতো? কি অসম্ভব তীক্ষ্ণ বুদ্ধি, যুক্তি দিয়ে সব পরিস্থিতি একেবারে তুড়ি মেরে উড়িয়ে দিতেন, মানে সব পরিস্থিতি সামাল দিতে পারতেন গোপাল ভাঁড়। আর তাই গোপাল ভাঁড় কিন্তু রাজা কৃষ্ণচন্দ্র রায়েরও বেশ কাছের ছিলেন, যদিও গোপাল ভাঁড়ের এই চরিত্রটিকে কিন্তু

0: অনেকেই মনে করেন যে এর কোনো অস্তিত্ব ছিল না, আবার অনেকেই মনে করেন যে এটার অস্তিত্ব ছিল, লোকমুখে প্রচারিত হোক বা নানা মুনির নানা মত হোক। কিন্তু মজার সেসব গল্পের মধ্যে দিয়েই বাঙালির শৈশব কৈশোর পরিচয় করে ফেলে বাংলার বুকে কৃষ্ণচন্দ্র রায়ের রাজ দরবারের সঙ্গে, কি বলো? কারণ সেই সব গল্প জুড়ে তো গোপাল ভাঁড় আর রাজামশাইয়ের নানান সব কাণ্ড কারখানা, তাই না? যাই হোক, সেসব না হয় আরেক দিন বলবো তোমাদের। কিন্তু এই মুহূর্তে যেটা করতে ইচ্ছে করছে যে আবার একটু গান শুনলে কেমন হয়? শুনবো তো, শুনবো শুনবো, গান আমরা নিশ্চয়ই শুনবো। কোন গানটা শুনবো জানো? ওই যে মহারাজা তোমাকে সেলাম, সত্যজিৎ রায়ের পরিচালিত এই ছবিতে গুপি গাইন বাঘাবাই, সেখানে শিল্পী অনুপ ঘোষাল এবং রবি ঘোষের কণ্ঠে এই মুহূর্তে আমরা শুনতে চলেছি মহারাজা তোমার সেলাম
1: সেলাম সেলাম

মহারাজা তোমাকে সেলাম, সত্যি সেলাম। বাংলার এই মহারাজাকে আমরা সেলাম জানালাম আমাদের আজকের মৈত্রীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথার মধ্যে দিয়ে। আর কথা বলছিলাম সেই রাজামশাইয়ের কথা, তবে আবার একদিন, কারণ ঘড়ির কাঁটা বলছে এই মুহূর্তে 12:29, মানে চলে যাওয়ার সময় হয়ে গেছে। তবে তোমাদের আজকের অনুষ্ঠান কেমন লাগলো? আজকে যুববাণীর অনুষ্ঠান এক যে ছিল রাজামশাই, কেমন তোমাদের লাগলো সেটা আমাদের জানাতে পারো। আমাদের মেল করতে পারো যুববাণী কলকাতা @gmail.com কিংবা আমাদের ফেসবুক।

ইনস্টাগ্রামের পেজে কমেন্ট করতে পারো পোস্টারে। তাহলে আজ আসি, অন্য অনেক দিন দেখা হবে অন্য কোনো আড্ডায়, আকাশবাণী মৈত্রীতে আবার কোনো বাংলা ও বাঙালির সংস্কৃতি নিয়ে কোনো বিষয় নিয়ে আবার চলে আসবো। আজ তবে আসি, চলি।

0: মৈত্রী প্রচার তরঙ্গে এখন নাটক শ্বেতপাথরের টেবিল, রচনা সঞ্জীব চট্টোপাধ্যায়, বেতার নাট্যরূপ সন্তু বসু, প্রযোজনা জগন্নাথ বসু। শুরু হচ্ছে নাটক শ্বেতপাথরের টেবিল।
1: আজকের নাটক শ্বেতপাথরের টেবিল, কাহিনী সঞ্জীব চট্টোপাধ্যায়, বেতার রূপ সন্তু বসু, প্রযোজনা জগন্নাথ বসু, নাট্যানুষ্ঠান শ্বেতপাথরের টেবিল।

0: পায়া চারটেতেও তো কম কারুকার্য করা নেই, দুজন করে লোক লাগবে এক একটা পা তুলতে। আর দেখ সারা অঙ্গে যৌবন যেন টলমল করছে, কিন্তু শ্বেত পাথরটা ঠিক গোল নয়, তাই না রে বঙ্কিম?
1: আবার চ্যাপটাও নয়।
0: তা কত ওজন হবে বলতো?
1: তা মন দুয়েক হবে।
0: মন দুয়েক? ওরে বাপরে, আর মাথাটাই তো
1: যেমন বপু তেমনি মাথাটা হবে তো।
0: দশ বারো জন সহজেই বসে খেতে পারে, তাই না?
1: ওরে বাপরে, এই টেবিলে বসে খাওয়া? সে স্পর্ধে এই বাড়িতে কারুন নেই। এই টেবিলটার স্বত্বাধিকারী আমার বাবা শ্রীযুক্ত পরমেশ্বর চট্টোপাধ্যায়। নিজের হাতে সাবান জল দিয়ে প্রতি রবিবার পরিষ্কার করবেন, এর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ ঝাড়পোঁছ করবেন। টেবিলটাকে না বাবা নিজের পুত্রের থেকেও বেশি স্নেহ করেন।
0: স্বাভাবিক, পরিবারের আভিজাতির নিদর্শনী টেবিল। টেবিলটা সম্পর্কে আমাকে তুই যা বলেছিলি বঙ্কিম, এসে দেখলাম এতটুকু অতিরঞ্জিত নয়, একটা ইতিহাস।
1: কিন্তু সবচেয়ে দৃষ্টিকটু লাগে কি জানিস? হ্যাঁ, রোজ সকালে বাবা যখন এই চেয়ারের ওপর উবু হয়ে বসে ওই ডিমের মতন আয়নাটাকে টেবিলের ওপর দেখে দাড়ি কামান, আর লুঙ্গি পরে এই টেবিলের ওপরে বসে রাগ রাগ মুখ করে চা খান।
0: রাগ রাগ মুখ করে কেন?
1: দাপট তো আর দেখিস নি, বাবা বাড়িতে ঢুকলে না একবার ধরোহরি কম্প শুরু হয়ে যায়
0: বাবা,
1: এমনকি পাড়ার সমস্ত লোকগুলো পর্যন্ত বাবাকে ভয় পায়,
0: তাই নাকি?
1: একদিন বাড়ি ঢোকার দরজার মুখে দেখলাম না, দরজার পাশে লেখা রয়েছে বাঘের বাসা। হ্যাঁ, বাবা সেটার পাশে আবার লিখে দিলেন স্কাউন্ড্রেল। তারপরের দিন এই অদৃশ্য লেখক আবার লিখলেন পাগলের আকড়া। তার উত্তরে বাবা লিখলেন সোয়াইন। এরপর লেখক কি করলেন জানো? বাবার গোপের ওপর মন্তব্য করে লিখলেন বাটারফ্লাই, আর সঙ্গে সঙ্গে উত্তর এলো
2: স্টুপিড।
0: বাবা
1: আমি চলি ভাই,
0: কেন কেন বসা?
1: না ভাই, আরেকদিন আসবো। এই শোন বিপুল,
0: আরেকদিন আসবো।

0: শুনুন, আমি নয়।
1: চুপ একবার চুপ, রাস্কেল কোথাকার, চাপকে পিঠে চামড়া উঠিয়ে দেবো। দোষ করে আবার মিথ্যে কথা?
0: আমি করিনি।
1: বঙ্কিমকে মিথ্যে কথা বলেছে? রাস্কেল, ঘর ধরে বাড়ি থেকে বার করে দেবো।
2: আপনি
3: গিয়ে বাবাকে একটু বুঝিয়ে বলুন।
4: আরে কি যন্ত্রণা, কি হয়েছে বলবে তো?
3: আমি নিরঞ্জনের নামে না বাবার কাছে নালিশ করেছিল।
4: নালিশই বা করা কেন? আবার তাকে বাঁচাতে এখানে ছুটতে ছুটতে আসাই বা কেন? জানো তো তোমার বাবার মেজাজ।
3: শিগগির যান জ্যাঠামশাই।
4: না, শান্তিতে বসে একটু সঙ্গীত চর্চা করবো, তারও উপায় নেই।
3: জ্যাঠামশাই
4: চলো দেখি।
1: দেখো ছোট বউ, তোমার এই অভ্যেসটা গেল না। কতবার বলেছি যে প্লেটে চা পড়া আমি পছন্দ করি না, আর তুমি ঠিক সেই একবারে
5: মানে হঠাৎ চৌকাটে ঠোক্কর লেগে গেল তো।
1: বাট হোয়াই হোয়াই চৌকাটে ঠোক্কর? কেন চা পড়বে? কেন ঠোক্কর লাগলে চা পড়বে এমন তো কোনো কথা নেই। তার মানে হয় তুমি কেয়ারলেস, না হয় আমার কথা তুমি গ্রাহ্য করো না। আমি তোমাকে শেষবারের মতন ওয়ার্নিং দিচ্ছি, ফের যদি কোনোদিন চা প্লেটে পড়ে তো সেই চা আমি তোমাকে আমার সামনে বসে খাওয়াবো।
5: ঠিক আছে।
4: এই যে ছোট বৌমা, আমাকে এক কাপ চা পাঠিয়ে দিও তো মা, যাও।
1: দেখো দেখো যেন আবার চা প্লেটে না।
4: এই বকাবকি স্বভাবটা তো গেল না পরমেশ্বর।
1: সাধে বকাবকি করি মেজদা,
4: তবুও রাগ চন্ডাল। বিশেষ করে সারাদিনের খাটাখাটনির পর অফিস থেকে এসে এ ধরনের চেঁচামেচি শরীরের বাড়তি এনার্জি টেনে নেয়।
1: হ্যাঁ টেনে না, তাই বলে চাকর বাকররা বাড়িতে যা খুশি করে বেড়াবে, যা ইচ্ছে তাই বলবে, আর আমরা চুপ করে বসে থাকবো?
4: আরে ওরা একটু অ্যাডামেন্ট হয়েই থাকে।
1: দেখো মেজদা, সব ব্যাপারে তুমি নাক গলাতে এসো না। তোমার মতন ম্যাদামারা স্বভাব হলে সংসার চালানো যায় না। ছেলেটার দিকে তাকাতে হবে। ফার্স্ট এন্ড ফরমোস্ট থিং হলো ডিসিপ্লিন।
4: চেঁচামেচি মারধর না করেও তো ডিসিপ্লিন রাখা যায়?
1: না যায় না, যায় না,
4: যায় না।
1: যেমন কুকুর তেমন মুগুর হওয়া উচিত। জানো নিরঞ্জন কি করেছে?
4: কি
1: কিচ্ছু জানো না তো?
4: না বললে কি করে জানবো?
1: জ্ঞান দিতে এসছে কেন তাহলে? দুপুরের শ্রেণীর নিচে ওরা খেস্তা খিস্তি করেছে, অশ্বতর বলেছে।
4: কি বলেছে?
1: অশ্বতর।
4: সেটা আবার কি?
1: আরে ওই যে, ও আমি বলতে পারবো না, ও আমার মুখে ঠিক আসবে না। ওই যে গাধার আর ঘোড়ার সংমিশ্রণ।
4: ও মানে ও
1: কি করে হাসছো?
4: আরে ওদের মুখে এ আর অস্বাভাবিক কি?
1: তাহলে এ বাড়িতে ওসব চলবে না, আমি বলে দিলাম। আমি চলতে দেবো না। ছেলেটার বারোটা বাজাচ্ছে।
4: তার কি আশ্চর্য, নিরঞ্জনকে ডেকে বুঝিয়ে বললি হতো।
1: ওরা বোঝা পড়ার বাইরে মেজদা, আর তোমাকে নিরঞ্জনের হয়ে সালিশি করতে হবে না।
4: না না, সালিশি নয়, সালিশি নয়,
1: সালিশি নয়, সালিশি নয়। জানি জানি জানি, প্রত্যেক রোববার তোমার মাছ ধরবার জন্য নিরঞ্জন পচা পাউরুটির কুড়ো, তারপর পনির, পিঁপড়ের ডিম জোগাড় করে দেয়, চার মেখে দেয়। সুতরাং নিরঞ্জনকে কিছু বললে তোমার তো আর
4: তা নয়, তা নয়। আমি বলেছিলাম কি, অফিস থেকে ফিরে এসে আগে একটু ফ্রেশ হয়ে নেয়। তা না, তুই বাড়ি ফিরেই
1: তোমার মতন কালে পাওয়া স্বভাব আমার নয়। যখন যা তখন তা না করে ওই বাসি জিনিস ঘাটাঘাটি করতে আমার ইচ্ছে করে না। আমার অনুরোধ মেজদা, তুমি তোমার মাছ ধরা চুল রং করা নিয়ে থাকো, হোম অ্যাডমিনিস্ট্রেশনটা নিয়ে মাথা ঘামিও না, প্লিজ। নিরঞ্জন, এটা কি? টেবিলের উপর পেন্সিল দিয়ে নামকে লিখেছে। হ্যাঁ, বিপুল রায়। বঙ্কিম, বঙ্কিম!
4: সর্বনাশ, একটা ছাড়াতে না ছাড়াতে আর একটা। পরমেশ্বর, যা আগে হাত মুখ ধুয়ে এসে ফ্রেশ হয়ে নে। নিরঞ্জন, ওই বাথরুমে জল দাও, যাও পরমেশ্বর, যা।
1: প্লিজ মেজদা, প্লিজ প্লিজ, তুমি আর একটা কথা বলবে না। প্রত্যেক রোববার নিজের হাতে আমি এই শ্বেত পাথরের টেবিলটা পরিষ্কার করি, এই টেবিলের যাবতীয় মেন্টেন্যান্স আমি নিজের হাতে করি, এ কথা এবারে সবাই জানে। আর তার জেনেও এই এই যে বঙ্কিম, হোয়াট ইজ দিস? এটা কে লিখেছে, কেন লিখেছে? তুমি যখন দেখলে তাকে বার্ন করলে না।

0: সারাটা সংসার হেফাজত হয়ে চলছে, দেখতে পাচ্ছ না? ল অর্ডার কিচ্ছু নেই, কি ভেবেছে সব? আমি মরে গেছি।
1: আনেছ না? নাগাটা ভিজিয়ে ভালো করে নিগড়ে তবে পাথরের উপর ঘষবে।
0: এটা কি এনেছো? এটা তো ঘরমোচা নেতা রাস্কাল। বাড়িতে এক টুকরো ফর্সা কাপড় পাওয়া যাবে না। উফ, রিয়েলি রিয়েলি গ্রুপ অফ ইডিয়টস। যাও নিরঞ্জন, নিরঞ্জন জল দিতিস।
2: পাড়া ছোঁড়ারা সদর দরজায় ঠিক কথাই লিখেছিল, বাঘের বাসা।
3: আপনি বসুন মেজদা, আমি চা নিয়ে আসি।
2: পরে হবে কোন। পরমেশ্বর বাড়িতে থাকলে ইট কাঠগুলো পর্যন্ত ভয়েতে কাঁপে, সব সময় মেজাজ একেবারে সপ্তমে উঠে আছে, মিচি মিচি চাঁচামিচিতে বাড়ি মাথায় করে তোলে।
3: এত বছর এই সংসারে এসেছি, এমন একটা দিনও নেই যে আমি বকুনি খাইনি।
2: বকে বকে, কারণে অকারণে বকে, কিন্তু ওই যখন তখন, 10 মিনিট বাদে আবার জল। আবার বলি বৌমা, পুরুষ মানুষের একটু একটু রাগ না থাকলে কি মানায়? হ্যাঁ, তুমি বলো।
3: বুঝেছি, আমি চা নিয়ে আসছি।
2: বঙ্কিম, ফর্সা কাপড় পেয়েছো?
4: হ্যাঁ জেঠা মশাই।
2: হ্যাঁ, আচ্ছা নাও, এইবার ঘষো খুব সাবধানে, আস্তে আস্তে ঘষো। হ্যাঁ, দেখো শেষ পাথর যেন ব্যথা না পায়। হ্যাঁ।

0: যাই বলো পরমেশ্বর, ইয়ং সাহেব তোমাকে খুব ভালোবাসত, অমন হাইলি পেডিগ্রিড গ্রেহাউন্ড কুকুরটা তোমাকে দিয়ে দিলে, কি সুন্দর দেখতে।
1: তার চেয়েও সুন্দর ছিল সাহেবের গোঁপটা।
0: গোঁপ?
1: হ্যাঁ, দেখেননি তো? 6 ইঞ্চি লম্বা, আর ডগা দুটো এত সরু ছিল যে তা দিয়ে খাতা সেলাই করা যেত। আগে হ্যাঁ, বনেদি রস যেন গড়িয়ে পড়ত। আহ, একটা জাত মটে।
0: হ্যাঁ শালারা, এক নম্বর বজ্জাত।
1: আমরা চিরকাল তো ওদের গালাগালি দিয়ে এসেছি, কিন্তু ওদের ভালোর দিকটা দেখেও নি আর নিয়েও নি।
0: শালারা নাম্বার ওয়ান। যাক, কম অত্যাচার করেছে আমাদের ওপর ওই শালারা।
1: রাজা প্রজার সম্পর্কে এরকম একটু আধটু হয়েই থাকে।
0: এটাকে তুমি একটু আধটু বলছো পরমেশ্বর? পেটের ভাত পাচার কাপড়টা পর্যন্ত।
1: বাস বাস বাস বাস, নমর, আর এগোবেন না। এতক্ষণ তিনটে শালা বলেছেন, আপনি আমার শ্বশুর মশাই বলে আমি আলাউ করেছি, কিন্তু আপনি বেড়েই চলেছেন।
0: ওকে আবার চললে কোথায়? ও পরমেশ্বর, দেখো দেখি হঠাৎ আবার কি হলো। ও পরমেশ্বর,
1: এই তো আমি এসে গেছি, আমি কোথাও যাইনি। মুড়ি খাচ্ছিলেন না? দেখি মুড়ি বাটিটা দেখি।
0: বাটি?
1: হ্যাঁ, বাটি।
0: কি হলো?
1: কিচ্ছু হয়নি, দিন না।
0: এই না,
1: এই বাটিতে মুড়ি নিয়ে এই টেবিলে বসে খাবার মতন সিভিলাইজড আপনি নন, বুঝতে পারছেন? আচ্ছা, এই মুড়ি আমি ঠোঁয়ায় ঢেলে দিলাম।
0: ঠোঁয়ায়?
1: হ্যাঁ, এবার নিন, ধরুন ঠোঁয়াটা ধরুন। হ্যাঁ, এবার বাড়ির বাইরে গিয়ে কিংবা রকে বসে খান, আপনার স্ফিয়ার আলাদা।
0: কেন কেন কেন বলতো?
1: আপনি ভীষণ স্ল্যাং।
0: হ্যাঁ
1: হ্যাঁ, স্ল্যাং।
0: ও ও, ওই ওই পাপ।
1: স্টপ স্টপ স্টপ স্টপ, আর উচ্চারণ করবেন না, প্লিজ ডোন্ট।
0: তাহলে তাহলে কি বলবো?
1: কেন, পেছনের কাপড় কি পরনের কাপড় বলা যায় না?
0: দেখো, সেকেলে মানুষ তো আমরা, আমাদের সময় বুঝলে পরমেশ্বর এইসব কথারই চল ছিল।
1: সেকাল একাল নয়, এসব কথা বলে ডিফেন্সের সুযোগ না নেওয়াই ভালো। যুগের সঙ্গে তাল রেখে চলাটাই হলো বুদ্ধিমানের কাজ। নিরঞ্জন, নিরঞ্জন,
0: আবার কোথায় চললে? যা বাবা, আবার কিছু বেফাস বলে ফেললাম নাকি? দেখো দেখি পরমেশ্বর।
2: বাবা বাবা, তোমার চা।
0: আরে আরে, পরমেশ্বর কোথায় গেল রে?
2: নিচের বাগানে বোধহয়।
0: ও, কিচেন গার্ডেনে?
2: তাই তো মনে হলো।
0: বাবা, জামাইয়ের সঙ্গে কথা বলাই বিপদ। কি জানি, এবার থেকে আমি ঠিক করেছি পকেটে একটা বাংলা ডিকশনারি রাখবো।
2: না না, চা খেয়ে নাও।
0: চা আর খাবো না তুলসী, জামাই খুব রেগে রয়েছে।
2: চা খেয়ে তুমি চলে যাও, আমি সব শুনেছি।
0: কিন্তু চলে যাব, এমন সুন্দর বড় বড় আলুর চপ গুলো।
2: ওগুলো থাক বাবা, খেয়ে তো আবার এক কাণ্ড করবে।
0: না না, এখন কি আর সে বয়স আছে রে।

0: দুধে আধশের কাঁঠালের রস কি ডালের সঙ্গে আধশিশি ঘি খেতে পারি এখন? বয়স হয়েছে তো।
1: তবু লোক তো যাচ্ছে না তোমার, নাও নাও চাটা খেয়ে তাড়াতাড়ি বাড়ি চলে যাও।
0: চলি তো যেত মা, কিন্তু আটকে গেছি।
1: কিসে? আলুর চপে?
0: না না, সে এক বিচ্ছিরি ব্যাপার।
1: কি কি করে ফেলেছো আবার?
0: না না, সেরকম বিচ্ছিরি নয়।
1: তবে তবে কি করেছো বলবে তো।
0: আচ্ছা, এই ডান হাতের আঙুলটা, এই টেবিলের পাশে এই যে হরতন চিরতন ইস্কাবন রয়েছে, এর একটার মধ্যে আটকে গেছে।
1: টেনে বার করে নাও না।
0: অনেক টানাটানি করলাম, বের হচ্ছে না।
1: কই দেখি দেখি।
0: একেবারে ঢুকে গেল। আবার তেলে ভাজা খেয়েছিলাম, সেই তেলে ভাজার তেলে আঙুলগুলো তেলা ছিল।
1: না কি হবে, কিছুতেই বেরোচ্ছে না দেখে।
0: না মা না, তখন থেকে তো চেষ্টা করছি।
1: হ্যাঁ, এখন এখন কি হবে বাবা?
0: সেই কাঠটা ভেঙে আঙুলটা বের করে নিতে
1: পারি। না না না, খবরদার, ও কাঠ ভাঙলে তোমার জামাই আমার মাথা ভেঙে দেবে। তুমি তুমি পারুন আর একবার চেষ্টা করে দেখো বাবা।
0: আরেকবার?
1: হ্যাঁ।
0: না রে, হচ্ছে না রে তুলসী। তখন থেকে চেষ্টা করছি, ঘোরাতে ঘোরাতে হাতের ছাল উঠে গেছে।
1: এখন এখন আমি কি করি বলো তো? ও বাবা বঙ্কিম, বঙ্কিম, তোমার জামাই, তোমার জামাই টের পেলে আর রক্ষে রাখবে না। তুমি একটু বসো, দেখি আমি কি করতে পারি।
2: আবার ডাকছো মা?
1: হ্যাঁ বাবা, শোন শোন, তুই চুপি চুপি একবার সনাতনকে ডেকে আনতে পারিস।
2: সনাতন দোকানে কি এখন আছে?
1: দেখ না বাবা একবার, ও তো সব সময় দোকানে বসেই ছবি বাঁধায়।
2: কেন, কি হয়েছে কি?
1: আরে বাবা, পরে শুনিস পরে শুনিস, তুই চট করে ওকে একবার ডেকে আন তো। আর শোন, তোর বাবা যেন কিছু জানতে না পারে, বুঝলি?
2: আচ্ছা।

0: ছোট বাবু, এই পেঁপে গাছটার গোড়ায় পয়চা খোল দেবো?
1: ওকে আর খাইয়ে কি হবে, খোল খাচ্ছে দাচ্ছে, তাল গাছ হচ্ছে, তিনতলার কাজ নিশ ছুতে চলেছে, আজ পর্যন্ত একটা পেঁপেও দিল না।
0: হবে কি করে, একটু রোদ তো লাগে না?
1: তুই তো সব জানিস, লম্বাই হয়েছে, ফল দেবার বয়স এখনো যায়নি। কি করেছিস, সপনাস করলি তুই? দিলি তো ড্যাফোডিলটা
2: মারিয়ে।
1: আরে পা দিয়ে চেপে দাঁড়িয়ে আছিস, ব্লাডি ফুল, চোখ খুলে দেখ। ওই জন্যই তো বলি, এসব বাগান টাগান করতে গেলে একটা মিনিমাম এডুকেশনের দরকার।
0: সব জায়গাতেই তো গাছ, পা রাখবার জায়গা আছে?
1: কেন, তোর বুড়ো আঙুলে কি পক্ষাঘাত হয়েছে? টিপটো কাকে বলে জানিস?
0: টিপটো
1: টিপটো টিপটো জানো না? আর জানবি বা কি করে? দূর এই দেখ, এই দেখো, আমি কথা বলতে বলতে আবার ফ্রুসটা গেল, আমি নিজেই মারিয়ে ফেললাম, দূর ছাই, নষ্ট হয়ে গেল গাছটা একবারে।
0: ও দু একটা যাবেই ছোট বাবু, পেটের সবকটা ছেলে কি বাঁচে?
1: তোকে আর জ্ঞান দিতে হবে না তো, লাগা লাগা লাগিয়ে যা, পেটের ছেলের কথা তোমার ভাবতে হবে না। শোনো, ছয় ইঞ্চি গ্যাপ লাগবে। হ্যাঁ, দাঁড়াতে পারছি না, মশায় কামড়াচ্ছ। শোন, আমি ওদিকে ওই বোগেনভিলার এই ডালগুলো ছাঁটছি, পাতাগুলো ঝাঁট দিয়ে ওই গর্তের মধ্যে ফেলে দিস। আর গর্তে গোবর আছে তো?
0: হ্যাঁ, গোবর তো।
1: আচ্ছা লাগা, তুই লাগিয়ে যা, বুঝলি? তাড়াতাড়ি হাত চালা, হাত চালা।
3: তাড়াতাড়ি হাত চালান, তাড়াতাড়ি হাত চালান, ছোট বাবু উপরে আসবার আগেই কাজটা করতে হবে।
4: যন্ত্রপাতিগুলো বের করতে দিন মা, চিরেতনটা দুটো স্ক্রু দিয়ে আটা, স্ক্রু দুটো খুলে ফেললেই কাঠটা আংটির মতো আঙুলের সঙ্গে টেবিল থেকে খুলে আসবে।
3: যা করবার তাড়াতাড়ি করুন বাবা, আমি দেখে আসি তোমার জামাই কি করছে।
4: ও বাবা, স্ক্রু দুটো অনেক দিনের, মরচে পড়ে মাথার ঘাট একদম বুঝে গেছে, টেবিলটাকে যদি দেয়ালে ঠেস দেওয়া যেত।
5: তোমার মতন গোটা চারেক সনাতন লাগতো ওই পাথরটাকে নাড়াতে।
1: না না না, টেবিল সরানো চলবে না বাবা, ঠিক টের পেয়ে যাবেন। দাদু,
6: হ্যাঁ
1: দাদু,
6: হ্যাঁ
1: তুমি তো এমনিতে একটা কীর্তিবাদে বসে আছো, আবার টেবিল সরানোর মতলব দিচ্ছ?
5: না না না, আমি কোনো মতলব দিচ্ছি না ভাই, দিতেও চাই না, খালি আমার এই আঙুলটা বের করবার একটা মতলব।

0: করে দাও ভাই, আমি মুক্তি পাই।
1: দাদু দাদু তুমি চুপচাপ গুড বয় হয়ে বসে থাকো, ঠিক বেরিয়ে আসবে। এই রে
2: কি হলো রে?
3: একটা পাস খুলে ফেলেছি মা।
2: সর্বনাশ করেছেন, দেখুন এগুলো ঠিক ঠিক লাগাতে পারবেন তো?
3: দেখি
1: দেখা দেখি নয়, দেখা দেখি নয়, ওগুলো লাগাতে না পারলে না আমাদের বাবা আমাদের চোখে সর্ষে ফুল দেখিয়ে তবে ছাড়বেন।
2: বঙ্কিম বঙ্কিম তুই যা তো বাবা বারান্দায় গিয়ে দাঁড়িয়ে থাক, তোর বাপের উপর একটু নজর রাখ, যা যা শিখিয়ে যা।
1: শরদন্দা শরদন্দা একটু ভালো করে হাত চালান।
3: হ্যাঁ খুব
2: তাড়াতাড়ি। আহ কি করছেন, কি আস্তে আস্তে বাবা জি, এগুলো এগুলো খুললেন কেন?
3: কাঠটা খুললেই তো এগুলো খুলে আসবে মা, উপরে ওই কাঠের চাপেই তো কিয়ারি গুলো ঠাস হয়েছিল।
4: তুমি কিন্তু খুব কাজের লোক হে সোনাতন, ঠিক কাঠটা খুলেছো দেখ।
3: হ্যাঁ
2: এগুলো ঠিক ঠিক লাগাতে না পারলে একেবারে দক্ষ যজ্ঞ শুরু হয়ে যাবে।
4: বাবা যাক বাবা বেরিয়েছি।
3: হ্যাঁ
4: আহ মুক্তি মুক্তি।
2: কিন্তু ও কি বাবা, তোমার তোমার আঙুলে তো কাঠের টুকরোটা আংটির মতো ঝুলছে।
4: ঝুলুকগে মা ঝুলুকগে, আঙুলটা তো খুলেছে।
2: তা তো খুলেছে, কিন্তু ওটাকে তো আঙুল থেকে খুলতে হবে।
3: ও চিন্তা করবেন না মা, এতটা যখন হয়েছে বাকিটাও হয়ে যাবে।
4: বাবা বাবা বাবা বেশ ফিট করেছে তাই না রে তুলসী? এই চিড়েতনের টেক্কা একটা নতুন ডিজাইন তাই না?
2: কি যে বলো না বাবা।
1: মা মা
2: কি হলো?
1: নিরঞ্জন দা উপরে আসছে, বাবার বোধে হাত কেটেছে।
2: বাবা তুমিও সনাতনের সঙ্গে ওর দোকানে চলে যাও, ওখানে গিয়ে কাঠের টুকরোটা বের করে সোজা বাড়ি চলে যাও, কেমন? সনাতন যান যান বাবাকে নিয়ে যান।
4: দাঁড়া দাঁড়া সনাতন দাঁড়া, এই চট করে আলুর চপ দুটো মুখে পুরে দি।
2: আহ না এখন আর আলুর চপ খেতে হবে না, তুমি পালাও শিগগিরই পালাও, ওর ওপরে আসবার সময় হয়েছে। সনাতন দোহাই আপনার, যান যান তাড়াতাড়ি বাবাকে নিয়ে চলে যান, একটা ব্যবস্থা কিছু করুন, যান নিয়ে যান।
4: যাই যা এই অমন বিগ সাইজের আলু চপ দুটো খুব টেস্টি ছিল রে
2: বাবা।
4: চলো হে সনাতন, কপালে নেই
1: কি আর হবে, আসুন।
2: ওরে বাবারে এখন আমি কি করি, এই কাঠের গুলিগুলো নিয়ে কি করি, একবার যদি ওর চোখে পড়ে কি যে করি ভেবেই পাচ্ছি না। ঠিক আছে এই পায়া চার কোণে রাখবো, না না তার চেয়ে বরং এই দেয়ালের গা বরাবর রাখি, না না তাও তো ঠিক হচ্ছে না। এই পেয়েছি, এইবার আমি পেয়েছি, টেবিলের পায়ার তলার মধ্যে রাখি, দু একদিন চোখে না পড়লেই হলো, তার মধ্যে জায়গা মতো লাগিয়ে দেওয়া যাবে।
5: নিরঞ্জন কোথায় আছে? হ্যাঁ কত ছড়া তুলো আইডিন আনতে কি বুড়ো হয়ে গেল?
2: না
5: শোনো ছোট বউ।
2: হ্যাঁ বলো।
5: এক গ্লাস জল দাও।
2: এই যে জল এনে দিচ্ছি।
5: শোনো শোনো শোনো।
2: হ্যাঁ বলো।
5: এক সেরি গ্লাসে জল দাও বুঝলে, সকাল থেকে একবারও মানে ইয়ে হয়নি তো। এই কনস্টিপেশন একটা মারাত্মক শত্রু। যাও যাও
6: ছোট বাবু, ওষুধ
5: ওষুধ এতক্ষণ লাগে, কই ব্যান্ডেজ কই?
6: আগে ব্যান্ডেজ তো নেই, তাই একটা পরিষ্কার দেখে ন্যাকড়া নিয়ে এলুম।
5: ব্যান্ডেজ নেই?
6: না
5: তাকে বলিস নি কেন? আমি কিছু না দেখলে কেউ দেখবেও না করবেও না। চল কালকে অফিস যাবার সময় মনে করে দিস তো।
6: ঠিক আছে।
5: আচ্ছা নে তুলোতে আইডিনটা লাগা লাগা, অল্প অল্প অল্প রাস্কেল, অল্প অল্প, বেশি জোরে চেপে ধরবে না।
6: ঠিক আছে।
5: হ্যাঁ
2: তোমার জল।
5: হ্যাঁ যাও জল, ও দাঁড়া দাঁড়া দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই এখন লাগাবি না আইডিন, লাগাবি না, দাঁড়া জলটা আগে খাই। ছোট বউ বেশ গরম করে এক কাপ চা দাও তো। দাঁড়া জলটাকে খাই, এই লাগাবি না বলছি, বারণ করছি, দাঁড়া একটু জলটা গরম করো। এবার লাগা নিরঞ্জন আসতে কিন্তু। হ্যাঁ লাগা
7: রসকাল একবারে চেপে ধরেছে, চাপে নিয়ে মিথ্যা গেলাম, মারবে একটি চট, গন্ডারের চামড়া পেয়েছে এটা।
5: আহ বাবা কি জ্বলছে, ওহ জ্বলছে রে, মরে গেল। বাঁধ বাঁধ বাঁধ ঠিক করে বাঁধ বাঁধ। হ্যাঁ বাঁধ, হ্যাঁ আস্তে আস্তে আস্তে, বড্ড বেশি টাইট হচ্ছে, একটু আলগা করে বাঁধো বাবা। হ্যাঁ হ্যাঁ, হাতটা একবারে শোন, কালকে কাঁচিটাকে ধার দিয়ে আনবি তো, গাছের একটা ডালও কাটা যায় না, মাঝখান থেকে আমার
6: আঙুল। খুরপিও কিনতে হবে।
5: কিনতে হবে তো কিনবে, কিনতে হবে, এখন মনে পড়লো, এই দুটো কাজ কাল করবি।
6: ঠিক আছে।
5: আর দেখিস তো বাজারে এ পাওয়া যায় কিনা, ওই ইয়ে বেল বেল।

0: এখন বেল পাম
1: দেখিস না বাবা, দেখিস না পাওয়া যায় কিনা, যা বলবো তক্ষুনি একবারে বেলটা খেলে তবু একটু দুঃখ এ হয় বুঝলি, তা না হলে ঠিক এ হয় না আর কি। দাঁড়া দাঁড়া, আগে চাটা খাই, চাটা তো এখনো আনলো না, পেটটা একবার দেখলি, দেখলি চয়েস প্যাকেটে কি করলো, দেখলি
0: কি করলো,
1: দেখলি না একবার টেবিলের মাঝখানে। তোকে হতভাগা কতদিন বলেছি যে টিনের একটা পাত দিয়ে ভেন্টিলেটরটা বন্ধ করে রাখবি, রাস্কেল কথা তো শুনবে না, কি করলো দেখলি, যা
0: যাবো।
1: হ্যাঁ যাবি,
0: আগে কোথায় যাবো, আগে
1: চপ আগের বাচ্চা কোথায় যাবো, আগে একটা পরিষ্কার ন্যাকড়া নিয়ে এসো যাও, কালকে অফিস থেকে ফিরে এসে ওই ঘুলগুলি যেন বন্ধ দেখি, আর যদি না বন্ধ হয় তাহলে দেখে নেবো তোকে, ব্ল্যাডি লেজি দাগার, যা। আর হ্যাঁ শোন, এই ওই সাবান জলটা নিয়ে আসবি, আসবার সময়
0: ঠিক আছে,
1: যা।
2: তোমার চা,
1: বাবা এত দেরি হলো, রাখো টেবিলের উপর রাখো।
2: কি করছো, মানে আজই এখনি টেবিলটা পরিষ্কার
3: কাঠের গুলিগুলো কোথায় দেখেছো?
2: টেবিলের পায়ার তলার ফাঁকে।
3: মুখুজ্জিমশাই কোথায়?
2: বাড়ি চলে গেছেন।
3: চিরতনের আংটি পরে?
2: না, সনাতন সেটা আঙুল থেকে বের করেছে, তবে সে চিরতন এখন দু টুকরো।
3: তো আজ তো বের করা গেল না?
2: অনেক চেষ্টা করেছে, পারল না।
3: এখন আঙুল থেকে যদি না বেরোয় তাহলে তো ভাঙতেই হবে দেখতে পাচ্ছি।
2: কিন্তু এখন কি হবে মেজদা, ও যদি জানতে পারে তাহলে আর আস্তে রাখবে না মেজদা।
3: ভয় নেই, কোনো ভয় নেই বৌমা, কোনো ভয় নেই।
2: আমার তো এখন থেকে হাত পা ভয় কাঁপছে, দেখলেন তো সেদিন লাইব্রেরির বই দুটো সোজা উনুনের মধ্যে ঢুকিয়ে দিল।
3: রাগলে ওর জ্ঞান থাকে না, আর বঙ্কিমকেও বলি পড়াশুনো ছেড়ে গল্পের বই পড়া কেন, আর পড়বে পড়ুক, এমন জায়গায় লুকিয়ে রাখো যাতে পরমেশ্বরের নজরে না পড়ে। এই শ্বেত পাথরের টেবিলের তলায় কেউ রাখে? যতক্ষণ বাড়ি থাকে ওই টেবিলের আশেপাশে ও ঘুর ঘুর করে ঘুরে বেড়ায়, নজরে তো পড়বেই।
2: ওর জন্য আপনাকেও তো কম কথা শোনালো না?
3: ও চিরকালই ওই রকম। শোনো, আমাদের বংশে এরকম রাগি একমাত্র আমার ছোট ঠাকুরদা ছিলেন, আর কেউ না। ও ঠিক ছোট ঠাকুরদার সবটা পেয়েছে। তবে তুমি ভয় পেও না মা, ও রাগতেও যতক্ষণ জল হতো ততক্ষণ।
2: এখনো তো গুলিগুলো ওর চোখেই পড়েনি, একবার যদি নজরে পড়ে কি যে হবে তা একমাত্র ভগবানই জানেন।
3: কোনো ভয় নেই তোমার, আমি ফেস করব, এটা তো আর কেউ ইচ্ছে করে ভাঙেনি, এর প্রয়োজন ছিল। কি করবে, মানুষ তো আর হাতে কাঠের চিরেতনের আংটি পরে ঘুরে বেড়াতে পারে না। তুমি যাও, তুমি যাও বৌমা, আমি ফেস করব, আমি তো বলছি আমি ফেস করব, চিন্তা করার কিচ্ছু নেই, তুমি যাও।

0: না, চাটা জমেছে। এই রকম চা ওটা কি পড়ে মাটিতে? হ্যাঁ, স্ক্রু মেঝেতে। এই স্ক্রুটা এলো কোথেকে? নিরঞ্জন, নিরঞ্জন, টেবিল থেকে স্ক্রুটা খুলে পড়লো নাকি? দেখি, কই না, না তো পাশ থেকে খুলেছে, পাশ থেকে পাশে, না তো তাও না তো। নিরঞ্জন, ওই শয়তানটাই অপকর্ম করে ভেঙেছে। নিরঞ্জন কি মরে গেছে?
1: কি হয়েছে?
0: কে? ও মেজদা, হোয়ার ইজ দ্যাট রাস্কেল?
1: কি করেছে নিরঞ্জন?
0: স্ক্রু,
1: স্ক্রু,
0: স্ক্রু, টেবিলটা ভেঙে এখন হাওয়া হয়েছেন। শেতান, সব শেতান।
1: টেবিল তো দেখে শুনে ঠিক আছে মনে হচ্ছে।
0: ঠিক আছে?
1: হ্যাঁ,
0: তুমি কি জানো, কতটুকু জানো তুমি? হ্যাঁ, বলতে এসছো? আই উইল সি হিম।
1: বস, বস।
0: না না না,
1: বস, অত উত্তেজিত হোস না।
0: আমার এখন বসবার সময় নেই মেজদা। এই স্ক্রুটা কোত্থেকে এলো, কেন এলো, এটা আমাকে আগে বার করতে হবে। নিরঞ্জন!
1: আরে কি আশ্চর্য, নিরঞ্জন কি করবে?
0: নিরঞ্জন!

0: আরে নিরঞ্জন কি করবেটা কি বস, পাঁচ মিনিটের বেশি সময় লাগবে না, আমি বলছি।
1: তুমি বলছো?
0: হ্যাঁ।
1: দেন ইউ।
0: আগে বস বস, আমি সব বলছি।
1: বেশ বসলাম, কি বলতে চাও বলো।
2: হ্যাঁ রে, পারবি তো সনাতন?
3: হ্যাঁ, বললে তো মাঝে আটা দিয়ে ছেড়েতনটা জুড়ে দেবে।
2: ধরা যাবে না।
3: কি করে বলবো বলো মা, আগে জুড়ুক।
2: কি যে হবে, এখনো চোখে পড়েনি তাই রক্ষে। তুই বাবা নিজে বসে থেকে চিরেতনটা জুড়েই নিয়ে আয়।
3: আচ্ছা মা, দাদু কি মনে ভাবলেন বলো তো? তোমরা দুজনে মিলে দাদুকে বাড়ি থেকে তাড়িয়ে দিলে।
2: না তাড়িয়ে কি উপায় ছিল, সারা দিন ওই টেবিলের সঙ্গে আটকে বসে থাকতো। তারপর তোর বাপের যা মুখ জানিস তো।
3: মুখের আলুর চপ দুটো তুমি তাকে খেতে দিলে না।
2: তোকে বুঝি বাবা নালিশ করেছেন?
3: দাদু কিন্তু মনে কষ্ট পেয়েছেন মা, মুখে কিছু বলেননি বটে, কিন্তু তার আঙুল থেকে ছেড়েতনটা বেরোবার পরেই তিনি বললেন যে আমি মুক্ত, আমি বাড়ি যাই দাদা। আমি এত করে বললাম যে আমাদের বাড়ি চলো, বললো না, নতুন করে আবার কি অশান্তি বাঁধিয়ে বসবো, আমি চলি দাদা।
2: কষ্ট কি আমারও হয়নি রে, আমি তো তাঁরই মেয়ে, মুখ থেকে আলুর চপ দুটো কেড়ে নিলাম কি স্বাদে। যাক, এখন ভালোই ভালো এই বিপদ থেকে উদ্ধার পেলে বাঁচি।
3: বাবা কোথায়?
2: কোথায় আবার, ওই শ্বেত পাথরের টেবিল পরিষ্কার করছেন।
3: সর্বনাশ করেছে, যদি দেখে ফেলে।
2: তো জ্যাঠামশাইকে ব্যাপারটা সব বলেছি, তিনি তো ভরসা দিয়ে বললেন কোনো ভয় নেই, আমি ফেস করব।
3: তাহলেই হয়েছে, জ্যাঠামশাইকে বাবা ট্যাঁকে গুজে চলেন।
2: এই পরিবারের উনি একমাত্র লোক যে তোর বাবার মুখোমুখি দাঁড়িয়ে দুটো কথা বলতে পারেন। আর কি করবো এখন, উপায় বল এখন বল একটা।
3: সত্যি এটা একটা বাঘের বাসা, সনাতন না এলে যে কি হতো।
2: তুই যা, চিরেতনটা জুড়ে আন। যাই, আমি একবার ওদিকটা দেখে আসি। তুই যা সনাতনের কাছে।
4: হোয়াই সনাতন, হোয়াই হোয়াই হোয়াই হোয়াই
0: হোয়াই? ওরকম করে নিজের কারে চর মানিস নি।
4: আমি কি মরে গিয়েছিলাম?
0: আহা, মরার কথা হচ্ছে না, তুই ব্যাপারটা অন্য ভাবে নিচ্ছিস পরমেশ্বর।
4: আবার কিভাবে নেবো, কিভাবে নেবো বলো বলো, টেল মি।
0: শোন শোন শোন শোন, ব্যাপার হচ্ছে যে তুই মুখুজ্জি মশাইয়ের আঙুল খুলবি সেটা তো ভালো দেখায় না, তাই বৌমা
4: একটা উটকো বাইরের লোক ডেকে নিয়ে এসে টেবিলটা সর্বনাশ করলো, এই তো?
0: আহা, সে তো আর ইচ্ছে করে করেনি, হয়তো এই কাঠের গুলিগুলো না খুললে আঙুলটা বেরোতোই না।
4: তুমি কতটুকু জানো এই টেবিলের মেকানিজম, তুমি কতটুকু জানো? আমি হয়তো কাঠটা ইন্ট্যাক্ট রেখে খুলতে পারতাম, আমাকে একটা চান্সই দেওয়া হলো না। হোয়াই, কেন হলো না, এক্সপ্লেন।
0: তোকে আবার এই সামান্য ব্যাপারটা নিয়ে বিরক্ত না করে যদি হয়ে যায় তাই আর কি। আর সনাতন পুরনো লোক, যন্ত্রপাতি আছে।
4: আরে বাবা, সনাতন কার্পেন্টার নয়, সে একটা অর্ডিনারি ছবি বানানেওয়ালা, এই ব্যাপারে তার কতটুকু আইডিয়া আছে?
0: যাক গে যাক, খুলে তো গিয়েছে।
4: হ্যাঁ খুলে গেছে, সেই সঙ্গে যে এই কেয়ারিগুলো খুলে ফেললো তার কি হবে?
0: কেয়ারিগুলো আবার?
4: তার মানে তুমিও জানো না কেয়ারিগুলো? তাহলে তোমার অসাক্ষাতে, তোমার অজ্ঞাতে এই সাংঘাতিক ঘটনা ঘটেছে। সনাতনকে তুমি ডেকে এনেছিলে?
0: আমি আমি পাশের ঘরে ছিলাম, সনাতন তো চোখের সামনে থাকে।
4: আচ্ছা,
0: দোকানে কাজ করছিল।
4: আচ্ছা,
0: চোখে চোখে হতেই চলে এলো, ওকে ডাকতে হয় না পরমেশ্বর, ইশারায় কাজ,
4: ইশারায় কাজ।
0: হ্যাঁ,
4: চোখাচুকি হলো, ইশারা হলো, কার ইশারা হলো?
0: ওই মানে
4: কার ইশারা হলো না বলতে
0: হবে, বলছি বলছি মানে ইশারায় হোক আর চোখাচোকি করি হোক, তাকে এখানে আনা নিয়ে কথা, বারান্দা থেকে বৌমা।
4: বারান্দা থেকে বৌমা? দেখেছো দেখেছো বাড়ির ডিসিপ্লিনটা কোথায় নেমে গেছে? বাড়ির বউ কাউকে কিছু না বলে জানলা দিয়ে ইশারা করে একটা মিস্ত্রিকে বাড়িতে ডেকে নিয়ে এলো। উফ, আমি ভাবতেই পারি না। মাজাটাই মাকে দেখোনি কি, দেখোনি বাড়ির বাইরে যখন যেত গাড়ির দরজায় কাপড় বা পর্দা ঝুলিয়ে দেওয়া হতো।
0: কি আশ্চর্য, যুগেরও তো একটা পরিবর্তন হচ্ছে। হ্যাঁ, তাকে তাকে তো মানতে হবে নাকি?
4: তাই বলে বাড়ির বউরা মেয়েরা বেহা বেলাল্লাপনা করবে, আভিজাত্য ইজ্জত সব জলাঞ্জলি দেবে, এটা এটা সহ্য করতে হবে না?
0: তখন সেই অবস্থায় পড়ে মানে মুখুজ্জি মশাই ওই রকম টেবিলের সঙ্গে আটকে পড়ে, বুঝতেই পারছিস বৌমার মানসিক অবস্থা, তার উপর এই পাথরের টেবিলটা নিয়ে।
4: টেবিল টেবিল করো না, টেবিলটা বড় কথা নয়।
0: কি
4: কথা হচ্ছে, ডিসিপ্লিন।
0: হ্যাঁ,
4: তুমি পাশে রয়েছো তুমি জানলে না, আমি নিচে রয়েছি আমি জানলুম না, এই যে হাইড অ্যান্ড সিক গেম, নিপ ইন দা বাড।
0: শোন শোন শোন পরমেশ্বর, শোন, মাথা ঠান্ডা কর।
4: হ্যাঁ মাথা ঠান্ডা কর।
0: হ্যাঁ মাথা ঠান্ডা কর, আমি তোর চেয়ে বড়। হ্যাঁ এটা মানিস তো?
4: মানি।
0: হ্যাঁ
4: মানি।
0: আচ্ছা, তা যদি মানিস তাহলে আমার একটা রিকোয়েস্ট রাখ।
4: কি রিকোয়েস্ট?
0: এই নিয়ে আর কোন রকম গোলমাল করিস না, ব্যাপারটা বড্ড ডেলিকেট, বৌমা ভয়।

0: নিরঞ্জন নিরঞ্জন, একবার শরৎকে ডেকে আনতো, ওকে গাড়িটা বার করতে বল।
1: আরে এত বেলায় গাড়ি কি হবে? আরে কি পরমেশ্বর, আবার আরে আবার চললি কোথায়? আরে গাড়ি কি হবে বলে জানা। এই পরমেশ্বর,
2: না না এখন হবে না, পরে
3: পরে বললে চলবে না। ছোটবাবুর এক্ষুনি গাড়ি চাই।
2: আরে দূর মশায়, চাই বলে কি হবে না? কে আমার খাওয়া দাওয়া নেই, আমি এখন গ্যারেজ বন্ধ করতে যাচ্ছি, বাড়ি যাবো, খাবো তারপর।
0: আধ ঘন্টা পরে খেতে গেলে কি মহাভারত অশুদ্ধ হবে? আমার এক্ষুনি গাড়ি চাই।
1: ছোটবাবু আমার খিদে পেয়েছে, আমি যাবো আর আমি আসবো।
0: কত টাকা চাই?
1: আগে
0: কত টাকা? দশ বিশ, গাড়ি বার করো, পাঁচ মিনিটের মধ্যে গাড়ি যেন আমার বাড়ির দরজা হাজির হয়। নিরঞ্জন
1: আগে
0: তুই ওর সামনে যা।
2: ওনার আর কি, হুকুম করলেই হলো। আরে কুড়িটা টাকা তো পাবে, ওই তো গাড়ি, তের ফলে চাল তাই ফুটো, দরজা নারকল দড়ি দিয়ে বেঁধে রাখতে হয়,
1: পেছনের সিটে গদি নেই, কতগুলো মাথার বালিশ দেখে দিয়েছ, ও গাড়ি আমরা ছাড়া আর কেউ ভাড়া নেবে?
2: বেশ বেশ, কাউকে তো মাথা দিবি নি আমার গাড়ি ভাড়া নিতে।
1: চলো চলো, আর কথা বাড়িও না, ছোটবাবু দেখলে হয়তো দুজনের মাথায় ঠুকে দেবে। চলো চলো,
2: খিদে তো নাই চলছে এখন আবার।
1: আরে পাঁচটা টাকার ভাড়াটা বিশটা টাকা পাচ্ছ, ওর থেকে না হয় দু তিনটে টাকা খরচ করে খেয়ে নিও।
2: চলো চলো।
0: নিরঞ্জন নিরঞ্জন,
1: আগে গাড়ি এসে গেছে ছোটবাবু।
0: গাড়ি এসে গেছে? তোর মা কোথায়?
1: মেজুবাবুর ঘরে।
0: শোন, ওই ঘরের কোণের দিকে তোর মার চকলেট রঙের একটা ট্রাঙ্ক আছে, ওটা গাড়িতে তুলে দে।
1: ঠিক আছে।
0: আর শরতের গাড়িতে তেল টেল আছে তো?
1: আছে বোধহয়।
0: আচ্ছা তুই যা, যা বললাম করকে যা।
1: ঠিক আছে।
4: তুমি এখানে বসে থাকো বৌমা, দেখি কি করা যায়। দুপুর বেলা খাওয়া দাওয়া নেই, মাথায় যখন ভূত চাপবে তখনই তা করতে হবে।
0: উঠে এসো চলো।
4: এই দুপুর বেলায় বৌমাকে নিয়ে কোথায় যাবি?
0: তুমি পঞ্চতন্ত্র পড়েছ? পঞ্চতন্ত্র পড়েছ? বুঝেছি, পড়নি। আর পড়বি বা কখন? জীবনে তো দুটো জিনিস নিয়ে কাটালে, একটা মাছ ধরা, একটা চুল রং করা, তাও যদি বা পুরোপুরি কিছু করলে। ওই সাদা চুলে কালো রং মাখাচ্ছ, অথচ আসলে সাদাই রয়ে গেল। আর যত টাকা মাছের চারের জন্য খরচ করলে তার সিকি ভাগও ঘরে এলো না, জলের মাছ জলই রয়ে গেল।
4: এগুলো হবি, এখানে আয় ব্যয়ের হিসেব চলে না।
0: চলে, অঙ্গের যেখানে পচন ধরে তাকে বাদ দিয়ে শরীরটাকে বাঁচাতে হয়। গ্রামের জন্যে পাড়া, শহরের জন্যে গ্রাম, দেশের জন্যে শহর। ফর দ্য স্যাংটিটি অফ দ্য ফ্যামিলি, লেট দেম বি রিমুভ।
4: নো, আই ডোন্ট এগ্রি।
0: আই এগ্রি।
4: নো, আই ডোন্ট এগ্রি। তোর স্বেচ্ছাচারিতা দিন দিন বেড়ে যাচ্ছে।
0: কি বলতে চাও তুমি?
4: হিটলার হতে চলেছিস তুই, বৌমাকে নিয়ে তুই কোথাও যেতে পারবি না।
0: হোয়াট ডু ইউ মিন?
4: আই ওয়ান্ট নাও।
0: এ আমার পার্সোনাল অ্যাফেয়ার। চলে এসো ছোট বউ, চলে এসো।
5: মেসদা, তবে আমি আসি?
4: না, কোথাও তুমি আসবে না, তুমি এখানে গ্যাঁট হয়ে বসে থাকবে।
0: ছোট বউ,
4: দেখি কার কত ক্ষমতা তোমাকে এখান থেকে নিয়ে যায়।
0: মেসদা, ইট ইজ টু মাচ।
4: হু আর ইউ? এ টাইরেন্ট। নিরঞ্জন নিরঞ্জন।
1: ডাইভেজ বাবু।
0: মেসদা, ডোন্ট প্রসিড ফারদার। আরে ও মানে বলে দিচ্ছি, ভালো হবে না, ভালো হবে না বলছি।
4: এই যে নিরঞ্জন, শোন, বৌমার বাক্সটা গাড়ি থেকে উঠিয়ে নিয়ে আন।
0: খবরদার নিরঞ্জন, আনবি না।
4: আল বাত আনবে, যা নিরঞ্জন নিয়ে আন।
0: না, আনবি না নিরঞ্জন। মেজদা, এখনো তোমাকে আমি বলছি, ডোন্ট পোক ইওর নোজ, এটা আমার পার্সোনাল অ্যাফেয়ার।
4: নো পার্সোনাল বিজনেস, এটা জয়েন্ট ফ্যামিলি, কারুর একার মতে সংসার চলবে না, এ বাড়ি থেকে কারুর এক পা বেরুনে চলবে না, আমি বলে দিচ্ছি।
0: তোমার হুকুম আমি মানব না। হু আর ইউ?
4: আই এম হেড অফ দি ফ্যামিলি, আমার হুকুম সবাইকে মানতে হবে।
0: হ্যাঁ মানতে হবে,
4: হ্যাঁ, আমার আন্ডারে সবাই।
0: ছোট বউ, তুমি যাবে কেন বলো? তুমিও চুপ করে বসে রইলে? অবিশ্বাসী ষড়যন্ত্রকারী স্ত্রী নিয়ে সংসার করা চলে না।
4: বাজে কথা, বৌমা কোনোটাই নয়।
0: না,
4: তোমার চিরকালের স্বভাব তিলকে তাল করা, ফ্যামিলি ডিসিপ্লিন তুই ব্রেক করেছিস।
0: আমার ফ্যামিলি ডিসিপ্লিন আমি বুঝবো, আমার মতে চলবে, সেখানে তোমার ডিক্টেটরশিপ চলবে না, এ ব্যাপারে নো লিনিয়েন্সি।
1: আর কতক্ষণ দাঁড়াবো?
4: এই নিরঞ্জন, আ করে দাঁড়িয়ে দেখছিস কে?
1: তোকে না গাড়ি থেকে বাক্সটা নামিয়ে আনতে বললাম?
2: আগে মেজবাবু

0: আগে আপনার ঠিক করুন বাক্স নামবে কি নামবে না।
1: নামবে না,
2: নামবে,
1: নামবে না,
2: নামবে। আর এখনই যা আর শোন নিরঞ্জন, এই যে 10 টাকা, ওই শরৎ রাজকেলকে এই টাকা দিয়ে এক্ষুনি বিদায় কর।
1: একটা
2: কথা বলবে না তুমি, অনেক সহ্য করেছি,
1: সহ্য করেছি,
2: বড় বড় কথা গলাবাজি। কে কে তোমাকে ফ্যামিলি ম্যান করিয়েছে? কে তোমাকে ফ্যামিলি ম্যান করিয়েছে? আমরা এই তোমার বিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, বৌমা তোমার একার নয়, এ বাড়ির বউ।
1: নিরঞ্জন, গাড়ি তো ছেড়ে দিল রাস্তার।
3: অত ঝগড়াঝাটির দরকার কি মেসা? আমি চলেই যাচ্ছি।
2: না, এক পাও তুমি এখান থেকে নড়তে পারবে না বৌমা।
1: মেসা, তুমি কিন্তু পুরো ডিক্টেটরশিপ চালাচ্ছ।
2: বেশ করছি, ডেমোক্রেসি যেখানে ফেল করে সেখানে ডিক্টেটরশিপ চালাতে হয়। আর যতদিন বেঁচে থাকবো চালিয়ে যাব। আমার হুকুম, এই ফ্যামিলির সবাইকে মানতে হবে। যাও বৌমা, কাপড় জামা ছাড়োগে, যাও। ও কি দাঁড়িয়ে রইলে কেন? যাও, আমার হুকুম।
1: দাঁড়াও ছোট বউ, মেজদা তোমার প্রশ্রয় এই সংসার উচ্ছন্নে যাবে বলে দিল।
2: যায় যাবে, সে আমি বুঝবো। ডোন্ট ফরগেট, সংসারটা তোমার অফিস নয়, যে কথায় কথায় তুমি ডিসচার্জ করবে আর কথায় কথায় তুমি চার্জশিট দেবে।
1: তাই বলে ডিসিপ্লিন, ল, অর্ডার এসব কিচ্ছু থাকবে না?
2: নিশ্চয়ই থাকবে, তাহলে তো অ্যাডমিনিস্ট্রেশন চলতে পারে না।
1: কারেক্ট, হিয়ার ইউ আর কারেক্ট। আচ্ছা ঠিক আছে, আমি এক শর্তে কম্প্রোমাইজ করতে পারি মেজদা।
2: বলো কি সেই শর্ত?
1: অপরাধীকে অপরাধ স্বীকার করতে হবে। আই উইল পার্ডন হার।
2: ও এগ্রি বৌমা, পরমেশ্বরের সামনে তোমার অপরাধ স্বীকার করো। তোমা বলো আমার অন্যায় হয়ে গেছে।
1: বলুক।
3: আমার না, আমার অন্যায় হয়ে গেছে।
1: হ্যাঁ, আবার বলো।
3: আমার অন্যায় হয়ে গেছে।
1: হ্যাঁ, ভেরি গুড, বললে তুমি তাহলে।
3: হ্যাঁ,
1: আচ্ছা ঠিক আছে, তবে আর কখনো এরকম করবে না।
3: ঠিক আছে,
1: দিস ইজ ভেরি ব্যাড, বুঝেছো? পানিশেবল অফেন্স। কখনো নিজে কোনো ডিসিশন নেবে না কি মেজদা? মেয়ে ছেলে মেয়ে ছেলের মতন থাকবে।
2: ঠিক কথা, ঠিক কথা, কিন্তু পরমেশ্বর মেয়েদেরও তো নিজস্ব মতামত বা বক্তব্য থাকতে পারে।
1: নিশ্চয়ই পারে, 100 বার পারে, তবে প্রপার প্লেসে ঠিক পুট করতে হবে। ডিসিপ্লিন, ল, অর্ডার ছাড়া সংসার চলে না। আর সংসার কেন মেজদা? কোনো কিছুই চলে না, চলতে পারে না, চলবে না।

0: শ্বেত পাথরের টেবিল নাটকটির অভিনয় এখানেই শেষ হল। কাহিনী সঞ্জীব চট্টোপাধ্যায়, বেতার রূপ সন্তু বসু, অভিনয়ে পরমেশ্বর, সত্য বন্দ্যোপাধ্যায়, জ্যাঠামশায় রবীন মজুমদার, মুখুজ্জে মশায় সৌরেন ঘোষ, নিরঞ্জন বিপ্লব কেতন চক্রবর্তী, সনাতন ফকির দাশকুমার, শরৎ শক্তি মুখোপাধ্যায়, বঙ্কিম ফাল্গুনী চট্টোপাধ্যায়, বিপুল দেবাশিস বসু এবং তুলসীর ভূমিকায় সবিতা বসু, সম্পাদনা সমরেশ ঘোষ, প্রযোজনা জগন্নাথ বসু।
1: এতক্ষণ শুনছিলেন নাটক শ্বেত পাথরের টেবিল, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। মৈত্রী প্রচার তরঙ্গে এখন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী মনোময় ভট্টাচার্য।

শুনছিলেন রবীন্দ্রসঙ্গীত। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর, G7 শিখর সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ফ্রান্সের অ্যাভিয়ন পৌঁছবেন। ওমান উপকূলে মর্মান্তিক সামুদ্রিক দুর্ঘটনার পর 21 জন ভারতীয় নাবিক নিরাপদে দেশে ফিরে এসেছেন। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সম্প্রসারণ অস্থায়ী সদস্যদের মধ্যে সীমাবদ্ধ থাকলে প্রকৃত সংস্কারের প্রচেষ্টা ব্যর্থ হবে বলে জানিয়েছে ভারত। সরকার ডিজেল ও বিমানের জ্বালানি ATF এর রপ্তানির ওপরে বিশেষ অতিরিক্ত উৎপাদন শুল্ক বৃদ্ধি করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সি স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ ফ্রান্স সেনেগালের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। আসছি বিস্তারিত খবরে। G7 শিখর সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ফ্রান্সের অ্যাভিয়ন পৌঁছবেন। G7 শিখর সম্মেলন গতকালই শুরু হয়েছে। প্রধানমন্ত্রী স্লোভাকিয়া সফর শেষে ফ্রান্সের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এটি তাঁর টানা সপ্তমবারের জন্য সম্মেলনে অংশগ্রহণ। ভারতের কাছে এবারের শিখর সম্মেলন কৌশলগত দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী এবারের বিশ্বমঞ্চে উন্নয়নশীল বিশ্বের কণ্ঠস্বর এবং উদ্বেগ তুলে ধরবেন বলে মনে করা হচ্ছে। ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো আজ সন্ধ্যে আনুষ্ঠানিকভাবে নরেন্দ্র মোদীকে স্বাগত জানাবেন। এবারের অধিবেশনে G7 গোষ্ঠীভুক্ত দেশগুলি ছাড়াও অন্যান্য সহযোগী দেশের নেতৃবৃন্দ, বিশ্বব্যাংক, আফ্রিকীয় উন্নয়ন ব্যাংকের প্রতিনিধিরাও অংশ নেবেন। শীর্ষ সম্মেলনের পাশাপাশি প্রধানমন্ত্রীর কর্মসূচিতে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। তার মধ্যে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার্ক, সৌদি আরবের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হওয়ার কথা। আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক গুরুত্বপূর্ণ বৈঠকে বিভিন্ন ক্ষেত্রে তাদের সম্পর্ক জোরদার করতে মতবিনিময় করবেন। বিদেশ মন্ত্রকের পশ্চিমাঞ্চলীয় সচিব সিবি জর্জ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্লোভাকিয়া সফর সেদেশের সঙ্গে ভারতের অংশীদারিত্বে এক গুরুত্বপূর্ণ মাইলফলক। স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিস্লাভায় এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, প্রধানমন্ত্রীর সফরকালে স্বাক্ষরিত হওয়া মৌ চুক্তিগুলি প্রতিরক্ষা উৎপাদন, বিশেষজ্ঞ বিনিময়, বাণিজ্য ও বিনিয়োগ সহ বহু ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার হবে। তিনি বলেন, সন্ত্রাসবাদ মোকাবিলায় সহযোগিতা বাড়াতে দুই দেশ যৌথ কার্যনির্বাহী গোষ্ঠী গড়ে তুলতে সহমত হয়েছে। রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী প্রতিনিধিত্বের জন্য স্লোভাকিয়া সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছে বলে তিনি উল্লেখ করেন। ওমান উপকূলে ঘটা মর্মান্তিক সামুদ্রিক দুর্ঘটনার পর MT সেত্তেবেলো জাহাজে 21 জন ভারতীয় নাবিক নিরাপদে দেশে ফিরে এসেছেন। ওমানের মাস্কাটে অবস্থিত ভারতীয় দূতাবাস আজ জানিয়েছে, উদ্ধার হওয়া নাবিকদের সঙ্গে দেশে ফেরার আগে রাষ্ট্রদূত তাদের সঙ্গে কথা বলেন ও তাদের শুভেচ্ছা জানান। এই কঠিন পরিস্থিতির মধ্যেও ভারতীয় নাবিকদের মানসিক শক্তির প্রশংসা করা হয়েছে। উল্লেখ্য, পালাউর কাছে পতাকাবাহী জাহাজ MT সেত্তেবেলো ওমানের শোহর উপকূল থেকে প্রায় 30 নটিক্যাল মাইল দূরে থাকার সময় আক্রান্ত হয়। এই মর্মান্তিক ঘটনায় 3 নাবিক প্রাণ হারান। ভারত সতর্ক করে দিয়ে বলেছে, নিরাপত্তা পরিষদের সম্প্রসারণ অস্থায়ী সদস্যপদের মধ্যে সীমাবদ্ধ থাকলে প্রকৃত সংস্কারের প্রচেষ্টা ব্যর্থ হয়ে যাবে। রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত হরিশ পর্বতানেনি নিরাপত্তা পরিষদের সংস্কার বিষয়ক আন্তঃসরকারি আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, নিরাপত্তা পরিষদের স্থায়ী 5টি সদস্য দেশের সিদ্ধান্ত গ্রহণের পরিকাঠামোয় পরিবর্তন জরুরি। নিরাপত্তা পরিষদের সম্প্রসারণ পদ্ধতি শুধুমাত্র অস্থায়ী সদস্যদের মধ্যে সীমাবদ্ধ থাকলে পরিস্থিতির বিশেষ কোনো পরিবর্তন হবে না। হরিশ পর্বতানেনি বলেন, ভারত বরাবরই নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পদের পরিবর্তন আনার কথা বলেছে। ভেটো ক্ষমতা কেবলমাত্র 5টি স্থায়ী সদস্য চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ব্রিটেন এবং ফ্রান্সের মধ্যে সীমাবদ্ধ থাকলে পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে অর্থবহ হয়ে উঠবে না।
1: Reflecting expansion of the category of two-year term non-permanent category as a convergence portrays only a part of the picture. Groups and member states add qualifiers and attach other interlinked parameters as they endorse expansion in the non-permanent category. UNSC reform would be grossly inadequate, bordering on failure, if expansion is limited only to the non-permanent category, as it would fundamentally not change the decision-making power structure of the P5. Groups and member states have waited this long for real and meaningful reforms.

ন্যাশনাল টেস্টিং এজেন্সি জানিয়েছে, নিট ইউজির আসন্ন পুনরায় পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোডের সুবিধা চালু হওয়ার 24 ঘণ্টার মধ্যেই 10 লক্ষেরও বেশি পরীক্ষার্থী তাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছেন। সংস্থাটি জানিয়েছে, পরীক্ষার্থীদের প্রবেশে যাতে কোনো সমস্যা না হয় সেজন্য তারা লাগাতার সার্ভারের ওপর তীক্ষ্ণ নজর রাখছে। সংস্থাটি নিশ্চিত করে জানিয়েছে, পরীক্ষার আগেই সকল পরীক্ষার্থী তাদের অ্যাডমিট কার্ড পেয়ে যাবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোতে ভারতের কনসুলেট জেনারেল কার্যালয়ে স্বামী বিবেকানন্দের পূর্ণাঙ্গ মূর্তি উন্মোচন করেছেন ভারতের রাষ্ট্রদূত বিনয় মোহন কোয়াত্রা। সোশ্যাল মিডিয়ায় তিনি জানান, স্বামী বিবেকানন্দের সেবা ও সম্প্রীতির বার্তা আজও সমান প্রাসঙ্গিক। 1893 সালে শিকাগোতে বিশ্ব ধর্ম মহাসভায় স্বামী বিবেকানন্দের ঐতিহাসিক ভাষণ তাকে আন্তর্জাতিক ক্ষেত্রে বিশেষ পরিচিতি এনে দেয়। আজকের প্রসঙ্গের এবারের বিষয়, পশ্চিমবঙ্গে কোথায় গেলে পাবেন আয়ুর্বেদ চিকিৎসা? আয়ুর্বেদ কনসালটেন্ট এবং অখিল ভারতীয় আয়ুর্বেদ মহাসম্মেলনের রাজ্য সভাপতি ডাক্তার সুমিত সুরের সঙ্গে কথা বলেছেন দিব্য দে। আকাশবাণী সংবাদ বিভাগের এই অনুষ্ঠানটি শুনতে পাবেন আজ রাত 8:30 গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স স্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সরকার ডিজেল ও বিমানের চালানি এটিএফ এর রপ্তানির ওপর বিশেষ অতিরিক্ত উৎপাদন শুল্ক এসএইডি বৃদ্ধি করেছে। আজ থেকেই তা কার্যকর হয়েছে। এর ফলে ডিজেলের লিটার পিছু রপ্তানি শুল্ক 13.05 টাকা থেকে বেড়ে হয়েছে 14 টাকা। অন্যদিকে এটিএফ এর রপ্তানি মূল্য প্রতি লিটারে 9.05 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 12.05 টাকা হয়েছে। পেট্রোলের ক্ষেত্রে অবশ্য রপ্তানি শুল্ক লিটার পিছু 1.05 টাকায় অপরিবর্তিত থাকছে। উল্লেখ্য, পশ্চিম এশিয়ার চলতি সংকটের প্রেক্ষিতে কেন্দ্র দেশে পেট্রোপণ্যের পর্যাপ্ত যোগান সুনিশ্চিত রাখতে ক্রমাগত বিভিন্ন চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারই মধ্যে এই রপ্তানি শুল্ক বৃদ্ধি করা হল। ই-20 জ্বালানি নিয়ে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি সংবাদ পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট নাকচ করে দিয়েছে। সংবাদে দাবি করা হয়েছিল, ই-20 জ্বালানি ব্যবহারের ফলে গাড়ির বিমার দাবি বাতিল হতে পারে। প্রেস ইনফরমেশন ব্যুরো এই দাবিটি মিথ্যে বলে জানিয়েছে। ই-20 জ্বালানি ব্যবহার করলেও গাড়ির বিমা পলিসি বৈধ থাকবে। কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুতো বলেছেন, প্রতিবাদ বিক্ষোভ সংঘটিত করার সময়ে মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় প্রায় 2000 জনকে ক্ষতিপূরণ দেওয়া হবে। বিচার বিভাগীয় ব্যবস্থার বাইরে সেদেশে এই ধরনের পদক্ষেপেই প্রথম। মোট 1.50 কোটি মার্কিন ডলার ক্ষতিপূরণ দেওয়া হবে। উল্লেখ্য, পূর্ব আফ্রিকার এই দেশে কর বৃদ্ধির বিরুদ্ধে সরকার বিরোধী প্রতিবাদ আন্দোলনের সময় 100 মানুষ হতাহত হয়েছেন। ব্যবসায়িক ক্ষতির পরিমাণও অনেকটাই। অযোধ্যার রাম মন্দিরে অনুদান ও মূল্যবান সামগ্রী আত্মসাতের অভিযোগের তদন্ত শুরু করেছে রাজ্য সরকারের গঠিত বিশেষ তদন্তকারী দল সিট। লখনৌয়ের ডিভিশনাল কমিশনার বিজয় বিশ্বাস পন্থের নেতৃত্বে গঠিত এই দলে রয়েছেন আইজি কিরণ এস এবং অর্থ দপ্তরের বিশেষ সচিব নীলরতন। তদন্তকারী দল অযোধ্যায় পৌঁছে কাজ শুরু করেছে। 7 দিনের মধ্যে প্রাথমিক এবং 15 দিনের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে হবে। এবার বিশ্বকাপের খবর।

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সি স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ ফ্রান্স সেনেগালের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। একই গ্রুপে বোস্টন স্টেডিয়ামে ভোর রাত 3:30 নরওয়ের বিরুদ্ধে খেলবে ইরাক। এদিকে ফিফা ফুটবল বিশ্বকাপে লস অ্যাঞ্জেলসে গ্রুপ জির ম্যাচে নিউজিল্যান্ড আজ ইরানের সঙ্গে 2-2 গোলে ড্র করেছে। 16 বছর পর বিশ্বকাপে ফেরা ম্যাচে 2 দফায় এগিয়ে গিয়েছিল নিউজিল্যান্ড, দুবারই সমতা ফিরিয়েছে ইরান। আজ ভোর রাতে মিয়ামি স্টেডিয়ামে গ্রুপ এইচ এর ম্যাচে সৌদি আরব উরুগুয়ের ম্যাচ 1-1 গোলে অমীমাংসিতভাবে শেষ হয়েছে। সিয়াটল স্টেডিয়ামে গতরাতে গ্রুপ জির ম্যাচে বেলজিয়াম মিশরের মধ্যে ম্যাচটিও 1-1 গোলে ড্র হয়েছে। নিউজিল্যান্ডের অকল্যান্ডে অনুষ্ঠিত মহিলাদের FIH হকি নেশনস কাপে ভারত সেমিফাইনালে উঠেছে। পুল এতে ভারত জাপানকে 2-1 গোলে পরাজিত করে। অন্যদিকে পুরুষদের হকিতে ভারত জার্মানির মুখোমুখি হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। G7 শিখর সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ফ্রান্সের এভিয়ঁ পৌঁছবেন। ওমান উপকূলে মর্মান্তিক সামুদ্রিক দুর্ঘটনার পর 21 জন ভারতীয় নাবিক নিরাপদে দেশে ফিরে এসেছেন। খবর শেষ হলো, এখন শুনুন স্থানীয় সংবাদ।

আসলে ক্যাকটাসের গান কখনো উচ্চকিত, কখনো অন্তর্মুখী, কখনো প্রতিবাদী, কখনো নিঃসঙ্গ রাতের সঙ্গে। 90-এর দশকে বাংলা ব্যান্ডের জগতে যখন নতুন প্রজন্ম নিজেদের ভাষা খুঁজছিল, তখন ক্যাকটাস যেন সেই প্রজন্মের মনের কথাই বলেছিল। তাদের গানে উঠে এসেছে শহরের অলিগুলি, মধ্যবিত্ত জীবনের টানাপোড়েন, সম্পর্কের জটিলতা, স্বপ্ন আর হতাশার গল্প। ফলে ক্যাকটাসের গান কেবল শোনার নয়, অনুভব করারও।

ক্যাকটাসের সঙ্গীতের আরেকটি বড় বৈশিষ্ট্য হল তাদের পরীক্ষাধর্মী মনোভাব। রক, ব্লুজ, ফোক, সাইকেডেলিক সাউন্ড, বিভিন্ন ধারার প্রভাবকে তারা নিজেদের মতো করে গ্রহণ করেছে। কিন্তু সেই সব কিছুর মধ্যেও হারিয়ে যায়নি বাংলা ভাষার আবেগ, বরং আধুনিক বাদ্যযন্ত্রের সঙ্গে বাংলা কথার মেলবন্ধন তাদের গানকে দিয়েছে আলাদা মাত্রা।

ব্যান্ডের প্রাণ পুরুষ সিদ্ধার্থ শঙ্কর রায়, অর্থাৎ সিধু। সিধুর কণ্ঠে যেমন আছে এক ধরনের কাঁচা আবেগ, তেমনি রয়েছে গল্প বলার সহজাত ক্ষমতা। তাই ক্যাকটাসের অনেক গান শুনতে শুনতে মনে হয় যেন কোনো বন্ধু মনের কথা বলে চলেছেন। এই আন্তরিকতাই তাদের শ্রোতাদের সঙ্গে গড়ে তুলেছে দীর্ঘদিনের সম্পর্ক। সময়ের সঙ্গে সঙ্গে ব্যান্ডের সদস্য, সাউন্ড কিংবা উপস্থাপনার ধরন বদলেছে, কিন্তু বদলায়নি তাদের সৃষ্টিশীলতার তাগিদ। নতুন প্রজন্মের শ্রোতারাও আজ ক্যাকটাসকে আবিষ্কার করছে নতুন করে। তাদের গান প্রমাণ করে ভালো সঙ্গীত কখনো সময়ের গণ্ডিতে আটকে থাকে না। শুনবো

0: ক্যাকটাস সেই বিরল ব্যানগুলোর একটি যারা নিজেরাই একটি পথ তৈরি করেছে। তাদের সৃষ্টির ভেতরে রয়েছে শহরের স্পন্দন, মানুষের হাসি, কান্না, প্রেম, অভিমান, আবার কখনো জীবনের প্রতি এক গভীর প্রশ্ন। আজকের এই স্বল্প আয়োজনে আমরা বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠানে শুনলাম ক্যাকটাস ব্যান্ডের কিছু গান। বরং বাংলা ব্যান্ড সঙ্গীতের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়কে নতুন করে ফিরে দেখার সুযোগ পেলাম আমরা। ক্যাকটাসের সুর, কথা আর ভাবনার ভুবনে ডুব দিয়ে আমরা খুঁজে নিলাম নিজেদের কিছু না বলা অনুভূতি। এতক্ষণ শুনছিলেন বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
1: নতুন বছরে বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribandhu23@gmail.com maitreebandhu maitribandhu23@gmail.com। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরো একবার বলি, maitribandhu23@gmail.com maitreebandhu23@gmail.com।

আকাশবাণী মৈত্রী, শুরু হলো দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় বিকেল 3:09 এবং বাংলাদেশের সময় বিকেল 4:21। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। আপনারা শুনছেন আকাশবাণী মৈত্রী, দুই বাংলার মনের কথা।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: এখন শুনবেন কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়ার পূর্বাভাস। আগামী 24 ঘণ্টায় আকাশ অংশত মেঘলা থাকবে। বিকেল সন্ধ্যায় কোনো কোনো অঞ্চলে বজ্রবিদ্যুতের আশঙ্কা আছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 36 ডিগ্রি সেলসিয়াস এবং 29

ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি বেশি। গত ২৪ ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা ১.৮ ডিগ্রি বেশি। গত ২৪ ঘন্টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ ৯১% এবং সর্বনিম্ন ৫৯%। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়নি। মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কবার্তা নেই। ঘোষণাটি শেষ হলো।

আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন আজকের দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান সূচি। দুপুর 3:35 অনুরোধের আসর, বিকেল 4:05 মহিলাদের আসর, বিষয়ে ঘরকন্যা, উপস্থাপনায় সৌমিলি রায়, বিকেল 4:35 অন্বেষা। এই অনুষ্ঠানে থাকছে বিজ্ঞানের খবর, জলাভূমি কেন প্রয়োজন সে বিষয়ে একটি কথিকা বলবেন তপন সাহা, এবং খেলোয়াড়দের চোট আঘাত ও ফিটনেস বিষয়ে একটি অনুষ্ঠান। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন প্রদীপ্তা কুণ্ডু। 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনায় সিদ্ধার্থ মজুমদার, 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় বিতান্দে, 6:20 ক্ষেত খামারের কথা, বিষয় গ্রাম বাংলার অর্থনৈতিক বিকাশ, আলাপচারিতায় অধ্যাপক রাজাগোপাল ধর চক্রবর্তী, দেবব্রত রায়, সুব্রত চক্রবর্তী ও রামরঞ্জন দাস রায়। সন্ধ্যে 6:50 আপনার স্বাস্থ্য, এ অনুষ্ঠানে বিষয় ছোটদেরও স্ট্রোক হয়, এ বিষয়ে বলবেন ডক্টর সম্মাদিত্য দাস। সন্ধ্যে 7:00 যুববাণীর অনুষ্ঠান দিশারি, উপস্থাপনায় মল্লিকা চৌধুরী। সন্ধ্যে 7:45 কবি কণ্ঠে, এ অনুষ্ঠানে শুনবেন স্বরচিত কবিতা পাঠ কবি গার্গী সেনগুপ্তের কণ্ঠে। কবির সাক্ষাৎকার গ্রহণ করেছেন সাক্ষ্যদীপা সরকার, এদিন শুনবেন অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব। রাত 8:15 এক মাটি এক সুর, কথায় গানে লোকশিল্পী আমিরুল খানের সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণ করেছেন প্রভাত সাহা, প্রযোজনায় তনয়া বিশ্বাস, এদিন শুনবেন অনুষ্ঠানটির প্রথম পর্ব। রাত 9:00 কথায় গানে, উপস্থাপনায় ধীমান চক্রবর্তী। রাত 9:15 বিশ্ব পরিক্রমা, রাত 9:45 কলকাতা কলতান, বিষয় কলকাতায় কুস্তির আখড়া, স্টুডিওর বাইরে থেকে এই অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন রাখি দাশগুপ্ত, এদিন শুনবেন অনুষ্ঠানটির প্রথম পর্ব, প্রযোজনায় ডক্টর মানুষ প্রতিম দাস। রাত 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, এই অনুষ্ঠানে শুনবেন দেওশাক কানাড়া রাগে বাঁশি, পরিবেশনায় শিল্পী গোপাল রায়, শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন তিমির রায়চৌধুরী। রাত 10:45 উপমহাদেশের খবর, রাত 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় ধীমান চক্রবর্তী। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি ভারতীয় সময় রাত 12:00।

দুই বাংলার সমস্ত শ্রোতাবন্ধুকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুরোধের আসর। আজকের এই অনুরোধের আসরে আমার হাতে যে সমস্ত অনুরোধ রয়েছে তার মধ্যে প্রথম অনুরোধটি এসেছে বানিয়ার নলহাটি বীরভূম থেকে। অনুরোধ জানিয়েছেন দেবজিৎ মণ্ডল, স্বাগতা মণ্ডল, স্বাতী মণ্ডল ও ত্রিলোক বিহারী মণ্ডল। তাঁরা শুনতে চেয়েছেন দুই ভাই ছবি থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে তারই বলে দিও গানটি। বেশ, এই গানটি দিয়েই তাহলে শুরু করা যাক আজকের অনুরোধের আসর।

मगरे। किरे खामली क्या नो बाजा गमपा मगरे।

চলে আসি এর পরের অনুরোধে। এর পরের অনুরোধ জানিয়েছেন সৌমিলি, সৌমদীপ, রুমা ও শ্যামাপ্রসাদ সরকার। তারা অনুরোধ পাঠিয়েছেন কয়াপট, বদনগঞ্জ, কামারপুকুর, হুগলি থেকে। তারা শুনতে চেয়েছেন শ্রীকান্ত আচার্যের কণ্ঠে আমার সারাটা দিন বৃষ্টি তোমাকে দিলাম।

0: চলে আসি তার পরের অনুরোধে। এর পরের অনুরোধ এসেছে জগদ্দল্লা থেকে। সেখান থেকে সব্যসাচী কর্মকার শুনতে চেয়েছেন মান্নাদের কণ্ঠে নানা আজ রাতে আর যাত্রা শুনতে যাব না।
1: আজ রাতে।

সবার চোখে দুনদি, বুঝলে চোখে দুনদি। আমরা যা নয় তাই সে যে সবার চোখে যদি ধুলো, ছক বাধা এই জীবন পালায় নেই যে অবসর, বুঝলে নটবর। তুমিও যাবে না, আমিও যাব না।

0: বুঝলে নটবর, তুমিও যাবে না আমিও যাব না।
1: চলে আসি তার পরের অনুরোধে। এর পরের অনুরোধ জানিয়েছেন নিমাই দাস, চুমকি দাস, কৃষ্ণ দাস, রিয়া দাস, মারগ্রাম সন্ন্যাসীতলা মুর্শিদাবাদ থেকে। তারা শুনতে চেয়েছেন কিশোর কুমারের কণ্ঠে, কী করে বোঝাই তোদের গানেরই ক জানি না।

ওরে বেটা হাড়ি হাতে লুচির ওপর পড়ে ডাল, বামুন নাচে তালে তাল, দে দই পাতে, ওরে বেটা হাড়ি হাতে হাতে হাতে, তারপর তারপর কি গা হ্যাঁ গা হ্যাঁ গা গুলিয়ে যাচ্ছে গো হ্যাঁ।

এর পরের অনুরোধ এসেছে বর্ধমান থেকে, কুকুরা আমিলা বর্ধমান থেকে। গানের অনুরোধকারী হচ্ছেন নিতাই সরকার, অমিতা সরকার, আয়ুষ সরকার, নম্রতা সরকার, তরুণ সরকার এবং শর্মী সরকার। তারা শুনতে চেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে বিখ্যাত গান আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা।

চলে আসি পরের অনুরোধের। এর পরের অনুরোধ জানিয়েছেন শ্রী গোপীনাথ পাল, শ্রীমতী রত্নারানী পাল, অনন্ত কুমার পাল, শ্রী মদন কুমার ঘোষ, মিলন কুমার মণ্ডল, আফরা রাজবাড়ি বাংলাদেশ থেকে। তাঁরা শুনতে চেয়েছেন ইন্দ্রাণী ছবি থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটা।

চলে আসি আজকের অনুরোধের আসরের একেবারে শেষ অনুরোধে। এই অনুরোধ জানিয়েছেন কলকাতার বড়বাজার থেকে মিতা মল্লিক ও রাধিকানাথ মল্লিক এবং নৈহাটি থেকে মিঠু মীরা। তারা শুনতে চেয়েছেন আলপনা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে ও আমার ছোট্ট পাখি চন্দনা।

আজকের অনুরোধের আসর আজ এই পর্যন্তই। এখান থেকেই বিদায় নিচ্ছি। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি সিদ্ধার্থ। কথা হবে পরবর্তী অনুষ্ঠানে। ততক্ষণ কিন্তু আপনারা শুনতে থাকুন আকাশবাণী মৈত্রে, দুই বাংলার মনের কথা।

0: মহিলাদের আসরে আমরা সঙ্গে পেয়ে গিয়েছি যোগা শিক্ষিকা রিঙ্কি নারুয়াকে। নমস্কার দিদি।
1: নমস্কার, এত সুন্দর একটি অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য তোমাকে ধন্যবাদ।
0: আজকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, কারণ আমি প্রথমেই বললাম যোগা শিক্ষিকা। যোগ বা যোগা যাই বলি না কেন, এমনকি মেডিটেশন মানে ধ্যান, আমাদের জীবনকে সুস্থ রাখবার জন্য, মানে শারীরিক ভাবে সুস্থ এবং মানসিক ভাবে সুস্থ দুটোই কিন্তু আমাদের বেঁচে থাকার জন্য ভীষণ ভাবে জরুরি। শরীর ভালো না থাকলে মন ভালো থাকে না, আবার মন ভালো না থাকলেও কিন্তু কোনো কাজেই আমাদের মন বসে না এবং কাজ করতে ইচ্ছা করে না। এবং এই যে শারীরিক ভাবে এবং মানসিক ভাবে অসুস্থতা, সেটা কিন্তু আস্তে আস্তে আমাদের জীবনের যে আনন্দ বা জীবনে বেঁচে থাকার যে রসদ, সেটা কোথাও কিন্তু আমরা কম পাই। তো আজকে এই যোগ নিয়ে কথা বলবো এবং মেডিটেশন নিয়ে কথা বলবো, কারণ আমরা জানি যে আজকে 16ই জুন, কিন্তু 21শে জুন বিশ্ব যোগা দিবস এবং খুব গুরুত্বপূর্ণ একটি দিন, তাই আমরা আজকে এই যোগ নিয়েই কথা বলবো। আজকে আমাদের বিষয়টা হচ্ছে এই যে আমি প্রথমেই বললাম মানসিক সুস্থতা, আমাদের মেন্টাল হেলথ। তো আমাদের মনটাকে ভালো রাখার জন্য তো এই যোগ এবং ধ্যান মানে মেডিটেশন, যোগা এবং মেডিটেশন ভীষণ ভীষণ ভাবে জরুরি, কারণ এখন

0: বর্তমানে ভীষণ ভাবে কাজের প্রেশার, মানুষ প্রচুর ব্যস্ত হয়ে পড়ছে, ইঁদুর দৌড়ে আমরা সবাই দৌড়াচ্ছি, ছোট থেকে বড় সকলেই থাকি। তো সেই জন্য যোগ এবং ধ্যান খুবই গুরুত্বপূর্ণ আমাদেরকে সুস্থভাবে আমাদের জীবনটাকে অতিবাহিত করবার জন্য। তো আজকে সেই বিষয়টা নিয়েই কথা বলবো যে মানসিক সুস্থতা, যোগা এবং মেডিটেশনের মাধ্যমে মানসিক সুস্থতা। তো রিঙ্কিদি, প্রথমে আপনার কাছ থেকে একটু জেনে নেব, সকলের উদ্দেশ্যে একটু বুঝিয়ে দেওয়া হোক যে এই যোগ এবং ধ্যান মানে যোগা এবং মেডিটেশন আসলে কি।
1: যোগ ও মেডিটেশন হলো, তার সংজ্ঞা দিতে গেলে প্রথমে বলতে পারি যে যোগা কিন্তু শব্দটি এসেছে সংস্কৃত ধাতু যুজ থেকে, যার অর্থ কোনো দুটো জিনিসকে যুক্ত করা বা একত্রিত করা। প্রাচীন ঋষিদের মতে কিন্তু জীবাত্মার সঙ্গে পরমাত্মার যে মিলন সেটাই হলো যোগ। যোগের আটটি ভাগ আছে যাকে আমরা অষ্টাঙ্গ যোগ বলে থাকি।
0: আচ্ছা,
1: যেমন তার মধ্যে রয়েছে যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান আর সমাধি। এবারে বলি মেডিটেশন কি। মেডিটেশন হলো যোগের 7 নম্বর ধাপ যাকে আমরা ধ্যান বলে থাকি। ধ্যানের ধারণা স্থিতিতে অবস্থানের পর মন যখন দীর্ঘ সময় দেহের একটি নির্দিষ্ট কেন্দ্রবিন্দুতে স্থির থাকে তখন কিন্তু আমরা তাকে ধ্যান বলে থাকি।
0: আচ্ছা, তাহলে তো আমরা জানলাম যে যোগ কাকে বলে এবং ধ্যান কাকে বলে বা এটা কি। এবার আপনার কাছ থেকে যেটা জানবো, আমাদের আজকে যে বিষয়টাতে আমরা ঢুকে যাই যে যোগ বা ধ্যানের মাধ্যমে আমাদের মনটাকে ভালো রাখা, এই বিষয়টা নিয়ে আপনি একজন যোগা শিক্ষিকা হিসেবে কি বলবেন, আমাদের মনের ঠিক কোন কোন দিকগুলোকে ভালো রাখতে পারে এই যোগ বা ধ্যান?
1: নিয়মিত ধ্যান বা যোগা অভ্যাস করলে আমাদের মানসিক পরিবর্তন ও শারীরিক পরিবর্তন কিছু লক্ষ্য করা যায়। মানসিক পরিবর্তনের মধ্যে মানসিক চাপ, দুশ্চিন্তা কমে আর মনোযোগ ও স্মৃতিশক্তি বাড়ে এবং আবেগকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। শারীরিক পরিবর্তন কি কি হয়, সেটা হচ্ছে রক্তপাত নিয়ন্ত্রণে থাকে, হৃদরোগের ঝুঁকি কমে যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে আমাদের দেহে এবং ঘুমের মানকে উন্নত করে। ছোট করে বলা যেতে পারে ধ্যান কার্যক্ষমতাকে বাড়িয়ে শান্ত করতে সাহায্য করে। আমাদের মনে যে হাজার চিন্তা, নানান ধরনের দুশ্চিন্তা থাকে, সেটা যোগ বা মেডিটেশনের মাধ্যমে সেই দৌড়কে থামিয়ে দিতে সাহায্য করে বা শান্ত করতে সাহায্য করে। এটা কিন্তু কোনো ওষুধ নয়, বরং এটি একটি মনের ব্যায়াম বলা যেতে পারে।
0: আচ্ছা, এই যে মনের ব্যায়ামের কথা আপনি বললেন, তো আপনি তো একজন শিক্ষিকা, মানে আপনার কাছে তো বহু মানুষই আসেন শিখতে এই যোগ বা এই মেডিটেশনটা, তো আপনার কাছে এরকম কি কত এরকম আপনি ছাত্রছাত্রীকে পান যারা মনটাকে ভালো রাখার জন্যই মানে মেডিটেশন করতে আসছে এবং মনটাকে ভালো রাখার জন্য তারা যোগাসনও করছে?
1: আপাতত আমার কাছে যারা আসছে তারা মন এবং তাদের শারীরিক পরিবর্তনের জন্যই আসছে। আমার কাছে যারা আসছে, অনেকেই রয়েছে এখন যারা মানসিক চাপের মধ্যে থেকে যাচ্ছে, কেউ কেউ পড়াশোনার ক্ষেত্রে, কারোর হয়তো কাজের মধ্যে থেকে তাদের চাপ, তো বহু মানুষ তারা আসছে তাদের মনটাকে ধ্যানের মাধ্যমে কন্ট্রোল করার জন্য। তো এটা শুধু বড়রা নয়, এখন যারা ছোট বাচ্চা রয়েছে তারাও অত্যাধিক পড়াশোনার চাপ, পাশাপাশি নানান ধরনের অ্যাক্টিভিটির মধ্যে তারা ব্যস্ত থাকে। তো তাদের এই চাপ থেকে মুক্ত করার জন্য অনেক মা বাবা তাদের প্যারেন্টসরা বাচ্চাদেরকে নিয়ে আসে যোগা বা ধ্যানের মাধ্যমে তাদেরকে শারীরিক বা মানসিক ভাবে সুস্থ রাখার জন্য।
0: একদমই তাই, যেটা আমিও বললাম যে বাচ্চাদের ক্ষেত্রে পড়াশোনার অনেক বেশি প্রেশার, এমনকি বড়দের ক্ষেত্রে চাকরির প্রেশার, নানান কারণে তারা কিন্তু নানানভাবে মানসিক একটা দুশ্চিন্তায় ভুগছে, প্রত্যেকেই কম বেশি টেনশন করছে, ফলে মানসিক সুস্থতা প্রত্যেকের প্রয়োজন। তো সেক্ষেত্রে কত বছর বয়স মানে কত ছোটরা আপনার কাছে আসছে ভর্তি হচ্ছে এবং কত বড় বয়স অব্দি আপনি শেখাচ্ছেন?
1: 4 বছর থেকেই কিন্তু যোগাসন শুরু করে দেওয়া যেতে পারে, কিন্তু সেটা খেলার ছলে বা গল্প করার ছলে আমরা প্রথম প্রথম কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ দিয়ে বা প্রজাপতি বা সিংহের মতো হাঁ করে তাদেরকে আমরা যোগাসন শুরু করতে পারি। এছাড়াও 4 থেকে 7 বছরের বাচ্চারাও করতে পারে, এছাড়া টিনেজার

0: যারা 15 থেকে 20 বছর তারাও করতে পারে, ওভারঅল সমস্ত বয়সের ছেলেমেয়েরা বা বয়স্করাও কিন্তু যোগাতে অংশগ্রহণ করতে পারে বা তারা যোগা স্টার্ট করতে পারে। এই মুহূর্তে আমার কাছে যারা যোগা শিখছে তারা কেউ 4 বছর থেকে শুরু করে 30 বছর পর্যন্ত এখানে থেমে নেই, এর ঊর্ধ্বেও যারা আরেকটু এজেড পার্সন তারাও আমার কাছে যোগা করতে আসে, কিন্তু তারা অনেকটাই শারীরিক প্রবলেম নিয়ে আসে। সেই শারীরিক প্রবলেম আমার কাছে তারা এসে বলার পর তাদেরকে আমি সেইভাবে যোগা সাজেস্ট করি যে তাদেরকে কি কি যোগা করানো যেতে পারে, কারণ বয়স্ক যারা তারা তো বিভিন্ন রোগে আক্রান্ত থাকে, সব যোগাসন তাদের পক্ষে করা সম্ভব নয়।
1: একদমই তাই, একদমই তাই। তো যে বিষয়টাতে আমরা কথা বলবো আজকে বললাম বা বলছি সেটা হচ্ছে যে যোগা এবং মেডিটেশন যেটা আমাদের মনটাকে ভালো রাখে। যেহেতু আপনি যোগা শিক্ষিকা, বহু মানুষকে, বহু ছাত্র ছাত্রীদের আপনি যোগা শেখাচ্ছেন, মেডিটেশন করাচ্ছেন, তো আজকে যেহেতু আমাদের রেডিও মাধ্যম তো আমরা তো দেখাতে পারছি না বন্ধুদেরকে, কিন্তু আপনি তাদের জন্য, আমাদের বন্ধুদের জন্য আপনি একটুখানি একটু বিস্তারিত ভাবেই বুঝিয়ে দিন যে কোন কোন আসন এবং কিরকম ভাবে মেডিটেশন করলে মনটাকে একটু শান্ত রাখা যায়।
0: মন শান্ত করার জন্য বালাসন করতে পারি। বালাসন করার পদ্ধতি হলো প্রথমে হাঁটুটা মুড়ে গোড়ালির ওপরে বসতে হবে, 2 হাঁটুর মধ্যে সামান্য দূরত্ব বজায় রাখতে হবে। এরপর গভীরভাবে শ্বাস নিয়ে শ্বাস ছাড়তে ছাড়তে কপালটা মাটিতে ঠেকিয়ে বুকটা উপর করে রাখতে হবে, হাত দুটো মাটিতেই থাকতে হবে আর হাত দুটো যেন একদম নর্মাল থাকে, কোনো শক্ত যাতে হাত যাতে শক্ত না হয়ে যায়। এই অবস্থায় আমরা স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নেব, শ্বাস কিন্তু আমরা আটকে রাখবো না, তাহলে এটা কিন্তু একদমই ঠিকঠাক আসন হবে না। 30 সেকেন্ড করে থাকতে পারি আমরা, 30 সেকেন্ড ঘুরনে আবার আমরা দ্বিতীয়বারের জন্য আবার বালাসনে যেতে পারি। আর আমরা করতে পারি তাড়াসন। তাড়াসন করার জন্য আমরা প্রথমে দাঁড়াবো, দাঁড়িয়ে দুটো হাতকে ক্রস করব, করে দুটো হাত ওপরে তুলব, তার সাথে সাথে আমরা আমাদের পায়ের টোয়ের ওপরে ব্যালেন্স করে দাঁড়াবো। বালাসনের পরে আমরা করতে পারি প্রাণায়াম। প্রাণায়াম হচ্ছে ভ্রামরী প্রাণায়াম। পদ্মাসন বা যে কোনো ধ্যানাসনে আমরা আরামদায়কভাবে বসতে পারি, তারপরে 2 হাত নাক দিয়ে গভীরভাবে শ্বাস নিন, নাক দেওয়ার পর 5 সেকেন্ড করে শ্বাসটাকে ধরে রাখতে হবে। এরপর কুম্ভক করে 2 হাতের তর্জনীর যে আঙুল আছে সেই আঙুল 2 কানের ভেতরে রেখে ভ্রমরের গুনগুন আওয়াজের শব্দ করে 2 নাক দিয়ে 10 সেকেন্ড ধরে শ্বাস ছাড়তে হবে। শ্বাস ছাড়ার সম্পূর্ণ হলে আবার 2 নাকে শ্বাস নিয়ে কুম্ভক করার পর 2 নাকের তর্জনীর থাকা অবস্থায় শব্দ সহকারে শব্দ ছাড়তে হবে। এইভাবে 10 সেকেন্ড করে অভ্যাস করলে কয়েকবার স্বাভাবিক শ্বাস নেওয়া আর স্বাভাবিক শ্বাস ছাড়াটাই হলো ভ্রামরী প্রাণায়াম। অনুলোম বিলোম প্রাণায়ামের জন্য আমরা সুখাসনে বসতে পারি। ডান হাতের একটি আঙুল আমরা প্রথমে ডান নাকে চেপে ধরব আর বাঁ হাতে আমরা সুখমুদ্রা ধরে আমাদের হাঁটুর উপরে হাতটাকে হালকাভাবে রেখে দেব। তারপরে ডান হাতের আঙুল নিয়ে আমরা ডান নাকে চেপে বাঁ নাক দিয়ে আমরা নিঃশ্বাস নেব গভীরভাবে, তারপরে বাঁ নাকে আর একটি আঙুল রেখে ডান নাক থেকে নিঃশ্বাস ছাড়ব। এইভাবে আমরা অনুলোম বিলোম প্রাণায়াম করতে পারি। মাঝারি আসন করার জন্য আমরা হাত ও হাঁটু মাটিতে রেখে চতুষ্পদ পশুর মতো ভঙ্গিতে এসে কবজি কাঁধের নিচে এবং হাঁটু নিতম্বের নিচে রেখে শ্বাস নিতে নিতে মাথা ওপরে তুলে এবং পিঠের নিচের দিকে নামিয়ে শ্বাস ছাড়তে ছাড়তে চিবুক বুকে ঠেকিয়ে এবং পিঠ ওপরের দিকে গোল করে ধনুর মতো আকার করতে হবে। এই প্রক্রিয়াটি করার সময় শ্বাস প্রশ্বাসের সাথে মিলিয়ে 5 থেকে 10 বার করা যেতে পারে। তারপরে রয়েছে ধনুরাসন। ধনুরাসন করার জন্য প্রথমে আমরা বুক চেপে মাটিতে শুয়ে পড়ব, তারপরে দুটো পা আমরা আমাদের ভাঁজ করে নেব, নিয়ে 2 হাত দিয়ে দুটো পায়ের আমরা গোড়ালির নিচের অংশটি ধরব, ধরে মাথাটিকে ওপরে তোলার চেষ্টা করব, আকৃতিটা যেন ধনুর মতো হয়, এই কারণে এই আসনটির নাম ধনুরাসন। এরপরে রয়েছে ভুজঙ্গ আসন। ভুজঙ্গ আসন করার জন্য আমরা প্রথমে বুক চেপে মাটিতে শুয়ে পড়ব,

0: তারপরে আমার যে বুক বরাবর দুটি হাত যে তালুর ভর দিয়ে মাথাটিকে পেছনের দিকে নিয়ে যাব যতটা সম্ভব। আমরা ওপরে যে আমাদের সিলিং থাকে, আমরা সিলিংটাকে দেখার চেষ্টা করব, কিন্তু কোমরটা মাটিতেই লেগে থাকবে। তারপরে রয়েছে হলাসন। হলাসন করার জন্য আমরা সোজা হয়ে শুয়ে পড়ব, শুয়ে আমাদের দুটি পা একসাথে করব, দুটি পা একসাথে করে পাটিকে আস্তে আস্তে নিয়ে আমাদের মাথার পেছনের দিকে রাখব, পায়ের পাতাটা যেন মাটিতে ঠেকে থাকে, আর আমাদের দুটো হাত আমাদের শরীরের পাশে লম্বাভাবে হালকাভাবে রেখে দেব, যাতে হাত দুটোকে মুষ্টিবদ্ধ করা যেতে পারে বা হালকাভাবে আমাদের শরীরের পাশেও রাখা যেতে পারে। এছাড়াও আরো অনেক আসন রয়েছে, যে আসনগুলো প্রতিদিন আমরা যদি অভ্যেস করি আমাদের মনকে ভালো রাখতে সাহায্য করে।
1: আচ্ছা, তো আপনি তো অনেকগুলো আসন আমাদেরকে খুব সুন্দরভাবে বললেন। ধরুন যে মানুষটি মেডিটেশন করে না বা যোগা করে না, তো সেই মানুষটি হয়তো জানে না যে ঠিক কোন সময় এই আসনগুলো করা উচিত।
0: যোগা বা ধ্যান আমরা সকালবেলা ঘুম থেকে উঠে একদম খালি পেটে না হলেও অল্প হালকা কিছু খেয়ে আমরা করতে পারি, একদম খালি পেটে না করাটাই ভালো। তো প্রথম প্রথম যখন আমরা এটা শুরু করব তখন সেটা 5 থেকে 7 মিনিট হবে, তারপরে যত আমরা দিন এগোবো তত এটাকে আমরা সময়টাকেও এগিয়ে দেব। প্রথমে 5 থেকে 7 মিনিট, তারপরে 10 থেকে 15 মিনিট, তারপরে 20 থেকে 25 মিনিট, এইভাবে আমরা সময়টাকে এগিয়ে নিয়ে যাব যোগা ও ধ্যানের জন্য। এছাড়াও সকালবেলা ছাড়াও আমরা সন্ধ্যেবেলাও করতে পারি, কিন্তু কখনোই আমরা ভরা পেটে খেয়ে দিয়ে আমরা আসন বা প্রাণায়াম করতে বসব না। আমরা শুধু শোয়ার আগে খাওয়ার পরে বজ্রাসন ছাড়া কোনো আসনই করব না।
1: আচ্ছা, এই যে এতগুলো আসন, সেই আসনগুলো করার জন্য মানে একেবারে যে ছোট বাচ্চা মানে 4 বছর বয়স, এটা কি সকলে করতে পারবে? মানে আপনি প্রথমে বলেই দিয়েছেন যে অনেক সময় যাদের বয়স হয়ে যাচ্ছে সেই মানুষদের ক্ষেত্রে অনেক কিছু নানান শারীরিক সমস্যা বলে তারা করতে পারে না, কিন্তু সাধারণত যে বয়সটার কথা আপনি বললেন, এই 4 বছর থেকে 30 বছর বা 40 বছর বা 35 বছরের মধ্যে এদের যদি কোন রকম শারীরিক সমস্যা না থাকে, এরা কি সবাই করতে পারবে এই আসনগুলো?
0: যারা ছোট, যাদের বয়স হয়তো 4-5 বছর, তারা প্রথমে সোজা আসন থেকে শুরু করবে, আর সোজা আসন করার পরে যখন তাদের বডি ফ্লেক্সিবিলিটি বেড়ে যাবে তারা অনায়াসে কঠিন আসন করতে পারবে, তাদের তখন কোনো অসুবিধা হবে না। আর আমরা সবাই জানি যে ছোটদের বডিটা খুব ফ্লেক্সিবিলিটি বেশি থাকে, তো ওরা যদি প্রতিনিয়ত অভ্যেস করে, অভ্যাস করার পরে ওদের বডির ফ্লেক্সিবিলিটি বেড়ে গেলে ওরা কঠিন আসন করতে পারে, কোনো অসুবিধা হবার কথা নয়।
1: আচ্ছা, এবার খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন জানতে চাইবো, সেটা হচ্ছে যে এই যে মেডিটেশন মানে ধ্যান, এবং আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে মনকে শান্ত রাখা, মনকে কোন রকম ভাবে চঞ্চলতা যাতে আমাদের মনের মধ্যে টেনশন এই উদ্বিগ্নতা যাতে না আসে, তাহলে সেক্ষেত্রে যে জায়গায় আমি বা যে সময়ে আমি বসে ধ্যান বা যোগা করব, সেই সময় বা সেই জায়গায় কতটা আমাদের জন্য অনুকূল হতে হবে, মানে ঠিক কিরকম জায়গায় বা কিরকম ভাবে? অনেক সময় হয় না যে আমরা চোখটা বন্ধ করছি তাও আমাদের মধ্যে হাজার চিন্তা চলে আসছে, তাহলে আমাদের ঠিক কতটা অনুকূল পরিবেশে আমাদেরকে এই ধ্যানটা শুরু করা উচিত বলে আপনি মনে করেন?
0: যোগা বা ধ্যান আমরা সবসময় চেষ্টা করব ফাঁকা জায়গায়, যেখানে গাড়ি ঘোড়া বা অন্য কোন সাউন্ড না থাকা, সেটাই সব থেকে ভালো, যেখানটা আমরা একান্তেই সেটা এক মনে অভ্যেস করতে পারি।
1: আচ্ছা, মানে আপনি যখন ছোট বাচ্চা, একদম ছোট বাচ্চাদের কথা বলছি বা বড় বাচ্চা, বড় স্টুডেন্ট হোক বা ছোট স্টুডেন্ট হোক না কেন, তাদেরকে যখন মেডিটেশনটা করাচ্ছেন তখন তাদেরকে ঠিক মানে তাদের মনটাকে শান্ত করবার জন্য মানে কিছু কি তাদেরকে বলেন, কিছু কি আমি পয়েন্ট করতে পারি, টিপস নিতে পারি?
0: যে একদম আমি যখন কোন ছোট বা বড় যে কোনো বাচ্চাদেরকে ধ্যানে চোখ বন্ধ করে বসে থাকার কথা বলি, তখন আমি ওদেরকে একটা কথাই বলি যে খুব আস্তে করে তোমরা ওম বা শান্তি এই শব্দটি তোমরা বারংবার রিপিট করো। বেশিরভাগ ওম কথাটাই বলি যে ওম আস্তে আস্তে উচ্চারণ করো, আর ওমটাকে তোমরা রিলেট করো বা ভাবো, যে তোমাদের দুটো চোখের মাঝখানে ওমটাকে ভাবো কেমন দেখতে হয়। তো

0: এইভাবে একটা জায়গায় ওরা বসে যদি ওংটাকে ফোকাস করে আর নিজে মনে মনে বলে, তাহলে মনে হয় ওদের ধ্যানটা ভালো হয়।
1: আচ্ছা, এবং সেক্ষেত্রে আপনি অনেক বেশি মানে তাদের কাছ থেকে যে প্রতিক্রিয়া মানে রেসপন্সটাও ভালোই পাচ্ছেন।
0: একদমই তাই। অনেক বাচ্চা রয়েছে যে তারা খুব চঞ্চল, দুষ্টুমি করছে, শান্ত হয়ে বসতে পাচ্ছে না, কিন্তু ধ্যানের মাধ্যমে তাদের কিন্তু অনেকটাই শান্ত করা গিয়েছে।
1: আচ্ছা, একেবারে আমরা আলোচনার একদম শেষ সময়ে এসে পৌঁছেছি, তো একদম শেষে জানতে চাইবো যে আপনি এতক্ষণ ধরে আমাদেরকে অনেক কিছু জানালেন, অনেক আমাদেরকে সচেতন করলেন, এবার সমাজের উদ্দেশ্যে বলুন যে এই যোগ এবং মেডিটেশন কতটা গুরুত্বপূর্ণ ছোট থেকে বড় সবার জন্য।
0: যোগব্যায়াম কিন্তু শুধু শারীরিক পরিশ্রম নয়, এটি প্রত্যেকটি মানুষের শরীর ও মনের একটি অপূর্ব মিলন। আমি আমার নিজের জীবনেও কিন্তু অনেক পজিটিভ দিক দেখেছি, তাই আমি অন্যদেরকেও বলবো যে সুস্থ ও মানসিক শান্তি বজায় রাখার জন্য যোগব্যায়াম করুন। আপনারা আসুন যোগা ও ধ্যানে, আপনারা এসে যোগ দিন, আপনাদের মানসিক শান্তি ও শারীরিক যে অসুস্থতা সেটাকে ওভারকাম করুন। প্রত্যেকটি মানুষ ছোট থেকে বড় নিজে সুস্থ হন ও অন্য আত্মীয় স্বজনদেরকেও যোগা নিয়ে আপনারা উৎসাহিত করুন, তারাও যেন যোগাতে আসতে পারে, এসে তাদের শারীরিক ও মানসিক যেই অসুবিধাগুলো রয়েছে সেগুলোকে ওভারকাম করতে পারে।
1: একদমই তাই, অনেক ধন্যবাদ জানাই আপনাকে এতক্ষণ আমাদের সঙ্গে কথা বলার জন্য এবং এত সুন্দরভাবে আমাদেরকে আসনগুলোকে বোঝানোর জন্য এবং আমাদেরকে সচেতন করবার জন্য।
0: আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
2: এতক্ষণ শুনলেন যোগ প্রশিক্ষক রিঙ্কি নারিওয়ারের কথা।

শরীর এবং মন ভালো থাকলে আমরা আমাদের নিজেদের কাছের মানুষদেরও ভালো রাখতে পারি। আমাদের মানসিক সুস্থতা অত্যন্ত জরুরি, তাই সেই দিকটা কখনোই অবহেলা করা উচিত নয় আমাদের কারোরই। নিজে সুস্থ থাকুন এবং অন্যকেও মানসিকভাবে সুস্থ থাকতে সাহায্য করুন এবং তাঁকে সচেতন করুন।

প্রত্যেক মাসে আমাদের দুটি বিষয়ে যায়, আমার কলম এবং এক কলমে দুই নারী। এবং যত ক্যালেন্ডারের পাতাটার দিকে যত চোখ যাচ্ছে, দেখছে কিভাবে সময় যেন চলে যাচ্ছে, মানে একের পর এক, একের পর এক যেন দিন পেরিয়ে যাচ্ছে। ঠিক একইভাবে জুন মাসের আমার কলমের বিষয় এবং এক কলমে দুই নারীর বিষয়, এই দুটো তো আপনাদের এতদিনে জানা হয়ে গেছে, তবে ওই যে বললাম সময়টা কিন্তু পেরিয়ে যাচ্ছে, মানে প্রায় শেষ সময় আর কি, এই মাসে জমা দেবার বা মেল করবার যে শেষ সময় সেটা কিন্তু প্রায় চলে আসছে। তাই আরও একবার যারা এখনও পর্যন্ত আমার কলমের লেখা বা এক কলমে দুই নারীর লেখা আমাদের পাঠাননি, মেল করেননি, তাঁদের জন্য আরও একবার বলবো, এই জুন মাসের আমার কলমের বিষয় ঝড় বৃষ্টির রাত্রি। একটা সময় ছিল যখন ঝড়ের সময় ঠান্ডা বাতাস উঠলে আমরা গল্প করতে বসতাম, প্রথমে হ্যারিকেন, তারপর চার্জার লাইট, তারপর ইনভার্টার, মানে সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন আর কি, মানে আমাদের গল্প করার সেই আবহাওয়াটা পাল্টে গেছে, কিন্তু বদলাইনি সেই ঝড়া পাতার উড়ে যাওয়ার ইচ্ছা। আজও ইচ্ছা করে যে চা আর তেলে ভাজা নিয়ে একদম জমে উঠুক ঝড় বৃষ্টির সন্ধ্যা আসর, বাড়িতে হোক বা বাইরে। ঝড় বৃষ্টির সেই স্মৃতির গল্প আমাদের জানাতে লিখে পাঠান ঝড় বৃষ্টির রাত্রি এই শিরোনামে 150 শব্দের মধ্যে। আমাদের মেল করুন, মেল আইডি বলে দিচ্ছি, mohilamahol.air@kolkata@gmail.com, mahilamahol@kolkata@gmail.com। আমাদের চিঠি পাঠাতে পারেন, চিঠি পাঠানোর ঠিকানা আমার কলম, মহিলা মহল, প্রযত্নের কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001।

একইভাবে এক কলমে দুই নারীর বিষয়, লীলা মজুমদারের লেখা মা কু উপন্যাস, সোনা এবং টিয়া নামের দুই বোনের এক অদ্ভুত কলের পুতুল। মাকুকে উদ্ধারের দুঃসাহসিক অভিযান নিয়ে এই মানবিক গল্প পাঠকের অনুভবে এই দুই চরিত্রের বৈপরীত্য তাদের অন্তরের উপলব্ধি লিখে পাঠান 150 শব্দের মধ্যে। হ্যাঁ, আমাদের মেল করুন, মেল আইডি আরও একবার বলে দিচ্ছি, mohilamahol.aircolkata@gmail.com। আমাদের চিঠি পাঠানোর ঠিকানা আরও একবার, এক কলমে দুই নারী, মহিলা মহল, প্রযত্নে কেন্দ্রধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। চিঠি বা মেল পাঠানোর শেষ তারিখ 23 জুন। আপনাদের চিঠি এবং মেলের প্রতীক্ষায় থাকবে মহিলা মহল।

আর এইভাবেই ঘড়ির কাঁটা বলছে আমাদেরকে এবার আস্তে আস্তে আর কি যেতে হবে, বিদায় নিতে হবে। তবে এতক্ষণ যখন কথা বললাম, বন্ধুকে গান না শোনালে ঠিক হয় না আর কি, মানে আজকেও শেষটা গান শুনতে শুনতেই করব। এবং অবশ্যই আরও একবার সকলকে বলবো যে নিজেকে ভালো রাখতে হবে, নিজেদেরকে ভালো রাখলে তবেই কিন্তু আমরা পারবো আমাদের প্রিয় মানুষটিকে, আমাদের যত পরিবারের প্রিয় মানুষজন আছে সকলকে ভালো রাখতে। মন ভালো থাকবে তবেই কিন্তু শরীর ভালো থাকবে, এবং আমরা সবাই একসঙ্গে ভালো থাকলে তবেই কিন্তু একটা সুস্থ পৃথিবী গড়ে উঠবে, তাই নয় কি? সকলে খুব ভালো থাকবেন।

0: ছিলেন মহিলাদের আসর, উপস্থাপনায় ছিলেন সৌমিলি রায়। এখন শুনবেন অনুষ্ঠান অন্বেষা।
1: অন্বেষা যারা শুনছেন তাদের সবাইকে

0: আজকের অনুষ্ঠানে বিজ্ঞানের খবর থাকছে, থাকছে জলাভূমি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা, আর অবশ্যই থাকছে বিশ্বকাপ ফুটবল নিয়ে আলোচনা, অবশ্যই বিজ্ঞানের কথা, চিকিৎসার কথা। শুরু করা যাক বিজ্ঞানের টুকরো খবর দিয়ে।
1: এই প্রথম দেশ পেল হাইড্রোজেন চালিত যাত্রীবাহী ট্রেন। সম্প্রতি রেল বোর্ড বাণিজ্যিকভাবে যাত্রী পরিবহনের জন্য এহানো ট্রেনকে অনুমোদন দিল। রেল বোর্ড জানাচ্ছে এটি 10 কোচের ট্রেন, এর মধ্যে যাত্রীবাহী কোচের সংখ্যা 8। এই ট্রেনে 2টি 1200 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন ড্রাইভিং পাওয়ার কার বা DPC থাকছে। সব মিলিয়ে এর এঞ্জিন 2400 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন। এই ট্রেন চলবে ডিস্ট্রিবিউটেড পাওয়ার রোলিং স্টক বা DPRS প্রযুক্তির সৌজন্যে। যেহেতু এই ট্রেনে জ্বালানি হিসেবে হাইড্রোজেন ফুয়েল সেল ব্যবহার করা হচ্ছে, সেহেতু এই ট্রেনে কার্বন ডাইঅক্সাইড গ্যাস নিঃসরণের পরিমাণ শূন্য, অর্থাৎ এই ট্রেন পুরোপুরি দূষণমুক্ত। দূষণভারে জর্জরিত পরিবেশে এ যে এক বড় প্রাপ্তি তা বলাই বাহুল্য। বিশ্বে এ ধরনের ট্রেন আছে জার্মানি, সুইডেন, জাপান এবং চীনে।

0: ভারতে বাণিজ্যিক ভিত্তিতে এই ট্রেন চালু হলে ভারত হবে বিশ্বের পঞ্চম দেশ। এই ট্রেনের সর্বোচ্চ গতি প্রতি ঘণ্টায় 75 কিলোমিটার। এই ট্রেন চলতে পারে হরিয়ানার ঝিন্দ সোনপত রুটে। প্রসঙ্গত, রেল বোর্ড অনুমোদন দিলেও এর বাণিজ্যিক পরিষেবা এখনই শুরু হচ্ছে না, বেশ কিছু যাচাই পর্ব বাকি আছে। গোটা ব্যবস্থা, বিশেষ করে নিরাপত্তা ব্যবস্থা বিশদ করে খতিয়ে দেখার পরই যাত্রী পরিবহনের জন্য সবুজ সংকেত মিলবে।
1: বিজ্ঞানের খবর শুনলেন, আমরা রয়েছি সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষায়। জলাভূমির গুরুত্ব, এ সম্পর্কে আমরা বহুবার আলোচনা করেছি, তবুও বারবার ফিরিয়ে আনতে হয় এই বিষয়টিকে, পৃথিবীর স্বার্থে, আমাদের অস্তিত্বের স্বার্থে। আজকে তপন সাহা বলবেন জলাভূমির গুরুত্ব সম্পর্কে।
2: 1987 সাল থেকে পশ্চিমবঙ্গে প্রতি বছর 16ই জুন জলাভূমি দিবস হিসাবে পালন করা হয়। সারা পৃথিবীর মধ্যে কোনো একটি দেশ বা রাজ্যে এটি প্রথম জলাভূমি দিবস হিসাবে ঘোষণা করা হয়েছিল। অনেক পরে আন্তর্জাতিক স্তরে 1997 সাল থেকে প্রতি বছর 2রা ফেব্রুয়ারি সারা পৃথিবী জুড়ে জলাভূমি দিবস পালন করা শুরু হয়। সভ্যতার বিকাশে জলাশয় বা জলাভূমির গুরুত্ব অপরিসীম। কুয়ো বা নলকূপের মতো ভূগর্ভস্থ জল ব্যবহার শুরুর আগে নদী নালার পাশাপাশি প্রাকৃতিক জলাভূমিগুলি ছিল একমাত্র ব্যবহারযোগ্য জলের উৎস। জলাভূমিগুলিকে কেন্দ্র করেও গড়ে উঠেছে মানুষের বসবাস এবং তার জীবন জীবিকা ও সংস্কৃতি। যেখানে নদী নালা ও প্রাকৃতিক জলাভূমি ছিল না, মানুষ বসবাস করার ক্ষেত্রে জলের উৎসের জন্য মাটি খনন করে ছোট থেকে বড় কৃত্রিম জলাশয় সৃষ্টি করেছে। তাই শহর থেকে গ্রাম সর্বত্র আমরা ছোট ছোট পুকুর সহ বড় বড় বিল, ঝিল, বাউর, হ্রদ ইত্যাদি দেখতে পাই। প্রাকৃতিক ও কৃত্রিম জলাশয়গুলি শুধুই মানুষের চাহিদা মেটায় না, সার্বিক বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মাছ, শামুক, কীটপতঙ্গ, সাপ, ব্যাং, জলজ উদ্ভিদকণা, জলজ প্রাণীকণা, বিভিন্ন জলজ উদ্ভিদ ও জলাভূমি কেন্দ্রিক পার্শ্ববর্তী উদ্ভিদ ও প্রাণী নিয়ে জলাভূমির নিজস্ব একটা বাস্তুতন্ত্র আছে। 1971 সালে ইরানের রামসার শহরে জলাভূমি নিয়ে অনুষ্ঠিত প্রথম আন্তর্জাতিক সম্মেলনে অনেক তর্ক বিতর্কের পরে জলাভূমির একটি সংজ্ঞা নির্ধারণ করা হয়। সেই সংজ্ঞাটি হচ্ছে স্থায়ী বা প্রবাহমান, প্রাকৃতিক বা কৃত্রিম জলা, বিল, আংশিক অঙ্গারীভূত জলা, যেগুলো স্বাদু বা লবণাক্ত জলের দ্বারা সম্পৃক্ত এবং উপকূলবর্তী অঞ্চলে ভাটা জলরেখা থেকে 6 মিটার পর্যন্ত গভীর, তাকেই জলাভূমি বলা হবে। জলাভূমির ধরন ও প্রকৃতিও বিভিন্ন রকমের। আয়তন, গভীরতা, জল থাকার সময়, জলের গুণ, প্রাকৃতিক বা কৃত্রিম, জলজ উদ্ভিদ ও প্রাণীর বিভিন্নতা, ব্যবহার ও কোন ভৌগোলিক জলবায়ু অঞ্চলে অবস্থিত ইত্যাদির উপরে জলাভূমির ধরন ও প্রকৃতি নির্ভর করে। 1971 সালে ওই কনভেনশন থেকে রামসার কনভেনশন ব্যুরো নামে একটি আন্তর্জাতিক সংস্থা গঠন করা হয়। আবেদনের ভিত্তিতে রামসার ব্যুরো বিভিন্ন দেশের জলাভূমিকে যাচাই করে আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ জলাভূমি হিসাবে স্বীকৃতি দেয়, যাদেরকে রামসার সাইট হিসাবে চিহ্নিত করা হয়। ভারতবর্ষে 1981 সালে উড়িষ্যার চিল্কালেক ও রাজস্থানের কেওলদহ ন্যাশনাল পার্ক, এই দুটি জলাভূমি রামসার সাইট হিসাবে স্বীকৃতি পায়। তারপর 1990 সালে 4টি ও 2002 সালে ভারতের 13টি জলাভূমিকে রামসার সাইট হিসাবে ঘোষণা করা হয়। এই 13টির মধ্যে অন্যতম হচ্ছে পূর্ব কলকাতা জলাভূমি। 2026 সালের এপ্রিল মাস পর্যন্ত সারা পৃথিবীতে 2550টি জলাভূমি এবং ভারতে 99টি জলাভূমি রামসার সাইট হিসাবে স্বীকৃতি পেয়েছে। মানুষের দৈনন্দিন চাহিদাসহ জীবন জীবিকায় জলাভূমির ভূমিকা অপরিসীম। যেমন পানীয় জল, স্নান, শৌচকর্ম, কাপড় কাচা, বাসন ধোয়া, বাড়িঘর পরিষ্কার, অন্যান্য প্রাত্যহিক কাজে জলের ব্যবহার ছাড়াও সেচের জন্য জল ব্যবহার ও ছোট থেকে বৃহৎ শিল্পে জলের ব্যবহারে জলাভূমি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মাছ, চিংড়ি, মাকড়া, বিভিন্ন শাক, পানিফল, শালুকসহ বিভিন্ন জলজ প্রাণী ও উদ্ভিদের খাদ্য হিসাবে ব্যবহার ও ভেষজ ঔষধ হিসাবে ব্যবহারের উপরে বৃহৎ অংশের মানুষের জীবন জীবিকা নির্ভর করে। তাছাড়া

0: রসিকবিল, বর্ধমানের পূর্বস্থলীর চুপিচর, উত্তর দিনাজপুরের কুলিক, কলকাতার রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবর, গার্ডেন রিচ এলাকার ন্যাচারাল পার্ক, পূর্ব কলকাতা জলাভূমির অন্তর্গত নলবন সহ অনেক ভেরি, মুর্শিদাবাদের আয়রন বিল, কাটিগঙ্গা ও মতিঝিল ইত্যাদি অনেক জলাভূমি ও জলাশয় পর্যটন ও বিনোদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া কাঁচরাপাড়ার মথুরা বিল, সাঁতরাগাছি ঝিল এবং সারা পশ্চিমবঙ্গে জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছোট থেকে বৃহৎ জলাশয়গুলিকে পর্যটন কেন্দ্র হিসাবে উপযুক্তভাবে গড়ে তুলে উপার্জনের ব্যবস্থা করা যায়। জলাভূমি বাস্তুতন্ত্র তার নিজস্ব বাস্তুতান্ত্রিক ক্রিয়াকলাপের মাধ্যমে আমাদের সার্বিক পরিবেশ ও বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জলচক্রকে নিয়ন্ত্রণের পাশাপাশি নাইট্রোজেন চক্র, কার্বন চক্র, অন্যান্য চক্র নিয়ন্ত্রণ করে আবহাওয়ামণ্ডলের ভারসাম্য রক্ষা করে। জলাভূমির জলজ শৈবাল ও জলজ উদ্ভিদ শালক সংশ্লেষের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে বিশ্ব উষ্ণায়ন নদীর মতো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনেক জলজ উদ্ভিদ জলের দূষিত পদার্থ শোষণ করে জলকে পরিষ্কার রাখে। জলাভূমির জল মাটির গভীরে চুইয়ে গিয়ে ভূগর্ভস্থ জলের পরিমাণকে বৃদ্ধি করতে সাহায্য করে। সমুদ্রের কাছের জলাভূমি নির্ভর বনাঞ্চল অর্থাৎ ম্যানগ্রোভ অরণ্য সমুদ্র উপকূলে ক্ষয়রোধ ও ঝড়ঝঞ্ঝার হাত থেকে মানুষকে রক্ষা করে। আমাদের পশ্চিমবঙ্গে সুন্দরবন এই ভূমিকা পালন করে। জলাভূমিগুলি বৃষ্টির জল গ্রহণ করে বন্যা নিয়ন্ত্রণ ও জল জমাকে হ্রাস করতেও সাহায্য করে। অনেক জলাভূমি আছে যারা শহর নিষ্কাশিত ময়লা জলকে প্রাকৃতিক উপায়ে পরিশোধের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পূর্ব কলকাতা জলাভূমি কলকাতা শহরের ময়লা জলের বৃহদাংশকেই শুধু পরিশোধন করে না, ওই পরিশোধিত জলাভূমিতে মাছ চাষের মাধ্যমে অনেক মানুষ তাদের জীবন জীবিকা নির্বাহ করে। এটি হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ ময়লা জল পরিশোধনের জলাভূমি। এই ভূমিকার জন্যই পূর্ব কলকাতা জলাভূমিকে 2002 সালে আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ জলাভূমি হিসাবে স্বীকৃতি দেয় রামসার সাইট হিসাবে ঘোষণা করার জন্য। সাম্প্রতিককালে বিভিন্ন চাষে জৈব সার প্রয়োগের প্রচলন শুরু হয়েছে। অনেক জলাভূমিতে এখন অ্যাজোলা সহ অনেক সবুজ শৈবাল জৈব সার হিসাবে উৎপাদনে ব্যবহার করা হয়। বর্তমানে মানুষের অবিবেচনা প্রসূত ভূমিকার জন্য যে হারে জলাভূমির ধ্বংস ঘটছে তাতে বিভিন্ন জীববৈচিত্র্য সহ মানুষের অস্তিত্বকেই সংকটাপন্ন করে তুলছে। জলাভূমির গুরুত্ব সম্বন্ধে মানুষকে সচেতন করে তুলতে হবে এবং মানুষের অস্তিত্ব রক্ষার স্বার্থেই জলাভূমিকে রক্ষার জন্য সমাজের সমস্ত অংশের মানুষের এগিয়ে আসাটা খুবই জরুরি।
1: জলাভূমির গুরুত্ব নিয়ে আলোচনা করলেন তপন সাহা। অন্বেষায় এবারে বিশ্বকাপ ফুটবলের কথা। মাঠে খেলবেন খেলোয়াড়রা, তাদের শেখাবেন তাদের প্রশিক্ষক, কোচ, সমগ্র সিস্টেমটাকে একটা ব্যবস্থার মধ্যে, ভারসাম্যের মধ্যে রাখবেন ম্যানেজমেন্ট। কিন্তু চিকিৎসকদের একটা বড় ভূমিকা থাকে সেখানে। খেলোয়াড়রা চোট পাচ্ছেন, তারা হঠাৎ করে এমন অবস্থায় চলে যাচ্ছেন যাতে পরের অর্ধটা হয়তো খেলতে পারছেন না। এরকম অবস্থায় তাদের কিছু না কিছু করে পুরো ব্যাপারটাকে ফিরিয়ে আনতে হয় আবার সাম্যাবস্থায়। আমাদের কথা বলার সুযোগ হয়েছিল স্পোর্টস মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার দেবাশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে। আমাদের প্রতিনিধি প্রদীপ্তা কুণ্ডু কথা বলেছেন তার সঙ্গে।
2: ফুটবল তো একদম পুরোপুরি বডি কন্টাক্ট একটা গেম, সেই গেমে চোট আঘাত ইত্যাদি খুব স্বাভাবিক একটা ঘটনা। যে কোনো বডি কন্টাক্ট গেমেই যে চোট আঘাত যেগুলো হয় সেগুলোর চিকিৎসা পদ্ধতি আধুনিকভাবে কিভাবে করা হচ্ছে প্রথম সেটা একটু জানতে চাইব, এবং তারপরে এই বিশ্বকাপ ফুটবলে মানে কোনো স্পেশাল পদ্ধতি প্রয়োগ করা হবে কি। প্রথম প্রশ্নটাই আগে আসি যে এই চোট আঘাত এ ধরনের বডি কন্টাক্ট গেমে সেটাকে কি করে রিকভারি করার প্রসেসটা একটু বলবেন স্যার আধুনিক পদ্ধতিতে।
3: তার আগে আর একটা কথা অবশ্যই বলতে হবে, সেটা হচ্ছে আপনি সঠিকভাবে বলেছেন যে ফুটবল খেলা বডি কন্টাক্ট গেম, তাতে নানা রকম চোট আঘাতের সম্ভাবনা যথেষ্ট থাকে। এবং তার সঙ্গে আর একটা বিষয় খুব জরুরি, এই চোট আঘাতের একটা বড় অংশ সেটা প্রতিরোধ করা যায়, প্রিভেন্ট করা যায়। সেইটা খুব জরুরি কথা। ইনফ্যাক্ট সেইটার জন্য ফিফা ওয়ার্ল্ড কাপ তাদের একটা

তো ফিফা মেডিকেল সেকশন আছে যারা এগুলো সমস্ত নজরদারি করে। আজ থেকে প্রায় 24 বছর আগে 2002 সালে জাপান কোরিয়া ওয়ার্ল্ড কাপে তারা শেষ হয়ে যাওয়ার পরে হিসেব করে দেখেছিলেন গোটা ওয়ার্ল্ড কাপে সে বছর 64টি ম্যাচ ছিল, তাতে প্রায় 171টা ইনজুরি, তার মধ্যে একটা বড় অংশ প্রায় 25টা হচ্ছে হেড ইনজুরি, মাথায় চোট লেগেছে, তারপরে নেক্সট হচ্ছে থাই হাঁটুতে 22টা, কুচকি পিঠে নানা জায়গাতে। তো এইগুলো দেখে তারপরে ফিফা যেটা করেছিল যে কি করে তিনটে অংশ, একটা হচ্ছে কি করে এই চোট লাগার যে কারণ গুলো রিস্ক ফ্যাক্টর সেগুলোকে আইডেন্টিফাই করা যায়, দ্বিতীয় হচ্ছে কি করে সেগুলোকে যথাসম্ভব এলিমিনেট মানে বাদ দেওয়া যায়, আর 3 নম্বর সেই স্ট্র্যাটেজিটাকে কি করে খেলার মাঠে কাজে লাগানো যায়। এবারে সেইটা করতে গিয়ে তাদের প্রথম যেটা দেখা গেল যে কি কি কারণে চোট লাগে, তার মধ্যে একটা বড় অংশ হচ্ছে যে লেভেল অফ কম্পিটিশন, একদম যদি স্কুলের খেলা হয় সেখানে চোটের পরিমাণ কম, আবার এখন দেখুন ওয়ার্ল্ড কাপের ফ্রেন্ডলি গেম যেগুলো তো হচ্ছে সেগুলোতে চোটের পরিমাণ ভালো, আবার কন্টাক্ট যখন একদম কোন ফাইনাল কম্পিটিশন গেম হবে সেখানে চোটের পরিমাণ বেশি, এবং সিমিলারলি যত ইন্টেন্সিটি অফ গেম বাড়বে সেখানে চোটের পরিমাণ বেশি, এটা একটা কমন জিনিস। দ্বিতীয় কথা দেখা গেছিল কি কি সাজসজ্জা, যেমন প্রপার জুতো, এখন প্রায় এটা ইউনিভার্সাল, জুতো আর ফুটবল বুট যেটা হয় তার তলায় স্টাড, ছোট ছোট উঁচু উঁচু এগুলো থাকে যেটা দিয়ে তাহলে আপনি দৌড়তে গেলে মাঠের ঘাসের উপরে ভালো গ্রিপ হবে, পা স্লিপ করবে কম, চোট লাগবে কম, এবং তাতে পা ঘুরে যাবে বা গোড়ালি ইত্যাদি চোট অনেক কম হবে। কিংবা অ্যাঙ্কেল সাপোর্ট, বিভিন্ন রকমের চোটের ক্ষেত্রে বিভিন্ন রকম অ্যাঙ্কেল সাপোর্ট, এবং খুব জরুরি আর একটা হচ্ছে শিন গার্ড, সমস্ত প্লেয়াররা দেখবেন তাদের মোজার তলায় এই সামনে যে আমাদের পায়ের যে হাঁটুর তলার অংশ যেটা সামনে থাকে সেখানে হাড় লাগলে ভয়ঙ্কর ব্যথা লাগে, সেখানে একটা গার্ড আছে, ক্রিকেট খেলার প্যাড আর সমতুল্য মোজার তলায় তারা পড়ে থাকে, সেইগুলো পড়া, এবং সেইগুলোর ভিত্তিতে ফিফা মেডিকেল অ্যাসেসমেন্ট রিসার্চ সেন্টার এফ মার্ক তার নাম, তারা একটা সাজেশন দিয়েছিল, তাকে বলে 7 ব্রিক্স, 7টা ইট সাজিয়ে এই কাজটি ভালো করে করা যাবে, প্রিভেনশন স্ট্র্যাটেজি। সেইটা 7টা খুব ইন্টারেস্টিং, কোনোটাই কোনো হাতি ঘোড়া কঠিন ব্যাপার নয়। ফিফার রেকমেন্ডেশন 1 নম্বর হচ্ছে কারেক্ট ট্রেনিং, বিশেষ করে হঠাৎ করে দৌড়ে মাঠে নেমে পড়লাম, হঠাৎ করে খেলা থেকে উঠে এসে বসে পড়লাম, সেটা হলে চলবে না, তার আগে কিছু প্রস্তুতি দরকার, বিশেষ করে ওয়ার্ম আপ ঠান্ডার দেশে আরো বেশি দরকার, দেখেছেন ঠান্ডার দেশে যখন খেলা হয় ইউরোপে তার আগে প্লেয়াররা মাঠে নামার আগে কতক্ষণ ওয়ার্ম আপ, অল্প অল্প জগিং, বিভিন্ন স্ট্রেচিং এগুলো করে, তেমনি খেলা শেষ হলেই তখন শরীর একেবারে উত্তেজনা তুঙ্গে, আপনি যদি ধপাস করে বসে পড়েন তাহলে শরীর এই অংশটাকে অবস্থাটাকে ভালো করে সামাল দিতে পারে না, তার জন্য কিছু বিশেষ ব্যায়াম আছে তাকে বলে কুল ডাউন এক্সারসাইজ, শরীরটা আস্তে আস্তে ঠান্ডা করার জন্য। দ্বিতীয় এটা হচ্ছে কারেক্ট ট্রেনিং এর কথা বললাম, 2 নম্বর কারেক্ট ইকুইপমেন্ট বললাম সে কথা, যাদের নাকি শিন গার্ড প্রত্যেকে পরে, এখন একজনও বারণ নেই, ফুটবলের যিনি গোলকিপার তিনি প্যাডের গ্লাভস পরেন, তার সঙ্গে বুট সঠিক সে কথা বললাম। 3 নম্বর হচ্ছে প্রোফাইল, একটি ফুটবল খেলায় গোড়ালি অ্যাঙ্কেলে চোট ভীষণ কমন, এবং এটাও দেখা গেছে যাদের একবার চোট থাকে তাদের দ্বিতীয়বার চোট লাগার সম্ভাবনা অনেক বেশি, কারণ এটা আমরা সকলেই জানি প্রফেশনাল খেলোয়াড় যারা তাদের তো যথেষ্ট রিকভারির সময় অনেক সময় পান না, সামনে ম্যাচ আছে নামতে হবে, যাদের কিছুমাত্র পুরনো চোট আছে তাদেরকে যথাসম্ভব সুস্থ করিয়ে মাঠে নামানো, এবং তারপরে মাঠে নামাতে গেলে এই যাদের গোড়ালির চোট আছে তাদের বিশেষ ধরনের অ্যাঙ্কেল টেপিং, অ্যাঙ্কেলে সেই ইলাস্টোপ্লাস বা রিকোপ্লাস টেপ দিয়ে সাপোর্ট দেওয়া যাতে ফার্দার চোট কম লাগে, এবং যাদের নাকি হাঁটুতে বা মাসেলে ডেফিনিট চোট

0: আছে, চোখ লুকিয়ে খেলবো না। প্লেয়ারদেরও এই শিক্ষা দেওয়া, কোচেদেরও এটা বলা। আজকে নেইমারের মতো এত নাম করা ব্রাজিলের প্লেয়ার, তার 2 মাস আগে খেলতে গিয়ে চোট লেগেছে মাসেলে, তাকে এখনো ব্রাজিল কোন প্রস্তুতি ম্যাচে নামায়নি, তাকে আরো সুস্থ হওয়ার সুযোগ দিচ্ছে। কাজে তার চোট লাগার সম্ভাবনা অবশ্যই কমবে, এবং উল্টোটা হলে চোট লাগার সম্ভাবনা বেশি।
1: 3 নম্বর
0: হচ্ছে প্লেয়ারদের এবং কোচেদের খেলার নিয়ম কানুন এবং চোটের এই সম্ভাবনা সম্পর্কে অবহিত করা, ইনফরমেশন তাদেরকে যথাযথ জানানো, যে এই রকম ভাবে পা চালালে, যেভাবে পা চালালে একজনের চোট লাগতে পারে, সেইটা চালালে সেই প্লেয়ারও কিন্তু রেড কার্ড দেখবে, যে পাটি চালালো তাকে যদি এটা জানানো হয় যে তুমি বাবা রেড কার্ড দেখে মাঠের বাইরে বেরিয়ে যাবে, 2 ম্যাচ খেলতে পারবে না, তাহলে সেও সাবধান হবে। আর তার উল্টো দিকে যে বেচারি চোট লাগলো, সেরকম আরো 2 জনের চোট লাগার সম্ভাবনাও কমে যাবে। প্লেয়ারদেরও এইটা অবহিত করা যে এইভাবে করলে তোমার চোট লাগবে বেশি, এইভাবে করলে তুমি তার জন্য পানিশ পাবে, শাস্তি পাবে, সুতরাং এটা করো না, তাহলে তারাও সাবধানে থাকবে। আর শেষ কথা হচ্ছে এই গোটা অবস্থা, সেইটা টিমের যে ডাক্তার বা ফিজিওথেরাপিস্ট থাকবেন, তিনি কনস্ট্যান্টলি মনিটর করবেন এবং সেই মতো অ্যাডভাইস দেবেন যে আজকে এর চোট লেগেছে, এই ম্যাচটা খেলবে না, কি অমুকের চোট 12 আনা খেলবে, ঠিক আছে এটা খুব জরুরি ম্যাচ, সেমিফাইনাল সেটা খেলতে পারে, কিন্তু এটা সাধারণ গ্রুপ লিগের ম্যাচ, সেটাও খেলবে না। এই যে সঠিক যে উপদেশ, সেইটা টিমের কোচ এবং প্লেয়ারদের, টিমের ডাক্তার এবং ফিজিওথেরাপিস্ট যথাযথভাবে দেবেন, এইগুলো হচ্ছে বিষয়।
1: এটা তো প্রিভেনশনের পার্ট গেল, ট্রিটমেন্টের পার্টটা
0: চিকিৎসার অংশ। অ্যাবসলিউটলি, এবারে ট্রিটমেন্টের পার্ট, ট্রিটমেন্টের পার্ট গত 15-20 বছর ধরে আস্তে আস্তে এই খেলোয়াড়দের নানা রকম চোটাঘাত চিকিৎসায় অনেক রকম উন্নতি হয়েছে, যেগুলো আগে ভাবাই যেত না। যেমন গত বছরই ওয়ার্ল্ড কাপে, সেখানে আজকে উরুগুয়ের প্লেয়ার লুইস সুয়ারেজ, সে 3 সপ্তাহ আগে খেলার একটা কার্টিলেজ বা মেনিসকাস অপারেশন করে সে এসে মাঠে নামলো ইংল্যান্ডের বিরুদ্ধে এবং গোলও করলো, এটা প্রায় অকল্পনীয় ছিল। এইটা এখন সুবিধা হয়েছে মাইক্রো সার্জারি বা আর্থ্রোস্কোপির দৌলতে।
1: আচ্ছা,
0: তেমনি বিভিন্ন রকম মাসল ইঞ্জুরি, সেগুলোরও রিহ্যাবিলিটেশন এবং চিকিৎসার ক্ষেত্রে বিভিন্ন রকম ইঞ্জেকশন এবং যেখানে মাসেল টেয়ার, মাসেল ছিঁড়ে গেছে তার রিপেয়ার, সেগুলো একটা বিশাল ভূমিকা পালন করে। এছাড়াও যখন ফ্র্যাকচার ইত্যাদি হচ্ছে, সেগুলো সঙ্গে সঙ্গে ডিটেক্ট করা, MRI এবং CT স্ক্যান, উচ্চ পর্যায়ের সমস্ত পরীক্ষা নিরীক্ষা জিনিস দিয়ে এবং তাদের যথাযথ চিকিৎসা করলে, তাহলে রোগী অনেক তাড়াতাড়ি আবার খেলায় ফিরে আসতে পারবে। এগুলো সমস্ত গত 15-20 বছরে অনেক তফাৎ হয়ে গেছে।
1: আচ্ছা, খেলার তো চোটাঘাত থাকবে, কিন্তু এইভাবে বিভিন্ন প্রিভেনশন এবং এই রকম ভাবে ট্রিটমেন্টে সেটা রিকভারির চান্স তো অনেকটা বেশি,
0: রিকভারি অনেক বেশি এবং অনেক তাড়াতাড়ি,
1: অনেক তাড়াতাড়ি।
0: প্রফেশনাল প্লেয়ারদের ক্ষেত্রে টাইম ইজ মানি, সময়ের নেই, বাকি সবকিছু আছে, সময় নেই, সেই সময়টা তাদেরকে অনেক বাঁচানো সম্ভব।
1: মানে এই যে ধরুন ফিফা ওয়ার্ল্ড কাপ একদম শুরু থেকে প্রায় একদম ফাইনাল অবধি যে ম্যাচ গুলো হবে, তাতে এই ধরনের চিকিৎসা পদ্ধতি বা প্রিভেনশন,
0: এবং এখন সেইগুলো আরো বলি, এখন সেগুলোর জন্য এগুলো তৈরি করা হয়েছে যে ফিফা একদম স্ট্যান্ড বাই, সেখানেই তাদের এমার্জেন্সি সাপোর্ট টিম থাকবে, তারপরে পরের লেভেলে তাদের নিয়ারেস্ট রেফারেল সেন্টারের সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স নিয়ে গিয়ে তার চিকিৎসার ব্যবস্থা করবে, প্রত্যেকটা জিনিস ধাপে ধাপে সেইটা এখন করার ব্যবস্থা হয়েছে সমস্ত জায়গাতে। গত প্রায় বছর 5-6 ধরে ফিফা আর একটা জিনিস চালু করেছে, হেড ইঞ্জুরি রুল, মাথায় যদি কোনো খেলোয়াড়ের চোট লাগে, আমরা আগেই বলেছি মাথার চোট ফুটবল খেলায় সব থেকে বেশি সংখ্যায় লাগে, এটা প্রমাণিত, এবং তাতে অনেক বড় ক্ষতি হওয়ার সম্ভাবনাও থাকে। এখন ফুটবল খেলার নিয়মে ফিফা এই বদল করেছে, কোনো মাথায় যদি কোনো প্লেয়ারের চোট লাগে, রেফারি তাহলে খেলা বন্ধ করে দিতে পারবেন,

0: এবং তার মাথার সেই চোটের সম্পূর্ণ স্যাটিসফ্যাক্টরি চিকিৎসা না হলে সেই প্লেয়ারকে বাইরে বার করে দিয়ে তার বদলি একজন অন্য প্লেয়ারকে নামানোর বন্দোবস্ত তিনি করতে পারবেন। এই সমস্ত বিভিন্ন খেলার নিয়ম কানুনেরও যে অদল বদল, ফিফা সেগুলো পড়েছে খেলোয়াড়দের সুস্থতা এবং চোট আঘাতের দিকে নজর রেখে, সেগুলো একটা জরুরি বিষয়।
1: আমরা জানতে চেয়েছিলাম বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার তীর্থঙ্কর ভট্টাচার্যের কাছে এই সম্পর্কিত কিছু কথা।
2: ফিফাতে সাধারণত দু তিন রকমের প্লেয়ার পাবে। এক হচ্ছে যারা তাদের কেরিয়ারের শেষের দিকে আছে, মেসি রোনাল্ডো এই গ্রুপে পড়বে। এক হচ্ছে যারা একদম ইয়াং, মানে কিছুদিন আগে এমবাপ্পে যেরকম ছিল।
3: হ্যাঁ।
2: আর তিন নম্বর হচ্ছে যারা মাঝামাঝি কেরিয়ারের মাঝামাঝি আছে। কেমন, এবারে খুব স্বাভাবিক যারা কেরিয়ারের এন্ডে আছে, একটা ফুটবল কেরিয়ারে ইঞ্জুরি হয়নি এরকম হয় না,
3: স্বাভাবিক
2: তো। এবং এদের মধ্যে অনেকেরই রিহ্যাবিলিটেশন আছে। এবং যে যে ইয়াং, ধরো যে প্রথমবার ওয়ার্ল্ড কাপ খেলতে এসেছে 18-19 বছরের যে ছেলেটি, সে নিজের দেশে যথেষ্ট নাম করেছে ঠিকই, কিন্তু তার ইঞ্জুরি থাকার চান্স কম। এবারে ফিটনেস কিরম ভাবে রাখতে হবে যদি বলো, এটা সাধারণভাবে একটা ইন্ডিভিজুয়ালাইজ করা হয়। মানে যেদিন মেইন ম্যাচ, তার আগের দিন শুধুমাত্র একটু স্ট্রেচিং, স্ট্রেংথেনিং এবং এমন কিছু করা হয় না যাতে এরা হাঁপিয়ে যায়। এবং যাদের ইঞ্জুরি আছে বা একটু সিনিয়র প্লেয়ার যারা, তাদের দিকে ফিজিও একটু স্পেশাল মনোযোগ দেন, যেন ঠিক মতো ঠিক যেই যেই জায়গাগুলোতে এর আগে চোট আঘাত লেগেছিল সেগুলো আবার আরেকবার পরীক্ষা করা হয়, যেই যেই এক্সারসাইজ তাদের সে সময় রিহ্যাবিলিটেশনে দেওয়া হয়েছিল সেগুলো আবার রিপিট করা হয়, এবং দেখে নেওয়া হয় প্রতিটি প্লেয়ার 100% ফিট আছে কিনা
3: প্রত্যেকটি
2: ম্যাচের আগে। এটা ভয়ঙ্কর, মানে আগের ম্যাচে যে ভয়ঙ্কর ভালো খেলেছে, দেশের আবেগ সেখানে আছে, কিন্তু ফিজিও এসে দেখলো যে না, তার হাঁটুটি বাকি ছেড়ে দাও, 95% ফিট আছে, সেক্ষেত্রে তাকে দুটো জিনিস ইয়ে করতে হবে। সেই ম্যাচে নামালে ওই 95টা নেমে আরেকটা চোট পেয়ে সে পুরো বসে যেতে পারে।
3: আচ্ছা।
2: অথবা তাকে সেই ম্যাচটা রেস্ট দিয়ে তার পরের ম্যাচ যেখানে 100% হবে সেটা হতে পারে। এইবারে এটা ওয়ার্ল্ড কাপ, সুতরাং এমনও হতে পারে যে সেই ম্যাচটাই হচ্ছে মননবাচন ম্যাচ। তখন কোচের কাছে সেই খবরটি যায় এবং খুব স্বাভাবিক সেই প্লেয়ারটিকে পুরো সময়টা খেলানো হয় না। এবং প্লেয়ারটি যেই বৈশিষ্ট্য, ধরো ফ্রি কিক মারতে পারদর্শী বা সেকেন্ড ফরওয়ার্ড গোল করতে পারদর্শী, তাকে স্পেসিফিক্যালি সেই গোলটার জন্যই নামানো হয় এবং কোচেদের নির্দেশই থাকে যে যত তাড়াতাড়ি সম্ভব তাকে তার উদ্দেশ্যটা পূরণ হয়ে গেলে তাকে তুলে নাও।
3: আচ্ছা।
2: কারণ সাধারণভাবে ডিফেন্সে যেই প্লেয়ারের সামান্যতম চোট আছে তাদের ডিফেন্সে খুব একটা নেওয়া হয় না, কারণ ডিফেন্সে ট্যাকেল ছাড়া ডিফেন্স হয় না। মানে আইডিয়াল পরিবেশে তাদের কারোরই কিছু হওয়ার কথা না, মানে যার সামান্যতম চোট আছে তার লাগার কথা না, কিন্তু বহু সময় বিশেষ করে যেসব দেশ প্রথমবার খেলতে এসছে, মানে ধরো এশিয়া আফ্রিকা এসব থেকে, তারা অনেক সময় এদিকটা করে। কিন্তু যদি ইউরোপ ল্যাটিন আমেরিকা বলো, তারা কিন্তু বিখ্যাত প্লেয়ার হলো তাকে বসিয়ে দিয়ে শেষের দিকে হয়তো 15 মিনিট নামানো বা এরকম করে।
3: এই প্রসেসটা যেটা আপনি বললেন যে একদম 100% ফিটনেস এর এটাই চলতে থাকবে, কিন্তু ধরুন এরকম কোন হলো যেটা আপনি বলছিলেন, ধরুন লিওনেল মেসি, সেনি যখন মানে তার তো ধরুন একটা শুধু আবেগ বলে নয়, তার একটা রীতিমতন ভ্যালু আছে। এবার সেমিফাইনালে ধরুন সে কোন রকম ভাবে কোনো চোট ফেলো, এবার ফাইনালে যখন আসছে তার জন্য আলাদা করে কি ফিটনেস এর
2: একেবারে, তার ধরো একটা চোট পেয়েছে, সেই চোটটা পারলে পরে ঘন্টায় ঘন্টায় অ্যাসেস হয় এবং তাতে একজন বড় কন্ট্রিবিউটর প্লেয়ার টি নিজে।
3: আচ্ছা।
2: মানে তাকে যিনি কোচ তিনি সিমুলেশন করি নেন আর কি, সে কোন স্পিডে দৌড়চ্ছে, কারণ সবসময় মনে রাখতে হবে যে একটা ইঞ্জিওর্ড প্লেয়ার আবেগের বশবর্তী হয়ে কোথাও নামলো এবং সেটি তার কেরিয়ারের শেষ ম্যাচ হতে পারে।
3: আচ্ছা।
2: সুতরাং মানে এখানে আবেগের থেকে বিজ্ঞান অনেক বেশি গুরুত্ব পাবে।
3: একদমই তাই।
2: মানে হতেই পারে যে লিওনেল মেসি দুর্দান্ত খেলেছেন এবং সেমিফাইনাল থেকে তিনি ফাইনালে উঠেছেন, কিন্তু তিনি প্রথম একাদশে থাকলেন না, মানে দেশ জুড়ে সেই কোচকে প্রবল গালাগাল দেওয়া হলো, তার দেশে ঢেউ উঠে গেল, যদি হেরে যায় তা তো হয়েই গেল। কিন্তু এটা সবসময় কোচ, ফিজিও, ডাক্তার এবং প্লেয়ার, এই চারজনে যদি হ্যাঁ বলেন তবেই সেই প্লেয়ারটি খেলতে নামবে।
3: বুঝতে পেরেছি। আর সেরকমই মানে তাদের ডায়েট বা ইয়ে সেরকমভাবেই চলে?
2: দেখো ডায়েট ওয়ার্ল্ড কাপে তো ডায়েট প্রত্যেকে তার স্পেসিফিক

0: ডায়েট নিয়ে আসে।
1: একদম,
0: ধরো যে লোকটা আফ্রিকান কোন দেশ থেকে খেলতে যাচ্ছে সে যা খায়, আর যে লোকটা সাউথ কোরিয়া থেকে খেলতে যাচ্ছে সে সম্পূর্ণ আরেকটা জিনিস।
1: একদমই তাই,
0: তাই না? সুতরাং খানটা একটা বিশাল টিম যায় যারা তাদের স্পেসিফিক ডায়েট ঠিক করে দেয়।
1: আচ্ছা, বুঝতে।
0: সুতরাং এক্ষেত্রে ডায়েটটা খুব একটা সমস্যা নয়, কারণ এই যে জিনিসগুলো, এই যে টিমটা ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে তো প্রচুর প্রিলিমিনারি ম্যাচ হয়, সেই সময় করতে করতে এরা তৈরি হয়ে যায়। এবং এমন কখনো হয় না যে একদম নতুন ফিজিও, নতুন কুক, নতুন কোচ নিয়ে একটা টিম খেলতে এলো।
1: একদম।
0: সুতরাং প্রত্যেকে প্রত্যেকের এর সম্বন্ধে জানে, দুর্বলতা সম্বন্ধে জানে, এবং সে অনুযায়ী কাজ করে।
2: বিশ্বকাপের ফুটবল যুদ্ধ, প্লেয়ারদের ভালো মন্দ, তাদের ফিটনেস, তাদের চোট আঘাত, এইসব নিয়ে আমরা শুনলাম দুজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে, ডাক্তার তীর্থঙ্কর ভট্টাচার্য এবং ডাক্তার দেবাশিস চট্টোপাধ্যায়। তাদের সাক্ষাৎকার নিয়েছেন আমাদের প্রতিনিধি প্রদীপ্তা কুণ্ডু।
3: এর সঙ্গে শেষ হল আজকের সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষা। কথা হবে পরের অন্বেষায় একই সময়ে ও একই প্রচার তরঙ্গে। সম্পাদনা মনোজ কর, প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস, পরিবেশনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিজ্ঞান বিভাগ।

দুই বাংলার সমস্ত শ্রোতাবন্ধুকে স্বাগত জানাই। আজ সন্ধ্যায় আপনাদের সঙ্গে আমি আছি সিদ্ধার্থ। আমাদের এই আজ সন্ধ্যায় অনুষ্ঠানে আমরা কথা বলে থাকি পৃথিবীর নানান রকম বিষয় নিয়ে। আমরা আড্ডা মারি, নানান রকম কথা বলি, কিন্তু সেই প্রেক্ষিত ধরেই আজকে যখন এই অনুষ্ঠানের বিষয় খুঁজতে গেছিলাম, তখন হঠাৎ খেয়াল হলো আজকে তো সারা বিশ্ব, আজকে বলে না মানে এখন সারা বিশ্ব কিন্তু আক্রান্ত এক কাঁপাকাঁপি জ্বরে। সে জ্বর হল ফুটবল বিশ্বকাপ। সেই বিশ্বকাপ নিয়ে, বিশ্বকাপের নানা কথা নিয়ে সাজানো আজকের এই আজ সন্ধ্যায়। আর আমাদের এই অনুষ্ঠানে বা আমাদের এই আড্ডায় আমরা কথা বলবো, আড্ডা মারবো, অথচ গান থাকবে না, সেরকম তো হতে পারে না, তাই না? তাই আজকের এই অনুষ্ঠান বরঞ্চ আমরা শুরু করব একদম আমাদের এই থিমের সঙ্গে, ডেডিকেটেড একটা গান দিয়ে। কী গান সেটা বরঞ্চ শুনে নেওয়া যাক।

কথা বলছি তখন একটা অদ্ভুত জিনিস আমি নোটিস করলাম, সেই জিনিসটাও একটু আমি আমার শ্রোতা বন্ধুদের জানিয়ে দিতে চাই। সেটা হচ্ছে যে এই জাতীয় যত খেলাধুলা আছে, মানে এরকম বড় বড় স্পোর্টস ইভেন্ট, হ্যাঁ মানে সেটা শুধু যে ফুটবল বিশ্বকাপ তা তো নয়, মানে ফুটবল বিশ্বকাপ, ক্রিকেট বিশ্বকাপ, অলিম্পিক, মানে যত মানে বড় বড় স্পোর্টস ইভেন্ট আছে, এই সমস্ত স্পোর্টস ইভেন্টের ক্ষেত্রে খেলার বা খেলোয়াড়ের ফলাফল ছাড়াও কিন্তু আর একটা আউটকাম থাকে, সে আউটকামটা হচ্ছে বিশ্ব রেকর্ড। তো ন্যাচারালি এই ফুটবল খেলার ক্ষেত্রেও বিশ্ব রেকর্ড রয়েছে, মানে ফুটবল বিশ্বকাপে সবথেকে বেশি গোলকে করেছেন, সবথেকে বেশি গোলকে সেভ করেছেন, সবথেকে বেশি পেনাল্টিকে দিয়েছেন, এরকম তো খেলোয়াড়দের নানা রকম রেকর্ড আছে। কিন্তু আমি যদি প্রশ্ন করি বা আমি যদি বলি এই ফুটবলের যারা রেফারি হন, যারা এই খেলা পরিচালনা করেন, তাদেরও নিজস্ব বেশ কিছু রেকর্ড আছে, তাহলে কি বলবেন? এইটা নিশ্চয়ই জানা ছিল না? বেশ, এটাই বরঞ্চ আমি একটু খোলসা করে বলি কার কীরকম কী রেকর্ড আছে।

প্রথমেই যে নামটি বলবো সেই নাম হলো রভিশম বা রভশান ইরমাতভ। আরেকবার বলছি, রভশান ইরমাতভ। এই ভদ্রলোক উজবেকিস্তানের। ইনার যে রেকর্ডটি আছে সেটা হলো তিনি 2010 থেকে 2018 সালের মধ্যে তিনটি বিশ্বকাপে সর্বোচ্চ 11টি ম্যাচ পরিচালনা করেন, যেটা সবচেয়ে বেশি কোনো একজন রেফারির। সবথেকে বেশি বিশ্বকাপে পরিচালনা করা ম্যাচের সংখ্যা হলো 11, এবং সেই রেফারি হলেন উজবেকিস্তানের রভশান ইরমাতভ। এবং এই 11টি ম্যাচ পরিচালনা করে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নাম তুলে নিয়েছেন। এরপরে যার কথা বলবো তিনি হলেন আন্তোনিও মাতেও লহুজ। ইনি স্পেনের মানুষ। বিশ্বকাপের একটি ম্যাচে সবচেয়ে বেশি কার্ড দেখানোর রেকর্ড রয়েছে তাঁর। 2022 সালে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডসের লড়াইয়ে কোয়ার্টার ফাইনাল ম্যাচে, যাকে অনেক ক্ষেত্রে মিডিয়াও নাম দিয়েছিল যে ব্যাটল অফ লুসাইল, সেই ম্যাচে টোটাল তিনি 18টি হলুদ কার্ড দেখিয়েছিলেন। ক্যান ইউ বিলিভ দ্যাট, 18টি হলুদ কার্ড! আর হলুদ কার্ডের কথা যখন বললাম তখন বলতেই হয় লাল কার্ডের কথাও। হ্যাঁ, অবশ্যই পৃথিবীতে এরকম রেফারিও আছেন যিনি সবথেকে বেশি লাল কার্ড দেখিয়েছেন। তার নাম আর্তুরো ব্রিজিও কার্টার। তিনি মেক্সিকোর মানুষ। বিশ্বকাপের ইতিহাসে তিনি সবচেয়ে বেশি লাল কার্ড দেখে রেকর্ড করেছেন। 1994 এবং 1998 সালে দুটি বিশ্বকাপ মিলিয়ে তিনি মোট 7 জন খেলোয়াড়কে লাল কার্ড দেখে মাঠ থেকে বের করে দেন। বলুন, এই রেকর্ড অনন্য কিনা? এবারে এতক্ষণ যে কার্ডের হিসাবটা দিলাম, সেই কার্ডের হিসাবটা কিন্তু আমি দিলাম যে একটা টোটাল বিশ্বকাপ ম্যাচে বা দুটো বিশ্বকাপে টোটাল যতগুলো খেলা হয়েছে সেই খেলার ক্ষেত্রে তিনি কত রেড কার্ড দেখিয়েছেন বা কত হলুড কার্ড দেখিয়েছেন। কিন্তু এবারে যদি বলি একটা ম্যাচে, সিঙ্গল ম্যাচ, টোটাল যে 90 মিনিটের খেলা হয় সেই 90 মিনিটের ক্ষেত্রেও কিন্তু এক রেফারির রেকর্ড আছে সবচেয়ে বেশি লাল এবং হলুদ কার্ড দেখানোর। তিনি কে জানেন? তিনি হচ্ছেন রাশিয়ার ভ্যালেন্টাইন ইভানভ। তিনি বিশ্বকাপের 90 মিনিটের একটি খেলায় সবচেয়ে বেশি লাল ও হলুদ কার্ডের রেকর্ড করেছেন। 2006 সালে বিশ্বকাপে পর্তুগাল বনাম নেদারল্যান্ডসের বিখ্যাত, মানে সেই ম্যাচকেও মিডিয়া নাম দিয়েছিল ব্যাটল অফ নুরেমবার্গ। তো যাই হোক, সেই ম্যাচে তিনি টোটাল 4টি লাল কার্ড এবং 16টি হলুদ কার্ড প্রদর্শন করেছিলেন। ভাবা যায়!

রেফারিদের ক্ষেত্রে কিন্তু শুধু যে পুরুষ রেফারিদের কথা বললেই হয়ে যাবে তা কিন্তু নয়, আমাদের কিন্তু এক্ষেত্রে মহিলা রেফারিদের কথাও বলতে হবে। মহিলা রেফারিদের মধ্যে সবার প্রথমেই যার কথা বলতে হয় তিনি স্টেফানি ফ্যাপার্ড। স্টেফানি ফ্যাপার্ড এমন একটা কাজ করেছিলেন যা সবাইকে স্তম্ভিত করে দিয়েছিল। কি সেই কাজ বলবো, কিন্তু বলার আগে ফুটবল নিয়ে আড্ডা হচ্ছে, ফুটবল নিয়ে কথা হচ্ছে, আর ফুটবলের গান থাকবে না তা কি করে হয়? তাই আবারও নিয়ে নেবো একটা ছোট্ট মিউজিক্যাল ব্রেক, ফিরে আসছি গানের ওই পারে।

ফিরে এলাম আমাদের আলোচনায়। আমরা কথা বলছিলাম রেফারিদের বিশ্ব রেকর্ড নিয়ে, তো পুরুষদের কথা বললাম, এবার মহিলা রেফারিদের কথা বলতে গিয়ে প্রথমে বলছিলাম স্টেফানি ফ্যাপার্টের কথা। স্টেফানি ফ্যাপার্ট কি করেছেন? স্টেফানি ফ্যাপার্ট হচ্ছেন বিশ্বের প্রথম মহিলা যিনি বিশ্বকাপে প্রথম মহিলা এবং প্রধান রেফারি। তিনি 2022 বিশ্বকাপে জার্মানির বনাম কোস্টারিকা ম্যাচ পরিচালনা করে ইতিহাস গড়েন। এছাড়াও তিনি পুরুষদের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এবং ফরাসি লিগ ওয়ান এ ম্যাচ পরিচালনকারী প্রথম নারী। এরপরে বলবো দুজনের কথা, নেইজ ব্যাক এবং কেরেন দিয়াজ মেটিনা। এদের রেকর্ডটা কি? 2022 সালের পয়লা ডিসেম্বর স্টেফানি ফ্যাপার্টের সহকারী অ্যাসিস্ট্যান্ট, মানে সহকারী হিসেবে বা অ্যাসিস্ট্যান্ট রেফারি হিসেবে তারা লাইনে দাঁড়িয়েছিলেন। বিশ্বকাপের 92 বছরের ইতিহাসে সেটি ছিল প্রথম সম্পূর্ণ মহিলাদের রেফারির একটি ইউনিট যেটা ফিল্ডে খেলা পরিচালনা করল। এরপরে বলবো সালিমা মুকানসাঙ্গার কথা, তার বাড়ি রুয়ান্ডা, আফ্রিকা। আফ্রিকার প্রথম নারী যিনি বিশ্বকাপের রেফারি হিসেবে কাজ করেছেন, কাতার বিশ্বকাপে ম্যাচ অফিসিয়াল হিসেবে দায়িত্ব পালন করা আফ্রিকার প্রথম নারী ছিলেন তিনি। এর আগে পুরুষদের আফ্রিকান কাপ অফ নেশনস, যেটাকে সংক্ষেপে অ্যাফকন বলা হয়, সেই অ্যাফকন পরিচালনা করেও তিনি রেকর্ড করেছেন। আর একদম শেষে যার কথা বলবো, তিনি থাকেন আমাদের কাছে কাছে, মানে খুব কাছে না, মানে পাশের দেশে জাপানে। তিনি হলেন ইয়োশিমি ইয়ামাশিতা, এশিয়ার প্রথম নারী যিনি বিশ্বকাপের রেফারি হয়েছিলেন। কাতার বিশ্বকাপে ফিফা প্যানেলে ডাক পাওয়া এশিয়ার প্রথম নারী রেফারি ছিলেন তিনি। এর আগে তিনি পুরুষদের এফসি চ্যাম্পিয়ন্স লিগেও প্রথম নারী হিসেবে ম্যাচ পরিচালনা করেন। ম্যাচের মতো যখন এই অনুষ্ঠান আমি পরিচালনা করছি, তখন এই অনুষ্ঠানের রেফারি হয়ে আমি কিন্তু মাঝে মাঝেই ভরে দেব গান। তাই কথা তো হলো, কথার পর এবার আবার একটু গানে গেলে কেমন হয়? আমি ছোট্ট একটা মিউজিক্যাল ব্রেক নিচ্ছি, আপনারা কিন্তু কোথাও যাবেন না, আপনারা বরঞ্চ শুনতে থাকুন এই গানটা।

বিশ্বকাপ নিয়ে কথা বলতে বলতে এবারে চলে আসি আমাদের স্পেশাল সেগমেন্ট ফুটবল ফুটেজে। ফুটবল ফুটেজে এসেই একটু চোখ রাখবো ফেসবুকে। ফেসবুকে সবাই কি বলছেন, যারা খেলা দেখছেন তারা কেমন দেখছেন, যারা খেলা দেখলেন কীরকম দেখলেন বা কী দেখতে চলেছেন, কি বলছেন আমাদের শ্রোতা বন্ধুরা, চলুন একবার দেখে নেওয়া যাক। প্রথম যে কমেন্টটি পড়ব সেই কমেন্টটি করেছেন দেবাঞ্জন দাশগুপ্ত।

তিনি বলছেন যে এই বিশ্বকাপ শুরু হয়েছিল বিতর্কের আবহে, তবু বরাবরের মতো ফুটবল আবারও গল্পের মোড় ঘুরিয়ে দিয়েছে। এখনো পর্যন্ত কি দুর্দান্ত এক টুর্নামেন্টই না উপহার পেয়েছি আমরা। একটা সময় ছিল যখন এশিয়া ও আফ্রিকার অনেক দেশ ফুটবলের পরাশক্তিদের বিরুদ্ধে ড্র করাকেই জয় বলে উদযাপন করত, আজ তারা জয়ের জন্যই মাঠে নামছে। চার বছর আগে বিশ্বকে নিজেদের সামর্থ্যের পরিচয় দেওয়া মরক্কো এবারও শুরু করেছে এক দারুণ বার্তা দিয়ে। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিরুদ্ধে সাইবারির বজ্রগতির গোল যেন মনে করিয়ে দিল তারা কতটা এগিয়ে এসেছে। একই বার্তা পৌঁছে দিয়েছেন মিশরের ইমাম আসুর তার অসাধারণ গোলে। আর আছেন 40 বছর বয়সী ভোজিনহা, যিনি মাত্র 5 লাখ জনসংখ্যার একটি দেশকে প্রথমবারের মতো বিশ্বমঞ্চে প্রতিনিধিত্ব করতে এসে স্পেনকে বারবার হতাশ করেছেন তার বীরত্বপূর্ণ সেভে। অন্যদিকে জাপান ও দক্ষিণ কোরিয়া তাদের কৌশলগত পরিপক্কতা, তীব্রতা এবং আত্মবিশ্বাসের দারুণ প্রদর্শন করে চলেছে। দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচটি ইতিমধ্যেই টুর্নামেন্টের অন্যতম সেরা লড়াই হিসেবে জায়গা করে নিয়েছে। ফারাকটা ধীরে ধীরে কমে আসছে, আন্ডার ডগরা আর শুধু অংশ নিতে আসেনি, তারা এসেছে ইতিহাস করতে, এসেছে জয় ছিনিয়ে নিতে। এর পরের কমেন্ট পূর্ব সে কমেন্ট করেছেন অনিক দেব। অনিক বলছেন, মরক্কোর মিডফিল্ডার আয়ুব বোয়াদি এবং অস্ট্রেলিয়ার গোলকিপার প্যাট্রিক বিচ প্রথম ম্যাচেই টপ নচ পারফরমেন্স উপহার দিয়েছেন এই দুই ইয়াংস্টার। অনেকেই দেখি নিজের প্রিয় দলের প্লেয়ারদের ডিফেন্ড করার জন্য বলেন, প্রথম বিশ্বকাপ তো তাই ভালো খেলতে পারেনি ইত্যাদি ইত্যাদি। বোয়াদ্দি বা প্যাট্রিকরা চাইলেও তো এরকম অজুহাতে দিতেই পারতেন, কিন্তু তাদের লড়াই মুগ্ধ করেছে গোটা বিশ্বের ফুটবল প্রেমীদের। বোয়াদ্দি তার জীবনে চতুর্থ আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেছিলেন ব্রাজিলের বিপক্ষে। অপরদিকে দুজন অভিজ্ঞ অজি কিপারকে বসিয়ে রেখে প্যাট্রিককে নামানো হয়েছিল। দুজনই তরুণ, দুজনই অনভিজ্ঞ, কিন্তু দুজনই তুরন্ত খেললেন। বোয়াদ্দি মাঝমাঠটা পুরো নিয়ন্ত্রণ করে গেলেন। এমনিতেই ব্রাজিলের প্লেমেকারের অভাব ছিল, তার উপর বল নিজের কন্ট্রোলে রেখে ব্রাজিলের মাঝমাঠ পুরো অচল করে দিয়েছিলেন। আর অপরদিকে প্যাট্রিক বিচের হাতেই আটকে গেছে তুর্কি। আটটা সেভ করেছেন গোটা ম্যাচে, বক্সের ভেতর থেকে 3টে অন টার্গেট শট নিয়েছিলেন তুর্কি, 3টেই সেভ। 2টো ফ্রি কিক বাঁচিয়ে দিয়েছেন এবং ছাপিয়ে পড়ে আটকেছেন প্রতিটি অ্যাটাক। স্কোরে দেখলাম 9.1 রেটিং দেওয়া হয়েছে, প্লাস প্লেয়ার অব দ্য ম্যাচ। বোয়াদ্দি বা প্যাট্রিকদের জন্যই রাত জাগা সার্থক হয়। বিশ্বকাপ এরকম আরও অনেক ইয়াং ট্যালেন্ট উপহার দিক, এই কামনাই করি। আর আমাদের এই অনুষ্ঠান সার্থক হয় যখন আপনারা এইভাবে পার্টিসিপেট করেন। আপনারাও কিন্তু নিজেদের মতামত জানাতে ভুলবেন না। আর আমি বলছি না গানের কথা, চলে যাচ্ছি আবার একটা ছোট্ট গানের বিরতিতে, ফিরে আসছি গানের ওপারে।

যত বড় বড় স্পোর্টস ইভেন্ট হয়, যেটা একটু আগে বলছিলাম, মানে ফুটবল বিশ্বকাপ, ক্রিকেট বিশ্বকাপ, অলিম্পিক, মানে এরকম যত বড় বড় স্পোর্টস ইভেন্ট হয়, এই স্পোর্টস ইভেন্টগুলোর মধ্যে একটা জিনিস কিন্তু খুব কমন থাকে। না, মানে আমি বলছি না যে খেলা হয়, এটা খুবই কমন ব্যাপার, সেইটার কথা বলছি না। এছাড়াও কতগুলো জিনিস কমন থাকে, তার মধ্যে একটা খুব স্বাভাবিক সাধারণ জিনিস, যেটা আমরা দেখে থাকি কিন্তু এখন বলতে পারবো না, যা বা দেখে থাকি এখন চট করে মনে করতে পারবো না, সেই জিনিসটা হলো ম্যাসকট। এই সমস্ত ইভেন্টগুলোর ক্ষেত্রে প্রায় সিগনেচার টিউনের কাজ করে এই ম্যাসকট। এই ম্যাসকট হলো এমন একটি কাল্পনিক চরিত্র বা বলা ভালো প্রতীক, যা বিশ্বকাপের হোস্ট বা আয়োজক দেশের সংস্কৃতি, ঐতিহ্য এবং ফুটবল বা যে খেলা হচ্ছে সেই খেলার আনন্দকে বিশ্ব মঞ্চে তুলে ধরে। এটা মূলত টুর্নামেন্টের প্রচার, বিপণন এরকম প্রভৃতি ক্ষেত্রে এই ম্যাসকটের ব্যবহার করা হয়। ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথম অফিসিয়াল ম্যাসকটের আগমন ঘটে 1966 সালের ইংল্যান্ড বিশ্বকাপে। ম্যাসকটের নাম ছিল উইলি। উইলি ছিল একটি সিংহ যার গায়ে ছিল ব্রিটিশ যুক্তরাজ্যের পতাকার নকশা করা একটি জার্সি। উইলির ব্যাপক জনপ্রিয়তার পর থেকে ম্যাসকট বিশ্বকাপের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। এক্ষেত্রে বলি, এই ম্যাসকট কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বিবর্তিত হয়েছে, ম্যাসকটের নকশায় বৈচিত্র্য এসেছে, তবে সে সমস্ত দেখে আমার অন্তত মনে হয় যে এদের মূলত তিনটি ভাগে ভাগ করা যায়। যেমন প্রাণীভিত্তিক ম্যাসকট, ইংল্যান্ডের সিংহ উইলি ছাড়াও 1998 সালে ফ্রান্সের ম্যাসকট ছিল ফুটিক্স নামের একটি মোরগ, এবং 2010 সালে দক্ষিণ আফ্রিকার ম্যাসকট ছিল জেকুমি নামের একটি চিতাবাঘ। এছাড়া মানুষ বা শিশু চরিত্ররাও আছেন, যেমন 1970 সালে মেক্সিকো বিশ্বকাপের ম্যাসকট হুনিয়াতো, এবং 1974 সালের পশ্চিম জার্মানির টিপ অ্যান্ড ট্যাপ ছিল মূলত ফুটবল কিট পরা ছোট্ট শিশুদের চরিত্র। এছাড়া থাকে কাল্পনিক বা বিমূর্ত চরিত্র। 2002 সালে কোরিয়া জাপান বিশ্বকাপে অ্যানিমেশন প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয় তিনটি ভিন গ্রহের চরিত্র, অ্যাটম, ক্যাজ আর নিক। 2022

আর কোন একটি ফুটবল বিশ্বকাপে আত্মপ্রকাশ করেছে একসঙ্গে তিন তিনটি ম্যাসকট? আসলে চলতি ফুটবল বিশ্বকাপ আয়োজন করেছে একযোগে তিনটি দেশ, মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং ক্যানাডা। তাই এই তিনটে দেশের পরিচয়ক হিসেবে তিনটি ম্যাসকটের ব্যবহার করা হয়েছে। যেমন প্রথমেই বলতে হয় ক্লাচের কথা। এই ক্লাচ হলো আমেরিকার প্রতিনিধি, একটি বল্ড ইগল। এর মাথাটি সাদা পালকে ঢাকা, ঠোঁট হলুদ এবং শরীরটি মানুষের মতো কার্টুন আকৃতির। সে আমেরিকার জাতীয় দলের, একদম জাতীয় দল যেরকম নীল রঙের জার্সি পরে থাকে ঠিক সেই রকম একটি নীল রঙের জার্সি সে পরে আছে। আর চরিত্র অনুযায়ী ক্লাচ কিন্তু একজন দুর্ধর্ষ দক্ষ মিডফিল্ডার। আসলে চাপের মুখে দুর্দান্ত পারফর্ম করতে পারাকেই বলা হয়, খেলার ভাষায় বলা হয় ক্লাচ। সেই কারণেই এহেন নামকরণ। এরপরে বলতে হয় ক্যানাডার কথা। ক্যানাডার আছে মেপেল। এই মেপেল ক্যানাডার প্রতিনিধি প্রজাতিতে সেই একটি কার্টুন আকৃতির ক্যানাডিয়ান মুজ। মুজ হলো এক ধরনের বড় হরিণ। দেখা যাচ্ছে যে এর পুরো শরীর এবং পরনের জার্সি লাল রঙের এবং কানাডার জাতীয় প্রতীক মেপেল লিফ বা মেপেল পাতা থেকে এই পুরো পোশাক তার অনুপ্রাণিত। সে কিন্তু একজন দুর্দান্ত গোলকিপার। আর সবশেষে আছে জায়ু, মেক্সিকোর প্রতিনিধি। জায়ু হলো মেক্সিকোর ঘন জঙ্গল থেকে আসা একটি জাগুয়ার। যে জাগুয়ার এই মেক্সিকোর বিভিন্ন কালচারে দেখা গেছে যে মেক্সিকোর সততা, আদর্শ, তাদের নানা রকম নিভৃতে থেকে যাওয়া কিছু কালচার, এই সমস্ত কিছুকে রিপ্রেজেন্ট করে এই জাগুয়ার। তাই এই জায়ুর সাথে কিন্তু জড়িয়ে আছে মেক্সিকোর সমস্ত ইমোশন। আর চরিত্র অনুযায়ী যদি বলতে হয় তাহলে বলতেই হয় যে সে কিন্তু একজন ক্ষিপ্রগতির স্ট্রাইকার এবং কখনো কখনো ফরওয়ার্ড। এই ছিল ম্যাসকটের খুব সংক্ষিপ্ত ইতিহাস। আসলে চাইলে এই নিয়ে একটা বড় অনুষ্ঠান করতে হয়, নাহলে এই সংক্ষিপ্ত পরিসরে এই বৃহৎ আকার ইতিহাসকে ধরতে পারা একটু ডিফিকাল্ট। তাও চেষ্টা করলাম যতটা পারা যায়। যাই হোক, আজকের মতো কিন্তু আজ সন্ধ্যায় এখানেই শেষ করব। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি সিদ্ধার্থ। আপনাদের থেকে এখনকার মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি, কিন্তু বিদায় নিতে নিতে যে গানটা রেখে যাব সেই গানটা কাইন্ড অফ আমাদের বাঙালিদের জীবনে, বাঙালি ফুটবল জীবনে একদম অ্যান্থেমের কাজ করে। কোন গানটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন? আরে মান্নাদের কণ্ঠে সব খেলার সেরা।

ছেড়ে পালিয়েছে ইংরেজ, নখ দাঁত ভাঙা এক মৃত্যু সিংহ সেজে নেই তার জারি জুড়ি নেই তেজ, তবু মানতে তো বাধা নেই।

আজ সন্ধ্যায় অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। উপস্থাপনায় ছিলেন সিদ্ধার্থ মজুমদার। এখন শুনবেন অনুষ্ঠান ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় বিতান দে।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ ১৬ জুন অর্থাৎ দোসরা আষাঢ়। আজ মৈত্রী ক্রীড়াঙ্গনে আপনাদের সঙ্গে আমি রয়েছি, বিতান খেলার দুনিয়ার নানান খবর নিয়ে রয়েছি আপনাদের সঙ্গে। আর শ্রোতা বন্ধুরা, আপনারা অবশ্যই জানেন চলছে ফুটবল বিশ্বকাপ, তাই অবশ্যই থাকবে ফুটবল নিয়ে বিশেষ পর্যালোচনা। এখন কিছুক্ষণ আলাপ আলোচনা আড্ডায় থাকবো আপনাদের সঙ্গে। প্রথমেই চলে আসবো খেলার দুনিয়ার শিরোনাম অর্থাৎ এক নজরে। বিশ্বকাপে একেবারে চমক কেপ ভার্দের, স্পেনের তিকিতাকাকে থামিয়ে দিয়ে নজিরবিহীন ড্র তাদের। মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপে আজ মুখোমুখি নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা, এবং অন্যদিকে ইংল্যান্ড ও আয়ারল্যান্ড মুখোমুখি। ভারতীয় মহিলা হকি দল মঙ্গলবার নিউজিল্যান্ডের অকল্যান্ডে নর্থ হারবার ন্যাশনাল হকি সেন্টারে আয়োজিত FIH মহিলা নেশনস কাপ 2026 পুল এর দ্বিতীয় ম্যাচে জাপানকে 2-1 গোলে পরাজিত করে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করল। টানা দুই ম্যাচ জিতে ভারত এখন পুলের শীর্ষে রয়েছে। শ্রোতা বন্ধুরা, চলে আসব বিস্তারিত খেলার খবর অর্থাৎ আতশ কাচের তলায়।
1: আতশ কাচের তলায়।
0: আর ফুটবল বিশ্বকাপ মানে বিশ্বকাপের মহাযুদ্ধ,
1: ফুটবলের মহাযজ্ঞ।
0: ফুটবলের মহাযজ্ঞে একেবারে অঘটন, ভোজিনহার হাতেই বন্দী হয়ে গেল স্পেন। অভিষেকের বিশ্বকাপে একেবারে চমকে দিল কেপ ভার্দে, তারা খেতাবের অন্যতম দাবিদার হয়ে ওঠা ইউরোপ সেরা স্পেনকে আটকে দিল। আফ্রিকার দ্বীপরাষ্ট্রের কাছে একেবারে গোলশূন্য ড্র হল যে খেলায় তার পিছনে রয়েছেন 40 বছর বয়সী এক যোদ্ধা। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, আপনারা যার কথা ভাবছেন, সেই কেপ ভার্দের গোলরক্ষক জোসিমার জোসে ইভারা দিয়াস অর্থাৎ ভোজিনহা। স্পেনের কোচ লুইস দা লা ফুয়েন্তে ভেবেছিলেন হয়তো প্রথমবার বিশ্বকাপের মূল পর্বে যোগ্যতা অর্জন করা কেপ ভার্দেকে খুব সহজেই তারা আক্রমণের ঝড়ে উড়িয়ে দিয়ে যাত্রা শুরু করবেন।

0: এই দলকে সাজিয়েছিলেন 4-1-2-3 এই ছকে। ভেবেছিলেন হয়তো এই ম্যাচ জেতার জন্য লামিন ইয়ামাল বা নিকোর উইলিয়ামসের মতন ফুটবলারদের কোনো প্রয়োজন নেই, কিন্তু স্পেনের কোচ ভুলে গিয়েছিলেন হয়তো বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ঘরের মাঠে 5টি ম্যাচে ভজিনহারা শুধু জেতে নিনি, তারা একটিও গোল খাননি, অর্থাৎ অপ্রতিরোধ্য ছিলেন তারা ঘরের ম্যাচে। ফিফা ক্রমতালিকায় 3 নম্বরে থাকা স্পেনের বিরুদ্ধে 4-2-3-1 এই ছকে দল সাজিয়েছিলেন 64তম কেপভারদের কোচ পেদ্রো ব্রিটো। 37 মিনিটে পেদ্রি শট যখন প্রচণ্ড জোরে পাখির মতো উড়ে যায়, তখন ভজিনা ফিস্ট করে সেই শটকে বাঁচান। অন্যদিকে মিকেল ওয়ারসাবালের হেডও তিনি একই রকমভাবে বাঁচান। এরপর ভজিনহার কাঁটা ছড়িয়ে যায় স্পেনের সামনে, যাতে একের পর এক স্পেন তারা গোলের সুযোগ পেয়েও একটি সুযোগও কাজে লাগাতে পারে না। প্রথমার্ধের খেলা গোলশূন্যভাবে শেষ হলেও তারা ভেবেছিল যে হয়তো দ্বিতীয়ার্ধে খেলার ছবি বদলে দেবে, কিন্তু ফেরান তোরেসদের সেই সুযোগও কার্যত ব্যর্থ হল। ভজিনহার নেতৃত্বে অসাধারণ লড়াই করলেন কেপভারদের ফুটবলাররা, অসংখ্য নিশ্চিত গোলকে বাঁচালেন তিনি, এবং লড়াই বলতে গেলে পর্তুগালের দ্বিতীয় ডিভিশনের ক্লাব সাভেসে খেলা ভজিনহার রক্তে, কারণ তার বাবা ছিলেন সেনাবাহিনীতে, কর্মসূত্রে মা থাকতেন বাইরে, দাদু এবং ঠাকুমাই তাকে বড় করেছিলেন। জয়ের লক্ষ্যে 71 মিনিটে গাভির জায়গায় পুরো ফিট না হওয়া ইয়ামালকে নামাতে বাধ্য হন ফুয়েন্তে। এমনকি 87 মিনিটে রদ্রিকে তুলে নিকোকেও নামানো হয়, কিন্তু কেভারদের রক্ষণ ভেঙে গোল করতে পারে না কোনো স্পেনীয় তারকারা। অথচ 62% বলের দখল ছিল স্পেনের অনুকূলে, বিপক্ষের গোল লক্ষ্য করে 27টি শটও মেরেছিলেন ইউরোপ সেরারা, যার মধ্যে লক্ষ্যে ছিল 7টি শট, কিন্তু তা সত্ত্বেও গোল হলো না। অভিষেকের বিশ্বকাপে তাই প্রথম ম্যাচে স্পেনের সঙ্গে ড্রয়ের মধ্যে দিয়ে চমকপ্রদ 5 লক্ষেরও কম জনসংখ্যার দ্বীপরাষ্ট্র কেপভারদের দল গঠনের কাহিনী একেবারে চমক লাগিয়ে দিল সারা পৃথিবীকে। আর কি বললেন ভজিনা কালকের এই ম্যাচের পর, আসুন শুনে নি।
1: Represent my country. We do this with passion, with love, because we are from small country with little bit condition, and our qualification was very difficult also in the group with Cameroon, Libya and Cameroon, but we know if we work and if we follow the plan of the coach, we had a great chance to qualify. Today the dream come true. We compete against Spain, and it's one of the best national team in the world, and we are very, very happy, very proud of all of the player, all the people from Cape Verde.

কেবল কেপ ভার্দে নয়, তার সাথে সাথে আরও একাধিক অঘটন ঘটল। তবে অঘটন কতটা বলা যায় সেই নিয়ে যদিও প্রশ্ন থাকবে, কারণ কোনোভাবেই তাদেরকে দুর্বল ভাবার কারণ নেই। অর্থাৎ শ্রোতা বন্ধুরা ঠিকই বুঝতে পারছেন, আমরা বলছি বেলজিয়াম এবং ইজিপ্টের ম্যাচ, অর্থাৎ মিশর এবং বেলজিয়ামের মধ্যে যেন কোনো ক্রমে হার বাঁচালো বেলজিয়াম। জন্মদিনে গোল না পেলেও মিশরকে এক পয়েন্ট উপহার দিলেন মোহাম্মদ সালাহ। গোল করলেন না হয়তো, কিন্তু গোলের পাসটি বাড়ালেন। ম্যাচের 20 মিনিটে সালার বাড়ানো বলে বক্সের বাইরে থেকে প্রথম পোস্ট লক্ষ্য করে শট করলেন ইমাম আসুর। তারকা গোলকিপার থিবো কুর্তোয়া বলের নাঙালি পেলেন না, একেবারে ঝাঁপানোর আগেই বল জড়িয়ে গেল জালে। মিশরের রক্ষণভাগে এই দিন ম্যাচের 60 মিনিট পর্যন্ত বেলজিয়ামকে একেবারে ফাঁকা জায়গা দেয়নি, কিন্তু রোমেলু লুকাকু মাঠে নামতেই ম্যাচের পরিস্থিতি কিছুটা বদলে গেল। একেবারে প্রথম টাচেই গোল করতে ফেলছিলেন এই বেলজিয়ামের তারকা স্ট্রাইকার। তবে মিশরের মোহাম্মদ হানির পায়ে বল লেগে শেষ পর্যন্ত আত্মঘাতী গোল হলো। বেলজিয়ামের এই ফলাফলের পর ম্যাচ শেষ হলো 1-1। অন্যদিকে 15 ফুটবল উৎসব নামে একটি টুর্নামেন্ট আয়োজন করতে চলেছে ফিফা। এই টুর্নামেন্টটা হবে আমেরিকাতেই সেপ্টেম্বর মাসে। ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো যা চাইছেন যে এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ খেলুক ইসরায়েল এবং প্যালেস্টাইন। অভিনব ভাবনা হলেও আদৌ তা বাস্তবে হবে কিনা

0: সেই নিয়ে রয়েছে ঘোর সংশয়। তবে ইনফান্তিনো জানিয়েছেন যে সুন্দর একটি অনূর্ধ্ব ১৫ টুর্নামেন্ট আসছে, যেখানে ২১১টি দেশকে অংশ নিতে তারা অনুরোধ করবেন এবং চাইবেন বিশ্বের সব দেশের কম বয়সী ফুটবলাররা সেখানে খেলুক। ভ্যাঙ্কুভারে গত এপ্রিলে ফিফা কংগ্রেসে হাজির ছিলেন প্যালেস্তাইন এবং ইসরায়েলের ফুটবল সংস্থার প্রেসিডেন্ট, এবং সেই অনুষ্ঠানেই মঞ্চে একসঙ্গে দুই প্রেসিডেন্টকে ডেকেছিলেন ইনফান্তিনো। শ্রোতা বন্ধুরা, খেলার দুনিয়ার অন্যান্য খবরে তো আসবই, তবে এই মুহূর্তে শুনে নেব ফুটবল বিশ্বকাপ কেন্দ্রিক একটি বেতার প্রতিবেদন। ৪৮ দলের ফুটবল বিশ্বকাপে শুরু হয়ে গেছে উন্মাদনা। তুলনামূলক নতুন দলেরা যেমন দাপট দেখাচ্ছে, তেমনই বহুবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি নিজেদের প্রথম ম্যাচে ৭-১ গোলে জয় পেয়ে ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালের স্মৃতি ফিরিয়ে এনেছে। ব্রাজিলের শুরুটা ভালো না হলেও তারা কিন্তু ফেভারিট। অন্যদিকে মেসি, রোনাল্ডো, নেইমারদের শেষ বিশ্বকাপে ঝলক দেখতে মুখে ফুটবল বিশ্ব। এখন শুনে নেব এই বিশ্বকাপের উন্মাদনা নিয়ে কি বলছেন প্রাক্তন ফুটবলাররা। প্রাক্তন ফুটবলার শুভ কুমার জানাচ্ছেন,
1: বিশ্বকাপ মানে একটা বড় ব্যাপার, বড় মঞ্চ, ঠিক আছে, এখানে সবাই সবাইকে মেরে ধরতে চায়, ঠিক আছে। এইবার তথাকথিত আমরা যাদেরকে বড় টিম বলি, তারা তাদের মধ্যে ধরো শুধু বলতে গেলে ব্রাজিল আর জার্মানি এখনো পর্যন্ত মাঠে নেমেছে, বাকি এখনো টিম পর্যন্ত মাঠে নামেনি। বা বিশ্বকাপে কোনো টিমকে তুমি এমন ছোট করে ধরতে পারো না, ঠিক আছে। যারা খেলছে এবার প্রথম, আজকে ধরো জার্মানি ক্রুশের ৭ গোল দিয়েছে, তারা প্রথমবার ওয়ার্ল্ড কাপ খেলছে, ঠিক আছে। কিন্তু এবার যেটা বড় ব্যাপার, মেন ফ্যাক্টর হচ্ছে, এবারে একটা করে খেলা কিন্তু সবার বেশি, যেহেতু ৪৮টা টিম ম্যাচ টিম, সেই জন্য একটা করে খেলা ফাইনাল নিয়ে যারা ফাইনাল পর্যন্ত পৌঁছে যাবে তাদের ৮টা করে খেলা খেলতে হবে। তো সেইখানে একটা টিমের এই ৮টা ম্যাচের ফিটনেস ধরে রাখা, এই এক মাস ১০ দিন মানে অলমোস্ট ৪০ দিনের একটা টুর্নামেন্ট, এইটা একটা টিমগুলোর কাছে বড় চ্যালেঞ্জ, বিশেষ করে টিমের ম্যানেজমেন্টের কাছে। তো সেই জায়গাটায় টিম কতটা ফিটনেস এর জায়গায় থাকবে, কতটা ফিট থাকতে পারবে, এবং ইঞ্জুরি এক নম্বর, আর দু নম্বর হচ্ছে কার্ড, এই দুটো সমস্যা কাটিয়ে যে টিমগুলো পারফর্ম করবে আমার মনে হয় তাদের মধ্যে, এখন রোনাল্ডো মেসি নেইমার এটা আশা করা যায়, তাও তো রোনাল্ডো এখন জানি না, নেইমার আমি আজকে খবর দেখলাম নেইমার খেলতে পারবে কিনা আমি, ঠিক আছে, তো এখনো পর্যন্ত একটু সংশয়ের মধ্যে আছে। আর মেসিরও লাস্ট বিশ্বকাপ দেখো, বেশি লাস্ট বিশ্বকাপ মেসি লাস্ট ইয়ার চ্যাম্পিয়ন, তো সেই জায়গাটাও ধরে রাখার চেষ্টা করবো, এমন একটা কিছু স্মরণীয় পড়ে যাবে যে ফুটবল বিশ্বে, এবং ওকে নিয়ে তার ফুটবলের নতুন কোনো কথা বলার জায়গা নেই, তো সেটা নিজেকেও প্রুফ করারও আর কোনো জায়গা নেই, অলরেডি প্রুফ করে দিয়েছে, তো নিজের জায়গাটাকে ধরে রাখার অবশ্যই চেষ্টা করবে। আর রোনাল্ডো এখন, ও এখন মানে সবই পেয়েছে কিন্তু ওয়ার্ল্ড কাপটা পায়নি, ওরও এটা শেষ ওয়ার্ল্ড কাপ, সেটা নিশ্চয়ই একটা তার নিজস্ব কোনো ডেডিকেশন, নিজস্ব কোনো চিন্তা ভাবনা আছে, তার প্রতিফলন হয়তো আমরা ম্যাচে দেখতে পাবো, এইটুকুনি এখন বলতে পারি, কারণ এখনো মাঠে কেউ এরাও নামেনি, এই যা সবে শুরু হয়েছে, তো এই মুহূর্তে এইটুকুনি বেশি এখন বলাটা মনে হয় একটুখানি বেশি বলা হয়ে যাবে, একদিন দেখি আরো দু একটা আরো কয়েকদিন যা টুর্নামেন্টটা, এটা দেখে তখন একটু প্রেডিকশন বলা। ব্রাজিল দলটা হতাশ মানে দেখো, ফার্স্ট ম্যাচ টুর্নামেন্টে যে কোনো একটা ম্যাচ ফার্স্ট ম্যাচ একটুখানি টাফ হয়ে থাকে, কারণ আমরা জানি যে টুর্নামেন্ট, যে কোনো টুর্নামেন্ট একটা ফার্স্ট ম্যাচ টাফ হয়ে থাকে, এবং আমরা মানে খুব পুরো ব্রাজিল যে ম্যাচটা ফার্স্ট ম্যাচ খেললো টুর্নামেন্টে সেটা লাস্ট ইয়ারের সেমিফাইনালিস্ট একটা টিম, তাদের প্রতিপক্ষতা যথেষ্টই হেভি হয়েছিল, তো সেইখানটায় দাঁড়িয়ে ব্রাজিল ফার্স্ট ম্যাচটা ড্র করেছে, সেই আসনারও ফুটবল খেলতে পারি অনেকেই বলছে, তবে সবে তো শুরু, এবং আমাকে ভাবতে হবে যে ব্রাজিল কিন্তু মরক্কোর মতন একটা টিমের সাথে স্টার্ট করলো, এটা কিন্তু অন্য কোনো টিমের সাথে স্টার্ট করেনি যারা প্রথম বিশ্বকাপ খেলছে বা তথাকথিত স্ট্রং টিম না, তো সেই জায়গায় দাঁড়িয়ে সবাই ব্রাজিল আসুক, ব্রাজিলের খেলা দেখতে দেখে আমার আগামী গত বিগত দশক ধরে ব্রাজিলের খেলা মানুষকে এত মুক্ত করেছে, তো ব্রাজিলের মনে যে খেলাটা মানে মানুষের মধ্যে যে ব্রাজিলের খেলাটা গেঁথে রয়েছে, সেই খেলাটা ব্রাজিল খেলতে না পারলেই আমাদের মনে হয় যে ওরা ব্রাজিল বলে ঠিক জায়গায় নেই, তো এটা এখনই এই ফার্স্ট স্টেজে, এখন ফার্স্ট ম্যাচ খেলার পর সেটা বলার জায়গায় আসেনি, তো দেখা যাক, আরো দুটো ম্যাচ তো গ্রুপের আছে, হাইতি আর স্কটল্যান্ড, তো আশা করি ব্রাজিল ব্রাজিলের ফর্মে ফিরবে এবং মানুষও আনন্দ পাবে ব্রাজিলের খেলা দেখে, তো একটা ম্যাচ দেখে, এবং আমি আবারও বলছি মরক্কোর মতন টিমের সাথে ব্রাজিল কিন্তু ফার্স্ট ম্যাচ খেলছে, ব্রাজিল কিন্তু কোনো প্রথম বিশ্বকাপ খেলা দেশের সাথে ফার্স্ট ম্যাচ খেলেনি যারা প্রথম বিশ্বকাপ খেলছে, এরকম ম্যাচের সাথে মরক্কোর মতন যারা গতবারের সেমিফাইনালিস্ট ফ্রান্সের কাছে হেরে গিয়ে ফাইনালে উঠতে পারেনি, এরকম একটা টিমের কাছে ব্রাজিল ফার্স্ট ম্যাচ খেলেছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে একটু বলাটা এখনই বলাবো, আমি আবারও বলছি সবে শুরু হয়েছে, তো দেখা যাক, কেন ওই আবার বললাম যে ব্রাজিলের খেলা মানুষের মনে এমন একটা গেঁথে আছে, সাম্বা না সাম্বা খেলা, তো সেটা মানুষের মধ্যে এখন ওটা গেঁথে রয়েছে, সেটা সেখান থেকে ওই খেলাটা মানুষ না পেলেই বোধ হয় মনে হয় বাজি বোধ হয় সেই জায়গায় নেই, তো এখন আমি দর্শকদের বলবো যে এত তাড়াতাড়ি হতাশ হওয়ার কোনো জায়গা নেই, এখন অনেক মাস বাকি আছে, লং ওয়ে টু গো, ধৈর্য ধরুন, ব্রাজিল ব্রাজিলের মতো।

0: un filo.
1: Vamos ya, dale, dale, feel the spark.
2: প্রাক্তন ফুটবলার বিশ্বজিৎ ভট্টাচার্যের কথায়,
3: অস্ট্রেলিয়া তুরস্ক, তুরস্ক কন্টিনিউয়াসলি ভালো খেলেছে কিন্তু অস্ট্রেলিয়া রিয়াটাকে গোল করেছে, বলা যাবেন যে অস্ট্রেলিয়া খুব ভালো খেলে। বাট ওইদিকে কোরিয়া চেকোস্লোভাকিয়ার সঙ্গে খেলেছে এবং চেকোস্লোভাকিয়া প্লেড ভেরি গুড, বাট কোরিয়া নট ব্যাড। বাট এই যে জাপান এন্ড নেদারল্যান্ডস, জাপান ইজ প্লেড ভেরি গুড, নেদারল্যান্ডকে আমরা যেরকম ভাবে দেখেছি এতদিন ধরে ওয়ার্ল্ড কাপ, তো কোরিয়া বেশি বছর খেলছে না, দু বছর তিন বছর খেলছে, সরি থ্রি ইয়ার্স, একটা ওদের দেশে হয়েছিল লাস্ট টু ইয়ার্স খেলেছে, বাট ডে বাই ডে দে আর ইম্প্রুভিং। সো বলা যেতে পারে যে এশিয়ান কান্ট্রি গুলো ডেভেলপ করছে আর ইউরোপিয়ান কান্ট্রি যে স্ট্যাগনেশন হয়েছে, এখন আফ্রিকান টিম গুলো নামেনি, যেটুকু আমরা খেলা দেখেছি তাতে দ্য বেস্ট মনে হচ্ছে যেহেতু জার্মান যাদের সঙ্গে খেলেছে তারা 10 বছরের এক্সপিরিয়েন্স, ন্যাচারালি জার্মান টিম ইজ এ ভেরি গুড সুপিরিয়ার ওয়ার্ল্ড ওয়ান অফ দ্য বেস্ট টিম, ভালো লাগিয়েছে ওরা ভালো খেলেছে এটা বলা যেতে পারে। আর আর মোটামুটি যারা খেলেছে মোটামুটি ওকে, আর বিশেষ করে মেক্সিকো জিতেছে ওকে একটু মোটামুটি খেলেছে, বিরাট কিছু বলা যাবে, মানে এখন পর্যন্ত ফুল টিমটা না দেখে পুরো খেলাটা না দেখে প্রেডিক্ট করা ইজ ভেরি ডিফিকাল্ট। এটুকু বলতে পারি ব্রাজিল ইজ নট প্লেইং, ব্রাজিল যে ব্রাজিল আমরা দেখে এসেছি আগে সে ব্রাজিল এখনো পর্যন্ত মেসি রোনাল্ডো কেউ খেলা শুরু করেনি, খেলা শুরু করলে পারফরমেন্স হিসেবে দেখা যাবে। তবে এই এই ওয়ার্ল্ড কাপ স্পেশালি ইউএসএ স্পেড ওয়ান্ডারফুল এবং ন্যাচারালি ডে বাই ডে দে আর ইম্প্রুভিং, বাট এরা আন্ডারডগ, কিন্তু ইউএসএ কিন্তু খুব ভালো জায়গায় যায় আমার মনে হয় যা খেলা শুরু করেছে। তো পৃথিবীর লোক তাকিয়ে রয়েছে ইউএসএ এর দিকে, মানে আমাদের মতন কিছু বোদ্ধা যারা একটু একটু বুঝি, ইউএসএ ইজ এ টাফ ফাইট হবে ইউএসএ।
4: আয়োজক দেশগুলোতে যে দেশগুলোতে
3: কানাডা প্লেড গুড, বাট আমার খুব একটা ভালো লাগেনি, আর মেক্সিকো যা স্ট্যান্ডার্ড খেলতো সেরকমই আছে, বাট ইউএসএ ইজ ইম্প্রুভিং এ আইদার প্লেয়ার।
2: আরেক প্রাক্তন ফুটবলার মোহাম্মদ রফিক বলছেন,
5: ব্রাজিল মরক্কোর ম্যাচ ওয়ান অফ দ্য বেস্ট বেস্ট প্রোফাইল ম্যাচ ছিল, হ্যাঁ, কারণ জার্মান টিম যাদের সঙ্গে খেলেছে অত প্রেশার ছিল না জার্মান টিম টিম অনুযায়ী অপন, কারণ যেখানে ওয়ার্ল্ডের বেস্ট দুটো টিম খেলছে যে নাম্বার সিক্স নাম্বার সেভেন পজিশনে রয়েছে সেখানে দাঁড়িয়ে টিমটা তো অনেক অনেক অনেক অনেক বেটার ফুটবল হবে। আমি আশা করব যে ফার্স্ট ম্যাচ ছিল, আশা করবো ব্রাজিল আরো ভালো পারফর্ম করুক, কারণ ব্রাজিল টিম অনেক বেটার, ভালো দাবিদার, ওয়ার্ল্ড কাপ জেতার দাবিদার। আর সেই সেই থেকে যতদিন না মেসি রোনাল্ডো মাঠে নামছে ততদিন না সেই আবেগ সেই উন্মাদনা ওয়ার্ল্ড কাপে এখন এসে পৌঁছায়নি, ধরুন যেদিন আর্জেন্টিনা যেদিন পর্তুগাল নামবে, ধরো ব্রাজিল নেমেছে কিন্তু ব্রাজিলের সেই উন্মাদনাটা আসেনি যে নেইমার বাইরে থাকা, নেইমার যদি মাঠে থাকতো সেই উন্মাদনাটা ছিল, কারণ আমি ম্যাচ দেখছি নেইমার বাইরে দাঁড়িয়ে হাত হাত হাত দেখাচ্ছে দর্শকদেরকে, 100,000 দর্শক নেইমার নেইমার বলে স্টেডিয়ামে চিল্লাচ্ছে, এটা হলো ফুটবলের পাওনা, মানে এটা হলো যে প্রজন্মের তারকা দীর্ঘদিন ধরে কোনো ব্যালন্ডি না পেয়েও এই এই এই প্রোফাইল করতে পারে, এটা নেইমার ছাড়া হয় না। আর সামনে পর্তুগাল নামবে, আর্জেন্টিনা নামবে, কারণ আমি অ্যাজ এ প্লেয়ার আর্জেন্টিনার খুব বড় ফ্যান বিকজ অফ মেসি, আমি চাই যে খুব ফার্স্ট ম্যাচ সবসময়ের জন্য ডিফিকাল্ট হয় তো যে কোনো টুর্নামেন্টে, সেই সেই ফার্স্ট ম্যাচটা যদি ভালোভাবে ওভারকাম করতে পারে খুব ভালো, কারণ সেই সেই আগের বছর 2022 ওয়ার্ল্ড কাপের ফার্স্ট ম্যাচে 2-1 হেরে যাওয়া টিম ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়, এটা সে আর্জেন্টিনা ছিল। তাই আমার মনে হয় যে ফার্স্ট ম্যাচটা ইম্পর্টেন্ট, সবাই সবাইকে মেপে নেয় দেখে নেয়, খারাপ ভালো নিয়ে হয় না, টিমটা সেটিং এর ব্যাপার থাকে, একটা কম্পিটিটিভ ম্যাচ আর একটা ফ্রেন্ডলি ম্যাচের মধ্যে আকাশ পাতাল তফাৎ থাকে, দেখা যাক যতটা ওয়ার্ল্ড কাপের উন্মাদনা সামনে আরো বেশি হতে চলেছে, কারণ CR7 আর LM10 নামবে মাঠে, এটাই সবথেকে বড় পাওনা।
6: আমরা একবার মেসি রোনাল্ডোদের শেষবার দেখবো, নেইমার তিনজনকেই,
5: মানে নেক্সট প্রজন্ম আমাদের সৌভাগ্য যে আমাদের চোখে তাদেরকে দেখতে পাচ্ছি, তাদের খেলা দেখেছি, এর নেক্সট জেনারেশন বা নেক্সট প্রজন্ম যখন আসবে তারা তাদের ভিডিও দেখবে যে এরা এমন খেলতো, হ্যাঁ, কিন্তু আমার মনে হয় যে এই এই রোনাল্ডো মেসি আর নেইমার যদি ওয়ার্ল্ড কাপ থেকে বিদায় নেয় তখন সেই যে উন্মাদনা সেই ব্যাপারটা অনেক কমে যাবে, কারণ সেটা দেখা গেছিল যখন রোনাল্ডিনিও আস

0: তারপর কিছুটা সময় পাওয়া গেছিল ব্রাজিলের সেই টিম পাওয়া গেছিল, তারপরে কিছুটা সময় পাওয়া যায়নি, তারপরে আবার সেই উন্মাদনা, দীর্ঘ 4 বছর 4টে ওয়ার্ল্ড কাপ এদের দাবদাবা চলছে। কিন্তু আমরা খুব মিস করব এদেরকে, খুব মিস করব, কারণ নট আমি, অল ওভার ওয়ার্ল্ড, অল ওভার পৃথিবীর সবাই মিস করবে যে কোন একটা ঝলক যাতে এদের দেখতে পাওয়া যায়, কোন একটা ঝলক। কারণ এই এই ফুটবল তো সবাই খেলে, সবাই ফুটবল খেলে, কিন্তু সেই সেই ঝলক, সেই নেইমারের একটা ঝলক, সেই মেসির একটা ঝলক, সেই রোনাল্ডোর একটা ঝলক, এই প্রজন্ম এখন আসেনি। এই প্রজন্মের সেই বল নিয়ে কি করতে পারে, বল ধরার আগে চিন্তা করে নেয় আমি এটা করতে পারি, এখনো এসে পৌঁছায়নি। ডেফিনেটলি নেক্সট জেনারেশন আসবে আশা করা যায়, কারণ কিছু অনেক ভালো ভালো প্রতিভা নেক্সট জেনারেশনের জন্য আসছে, যাতে ফিউচারে ফুটবলের উন্মাদন আরো ভালো হোক, এটাই আশা।
1: এতক্ষণ শুনলেন ফুটবল বিশ্বকাপ নিয়ে প্রাক্তন ফুটবলারদের প্রতিক্রিয়া, সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনায় অঞ্জন চট্টোপাধ্যায়। শ্রোতা বন্ধুরা, ইরানকে নিয়ে তো বহু আলোচনা চলছে, অনেকেরই নজর ছিল যে ইরানের ফুটবল ঠিক কি উপহার দেয় তাদের দেশকে, আর সেখানেই ঘটল চমক। দুইবার পিছিয়ে পড়েও ফিরে এসে তারা লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে অনুষ্ঠিত রোমাঞ্চকর বিশ্বকাপ ম্যাচে নিউজিল্যান্ডের সঙ্গে 2-2 গোলে খেলা ড্র করল। ম্যাচটির পটভূমি তো খানিকটা উত্তেজনাপূর্ণ ছিলই, কারণ আপনারা জানেন তেহরানের সরকারের বিরুদ্ধে বিক্ষোভ এবং যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধের অবসান ঘটাতে স্বাক্ষরিত শান্তি চুক্তি ম্যাচটিকে ঘিরে একটি বিশেষ আবহ তৈরি করেছিল। আর সোমবারের এই ম্যাচকে ঘিরে ছিল মাঠের বাইরেও নানান উদ্বেগ, কারণ ভেনিউর বাইরে কড়া নিরাপত্তা ব্যবস্থা এবং বিক্ষোভ কর্মসূচি সেসব উদ্বেগের ছিল প্রধান কারণ। তবে 70,000-এরও বেশি দর্শকের অধিকাংশই স্পষ্টভাবে টিম মেল্লি অর্থাৎ ইরানের পক্ষেই ছিলেন, তারা ইরান স্লোগান দিতে থাকেন এবং 30 মিনিট পার হওয়ার কিছু পরে রামিন রেজাইন সমতাসূচক গোলটি করলে স্টেডিয়াম উল্লাসে ফেটে পড়ে। আর সমতাসূচক বলছি তার কারণ, নিউজিল্যান্ড প্রথমে 1 গোলে এগিয়ে গিয়েছিল কিন্তু তারপর ইরান খেলায় ফিরে আসে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিমান হামলার কারণে আপনারা জানেন যে ইরানের ঘরোয়া লীগ ফেব্রুয়ারি থেকে স্থগিত হয়ে যাওয়ায় রেজাইন সহ বেশ কিছু ইরানি ফুটবলার তারা দীর্ঘদিন ক্লাব ফুটবল খেলতে পারেননি। তবুও দ্রুততম প্রতিক্রিয়া দেখিয়ে একটি প্রতিহত শটের বল কেড়ে নিয়ে যেভাবে তিনি গোলরক্ষকের পাশ দিয়ে বলটিকে জালে পাঠান তা সত্যি অবিশ্বাস্য। দ্বিতীয়ার্ধের শুরুতেই আবারও ক্রিস উড এবং জাস্টের একটি দুর্দান্ত সমন্বয় দেখা যায়, কারণ এই জাস্ট তিনি কিন্তু মাত্র 26 বছর বয়সী একজন ফরোয়ার্ড, নিউজিল্যান্ডের হয়ে 2টি গোল করেন গত ম্যাচে, এবং অধিনায়ক উডের বাড়ানো পাস থেকে অসম্ভব সুন্দর একটি জোরালো শটে গোল করে অল হোয়াইটসদের আবারও এগিয়ে দেন। তবে 10 মিনিটের মধ্যেই আবার ইরান চমৎকার একটি গোলে খেলার সমতা ফেরায়। মোহাম্মদ মোহেব্বি রেজাইয়ানের নিখুঁত ক্রস দূরের পোস্টে লেগে জালে জড়িয়ে যায় এবং খেলার ফলাফল হয় 2-2। ইরান তাদের পরবর্তী ম্যাচ রবিবার আবারও লস অ্যাঞ্জেলস বেলজিয়ামের মুখোমুখি হবে, আর বেলজিয়াম তারা অবশ্যই চাইবে সেই ম্যাচটি জিতে একে দিনে নিউজিল্যান্ড ভ্যাঙ্কুভারে খেলবে মিশরের বিরুদ্ধে। অন্যদিকে ওয়াটার ব্রেক নিয়ে কিছুটা ক্ষোভের মুখে ফিফা, কারণ জাপানের সঙ্গে 2-2 ড্রয়ের পর নেদারল্যান্ডসের ক্যাম্পকে হতাশা গ্রাস করল এবং এটাই ছিল স্বাভাবিক, বিশেষ করে যেভাবে ম্যাচের একেবারে শেষ মুহূর্তে গোল করে ম্যাচে ফিরে এলো জাপান এবং ছিনে নিল একটি পয়েন্ট, তাতে এই হাইড্রেশন ব্রেক নিয়ে কিছুটা কথা উঠে গেল। 3 মিনিটের হাইড্রেশন ব্রেক নিয়ে ফান্ডাইক অর্থাৎ নেদারল্যান্ডসের ক্যাপ্টেন তিনি বলেছেন যে বিষয়টা খুব ইন্টারেস্টিং হলেও ম্যাচ দেখার সময় টিভিতে এরকম কমার্শিয়াল ব্রেক একেবারেই ভালো লাগছে না, শুধু টিভি বলে নয় শ্রোতা বন্ধুরা, খেলার মধ্যখানে এই স্থগিতাদেশ অর্থাৎ থেমে যাওয়ার বিষয়টি তাদের কোথাও কোথাও অসুবিধার মধ্যেও ফেলছে, কারণ গরম হলে প্লেয়ারদের ব্রেক দরকার যেমন হয় সেটা ঠিকই, কিন্তু খেলার যে স্বাভাবিক গতি কোথাও গিয়ে ভ্যানডাইকের মনে হচ্ছে সেই গতি এই ব্রেকের কারণে গিয়ে বিঘ্নিত হচ্ছে, বিশেষ করে যেখানে স্টেডিয়াম পুরোপুরি ক্লাইমেট কন্ট্রোল করা হচ্ছে, যেখানে তাদের স্টেডিয়ামের ছাদ সম্পূর্ণ রোদ এড়াতে সেই ছাদকে ঢেকে দেওয়া হচ্ছে, সেইখানে এই ধরনের ওয়াটার ব্রেক বা হাইড্রেশন ব্রেক খুব একটা প্রয়োজনীয় নয় বলেই মনে করছেন ফান্ডাইক, এবং এই নিয়ে অবশ্যই ফিফার ভাবনা চিন্তা থাকবে এমনটা আমরা মনে করতেই পারি।

শ্রোতা বন্ধুরা, আপনারা জানেন যে প্রতিদিন মৈত্রীতে আপনাদের জন্য থাকে আজকের দিনে। আর আজকের দিনে যাদের কথা বলবো, বিশেষ করে যে যে ঘটনার কথা বলবো, তার সাথেও কিন্তু ফুটবল বিশ্বকাপ বিশেষভাবে জড়িয়ে রয়েছে। যেমন 1982, আপনাদের হয়তো অনেকেরই জানা বা মনে আছে, বিশ্বকাপ ইতিহাসের অন্যতম বিতর্কিত ম্যাচ ছিল। পশ্চিম জার্মানি এবং অস্ট্রিয়ার মধ্যে একটি পারস্পরিকভাবে খেলা হয়, যেখানে 1-0 তারা জয়লাভ করে, যার ফলে পশ্চিম জার্মানি এবং অস্ট্রিয়া তারা দুজনেই দ্বিতীয় রাউন্ডে উঠে যায় এবং আলজেরিয়া বাদ পড়ে যায়। এই ঘটনার পর ফিফা তাদের নিয়ম পরিবর্তন করে, যাতে করে গ্রুপের শেষ দিনের সমস্ত ম্যাচ একসঙ্গে অনুষ্ঠিত হয়। তেমনই 2002-এর একটি ঘটনা, সহ আয়োজক দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রে একটি ঐতিহাসিক চমক দেয়, পর্তুগালকে 1-0 গোলে হারিয়ে বিশ্বকে একেবারে বিস্মিত করে দেয়। এবং এই ফলাফলে পর্তুগাল গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় এবং দক্ষিণ কোরিয়া তারা সেমিফাইনাল পর্যন্ত পৌঁছে যায়। অন্যদিকে 2006, আপনাদের মনে আছে হয়তো অনেকেরই, আর্জেন্টিনার দাপুটে জয় ইতিহাসের অন্যতম নান্দনিক আক্রমণাত্মক ফুটবলটি উপহার দিয়েছিল আর্জেন্টিনা। গ্রুপ পর্বে তারা সার্বিয়া এবং মন্টেনেগ্রোকে 6-0 গোলে বিধ্বস্ত করে দেয়। ম্যাচটির অন্যতম আকর্ষণ ছিল 24টি পাসের সমন্বয়ে করা একটি অসাধারণ দলীয় গোল, যেটি শেষ করেছিলেন এস্তেবান কাম্বিয়াসো। তেমনই 1986, হ্যান্ড অফ গড, আপনাদের মনে আছে, আর্জেন্টিনাকে রাউন্ড অফ 16 বা 16-এ চির প্রতিদ্বন্দ্বী উরুগুয়ের বিরুদ্ধে 2-0 একটি জয় এনে দিয়েছিল, যা কয়েকদিন পরে অনুষ্ঠিত হওয়া সেই কেরিয়ার নির্ধারক কোয়ার্টার ফাইনালের পথটি প্রশস্ত করেছিল। তেমনই 2014-এ মিরোস্লাভ ক্লোজে, জার্মান স্ট্রাইকার, তিনি পর্তুগালের বিপক্ষে মাঠে নামেন এবং বিশ্বকাপের ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হওয়ার পরে তার কিংবদন্তি তুল্য যে যাত্রা, সেটি শুরু করেন। তাই আজকের দিনে শ্রোতা বন্ধুরা রইল বিশ্বকাপ ফুটবলের নানান জানা অজানার খবর নিয়ে। চলে আসবো খেলার দুনিয়ার অন্যান্য খবরে। আর এই মুহূর্তে যে খবরে আসবো শ্রোতা বন্ধুরা, ভারত জাপানকে 2-1 গোলে হারিয়ে দিল এবং ভারতীয় মহিলা হকি দল তারা মঙ্গলবার নিউজিল্যান্ডের অকল্যান্ডে নর্থ হারবার ন্যাশনাল হকি সেন্টারে আয়োজিত FIH মহিলা নেশনস কাপ 2026-এর পুল এর দ্বিতীয় ম্যাচে জাপানকে 2-1 গোলে পরাজিত করার ফলে সেমিফাইনালে তাদের জায়গাটি নিশ্চিত করেছে এবং টানা 2 ম্যাচ জিতে তারা এখন পুলের শীর্ষে রয়েছে। ভারতের অধিনায়ক এবং ম্যাচের সেরা সালিমা টেটে 33 মিনিটে এবং লালেম সিয়ামি 49 মিনিটে গোল করেন। জাপানের হয়ে একমাত্র গোলটি করেন হিরামিৎসু আই 35 মিনিটে। এছাড়া ভারতের মিডফিল্ডার জ্যোতি এই ম্যাচে নিজের 100তম সিনিয়র আন্তর্জাতিক ম্যাচটি খেলার মাইল ফলক স্পর্শ করেন। প্রথমার্ধে দুই দলই কোনো গোল করতে পারেনি, ফলে বিরতিতে স্কোর লাইন ছিল 0-0। তৃতীয় কোয়ার্টারে ম্যাচের প্রথম গোলটি পায় ভারত, তবে মাত্র 2 মিনিট পরেই জাপান সমতা ফেরায়। 35 মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে হিরামিৎসু এবং স্কোর হয় 1-1। শেষ কোয়ার্টারে ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়। 49তম মিনিটে সুশীলা চানু পুখরাম্বামের নিখুঁত পাস থেকে লালরেম সিয়ামি বল জালে পাঠিয়ে দিয়ে ভারতের হয়ে জয়সূচক গোলটি করেন। তার আগে ভারত যুক্তরাষ্ট্রকে 3-2 ফলাফলে পরাজিত করেছিল। আর ইরানের পাশাপাশি ফুটবলের যে খবরে আসবো শ্রোতা বন্ধুরা, ম্যাক্সি আরাউজোর শেষ মুহূর্তের গোলে উরুগুয়ে সমতা ফিরিয়ে এনে সৌদি আরবকে একেবারে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে একটি অবিস্মরণীয় জয় থেকে কার্যত বঞ্চিত করলো, এমনটাই বলা যায়। কারণ কাতারে অনুষ্ঠিত 2022 বিশ্বকাপের প্রথম ম্যাচে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে চ্যাম্পিয়ন হওয়া আর্জেন্টিনাকে হারিয়ে দিয়ে সৌদি আরব বিশ্বকে চমকে দিয়েছিল। এবারেও তারা হয়তো সেরকমই কিছু ঘটিয়ে ফেলত, কিন্তু দ্বিতীয়ার্ধে উরুগুয়ের প্রবল আক্রমণ তারা সামলাতে পারল না এবং শেষ পর্যন্ত উরুগুয়ে গোল করে খেলার ফলাফল করলো 1-1। ফলত খেলাটি ড্র হলো। চলে আসবো খেলার খবর জ্যাভলিন অর্থাৎ বর্ষার প্রসঙ্গে। এবং আপনারা জানেন যে নীরজ চোপড়া, ভারতের সোনার ছেলে বলা হয় যাকে, তিনি চোটের কারণে দোহায় ডায়মন্ড লিগে থাকবেন না, এমনটাই জানিয়েছিলেন। তবে সুইজারল্যান্ডে অলিম্পিক ট্রেনিং সেন্টারে প্র্যাকটিসে ফিট হওয়ার পর তিনি জানিয়েছেন চলতি মরশুম শুরু করতে চাইছেন ডায়মন্ড লিগ দিয়েই। তাই 19 জুন দোহায় বর্ষা হাতে আবারও দেখা যাবে 28 বছর বয়সী এই ভারতের জ্যাভলিন থ্রোয়ারকে। এখনও পর্যন্ত যা জানা গিয়েছে তাতে পাকিস্তানের আরশাদ নাদিম দোহাতে থাকবেন না, তবে নীরজের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবেন শ্রীলঙ্কার রুমেশ থারাঙ্গা। কারণ কিছুদিন আগে তিনি 92.62 মিটার ছুঁড়ে একেবারে বিশ্বকে চমকে দিয়েছেন। কাপ যুদ্ধে আজকে নামছে শ্রোতা বন্ধুরা আর্জেন্টিনা এবং ফ্রান্স। আর্জেন্টিনা

লক্ষ্য থাকবে তৃতীয় টিম হিসেবে টানা দুবার বিশ্বকাপ জয়ের লক্ষ্যে তারা নামবে এবং এই নজির কেবলমাত্র আছে ইতালি ও ব্রাজিলের। এছাড়া চার নম্বর বিশ্বকাপ জেতার অভিযান শুরু হয়েছে মেসিদের, আর্জেন্টিনার থেকে বেশি বিশ্বকাপ রয়েছে ব্রাজিল, ইতালি এবং জার্মানি। রাজ্যে সম্ভাব্য প্রথম এগারোয় কাকে দেখতে পাবো আমরা? হয়তো এমিলি মার্টিনেস থাকবেন, থাকবেন গনসালো মন্তেল, থাকবেন ক্রিশ্চিয়ান রোমেরো, ফাকুন্দো মেদিনা, লিও মেসি, রদ্রিগো দি পল, লাউতারো মার্টিনেস, থিয়াগো আলমাদা। অন্যদিকে ফ্রান্স টানা তিনবার ফাইনালে ওঠার লক্ষ্যে নামছে এবং এই কৃতিত্ব রয়েছে কেবলমাত্র জার্মানি এবং ব্রাজিলের। এইবার জিতলে তৃতীয় বিশ্বকাপ জিতবে ফ্রান্স, যে নজির আছে আর্জেন্টিনার। সম্ভাব্য প্রথম একারয় হয়তো আমরা পাবো মাইক মাইগন, জুল কুন্দে, ইব্রাহিম কোনাতে, দাওয়ত উপমেকানো, থিও এর্নান্দেজ, কিলিয়ান এমবাপ্পে, মাইকেল ওলিজে প্রমুখকে। আর তারা কিন্তু পরস্পর মুখোমুখি নামছে না, তারা দুটি বিপরীত দল, একদিকে আলজেরিয়া, একদিকে আর্জেন্টিনা। অন্যদিকে মোহাম্মদ শামির পর চলতি বেঙ্গল টি টোয়েন্টি লিগে হ্যাটট্রিক করলেন সৌরভ হালদার। শ্রোতা বন্ধুরা, ফ্রিরাঙ্গন আজ এই পর্যন্তই। শুনতে থাকুন ফ্রিরাঙ্গন, আমাদের ফোন নম্বর 2213134, ইমেল আইডি arkolkatasports@gmail.com, ফেসবুক পেজ এআইআর কলকাতা স্পোর্টস পেজ। আপনারা আমাদের চিঠি পাঠাতে পারেন, চিঠি পাঠানোর ঠিকানা প্রযোজনের কেন্দ্র অধিকর্তা ক্রীড়া বিভাগ, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701।

0: আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে ক্ষেত খামারের কথা।
1: বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আপনাদের রাম ভাই বলছি। বন্ধুরা, অনুষ্ঠানের শুরুতেই আপনাদের কিছু তথ্য দেব, সেটা কিরকম আপনাদের কি ভাই ধারণা আছে যে আমাদের দেশে গ্রামের সংখ্যা কত বা গ্রামে কত জনবসতি রয়েছে? আমরা যারা গ্রামে বাস করছি আমরাই কিন্তু ভারত গড়ছি। গান্ধীজি বলেছিলেন না, ইন্ডিয়া লিভস ইন ভিলেজেস। গ্রামের উন্নয়ন ছাড়া কিন্তু ভারতের উন্নয়ন সম্ভব নয়, বা যে পরিমাণ জনবসতি গ্রামে রয়েছে তাদের যে শক্তি রয়েছে, তাদের যদি সশক্তিকরণ না হয়, তারা যদি আত্মনির্ভরশীল না হন, তাদের মধ্যে যদি এম্পাওয়ারমেন্ট বা ক্ষমতার বিকাশ না হয়, তাহলে কিন্তু দেশের অর্থনৈতিক বিকাশ সম্ভব নয়। তাহলে আমাদের কি করতে হবে? এই উন্নয়নের সঙ্গে আপনারা সেটা মাথায় রাখুন, নিজেরা সজাগ হন এবং বুঝে নিন যে এতে করে কিন্তু আপনাদের বিশেষভাবে কি বলবো যে একটা ইনভলভমেন্ট, অর্থাৎ নিজেদের সংযোগ করা এই উন্নয়নের সঙ্গে, নিজেদের জড়ানো, সেটা ভীষণভাবে দরকার। এই সচেতনতা ছাড়া কিন্তু কখনোই গ্রামীণ উন্নয়ন বাস্তবায়িত হতে পারে না। এ নিয়ে আজকে আমরা কথা বলব, গ্রাম বাংলার অর্থনৈতিক বিকাশ কিভাবে সম্ভব, একটি পর্যালোচনা। আমাদের আমন্ত্রণে আজ স্টুডিওতে উপস্থিত আছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও রেজিস্ট্রার ডক্টর রাজাগোপাল চক্রবর্তী। কৃষি ও গ্রামীণ উন্নয়ন ধারার সঙ্গে বিশেষভাবে প্রশিক্ষিত দেবব্রত রায়, সঙ্গে রয়েছে সুব্রত চক্রবর্তী আর আমি রামভাই রামরঞ্জন দাস রায়। তাহলে আমরা মূল আলোচনায় আসি। যে কথাটা বলছিলাম প্রফেসর চক্রবর্তী, আপনি কি একটু বলবেন যে গ্রামীণ উন্নয়ন বলতে আমরা ঠিক কি বুঝব?
2: দেখুন, মানে গ্রামের যদি উন্নয়ন আমরা চাই, গ্রামের উন্নয়নটা কেবল কবির কল্পনা, গ্রাম ওইটি আমার গ্রাম আমার স্বর্গপুরী, সেই ভাবনা থাকলে চলবে না।

0: গ্রামের উন্নয়ন যদি আমরা সত্যি চাই, যারা সেখানে বাস করছেন তারা মানুষের মতন মানুষ হয়ে উঠতে পারেন, তার শিক্ষা দীক্ষা, তার স্বাস্থ্য এবং একই সঙ্গে যে রোজগার, তাদের যে মূল রোজগার গ্রাম, আপনি যেটা বললেন যে 80% ভারতবাসী গ্রামে থাকে, এবং শুধু ভারতবর্ষ না, এশিয়ার সবকটা দেশেই মোটামুটি ভাবে 70-80% মানুষ গ্রামের উপর নির্ভর করে আছে, সেখানে গ্রামে আছে। সুতরাং সেখানে যারা থাকে তাদের তারা সুন্দরভাবে থাকতে পারে, এটা একটা দিক। এবং দু নম্বর হচ্ছে যে তাদের যে রোজগার সেটা যদি সঠিকভাবে করা যায়, এটা আমরা জানি যে গ্রামের প্রধান রোজগার হচ্ছে কৃষি, এবং গ্রামে যদি উন্নয়ন করতে হয়, আমি যদি কৃষি না করে এখানে যদি কোন শিল্প নিয়ে আসি, এটা একটা মূর্খের মতন ভাবনা চিন্তা। আমাদের কৃষি নেগলেক্ট করলে চলবে না, কৃষির উপর ভিত্তি করেই আমাদের কৃষির সঙ্গে সমস্ত আনুষঙ্গিক ব্যবস্থা যেগুলো করা যায় যাতে রোজগার হতে পারে, সেগুলো নিয়ে নানান ভাবনা চিন্তা করার সুযোগ এসেছে। আমরা যদি ভারতবর্ষের বাইরে যে সমস্ত দেশগুলো খুব দ্রুত উন্নয়ন করেছে, প্রসঙ্গত দক্ষিণ কোরিয়া চীনের কথা আসে, এবং তারা যেভাবে কৃষি এবং কৃষির বাইরে যে কৃষিকে নিয়ে যে চাকরির সন্ধান করা যায়, কর্মসংস্থান করা যায় এবং কৃষিতে রোজগার ব্যবস্থা করা যায়, একটা সময় আমরা বলতাম যে কৃষি বুধি শহরের উপর নির্ভরশীল, এবার উল্টো ব্যবস্থা করা, শহরকে শিল্পকে কৃষির উপর কি করে নির্ভর করিয়ে দেওয়া যায়।
1: একদম, এ প্রসঙ্গে আমি দেবব্রত বাবুর কাছে যাব। দেবব্রত বাবু, আপনার তো বিশেষ অভিজ্ঞতা রয়েছে, বিভিন্ন দেশ বিভিন্ন সময়ে আপনি ভ্রমণ করেছেন এবং সেই সঙ্গে আপনি দেখেছেন যে গ্রামীণ অর্থনীতি কিভাবে বিকাশ ঘটেছে সেই সমস্ত দেশগুলোতে, আপনি যদি আপনার অভিজ্ঞতার কথা আমাদের একটু বলেন।
2: ধন্যবাদ আকাশবাণী কলকাতাকে। এটা প্রথমেই বলে রাখা দরকার যে আমাদের দেশ ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে প্রায় 50% জমি আছে কৃষি নির্ভর জমি, এবং খনিজ সম্পদ, প্রাকৃতিক সম্পদ এত অফুরন্ত আছে যা পৃথিবীর কোনো দেশে নেই। শুধু একটু দরকার আমাদের একটু পরিকল্পনা, যেই পরিকল্পনাটার মধ্যে দিয়ে আমরা কিন্তু গ্রামীণ অর্থনৈতিক বিকাশকে ঘটাতে পারি, সেটাকে কৃষিকে কেন্দ্র করেই আমাদের কৃষি ভিত্তিক যে শিল্প এবং প্রক্রিয়াকরণ শিল্প সেইগুলো কিন্তু আমাদেরকে তৈরি করতে হবে। আমার 2012 সালে আমি চায়না যখন গেছিলাম, সেখানে আমি দেখেছিলাম যে তারা শিল্পের পাশাপাশি কৃষিকে কিভাবে তারা উন্নতি করে চলেছে। কৃষিজাত পণ্য এক, তারা উৎপাদন দ্বিগুণ করছে, দুই হচ্ছে সেই উৎপাদিত ফসল দ্রুত যাতে রপ্তানি করা যায় তার ব্যবস্থা তারা করছে, তিন নম্বর হচ্ছে এই উৎপাদিত ফসল থেকে আর অন্য কিছু প্রক্রিয়াকরণ করা যায় কিনা, সেটা প্যাকেটজাত করা বা আদার্স অন্যভাবে কিছু করা যায় কিনা সেইভাবেও তারা করছে। প্লাস গ্রামীণ অর্থনীতিকে বিকাশের জন্য কৃষির পাশাপাশি ক্ষুদ্র শিল্প, যেগুলো হচ্ছে ধরুন ঘর বাড়ি সাজানো, যেটাকে আমরা বলি, যেগুলো ইউরোপের বাজারে খুবই ভালো বাজার আছে, সেই ক্ষুদ্র কুটির শিল্প তারা সেই গ্রামীণ ভেতরে গ্রামের অর্থনীতির মধ্যে দিয়ে তারা তৈরি করার চেষ্টা করছে এবং সেইগুলোকে তারা রপ্তানি করছে, তা থেকে একটা তাদের বিশাল পরিমাণ বৈদেশিক মুদ্রা তারা অর্জন করতে পারছে। পাশাপাশি আমি 2017 সালে বাংলাদেশে গেছিলাম, এখানে একটা অভিজ্ঞতার কথা বলে রাখি, যেখানে হচ্ছে কচুরি পানা, আমরা যেটাকে অবহেলা করি, কচুরি পানাটাকে আমরা অবহেলা করি, সেই কচুরি পানা থেকে তারা সুতো বার করে সেই সুতো দিয়ে তারা কিন্তু কাপড় তৈরির চেষ্টা করছে আমাদের পাশের দেশ বাংলাদেশ, এবং আমার মনে হয় তারা এই ব্যাপারে অনেকটাই এগিয়ে গেছে। সেক্ষেত্রে আমাদের পশ্চিমবাংলায় পাট, কিন্তু আমাদের পশ্চিমবাংলায় পাট এবং পাটজাত দ্রব্যকে কেন্দ্র করে আমরা গ্রামীণ এলাকায় অনেক কিছু পরিকল্পনা করতে পারি। পাশাপাশি হচ্ছে বাঁশ, এই যে বাঁশ, বাঁশটাকে আমরা শুধু কয়েকটা কাজে লাগাই, কিন্তু বাঁশ দিয়ে আমরা, বাঁশের ফাইবার দিয়ে আমরা যদি বৈজ্ঞানিক পদ্ধতিতে আরো আধুনিকীকরণ করি, আমি বাঁশের যে ফেলে দেওয়া অংশ সেই অংশগুলোকে বা বাঁশ থেকে আমরা কিন্তু অনেক শিল্পের কাজে এগিয়ে নিয়ে যেতে পারব।
1: তাহলে মানে আপনি যেটা বলছেন দেবব্রত বাবু, মুদ্রা কথা হচ্ছে গ্রামের যে রিসোর্স রয়েছে, যে সম্পদ রয়েছে, আপনি শুরুতেই বলেছিলেন যে আমাদের দেশ কিন্তু প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ এবং সেটা আমাদের

0: গ্রামে রয়েছে। আমরা যদি সেই সমস্ত সম্পদগুলোর ব্যবহার সুষ্ঠুভাবে করতে পারি তাহলে গ্রামীণ উন্নয়ন অবশ্যই সম্ভব। গ্রামকে কিন্তু শহরের মুখাপেক্ষি নয়, শহরকে গ্রামের মুখাপেক্ষি হয়ে থাকতে হবে, যে কথাটা প্রফেসর চক্রবর্তী বললেন। সুব্রত, তুমি কি কিছু বলবে?
1: এ প্রসঙ্গে একটা কথা মনে আসছে যে আমাদের দেশ ভারতবর্ষ প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ, দেবব্রতবাবুর কথা ধরে বলি, সেক্ষেত্রে এত কিছু আমাদের হাতের কাছে থাকার সত্ত্বেও আমাদের গ্রামীণ মানুষদের অর্থনৈতিক বিকাশে কি এগুলো কোথাও একটা প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে বা তাদের মধ্যে কোথাও কিছু খামতি রয়েছে?
2: হ্যাঁ, সেটা হচ্ছে, এক হচ্ছে যেটা দেখা যায় যে গ্রামের কৃষক যে তার পরিবারের তার ছেলে বা তার পরবর্তী প্রজন্ম তারা কিন্তু কৃষিকাজে আগ্রহ হারিয়ে ফেলছে, যেটা আমরা গ্রামীণ ক্ষেত্রে কাজ করতে গিয়ে দেখেছি। সেক্ষেত্রে কিন্তু সরকারের একটা ভূমিকা আছে, ফসলের ন্যায্য মূল্য যেমন তাদেরকে দিতে হবে, তেমনি সেই ফসল যাতে দ্রুত বাজারজাত করা যায় তার জন্য যে পরিকাঠামো অবগত গঠন উন্নয়ন সেইগুলো কিন্তু সরকারকে তৈরি করে দিতে হবে, যাতে করে যখন মানুষ দেখবে যে তার কৃষিজাত পণ্য থেকে সে শুধু চাল ডাল বাদ দিয়ে অন্যান্য শস্য ফল জাতীয় প্রক্রিয়া ফল এই সমস্ত চাষবাস যখন সে করতে পারছে তা থেকে তার যখন একটা ভালো অংশ টাকা আয় হচ্ছে তখন সে কিন্তু সেই দিকে চাষবাসের দিকে নজর দিতে পারবে। সেক্ষেত্রে আমরা মনে করি যে সরকারের সঙ্গেও একটা এই ব্যাপারে সরকারের একটা ভূমিকা আছে।
0: আচ্ছা, এই প্রসঙ্গে আমি প্রফেসর চক্রবর্তীর কাছে ফিরে আসব। একটা কথা হয়তো শুনতে খারাপ লাগে কিন্তু বাস্তব সত্যতা হচ্ছে এই জায়গায় যে গ্রামের মানুষজনকে আমরা দেখি আমাদের রাজ্যে বা অন্যান্য আশেপাশে রাজ্যেও সেটা প্রযোজ্য যে খেটে খাওয়া মানুষগুলো কিন্তু তার রাজ্যে আর কাজ করছে না, কাজের সন্ধানে তারা বেরিয়ে পড়ছে অন্য রাজ্যে বা বিদেশে। তাহলে আমরা কিন্তু আমাদের দেশে বা আমাদের দেশের রাজ্যগুলোতে আমরা বিশেষত যদি আমাদের রাজ্যের কথাতে আসি তাহলে সেখানে আমরা স্কিল লেবার পাচ্ছি না, সে কৃষিক্ষেত্রে শ্রমিকের কথাই বলুন বা ছোট শিল্পে শ্রমিকের কথাই বলুন, সেখানেও কিন্তু ঘাটতি রয়েছে। তো এ ব্যাপারে ডক্টর চক্রবর্তীর কাছে আমি জানতে চাইব আপনার এই যে ব্যবস্থাপনা, কারণ আপনি IISWBM এ এক্স ডিরেক্টর ছিলেন, সেই ম্যানেজমেন্ট দৃষ্টিভঙ্গি থেকে আপনি কি বলবেন?
3: না দেখুন, গ্রাম বাংলার মানুষ গ্রাম থেকে অন্য শহরে আসছে বা অন্য রাজ্যে যাচ্ছে বা বিদেশেও যেতে পারে, তার মানে হচ্ছে যে গ্রামে কৃষিকার্য থেকে সে যা আয় করছে তার থেকে অনেক বেশি কাজ রোজগার হয়তো করছে, মেশিনের কাজ করে, রাস্তা পরিষ্কার করে, নানান ধরনের কাজ করে সে হয়তো রোজগার করতে পারছে। এখন প্রশ্নটা হচ্ছে আমরা গ্রামের মানুষদের কি করে রোজগারটা বাড়াতে পারব, এই চিন্তা আমাদের সবসময় থাকা দরকার। এবং সেটা যদি রোজগারটা যদি বাড়ানো যায়
0: তাহলে নিশ্চয়ই সে তার গ্রামে,
3: হ্যাঁ গ্রামে থাকবে, সে তো যাবে, কি করে বাড়াবো? আমি দু চারটে একটা উদাহরণ দিতে পারি, যেটা দেবব্রতবাবু সব কচুরিপানার কথা বললেন, আমি চীন দেশে বহুদিন পড়িয়েছি এবং দেখে অবাক লেগেছি, যেমন আমাদের টমেটো দেখুন, মানে আমাদের শীতকালে পাওয়া যায়, মানে খুব কৃষকরা তার মূল্য খরচা হয়েছে সেটা তুলতে পারে না, অথচ দেখুন টমেটো থেকে আমরা যে নানান ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট অর্থাৎ মূল্য সংযোজন সেগুলো যদি আমরা করতে পারি। আমি চীনে গিয়ে অবাক হলাম, ওরা ক্যান্ডি মানে চকলেট টাইপের লেমন চুস টাইপের জিনিস করছে, টমেটো ক্যান্ডি,
0: আচ্ছা
3: টমেটো থেকে ক্যান্ডি তৈরি করে মানুষ বা ছেলেরা ব্যবহার করছে, খুব আমাকে বহুবার দিয়েছে, দেখুন একটা টমেটো যদি ক্যান্ডি তৈরি করা হয় এই একটা টমেটো যে এক কেজি যদি এক টাকা দু টাকা পাঁচ টাকা দাম হয় কিন্তু একটা ক্যান্ডির দাম হয়তো একটাই নিজেই পাঁচ টাকা দাম হয়ে যাচ্ছে, এই যে চিন্তা ভাবনা। এবং চীনে যেটা ঘটছে সেটা বুঝতে হবে যে চীনের সরকার বলে দেয় যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে তাকে গ্রামে যেতে হবে, গ্রামের মানুষের সঙ্গে কথা বলতে হবে, সমস্যা বুঝতে হবে এবং কি করে সেই সমস্যা থেকে বেরিয়ে আসা যায়। এবং চীন কিন্তু বিদেশ থেকে প্রযুক্তি ব্যবহার করছে না, সে চেষ্টা করছে নিজের প্রযুক্তি কি করে তৈরি করা যায়, বিশাল তার মার্কেট, সেই বিশাল মার্কেটে আমি কি করে মানুষের রোজগার বাড়াতে পারি। সেই একই সঙ্গে আমাদের যেমন কৃষিকাজের কৃষি কার্য যেটা রয়েছে তাকে যদি আমাদের পুরনো দিনে ধান চাল এইসবের মধ্যে থাকি তাহলে তো চলবে না। কৃষির মধ্যেও অনেক এগ্রিকালচার প্রোডাক্ট আসছে যেগুলো ভ্যালু আনিস না অনেক।
0: দেবব্রতবাবু, এইভাবে আপনি কি মনে করেন?

0: যে আমাদের এই যে পরিকল্পনা যেটা আমরা করছি যে গ্রাম উন্নয়নের ক্ষেত্রে, তাহলে সেখানে কি কোনো খামতি রয়েছে বা সেটা কিরকম হওয়া উচিত?
1: হ্যাঁ, সেখানে অবশ্যই
0: দুজনকেই বলছি,
1: অবশ্যই কিছুটা খামতি রয়েছে, কিন্তু আবার এটাও ঠিক, আমরা প্রশাসনিক প্রশাসনগতভাবে গ্রামীণ অর্থনৈতিক বিকাশের ক্ষেত্রে পঞ্চায়েতের একটা ভূমিকা আছে, কিন্তু সেই পঞ্চায়েতের ভূমিকাটা শুধুমাত্র গ্রাম সংসদ পরিচালনার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। সেখানে পঞ্চায়েত অনেক রকম সহযোগিতা করতে পারে, পঞ্চায়েতি ব্যবস্থার মধ্যে দিয়ে যদি আমরা এই অর্থনৈতিক বিকাশটা ঘটাতে চাই, এবং যেটা আমাদের পশ্চিমবাংলার একটা আছে কোঅপারেটিভ ডিপার্টমেন্ট, কোঅপারেশন ডিপার্টমেন্ট, তারাও কিন্তু মিলিতভাবে এগ্রিকালচার ডিপার্টমেন্ট, কোঅপারেশন ডিপার্টমেন্ট এবং পঞ্চায়েত দপ্তর, এই যৌথ মিলিত প্রচেষ্টার মধ্যে দিয়ে একটা সুস্পষ্ট পরিকল্পনা করে আমরা কিন্তু গ্রামীণ অর্থনৈতিক বিকাশটা অনেকটা ক্ষেত্রে গড়ে তুলতে সহযোগিতা করব।
0: তো এক্ষেত্রে কি ধরনের কর্মসূচি নেওয়া উচিত বলে মনে হয় প্রফেসর চক্র?
2: না দেখুন, মানে আমি চীনে গিয়েছি, কিউবাতে যখন আমেরিকার তাদের সাপ্লাই বন্ধ করে দিল, রাশিয়ান লিঙ্কটা যখন কেটে গেল, তারা চেষ্টা করেছে কি করে গ্রামে নতুন করে রোজগার তৈরি করা যায়, অর্থাৎ খালি কৃষির উপর ভিত্তি না করে কৃষির গ্রামের মধ্যে কৃষির বাইরে যে সমস্ত কাজকর্ম করা যায়। একটা কৃষককে যদি আমরা যদি পোলট্রির কিছু কাজ সে ভাবনা করতে পারে, এবং আমরা অনেক সময় ভাবি যে মাছ চাষ করতে গেলে বিরাট জলাশয় লাগবে, তা কিছুই নয়, একটা ছোট চৌবাচ্চাতে ভালো মাছ তৈরি করা যায়। আমি কিউবাতে দেখেছি ছোট্ট চৌবাচ্চার মধ্যে ঘরের ভেতরে চৌবাচ্চা মাছ তৈরি করছে, মাছগুলোকে বড় করতে পারছে, বিক্রি হচ্ছে। সুতরাং এই যে নন ফার্ম, যেটাকে ইংরেজিতে আমরা বলি নন ফার্ম এমপ্লয়মেন্ট, কৃষির ভেতরে থেকে আরো কিছু কিছু রোজগার করা যায়, সেগুলো প্রচুর জায়গায় রয়েছে, সেইগুলো হয়তো কৃষকরা ভেবে উঠতে নাও পারে তাদের শিক্ষকতার যোগ্যতার মধ্য দিয়ে। এইগুলো যেটা দেবব্রত বাবু বলছেন, পঞ্চায়েত বা আমাদের কৃষি দপ্তর বা সমবায় দপ্তর, তারা যদি এগিয়ে এসে কৃষকদের জানাতে পারে এই এই জিনিস তোমরা করো, অনেক কিছু শুকরের চাষ মানে মারাত্মকভাবে রোজগার, মাছ মারাত্মক রোজগার দিতে পারে। সুতরাং খালি কৃষির সঙ্গে না করে কৃষির সঙ্গে আরেকটা অকুপেশন জুড়ে দেওয়া, তাহলে কি?
0: সুব্রত, এই প্রসঙ্গে তোমার কাছে আসবো, তুমি যেহেতু গ্রামের ছেলে, তুমি বলছিলে যে তোমার গ্রামে একটা পর্যটন গড়ে উঠেছে,
3: সেই বিষয়ে যদি বলতে চাইছিলাম। আমি দুজন আমাদের যিনি অতিথি রয়েছেন তাদের কাছেই জানতে চাইছি যে আমাদের আপনাদের কথা থেকে যে কৃষির বাইরে থেকেও যদি আমাদের গ্রামকে অর্থনৈতিকভাবে ডেভেলপমেন্ট কিছু করা যায় গ্রামীণ মানুষদের অর্থনৈতিক বিকাশ ঘটানোর জন্য, পর্যটনটা বোধহয় একটা বড় ভূমিকা পালন করতে পারে, সেক্ষেত্রে আপনাদের কি মনে হয়?
1: হ্যাঁ অবশ্যই, পরিবেশ বান্ধব পর্যটন আমরা অবশ্যই করতে পারি, এবং সেই পর্যটন ব্যবস্থার সঙ্গে স্থানীয় গ্রামীণ মানুষের একটা নিবিড় সম্পর্কের মধ্যে দিয়ে, এখন মানুষের দেখুন পর্যটন মানে শুধু যে বড় বড় হোটেলে থাকা খাওয়া তা নয়, এখন মানুষ কিন্তু গ্রামের দিকে যাচ্ছেন, তারা পর্যটন গ্রামীণ পর্যটন ব্যবস্থা সঙ্গে তারা থাকার চেষ্টা করছেন, তার সাথে সাথে সেই গ্রামীণ এলাকায় যে খাবার, প্রতিটা গ্রামে বা প্রতিটা অঞ্চল একটা আলাদা আলাদা খাবারের আছে, ধরন আছে, সেই ধরনটা যদি আমরা সুন্দরভাবে তাদের সামনে মেলে দিতে পারি, তাহলে কিছুটা হলেও অর্থনৈতিক উন্নয়ন ঘটানো সম্ভব, যেটা হচ্ছে ইকো ট্যুরিজম যেটাকে আমরা বলছি, পরিবেশ বান্ধব পর্যটন, সেইগুলো আমরা করে উঠতে পারি গ্রামীণ অর্থনীতির ক্ষেত্রে। এটাও যেমন আছে, পাশাপাশি হচ্ছে পশুপালন, পশুপালনের মধ্যে দিয়েও কিন্তু মাশরুম চাষ, তারপরে হচ্ছে পশুপালন, এইগুলো চাষবাসের মধ্যে দিয়ে আমরা কিন্তু পর্যটনটাকেও তার সঙ্গে জুড়ে দিলে কিন্তু সমৃদ্ধ হতে পারে।
0: এই প্রসঙ্গে একটু যোগ করব, আমাদের এখানে যেমন কিছু কিছু জায়গা দেখা যাচ্ছে যে কিছু কিছু এই ধরনের কৃষি পর্যটন গড়ে উঠেছে, সেটা যদি আমরা নর্থ বেঙ্গল বা বাঁকুড়া পুরুলিয়ার দিকে যাই, তাহলে দেখা যাচ্ছে যে কলকাতা থেকেই ধরুন শহরের মানুষজন ওখানে থাকছে, ওখানকার যে গ্রামীণ পরিবেশ সেখানে তাদের মধ্যে থেকে তাদের বাড়িতে থেকে গাছ থেকে আমটা পারল, কি ক্ষেত থেকে সবজিটা পারল, বেগুনটা নিল, নিজেরা ভাজা করে খেলো, সেই যে একটা আনন্দ প্রকৃতির মধ্যে থেকে, তাতে করে বিনিময়ে যে বাড়ির মালিক হ্যাঁ তাদেরকে একটা পয়সা দিল, তাহলে তারা যেমন গ্রামের যে বিষয়টা রয়েছে, গ্রামে যে বসবাসকারী জনবসতি, তারা তাদের হাতে যেমন দুটো পয়সা আসলো, অন্যদিকে কিন্তু একটা ক্ষতির সম্ভাবনা থেকে যায়, সেটা হচ্ছে গ্রামের পরিবেশটা কিন্তু অনেক জায়গায় এই বিষয়ে

0: আপনি কি বলেন?
1: দেখুন, মানে যে কৃষকের যে ঘর, মানে সেখানে পাশেই বাসী আর একটা ঘর তৈরি করে একটু ভাবতে হবে, যারা যারা পয়সা খরচ করে আসছে তারা আনন্দ উপভোগ করতে যায়, ফেসিলিটিস যেগুলো আমরা বলি সেগুলো নিঃসন্দেহে থাকা দরকার, সেটা যদি রাখা যায়। এবং একই সঙ্গে মানুষ জানতে চায়, আপনি যেটা বললেন টি ট্যুরিজম বা নানান জায়গায় তৈরি হচ্ছে এগ্রিকালচারাল বেস ট্যুরিজম, সেখানে কোথাও যদি ধানের ক্ষেত আছে কি বেরিয়ে আছে, সে তার পাশে যদি আমি ট্যুরিজম করি, মানুষ নিঃসন্দেহে দেখতে আসবে, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবে। তবে যে সমস্যার কথা বলছেন, যে ট্যুরিজমের একটা মানে বেলেল লেপানা, হুল্লোমি হুল্লোড়ি, এই মানে অনেক দল বেঁধে আসা, তাদের আমোদ প্রমোদ করতে গিয়ে তারা লোকাল যে পপুলেশন আছে, কমিউনিটি, তার সঙ্গে তাদের একটা বিরোধ তৈরি হওয়ার সম্ভাবনা, এইগুলো কিন্তু মানে ভাবনা চিন্তার জায়গা আছে। পরিষ্কার যাদের বলতে হবে, গ্রামকে যদি ভালোবাসেন, কৃষিকে যদি ভালোবাসেন, মৎস্য চাষ যদি ভালোবাসেন, তাহলেই গ্রামে আসবেন। এখানে এটা কিন্তু আমোদ প্রমোদের সেভাবে জায়গা নয়, প্রকৃতির সঙ্গে পরিচিত হবার জায়গা। এই এই যে বার্তাটা যারা ট্যুরিস্ট হিসেবে আসছেন তাদের যদি বলা যায়, এবং যারা সত্যিকারের ইকো ট্যুরিজম ফ্রেন্ডলি ট্যুরিজম বিশ্বাস করেন, তারা ওইখানে গিয়ে যে বিশাল আমোদ প্রমোদ করবে, ব্যান্ড বাজিয়ে সারা রাত ধরে গান করবে, নাও হতে পারে, কিন্তু বার্তা অবশ্যই দেওয়া দরকার। প্রচুর মানুষের কাছে টাকা আসছে এবং তারা গ্রামে হয়তো হুল্লোড়িগিরি করা, আনন্দ ভোগ করা, সেটা হয়তো করতে চাইবে। কিন্তু খেয়াল রাখতে হবে যে আমরা যদি সবকিছুই নিয়ন্ত্রণের ব্যাপার রয়ে গেছে।
0: একদম সঠিক কথা দেবব্রতবাবু, এ সম্পর্কে আপনার কাছে আসব। এই যে ব্যবস্থাপনা সমস্ত কিছু যদি সহজলভ্য করে দেওয়া যায় গ্রামের মানুষের কাছে, সরকারি পরিষেবার কথা আপনি বলছিলেন, কিন্তু গ্রামের মানুষ আমাদের দেশে আমাদের রাজ্যে সেটা কি ধরে রাখতে পারবেন, যেটা বিদেশে চায়না কিউবা সেইসব জায়গাগুলোতে সম্ভব? সেখানে মানুষের যে পার্টিসিপেশন, অংশগ্রহণ বা তাদের যে স্বভাব আপনি পরিলক্ষিত করেছেন, সেটা কি আমাদের এখানে সম্ভব? আমাদের এখানে জনসচেতনতা, আমাদের যে গ্রামীণ পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা, সেটা কি রকম হওয়া দরকার?
2: অবশ্যই, তার আগে যেটা দরকার, যে অঞ্চলে আমরা এইগুলো করব পরিকল্পনাগুলো, সেই অঞ্চলের মানুষকে নিয়ে আগে কিন্তু বসতে হবে এবং তাদেরকে বোঝাতে হবে যে এই ইকো ট্যুরিজম করার ক্ষেত্রে তোমার অর্থনৈতিক উন্নতি এইভাবে হবে, আমার প্রস্তাব তোমাদের এখানে এই অর্থনৈতিক উন্নতি করতে গেলে এই ইকো ট্যুরিজমটা করা হচ্ছে, সেখান থেকে সরকারের ব্যবস্থাপনাও যেমন থাকবে, পঞ্চায়েতের একটা ভূমিকা থাকবে, পাশাপাশি গ্রামীণ অঞ্চলের মানুষকে সচেতন তৈরি করার দায়িত্বও কিন্তু পঞ্চায়েত দপ্তরকে নিতে হবে, সংশ্লিষ্ট পঞ্চায়েত, যে ওই অঞ্চলের সংশ্লিষ্ট পঞ্চায়েত আছে তাদেরকে নিতে হবে। শুধুমাত্র সভা সমিতি পরিচালনা করাই এখন পঞ্চায়েতের কাজ নয়, এখন বিভিন্ন কাজে তারা ইনভলভ হচ্ছে, বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প যেমন আছে, এইটাকেও একটা প্রকল্প হিসেবে কিন্তু সরকারের পক্ষ থেকে ঘোষণা করে এগিয়ে নিয়ে যেতে পারলে তবে কিন্তু হবে। যখন গ্রামের মানুষ দেখবে যে তার এখান থেকে আয় আসছে, তখন সে কিন্তু নিশ্চয়ই এই ব্যাপারে সচেতন হবে।
3: এই ব্যাপারে দেবব্রতবাবু, তবে আমাদের যেমন বিভিন্ন সরকারি আধিকারিক বা সরকারি যে সমস্ত প্রতিষ্ঠানগুলোর কথা বলছেন, তারা যেমন সচেতনতামূলক প্রচারের একটা বড় ভূমিকা পালন করবেন, সেই সঙ্গে যে সমস্ত গ্রামের আমাদের পর্যটকরা যারা যাচ্ছেন তাদেরকেও একটা সচেতন হওয়ার, ব্যক্তিগতভাবে সচেতন হওয়া, এবং যারা তাদেরকে আপ্যায়ন করছে তাদেরকেও বোধহয় একটা সচেতন হওয়া নিয়ে ব্যক্তিগতভাবে একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
2: নিশ্চয়ই, সেটা তো রাজাগোপালবাবু বললেন যে এখানে যারা যাবে যেই অঞ্চলে, সেই অঞ্চলে গেলে তাকে মাথাতে নিতেই হবে আমি কোন জায়গায় যাচ্ছি, গ্রামীণ পর্যটনের কোন জায়গায় যাচ্ছি। আমি দীঘার যে পরিবেশ সেটা নিশ্চয়ই একটা পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের নিচে যে কোল সেখানে পাব না বা সেটা দেওয়ার চেষ্টা করব না। সুতরাং আমাকে মনে মানসিকতা তৈরি করে যেতে হবে যে আমি যাচ্ছি পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামে, সেখানকার মানুষের দৈনন্দিন ব্যবস্থাপনার সঙ্গে মিলিত হতে, তাদের যে জীবনযাপন সেটাকে দেখতে। এই মানসিকতা নিয়ে
0: এখন সবচেয়ে বড় প্রশ্নে আমি আসি প্রফেসর চক্রবর্তীর কাছে। এই যে এতক্ষণ ধরে আমরা গ্রামীণ রোজগারের বিষয়গুলো নিয়ে কথা বললাম, যে যাতে করে গ্রামীণ অর্থনৈতিক বিকাশ সম্ভব, তো সেটা গ্রাম থেকে উঠে আসলে কিরকম হয়? এই ব্যবস্থাটা যদি গ্রামের মানুষ গড়ে তুলতে পারে তাহলে তো পয়সাটা গ্রামে থেকে যাবে, এই বিষয়ে আপনি কি বলেন?
1: দেখুন, যে সমস্ত গ্রামের মানুষরা শুনছেন, গ্রামবাসীরা শুনছেন, আপনাদের প্রিয় রামভাই সুব্রত দাদা রয়েছেন, দেখুন মানে গামটা আপনাদের।

0: পাল্টাতে পারবো। কবির যে কল্পনা গ্রাম যে সর্বোপরি, সেটা অলিক কল্পনা থাকবে না। গ্রাম নিঃসন্দেহে সর্বোপরি হতে পারে যদি ভাবনাটা গ্রামের মধ্য থেকেই আসে।
1: তাহলে আজকের এই যে আমরা কথা বলছিলাম দেবব্রত বাবু, আপনি আপনার অভিজ্ঞতার কথা বললেন যে বিভিন্ন দেশগুলো ঘোরার মধ্য দিয়ে, এমনকি আমাদের পার্শ্ববর্তী বাংলাদেশের কথা আপনি বললেন, কচুরিপানার কথা তুলে ধরলেন। তো আমাদের এখানে আমরা দেখি আমাদের যে নিনফেট রয়েছে টালিগঞ্জে, যে পাটের বিভিন্ন রকম যে ভেষজ চামড়া তৈরি সেগুলো করা হচ্ছে, কিন্তু সেগুলো বিপণনের ক্ষেত্রে একটা বড় যদি আমরা কাঠামো পরিকাঠামো তৈরি করতে না পারি, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের উৎপাদন যথেষ্ট হচ্ছে কিন্তু আমরা বাজার দর পাচ্ছি না, সে ব্যাপারে কি বল?
2: হ্যাঁ, এটাও একটা খুব গুরুত্বপূর্ণ। আমি চায়নাতে গিয়ে দেখেছি বাঁশ এবং তুঁস, যেটাকে আমরা কুঁড়ো বলি গ্রাম বাংলায়, যেটাকে কুঁড়ো, সেইটা সংমিশ্রণে তারা যেভাবে দরজা তৈরি করছে, জানলা তৈরি করছে, এবং সেই জানলা বিভিন্ন ফ্ল্যাটে লাগাচ্ছে কলকাতা, মানে আপনার তাদের শহরতলিতে তারা লাগাচ্ছে, এবং সেটাকে তারা আরো আধুনিক করে যাতে এতে ফায়ার প্রুফ, মানে আগুন লাগলে যাতে সেটায়
1: না লাগে,
2: না লাগে আগুন না লাগে, তার জন্য বিজ্ঞানসম্মত ভাবে তারা সেটাকে তৈরি করছে। সেরকম ভাবে আমরাও যদি গ্রাম বাংলায় আমাদের প্রচুর বাঁশ আছে, খড় আছে, আমাদের কুঁড়ো আছে, সেইগুলো দিয়ে যদি জানলা দরজা তৈরি করে কলকাতার বিভিন্ন আমাদের যে বহুতল যেখানে তৈরি হচ্ছে সেখানে আমরা এটা বাণিজ্যগতভাবে আমরা সরবরাহ করতে পারি, তাহলে কিন্তু অর্থনৈতিক বিকাশটাও কিছুটা হলে সহায়তা করবে।
1: তাহলে সুব্রত, আমরা একদম আলোচনার শেষ পর্যায়ে আসি, এবার তাহলে আমরা শেষ করছি। আমাদের কিন্তু ভাবনা ছিল সুব্রত, আজকের এই যে অনুষ্ঠানটা আমরা করছি, যে গ্রামের মানুষ যারা আমাদের রাজ্যে গ্রামে বাস করেন তাদের মাথায় একটা নতুন ভাবনার সঞ্চার হোক, তাই তো?
3: একদম একদম।
1: যে কি করে তারা নিজের পায়ে দাঁড়াতে পারে আজকের দিনে, তুমি আমাকে বলো, সরকার কি সেই অবস্থায় আছেন যে তাদের ঘরে ঘরে চাকরি পৌঁছে দিতে পারবেন?
3: না, সে জায়গায় আমরা খুবই, যারা গ্রামে রয়েছি বা যারা শিক্ষিত বেকার রয়েছি, তারা খুবই ভালোভাবে জানি, ভুক্তভোগী আর কি, যে আমাদের অবস্থা খুবই খারাপ। আমাদের যদি না নিজের পায়ে নিজেরা আমরা দাঁড়াতে পারি, এবং সেটা কৃষি ভিত্তিক হোক বা পর্যটন ক্ষেত্রে হোক, আর যেটা আজকের আমাদের আলোচনা থেকে উঠে এলো,
1: প্রফেসর চক্রবর্তী খুব সুন্দরভাবে বললেন যে শুধু কৃষি নয়, নন ফার্ম,
3: একদম,
1: যেটা ধানের তুষের কথা বা নানা নানা বিষয়গুলো আজকে এখানে উঠে এসছে, যে এগুলোর মধ্য দিয়ে কিন্তু আমরা আমাদের গ্রামের সম্পদ, যে জিনিসটা কি আছে না আছে প্রফেসর চক্রবর্তী বললেন, সেটা গ্রামের মানুষই ভালো করে জানে।
3: একদম একদম।
1: তো সেটাকে কাজে লাগিয়ে, সেই সমস্ত কাঁচামালকে কাজে লাগিয়ে যদি সেই সম্পদ থেকে একটা নতুন কিছু সৃষ্টি করা যায়,
3: তবেই
1: তাহলে কিন্তু
3: গ্রামীণ অর্থনীতি
1: বিকাশ সম্ভব।
3: ঠিক।
1: তো সেটা কিন্তু ভাই আপনাদের কাছে রাম ভাইয়ের বিনীত অনুরোধ আমাদের কৃষি বিভাগের তরফ থেকে, যে আপনারা কিন্তু আপনাদের উন্নয়নের কথা ভাবুন, কারণ আপনারাই শেষ বিচার করবেন আপনাদের স্বনির্ভর হওয়ার ক্ষেত্রে। আমরা অনুষ্ঠান এখানে শেষ করব। আজকে যারা যারা আমরা অনুষ্ঠানে উপস্থিত ছিলাম, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও রেজিস্ট্রার ডক্টর রাজাগোপাল চক্রবর্তী, কৃষি ও গ্রামীণ উন্নয়ন ধারার সঙ্গে বিশেষভাবে প্রশিক্ষিত দেবব্রত রায়, সুব্রত এবং আমি, অনুষ্ঠান এখানে শেষ করব। তার আগে আমাদের বিশেষ আমন্ত্রিত অতিথি যারা রয়েছেন, আপনাদের অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।
3: নমস্কার।
4: ক্ষেত খামারের কথা এখানেই শেষ হল। অনুষ্ঠানটির প্রযোজনায় ছিল আকাশবাণী কলকাতার, আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

থেকে সাম্প্রতিক শহর কলকাতার শত কথা 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30 বাংলাদেশ সময় সকাল

কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে।

0: এখন শুনবেন অনুষ্ঠান আপনার স্বাস্থ্য।
1: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে
2: শুরু হচ্ছে অনুষ্ঠান আপনার স্বাস্থ্য। আজকের বিষয়, ছোটদেরও স্ট্রোক হয়, এই নিয়ে একটি কথিকা বলছেন স্নায়ু রোগ বিশেষজ্ঞ ডাক্তার সাম্বাদিত্য দাস।
3: আজ একটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে যে বাচ্চাদেরও কি স্ট্রোক হয়। বেশ অবাক করেই বলি যে বাচ্চাদেরও কিন্তু স্ট্রোক হয়। বেশ কিছু ব্রেন ইনফেকশন হলে, ব্রেনের যেই রক্ত নিয়ে যায় সেই শিরাগুলোর কোনো সমস্যা থাকলে, ইভেন কিছু কিছু হার্টের সমস্যা থাকলেও বাচ্চাদের কিন্তু স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু আজ আমরা যেই মেন রোগটা নিয়ে আলোচনা করব সেটি একটি বিরল রোগ, বাচ্চাদের ব্রেনের রোগ, মোয়ামোয়া ডিজিজ। তো কি এই মোয়ামোয়া ডিজিজটা? মোয়ামোয়া ডিজিজটা আসলে বিরল ব্রেনের রোগ, যেখানে ব্রেনে রক্ত নিয়ে যাওয়ার যে শিরাগুলো সেগুলো আস্তে আস্তে শুকিয়ে যায়। ফলে কি হয় যে ব্রেনে অ্যাডিকুয়েট যে রক্ত চলাচল সেইটা কিন্তু আর করতে পারে না, এবং বারবার স্ট্রোক হয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায় এই বাচ্চাদের মধ্যে। মোয়ামোয়া নামটা আসলে একটি জাপানি শব্দ, যার মানে পাফ অফ স্মোক। মোয়ামোয়া রোগীদের যখন আমরা এমআরআই করি, এই যেই শিরা যেগুলো শুকিয়ে যাচ্ছে, এমআরআইতে অনেক সময় মনে হয় যেন সিগারেটের ধোঁয়ার মতো দেখতে, সেই থেকেই এই নামটা। আগে ভাবা হতো হয়তো শুধু জাপানে এই রোগটা পাওয়া যায়, কিন্তু গত 10 বছর ধরে আমাদের এক্সপিরিয়েন্স যা বলছে যে ইন্ডিয়া তথা পশ্চিমবঙ্গেও এটা খুব একটা আনকমন কিন্তু নয় বাচ্চাদের মধ্যে। তা কিভাবে বুঝব এই মোয়ামোয়া রোগটা আদেও আছে কি নেই? বেশ খুব সহজভাবে একটা আমার পেশেন্টেরই একটা এক্সপিরিয়েন্স নিয়ে আমি শেয়ার করছি। একটা 8 বছরের বাচ্চা, গ্রামে বাড়ি, তার মা প্রথম এসে আমাকে বলে যে ডাক্তারবাবু, বারবার যখনই একটু ঝাল খাচ্ছে বাচ্চাটা বা একটু কাঁদছে, কিছুক্ষণের জন্য ও একদম মাটিতে লুটিয়ে পড়ছে, একদিকে জোর পাচ্ছে না, আবার কিছুক্ষণ বাদে কিন্তু একদমই ঠিক হয়ে যাচ্ছে। আমরা প্রথমে ভেবেছিলাম ও হয়তো একটু দুষ্টুমি করছে, ওকে পড়তে বলা হয়, ওকে ফুচকা খেতে বারণ করা হয়, সেই জন্যই হয়তো এরকম করছে, কিন্তু দেখা যাচ্ছে যে এটা কিন্তু বারবারই হচ্ছে। তো ডাক্তারবাবু, এটা কি কোনো রোগ? তখন ইভ্যালুয়েশন করে দেখা গেল বাচ্চাটার কিন্তু এই মোয়ামোয়া ডিজিজটি রয়েছে। মোয়ামোয়া ডিজিজ কিন্তু স্ট্রোক হওয়ার আগে অনেক এরকম এই সাটল সিমটমস, যে মানে ছোট ছোট সিমটমস, এইগুলো বহুদিন ধরেই চলতে থাকে একটা স্ট্রোক হওয়ার আগে। কীরকম সেই সিমটমসগুলো হতে পারে? কোনো একটা হাত বা কোনো একটা পায়ে ঝিনঝিন করলো কিছুক্ষণ, আবার দিয়ে কিছুক্ষণ পরে বাচ্চাটা ঠিক হয়ে গেল। কিছুক্ষণের জন্য কথাটা জড়িয়ে গেল, আবার ক্লিয়ারলি বলছে বাচ্চাটা। পায়ের দিকে হয়তো জোর কমে গেল কিছুক্ষণের জন্য, তারপরে আবার নর্মালসি রিটার্ন করলো। এছাড়াও অনেক সময় অল্পক্ষণের জন্য কিছুক্ষণের মাথা ব্যথা হচ্ছে বা খিচুনি হচ্ছে, ইভেন দেখা গেছে যে স্কুল পারফরমেন্সে আস্তে আস্তে ডিটোরিয়েশন হচ্ছে। এইগুলো কিন্তু সবই মোয়ামোয়া ডিজিজের শুরুতে হতে পারে। এগুলো খুব গুরুত্বপূর্ণ, যেটা যে যখনই এরকম হালকা সিমটমসগুলো হয় তখনই যদি মোয়ামোয়া ডিজিজটাকে ধরা যায়। মোয়ামোয়া ডিজিজটা ধরার জন্য খুব সহজেই আমরা যদি এমআরআই করি আর এমআরএনজিও করি, সেখান থেকেই কিন্তু মোয়ামোয়া ডিজিজ আছে কি নেই সেটা আমরা বুঝতে পারি এবং কোন স্টেজে আছে সেটাও বুঝে যেতে পারি। এবং ধরা পড়লে পরবর্তী ক্ষেত্রে সেই ধরনের ওষুধ দেওয়া, কিছু নিয়ম মেনটেন করা, অথবা দরকার হলে কিছু সার্জারির দিকে যাওয়া কিছু ক্ষেত্রে, এইগুলো দিয়ে কিন্তু দেখা যায় যে রোগটা বেশ কিছুটা কন্ট্রোলে কিন্তু রাখা যায়। সর্বোপরি বলা যে বাচ্চারা কিন্তু অনেক সময় অনেক দুষ্টুমিও করে ফেলে, কিন্তু যখনই কোনো ধরনের শারীরিক সমস্যা বলছে সেটা কিন্তু গুরুত্ব দিয়ে শোনা কিন্তু আমাদের বড়দের প্রয়োজন। ডাউট থাকলে সেটা নিয়ে নিয়ারেস্ট যেই ডাক্তারবাবু থাকবে তার কাছে পরামর্শ করা, কারণ এই ধরনের রোগগুলো যত আর্লি আমরা ধরব এবং যত আর্লি এর ডায়াগনোসিস হয়ে ট্রিট

0: মেন্টা স্টার্ট হবে, পরবর্তী ক্ষেত্রে এই বড় ধরনের স্ট্রোক হওয়া বা এর থেকে যে ডিসএবিলিটিগুলো আমরা বাচ্চাদের মধ্যে সৃষ্টি হয় সেইগুলো কিন্তু এড়াতে পারব।
1: এতক্ষণ আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে শুনলেন একটি কথিকা, ছোটদেরও স্ট্রোক হয়। কথিকাটি বললেন স্নায়ু রোগ বিশেষজ্ঞ ডাক্তার সাম্বাদিত্য দাস। আপনার স্বাস্থ্য অনুষ্ঠান আজ এ পর্যন্তই।

আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন আগামীকাল 7 জুন 2026 অর্থাৎ বুধবারের আকাশবাণী মৈত্রীর অনুষ্ঠান সূচি। আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনের সূচনা ভারতীয় সময় সকাল 5:56। সকাল 6:05 সুচিন্তন। এই অনুষ্ঠানে শুনবেন আচার্য জগদীশ চন্দ্র বসুর রচনা থেকে পাঠ। সকাল 6:10 প্রথম আলোয় থাকছে সুবদ্ধ সঙ্গীত। নটভৈরব এবং বৈরাগী রাগে খেয়াল পরিবেশন করবেন বিদুষী পূরবী মুখোপাধ্যায়। সকাল 6:30 এই মহাজীবন। এই অনুষ্ঠানে শুনবেন দীনেশ চন্দ্র সেনের জীবন কথা। সকাল 6:35 বাংলাদেশ প্রেস রিভিউ। সকাল 6:40 রবীন্দ্রসঙ্গীত, পরিবেশনায় শিল্পী অভিজিৎ দাস। সকাল 6:55 কৃষক বন্ধুদের জন্য। এই অনুষ্ঠানে শুনবেন ফল চাষে সারের ব্যবস্থাপনা, এই বিষয়ে একটি কথিকা, বলবেন ডক্টর চন্দন কুমার ভূঁইয়া। সকাল 7:05 লোকগীতি। সকাল 7:15 আসুন বেরিয়ে যান ভারতে, এদিনের গন্তব্য কার্শিয়াংয়ের ডাউহিল এবং কালিম্পংয়ের লুংচু, উপস্থাপনায় ধীমান চক্রবর্তী। সকাল 7:35 সকালের আড্ডায়, উপস্থাপনায় ধীমান চক্রবর্তী। সকাল 8:30 বুধ সকালে, বিষয় আমাদের এই বসুন্ধরা, উপস্থাপনায় বৃষ্টি দেব, সম্পাদনায় রিয়া ঘোষ, অনুষ্ঠানটির প্রযোজনায় ডক্টর মানস প্রতিম দাস। সকাল 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে দেশি রাগে খেয়াল পরিবেশন করবেন বিদুষী অঞ্জনা নাথ। তাঁকে তবলায় সহযোগিতা করবেন কৌশিক বন্দ্যোপাধ্যায় এবং হারমোনিয়ামে সনাতন গোস্বামী। সকাল 9:30 মনের মতো গান, উপস্থাপনায় অনুক্তা ঘোষাল। সকাল 10:30 রামধনু। এই অনুষ্ঠানে প্রথমে শুনবেন নজরুল গীতি, শিল্পী চুনিলাল ভট্টাচার্য। এরপরে থাকছে লোকগীতি, পরিবেশনায় শিল্পী অদিতি মুখোপাধ্যায়। বেলা 11:00 সংগ্রহশালা থেকে অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শুনবেন গীতিকার সুরকার শিল্পী জগন্ময় মিত্রের সাক্ষাৎকার। বেলা 11:30 রম্যগীতি। বেলা 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্পকথা, উপস্থাপনায় মল্লিকা চৌধুরী। দুপুর 12:30 নজরুল গীতি। দুপুর 1:00 নাটক ফেরা, রচনা দেবব্রত দাশগুপ্ত, প্রযোজনা সৌমেন বসু। দুপুর 1:40 বাংলা ব্যান্ডের গান। দুপুর 2:30 আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনের সমাপ্তি। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সূচনা ভারতীয় সময় দুপুর 3:30। ভারতীয় সময় বিকেল 3:35 অনুরোধের আসর। বিকেল 4:05 মহিলাদের আসর, বিষয় আলাপি কলমে, উপস্থাপনায় সঙ্গীতা দত্ত। বিকেল 4:35 থাকছে কলকাতা কলতান। এই অনুষ্ঠানে শুনবেন হাওড়া শিবপুরের আচার্য জগদীশ চন্দ্র বসু ভারতীয় উদ্ভিদ উদ্যানের বিশ্ব পরিবেশ দিবস উদযাপন, এই বিষয়ে একটি প্রতিবেদন। স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন গোপীনাথ পাল। ৪:50 লালন গাথা, 5:05 আজ সন্ধ্যায়, উপস্থাপনায় রাখি দাশগুপ্ত। 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় অর্ক বন্দ্যোপাধ্যায়। 6:20 ক্ষেত খামারের কথা, মালচিং মাটির স্বাস্থ্য সুরক্ষার অন্যতম উপায়, এ বিষয়ে ডক্টর অনুপম মুখোপাধ্যায়ের সাক্ষাৎকার গ্রহণ করেছেন সুব্রত চক্রবর্তী। সন্ধ্যে 6:50 আপনার স্বাস্থ্য, বিষয় নার্ভের অসুখে সঙ্গীতের প্রভাব, এ বিষয়ে বলবেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডক্টর সাম্বাদিত্য দাস। সন্ধ্যে 7:00 নাটক ফেরা, রচনা দেবব্রত দাশগুপ্ত।

প্রযোজনা সৌমেন বসু। রাত 8:15 বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান, রাত 9:00 কথায় গানে, উপস্থাপনায় অরিজিৎ ঘোষ। রাত 9:15 বিশ্ব পরিক্রমা, রাত 9:45 সিনেমা জগৎ। এই অনুষ্ঠানে শুনবেন অরিন্দম সাহা সর্দারের সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে দেবর্ষী ঘোষ। এদিন শুনবেন অনুষ্ঠানটির প্রথম পর্ব। রাত 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে থাকছে খামরাজ রাগে খেয়াল এবং কাফি রাগে ঠুমরির পরিবেশন। পরিবেশন করবেন বিদুষী অঞ্জনা নাথ। তাঁকে তবলায় সহযোগিতা করবেন অসিত জানা এবং হারমোনিয়ামে কমলাক্ষ মুখোপাধ্যায়। রাত 10:45 উপমহাদেশের খবর, রাত 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় অরিজিৎ ঘোষ। রাত 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। এখন শুনবেন যুববাণীর অনুষ্ঠান যুববাণী থেকে দিশারি, উপস্থাপনায় মল্লিকা চৌধুরী।

হ্যালো বন্ধু, কেমন আছো তুমি? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আমিও খুব ভালো আছি। আর এই ভালো থাকার অন্যতম একটা কারণ হচ্ছে তোমাদের সঙ্গে গল্প করতে আসতে পারা। সত্যি বলছি, মানে আমরা যেন একেবারে অপেক্ষা করে থাকি যে কখন মাইকের সামনে বসবো আর কখন তোমার সঙ্গে গল্প শুরু করব। আর সেই অপেক্ষার অবসান ঘটিয়ে আজ আবার চলে এসেছি তোমার কাছে, তোমার যুববাণীর বন্ধু আমি মল্লিকা, মৈত্রীর প্রচার তরঙ্গে দিশারিতে, ভারতীয় সময় অনুযায়ী 7:01 এবং বাংলাদেশের সময় অনুযায়ী 7:31। বন্ধু, তোমার সঙ্গে তো গল্প করতে চলেই এসেছি, কিন্তু গল্পটা আজকে কি নিয়ে করব? দেখো, দিশারিতে আমরা সচরাচর তাদের নিয়েই কথা বলি যারা আমাদেরকে ভাবতে শিখিয়েছেন, জীবনকে অন্য চোখে দেখতে শিখিয়েছেন, যারা প্রতিনিয়ত মানুষের মনকে ছুঁয়ে গেছেন। আজ তাই ভাবলাম এমন একজন মানুষের কথা বলি যিনি তার কলম দিয়ে মানুষের হাসি, কান্না, স্বপ্ন, ভাঙন, নিয়তি আর জীবনের অনিশ্চয়তাকে এঁকে গেছেন এক অসাধারণ দক্ষতায়। বন্ধু, তোমার নিশ্চয়ই এরকম অনেক সময় মনে হয়েছে যে আমরা যতই পরিকল্পনা করি না কেন, জীবন যেন নিজের মতন করে পথ বেছে নেয়, তাই না? ওই যে বলে না, লাইফ অলওয়েজ ফাইন্ডস আউট এ ওয়ে, ঠিক সেটা। আচ্ছা, তোমার কখনো কি মনে হয়েছে যে কিছু কিছু ঘটনা আমাদের নিয়ন্ত্রণের পুরো বাইরে? আর যদি সত্যি তাই হয়, তবে তোমায় বলি বন্ধু যে তুমি কিন্তু একা নও। আমরা প্রত্যেকেই জীবনের কোনো না কোনো পর্যায়ে এইসব প্রশ্নের বা অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি। তাই ভাবলাম আজ এমন একজন সাহিত্যিককে নিয়ে না হয় গল্প করি যিনি এই প্রশ্নগুলোর উত্তর খুঁজেছেন তার গোটা জীবন জুড়ে, ফুটিয়ে তুলেছেন তার লেখায়। আর তিনি হলেন নান আদদান আমাদের সকলের প্রিয় সাহিত্যিক থমাস হার্ডি। তাকে নিয়ে আজকে অনেক গল্প করব, আড্ডা দেব, জানবো তিনি কোন কোন দর্শনে বিশ্বাস রাখতেন। তবে তার আগে একটা গান হলে কেমন হয় বন্ধু? দারুণ, তাই তো? তবে গানে যাওয়ার আগে তোমাকে জানিয়ে দিই যে আজকের অনুষ্ঠান তোমার যদি ভালো লাগে আর তুমি যদি সে ব্যাপারে আমাদেরকে কিছু জানাতে চাও, তাহলে কমেন্ট করতে পারো ফেসবুকে যুবদানী কলকাতার পেজে আজকের দিশারির পোস্টারের ঠিক তলায়। ইনস্টাগ্রামেও, মানে আমাদের YV কলকাতার পেজটাকেও কিন্তু ফলো করতে পারো। তাহলে চলো আর দেরি না করে এখন একটা ভীষণ মিষ্টি গান শুনে নি আমাদের সকলের পছন্দের চন্দ্রবিন্দু ব্যান্ডের। থেকে থাকলো তোমার জন্য এই সুন্দর গানটা, পিছিয়ে এক্ষুনি।

কি মিষ্টি একটা গান শুনলাম, তাই না? আমাদের সকলের পছন্দের নিশ্চয়ই। ফিরে এলাম গানের পরে, তোমার সঙ্গে আজকে আছি তোমার যুবগানের বন্ধু আমি মল্লিকা, মৈত্রী প্রচার তরঙ্গে দিশারির অনুষ্ঠানে। আর আজকে কিন্তু আমরা থমাস হার্ডিকে নিয়ে গল্প করছি। একটু নেড়ে ঘেঁটে দেখছি তার জীবনটা। দেখো, থমাস হার্ডি কিন্তু জন্মগ্রহণ করেন 1840 সালের 2 জুন, মানে কদিন আগে কিন্তু তার জন্মদিন গেল। আর জায়গাটা ছিল ইংল্যান্ডের ডরসেটের একটা ছোট্ট গ্রাম, ডরসেট নামের একটা ছোট্ট গ্রাম, গ্রামটির নাম হচ্ছে ব্যাকহ্যাম্পটন। গ্রামের প্রকৃতি, মাঠ, গাছপালা, সাধারণ মানুষের জীবন, এই সব কিছুই তার মনকে গভীরভাবে স্পর্শ করেছিল সেই ছোট্টবেলা থেকে। আসলে বন্ধু, সবকিছুকে নিখুঁতভাবে অনুধাবন করার ক্ষমতাটা তৈরি না করতে পারলে বোধ হয় এরকমভাবে জীবনবোধ তৈরি করা যায় না, গড়ে তোলা যায় না আর কি, তাই না? এবং জানো তো, পরবর্তীকালে থমাস হার্ডির অধিকাংশ উপন্যাসের পটভূমিতে আমরা কিন্তু তার ফেলে আসা ছোটবেলায় সেই গ্রামীণ জীবনের যে ছবি সেটা কিন্তু দেখতে পাই। আর একটা বিষয় যদি খেয়াল করো তাহলে দেখতে পাবে বন্ধু, যে এটা খুব স্পষ্টভাবেই ফুটে উঠবে, অধিকাংশ মানে বড় শিল্পী, বড় মাপের শিল্পী, তারা কিন্তু খুব লড়াইয়ের মধ্যে দিয়ে বড় হয়ে ওঠেন এবং খুব সাধারণ পরিবেশ থেকে তারা উঠে এসেছেন, এবং থমাস হার্ডিও কিন্তু সেটার ব্যতিক্রম নন। তার বাবা কিন্তু একজন রাজমিস্ত্রি ছিলেন এবং বিহালবাদকও ছিলেন, আর মা ছিলেন অত্যন্ত বইপ্রেমী একজন মহিয়সী নারী, এবং তিনি ছোট্টবেলা থেকে তার ছেলেকে পড়াশোনার প্রতি আগ্রহী করে তোলেন আর কি। হার্ডি তার জীবনের শুরুতে বেশ কিছু প্রশিক্ষণ নিয়েছিলেন, কিন্তু তার ভেতরে যে গল্পকার ততদিনে বাসা বাঁধতে শুরু করেছে তাকে কি করে চুপ করে রাখবেন তিনি? ধীরে ধীরে সেই সাহিত্যই হয়ে উঠল তার জীবনের প্রধান পরিচয়। জানো বন্ধু, হার্ডির সাহিত্য জীবন কিন্তু শুরু হয়েছিল কবিতা লেখা দিয়ে। তবে আশ্চর্যের বিষয় হল যে তিনি প্রথমে কবি হিসেবে কিন্তু একেবারেই মানে স্বীকৃতি পাননি, বরং তার পরবর্তীকালে লেখা উপন্যাসগুলোই তাকে বিশ্বজোড়া খ্যাতি এনে দেয়। তার উল্লেখযোগ্য যে উপন্যাসগুলো আছে তাদের মধ্যে রয়েছে কয়েকটা নাম বলছি তোমাকে, যেমন ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড, দ্য মেয়র অফ ক্যাস্টব্রিজ, দ্য রিটার্ন অফ দ্য নেটিভ, টেস অফ দ্য ডাবলস,

জুড জুড দি অবসিকিওর ইত্যাদি এইসব অনেক অনেক মানে বিখ্যাত উপন্যাস তিনি লিখে গেছেন। এবং এই উপন্যাসগুলো কিন্তু শুধুমাত্র স্রেফ গল্প নয়, জীবনের গল্প নয়, এর প্রত্যেকটা মানুষের ভেতরে যে সংগ্রাম, এর মধ্যে যে গল্পগুলো, তার মধ্যে যে মানুষের সংগ্রাম, তাদের যে মানে জীবনের দৈনন্দিন যে টানা পড়েন, সমাজের নির্মমতা, ভালোবাসার মধ্যে যে জটিলতা, এই সব কিছু কিন্তু ভীষণ অদ্ভুতভাবে, খুব সূক্ষ্মভাবে থমাস হার্ডি তুলে ধরেছেন তার প্রত্যেকটি লেখায়। বিশেষ করে টেস অফ দ্য ডাবলভেলসের কথা যেটা আমি বলছি, এই উপন্যাসে কিন্তু হার্ডি দেখিয়েছেন যে কিভাবে সমাজ নারীদের প্রতি কিন্তু দ্বিচারিতা করে। আর জুড দ্য অবসিকিওরে তিনি তুলে ধরেছেন শিক্ষা, ধর্ম এবং সামাজিক বিধিনিষেধের কঠোর বাস্তবতা। ছোট করে তোমাদের এই উপন্যাসগুলোর ব্যাপারে একটু বলি। প্রথমেই ফার ফ্রম দ্য ম্যাডিং ফ্রাউডের কথা বলবো, এবং এই গল্পের কিন্তু কেন্দ্রে আছে বাদশিবা এভারডিন নামে একজন তরুণী। তিনি নিজের মতো করে বাঁচতে চান, নিজের সিদ্ধান্ত নিজে নিতে চান, কিন্তু তার জীবনে যখন ভালোবাসা আসে তখন কি এই সব কিছু, মানে যা এতদিন তিনি যা যা চেয়েছিলেন, যেভাবে তিনি এগিয়ে মানে এগিয়েছিলেন, সবগুলোকে সাজিয়েছিলেন, সেগুলো কি এত সহজ থাকে? হয়তো থাকে না। তিনজন ভিন্ন স্বভাবের মানুষের সঙ্গে বাদশিবার পরিচয় আর সম্পর্কের মধ্যে দিয়ে এই গল্প আমাদেরকে শেখায় যে শুধুমাত্র আবেগ দিয়ে নয়, মানুষকে আগে ভালোভাবে জেনে বুঝে তবে কোনো বড় সিদ্ধান্ত কিন্তু নেওয়া উচিত আমাদের। কারণ ভালোবাসা যেমন সুন্দর, তেমনই তা সারা জীবনে একটা কঠিন দায়িত্বও বটে, মানে এটাকে নিয়ে কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে হবে, তাই অনেক ভালো করে আগে জেনে বুঝে তারপরে পদক্ষেপ নেওয়া উচিত, এটাই কিন্তু এই গল্প থেকে ফুটে ওঠে। এরপরে যদি দ্য মেয়ার অফ ক্যাস্টারব্রিজের কথায় আসি, তাহলে দেখা যায় যে রাগের মাথায় বা এক মুহূর্তের অসচেতনতায় আর কি যে কোনো সিদ্ধান্ত যদি আমরা নিই, সেটা কিন্তু গোটা জীবনকে আমাদের বদলে দেয়, এবং সেটাই কোথাও ফুটে উঠেছে এই গল্পে। এই উপন্যাসের নায়ক মাইকেল হেনচার্ডের জীবন ঠিক সেই কথাই বলে, এবং জীবনের অনেকটা পথ পেরিয়ে যাওয়ার পরও তিনি নিজের পুরনো ভুলের পরিণতি থেকে মুক্তি কিন্তু পান না। এই গল্প আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের চরিত্র, তার সিদ্ধান্ত আর অনুশোচনা বেশিরভাগ সময় কিন্তু তার ভাগ্যকে ঘুরে তোলে। দ্য রিটার্ন অফ দ্য নেটিভ গল্পে শুধু মানুষ নয়, প্রকৃতিও যেন একেবারে মানে জীবন্ত হয়ে উঠেছে। এই উপন্যাসে এমন কিছু মানুষকে দেখা যায় যাদের স্বপ্ন আছে, আকাঙ্ক্ষা আছে, কিন্তু সেই স্বপ্নের বাস্তবের মধ্যে যেন একটা অদৃশ্য দূরত্ব দাঁড়িয়ে থাকে। ঠিক যেন অনেক চাওয়ার এবং পাওয়ার পরও যখন মনে হয় যে চাইছি তো বটে, তবে এ তো আমার নাগালের অনেক বাইরে, ঠিক তেমনই হারি উপন্যাসে সেই অপূর্ণতা, সেই না পাওয়া আর মানুষের অন্তর্দ্বন্দ্বের যে কথা, সেটাই কিন্তু বারবার ফুটিয়ে তুলেছেন। এবং তার সঙ্গে অবশ্যই আছে মানুষের মেদুরতা, এই সব কিছুই কিন্তু গভীরভাবে ফুটে উঠেছে তারই লেখাতে। আবার দেখো টেস অফ দ্য ডাবলভেলসের কথা যদি আমি বলি, সেখানে কিন্তু টেস নামের এক তরুণীর গল্প, কিন্তু সেটা শুধুমাত্র নয়, এটা আমাদের সমাজের মুখোশ খুলে দেওয়ার একটা গল্প। টেসের জীবনের নানান কঠিন অভিজ্ঞতার মধ্যে দিয়ে হার্ডি দেখিয়ে গেছেন যে সমাজ অনেক সময় একই ঘটনার জন্য নারী আর পুরুষকে কিন্তু ভিন্নভাবে বিচার করে। আচ্ছা, সত্যি করে ভেবে দেখো তো যে ন্যায় বিচার কি সত্যি সবার জন্য সমান হয় সব জায়গায়? তা কিন্তু নয়, এবং এই প্রশ্নটাই যেন বারবার ফিরে আসে উপন্যাসের পাতায় পাতায়। টেসের গল্প আমাদেরকে কষ্ট দেয়, ভাবায়, আর একই সঙ্গে আমাদেরকে আরও মানবিক হতে শেখায়। জুড দ্য অবসিকিওরের গল্পেতে আমরা জুড নামের একজন সাধারণ মানুষের কথা জানতে পারি, যার একসময় অনেক বড় বড় স্বপ্ন ছিল। এখানে মেন প্রোটাগনিস্ট মানে জুড পড়াশোনা করতে চেয়েছে, নিজেকে প্রতিষ্ঠিত করতে চেয়েছে, কিন্তু ভালো করে ভেবে বলো তো বন্ধু, যে শুধুমাত্র স্বপ্ন থাকলে কি সবসময় আমাদের ইচ্ছাগুলো পূর্ণতা পায়? এবং এই যে প্রশ্ন, এই গল্পে কিন্তু আমরা দেখি যে জুডকেও কিন্তু সমাজের নিয়ম, যে সম্পর্কের যে জটিলতা এবং বাস্তব জীবনের বাধা বারবার কিন্তু তাকে থমকে দিয়েছে, এগোতে দেয়নি। এই গল্প সত্যি আমাদের সেই সব মানুষের কথা মনে করিয়ে দেয় যারা অনেক চাইলেও, অনেকটা খাটলেও পরিস্থিতির কারণে কিন্তু নিজের গন্তব্যে পৌঁছতে পারে না। আর সেই কারণেই জুডের গল্প কিন্তু আজও আমাদের মধ্যে এতটা প্রাসঙ্গিক, মানে ওই ধরো 98% এফার্ট দিলেও ওই যে 2% ওই এক্স ফ্যাক্টর বলে একটা ব্যাপার থাকে না, মানে যেটাকে আমরা লাক বলি, সেটাই কিন্তু অনেক সময় আমাদেরকে অনেক কিছু পেতেও দেয় না। আবার অনেক সময় আমরা ভাবনা চিন্তা করার আগেই আমরা অনেক কিছু পেয়ে যাই সেই এক্স ফ্যাক্টরটার জন্য, বা ধরো ওই 2% লাকটার জন্য।
তবে জানো তো বন্ধু, এই যে উপন্যাসগুলো

ছিল, এটার কিন্তু প্রকাশের পর অনেক সমালোচনার মুখোমুখি হতে হয়েছিল আমাদের থমাস হার্ডিকে, এতটাই যে তিনি শেষ পর্যন্ত উপন্যাস লেখা প্রায় ছেড়েই দেন। এরপর তিনি আবার ফিরে যান তার প্রথম ভালোবাসা মানে কবিতার কাছে। সেখানে এক জায়গায় তিনি লিখছেন, টাইম চেঞ্জেস এভরিথিং এক্সেপ্ট, হ্যাঁ টাইম চেঞ্জেস এভরিথিং এক্সেপ্ট সামথিং উইদিন আস হুইচ ইজ অলওয়েজ সারপ্রাইজড বাই চেঞ্জ। অর্থাৎ এটার মানে কি বলো তো? সেটা হচ্ছে যে সময় সব কিছু বদলে দেয়, কিন্তু আমাদের ভেতর এমন কিছু কখনো কখনো পড়ে থাকে যা প্রত্যেকবার সেই পরিবর্তনে বিস্মিত হয়। সত্যি তো বন্ধু, মানে আমরা কি কখনো পরিবর্তনের জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে থাকি? দেখো, আমাদের জীবনে হচ্ছে চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট থিং, মানে পরিবর্তনটাই অবশ্যম্ভাবী, এটা আমরা সবাই জানি। কিন্তু যতই ভাবি যে না এবার অনেক কিছু শিখলাম, বুঝলাম, মানে একেবারে রন্ধ্রে রন্ধ্রে মজ্জায় মজ্জায় আমার শেখা হয়ে গেছে, অভিজ্ঞতা একেবারে পুরোপুরি ভরে গেছি আমি, কিন্তু ঠিক তার পর মুহূর্তে আবার কোনো একটা ঘটনায় হয়তো হয়তো জানা শোনাই কিছু একটা সেরকম কিছু একটা হলো, আবার আমরা কিন্তু চমকে উঠলাম। এরকম কতবার হয় বলতো? ন্যাড়া কিন্তু একবার না, বহুবার বেলতলায় যায়। কে বলে, মানে ধরো নদীর মধ্যেই শুধু জোয়ার ভাটা আছে? না, শুধু নদীর মধ্যে জোয়ার ভাটা নেই, আমাদের মধ্যেও থাকে জোয়ার ভাটা। এবং এই যে ভাঙা গড়ার জীবন নিয়ে আমরা এগিয়ে যাই, সেই বিষয়ে একটা ভীষণ সুন্দর গানের কথা মনে পড়লো, আর মনে পড়লো যে হ্যাঁ, তোমাদের কিন্তু আবার একটা গান শোনানোর সময় এসে গেছে। আমাদের ভীষণ পছন্দের এক শিল্পীর কণ্ঠে রইল তোমার জন্য এই গানটি। আমাদের পছন্দের শিল্পী মনোময় ভট্টাচার্যের কণ্ঠে থাকছে তোমার জন্য এই গানটা। ফিরছি এক্ষুনি, শুনতে থাকো যুববাণী।

এই গানটা আমার ভীষণ প্রিয়, এবং যতবার আমি এই গানটা শুনি এবং তোমাদেরকে শোনাই, ততবার কোথাও একটা ভেসে ঠেসে চলে যাই, তাই না? মানে সত্যি এটা একটা হারিয়ে যাওয়ার গান, এবং সুর রেশ থেকে যায়, গানটা শেষ হয়ে যাওয়ার পরও তার অনুরণন আর কি ছড়িয়ে থাকে আমাদের মনে, আমাদের মননে। গানের পরে ফিরে এলাম, আজকে তোমার সঙ্গে গল্প করছি, তোমার যুববাণীর বন্ধু আমি মল্লিকা, দিশারিতে মৈত্রী প্রসার তরঙ্গে। আর আজকে কথা বলছি থমাস হার্ডিকে নিয়ে। বন্ধু, এবারে আসি তার কিছু দর্শনের কথা, তিনি যে দর্শনগুলো নিয়ে কাজ করেছেন তার কথায়। থমাস হার্ডির লেখায় কিন্তু বারবার আমরা দেখতে পেয়েছি ডিটারমিনিজমের কথা, বা যেটাকে আমরা নিয়তিবাদ বলি। আর তুমি এবার জিজ্ঞাসা করতেই পারো যে মল্লিকা, ডিটারমিনিজমটা কি? দেখো, ডিটারমিনিজম বা নিয়তিবাদ এমন একটা দর্শন যা বলে যে মানুষের জীবনের অনেক ঘটনাই কিন্তু শুধুমাত্র যে তার ব্যক্তিগত ইচ্ছা বা সিদ্ধান্তের উপর নির্ভর করে সেটা কিন্তু নয়। আমাদের জন্ম পরিস্থিতি, পারিবারিক এবং সামাজিক পরিবেশ, অর্থনৈতিক অবস্থা, অতীতের যে সিদ্ধান্ত, এবং কখনো কখনো এমন কিছু অদৃশ্য পরিস্থিতিও কিন্তু আমাদের জীবনকে প্রভাবিত করে, যা পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে কিন্তু নেই, থাকেন আর কি। অর্থাৎ আমরা চেষ্টা করি, সিদ্ধান্ত নিই, স্বপ্ন দেখি ঠিকই, কিন্তু সেই সিদ্ধান্তগুলোর ফলাফল অনেক সময় বৃহত্তর কিছুর কারণে কিন্তু পাল্টে যায়। হ্যাঁ, এবং থমাস হার্ডির লেখায় বারবার এই ধারণাটাই কিন্তু ফিরে এসেছে, এবং তিনি বলছেন যে মানুষ তার জীবনের পথ কিন্তু নিজে তৈরি করার চেষ্টা করলেও নিয়তি এবং পরিস্থিতির টানাপোড়েন থেকে সেটা কিন্তু সম্পূর্ণ মুক্ত হতে পারে না আর কি। তবে হার্ডি একেবারেই আশা হারানোর কথা বলেনি, বরঞ্চ বলেছেন একদম মানে মন বেঁধে বুক বেঁধে চলতে, এবং তিনি দেখিয়ে গেছেন যে এই অনিশ্চয়তার মধ্যেও মানুষ কিন্তু ভালোবাসে, দায়িত্ব পালন করে, এগিয়ে চলে, এবং শত প্রতিকূলতার কাটিয়ে স্রেফ মনের জোরে এগিয়ে যায়। আরেকটা গুরুত্বপূর্ণ ধারণা ছিল, এবং সেটা হচ্ছে ইমানেন্ট উইল। হারি বিশ্বাস করতেন এই বিশ্বব্রহ্মাণ্ডে এমন কিছু অদৃশ্য শক্তি কাজ করে যা মানুষের সুখ দুঃখ তার প্রতি কিন্তু নিরপেক্ষ। এই শক্তি কাউকে শাস্তি দেয় না, কাউকে পুরস্কারও দেয় না, কিন্তু তার প্রভাবে জীবনের অনেক ঘটনাই তার নিজস্ব গতিতে কিন্তু নির্দ্বিধায় ঘটে যায়। একটু দেখো, কঠিন লাগলেও ব্যাপারটা কিন্তু খুব একটা কঠিন না, আসলে কিন্তু খুব সহজ। আচ্ছা, তোমার কি কখনো মনে হয়েছে যে তুমি সর্বোচ্চ চেষ্টা করেও কাঙ্ক্ষিত ফল পাওনি? আবার কখনো এমন কিছু পেয়ে গেছো যা তুমি একেবারে কল্পনাই করনি? মানে এখানে একটা ছোট্ট মজার ঘটনা বলি, যে একদিন আমি একটু ছোটই ছিলাম, তখন স্কুলে পড়তাম, আমি সকাল থেকে মা তো স্কুলে গেছে, আমি খুব মনে প্রাণে একটু বিরিয়ানি খেতে চাইছি। আমার সেদিনকে শনিবার, মায়ের এরকম মানে মর্নিং স্কুল, মা ফেরার সময় দেখলাম ঠিক এক প্যাকেট কিন্তু বিরিয়ানি নিয়ে ঢুকলেন। তখন কিন্তু আমরা ফোনে ওরকমভাবে কথা বলতাম না, বা আমাদের হাতে কিন্তু ওরকম ফোন ছিল না। তো এই যে দুমদাম কোইন্সিডেন্সেসগুলো, বা এই যে ঘটে যাওয়া যে গল্পগুলো, যে আমরা ভাবনা চিন্তা করার আগেই অনেক সময় আমরা অনেক কিছু পেয়ে যাই, এইগুলো কিন্তু সেই ইমানেন্ট উইলের মধ্যে পড়ে, এবং সেই বিষয়ে কিন্তু থমাস হার্ডি লিখে গেছেন, বুঝেছ? আর তাই যতদিন যতটুকু আমরা বেঁচে আছি ভালো করে বাঁচি, সবটা আহরণ করে জীবনকে যতগুলো দিক থেকে আমরা আস্বাদন করতে পারি বা করা সম্ভব, সেই সবটুকু ন্যায্যভাবে আমরা কুড়িয়ে নিই। কারণ ওই যে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন না, যে দুবেলা মরার আগে মরবো না ভাই মরবো না, আমি ভয় করবো না ভাই করবো না। জীবনের শেষের দিকে এসে হার্ডির ভাবনায় কিন্তু একটু বদলও দেখা যায়। তিনি বিশ্বাস করতে শুরু করেন যে মানুষ ধীরে ধীরে আরও সচেতন হয়ে উঠছে, নিজেদের কষ্ট আর অন্যের যন্ত্রণা বুঝতে শিখছে, আর এই সহমর্মিতা, এই মানবিকতাই কিন্তু একদিন পৃথিবীকে আরও সুন্দর, আরও দয়ালু করে তুলতে পারবে। একই সঙ্গে তিনি তার সময়ের সমাজ ব্যবস্থার কথাও তুলে ধরেছেন, এবং এই যে নারীদের প্রতি সমাজের বৈষম্যমূলক আচরণ, তা কিন্তু তাকে ভীষণভাবে কষ্ট দিয়েছে। আবার সমাজের কিছু কঠোর নিয়ম, শ্রেণীভেদ, বৈষম্য আর শিক্ষার অসম সুযোগ অনেক মানুষের স্বপ্ন আর জীবনকে কিন্তু অকারণেই আটকে দেয়, এবং সে নিয়েও একটু আগেও তোমার সঙ্গে কথা বলেছি। তাই হার্ডি লেখাতে আমরা বারবার মানুষকে আরও মানবিক, আরও ন্যায়পরায়ণ হয়ে সমাজ গড়ে তোলার কিন্তু আহ্বান শুনতে পেয়েছি তার লেখার মাধ্যমে আর কি। আচ্ছা, তুমি একটা কথা বলো, সাহিত্যের কাজ কি শুধু বিনোদন দেওয়া, নাকি সমাজকে আয়নার সামনে দাঁড় করানো তার দায়িত্ব? একেবারে ঠিক, সাহিত্য তো আয়না, সাহিত্য তো সমাজের দর্পণ, এবং হার্ডির লেখাগুলো কিন্তু সেই আয়নাই হয়ে উঠেছে বরাবর। জার্মান দার্শনিক নিৎসের মতে, মানে তিনি যেভাবে দর্শন নিয়ে

মানে লিখেছেন আর কি, ক্রমাগত দর্শন তৈরি করেছেন কিছু কিছু, তেমনভাবে কিন্তু হয়তো থমাস হার্ডি করেননি, কিন্তু তার প্রত্যেকটা গল্পের মধ্যে এক একটা কিন্তু দর্শনের নিদর্শন আছে। তিনি আমাদের প্রতি মুহূর্তে ভাবতে শিখিয়েছেন, প্রশ্ন করতে শিখিয়েছেন, বাস্তব যে কতটা কঠিন কতটা রূঢ় তা দেখতে শিখিয়েছেন। তবে সব প্রশ্নের উত্তর তো সবসময় আমরা পাই না, আর প্রশ্নগুলো এক একটা শিক্ষা হয়ে থেকে যায় আমাদের মনের ভেতরে। তবে যে বিষয়টা ছাড়া আজকের অনুষ্ঠান শেষ করা যাবে না, সেটা হচ্ছে থমাস হার্ডির বিখ্যাত কিছু উক্তি। তিনি এক জায়গায় লিখছেন যে, ইফ আ ওয়ে টু দ্য বেটার দেয়ার বি, ইট এক্স্যাক্টস আ ফুল লুক অ্যাট দ্য ওয়ার্স্ট। অর্থাৎ ভালো কিছুর পথে এগোতে হলে আমাদের জীবনের কঠিন সত্যগুলোর দিকেও কিন্তু তাকাতে হবে। আমি এটা ভীষণভাবে মানি, এবং বেশ কিছু বছর আগে সাহিত্য নিয়ে পড়বার সময় আমার একজন প্রফেসর বলেছিলেন এই কথাটা, এবং সেটা হলো, দ্য ইজিয়েস্ট ওয়ে টু ডিল উইথ পেন ইজ টু গো থ্রু ইট। এবং ঠিক সেইভাবেই হার্ডিও কিন্তু এক জায়গায় লিখেছেন যে, হ্যাপিনেস ইজ বাট দ্য অকেশনাল এপিসোড ইন আ জেনারেল ড্রামা অফ পেন। মানেটা কি? মানেটা হচ্ছে যে জীবনের এই বৃহৎ নাট্যমঞ্চে সুখ কিন্তু অধিকাংশ সময়ই ক্ষণিকের অতিথি। এইটা শুনে তুমি হয়তো বলবে, এ বাবা এইসব কি সব কথা বলছো, এরকম বিষণ্নতার কথা কেন বলছো এই ভর সন্ধ্যাবেলা? আসলে বন্ধু, এসবের মাধ্যমে কিন্তু হার্ডি আমাদেরকে হতাশ করছেন না, বরং তিনি আমাদেরকে আরও আগের থেকে সজাগ করছেন, সাবধান করছেন যে জীবনের অসম্পূর্ণতাকে গ্রহণ করতে যাতে আমরা পারি। জীবন তো সত্যি আনন্দ বেদনা প্রাপ্তি অপূর্ণতা সব কিছুর একটা সমন্বয়, তাই না বন্ধু? এই এক জীবনে আমরা কত কিছু পাই বলতো, আর কত কিছু হারিয়েও ফেলি, তাই না? তারপর আবার অন্য রূপে তারা ঠিক ঘিরে ধরে আমাদেরকে কোনো না কোনো একটা সময়। হার্ডি আমাদের সেই বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছেন। আজকে দিনে দাঁড়িয়ে থমাস হার্ডি কেন প্রাসঙ্গিক জানো? কারণ এখন আমরা খুব কাছের খুব প্রিয় কত সম্পর্ক হারিয়ে ফেলি। আজ যারা প্রাসঙ্গিক, কালকে হয়তো তারা স্মৃতিমাত্র। তবে এই যে ভাঙা গড়ার মধ্যেও যারা ক্রমাগত হাত ধরে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমাদেরকে, তাদের জন্যই সবটা উজাড় করে দিক না হয়, তাই না? এটাই কিন্তু হার্ডি বারবার তার লেখার মাধ্যমে বলেছেন। এখনও সমাজের বিচার আমাদের আঘাত করে, এখনও আমরা ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় ভুগি, এখন আমরা প্রশ্ন করি যে ঠিক কতটা আমার হাতে, আর এই প্রশ্নগুলোর মধ্যেই হার্ডি দাঁড়িয়ে থাকেন। বন্ধু, আজকের এই অনুষ্ঠানের পরে তোমার কি মনে হচ্ছে, থমাস হার্ডি কি শুধুমাত্র একজন ইংরেজি সাহিত্যিক যিনি একটা সময়ের দর্শন নিয়ে নাড়াঘাটা করেছিলেন, নাকি তিনি এমন একজন গল্পকার যিনি মানুষের চিরন্তন অভিজ্ঞতার ভাষা খুঁজে পেয়েছিলেন? যদি আজ তোমার মনেও এই প্রশ্ন জাগে, জীবনের অনিশ্চয়তার মধ্যেও কিভাবে মানবিক থাকে যায়, কিভাবে ভালোবাসা যায়, কিভাবে এগিয়ে যাওয়া যায়, তাহলে আজকের আমাদের এই আড্ডাটা কিন্তু সার্থক হলো। কারণ হয়তো জীবনের সব উত্তর আমাদের জানা নেই, কিন্তু প্রশ্ন করাটা, অনুভব করাটা, মানুষ হয়ে ওঠার চেষ্টা করাটা, এইটুকুই বোধ হয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ওরে বাবা রে বাবা, কথা বলতে বলতে দেখেছো, মানে সময়ের খেয়াল একেবারেই হারিয়ে ফেলেছি প্রত্যেক দিনের মতন। ঘড়ি ইতিমধ্যেই বলছে যে এবার আমার যাওয়ার পালা, ফিরবো আরেক দিন আরও নতুন গল্প নিয়ে। আজকে তোমার সঙ্গে ছিলাম তোমার যুববাণীর বন্ধু, আমি মল্লিকা। খুব ভালো থেকো বন্ধু, আনন্দ থেকো, সুস্থ থেকো, কান রেখো খোলা, না না ভুল বললাম, মন রেখো খোলা আর কান রেখো রেডিওতে। আর আবার ফিরবো, কিন্তু যেতে যেতে তোমার জন্য রেখে যাচ্ছি আমাদের ভীষণ পছন্দের শিল্পী রাঘব চট্টোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি। আজ তবে চলি, টাটা।

0: কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15, বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।
1: জুন মাসের বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় আমাদের এই বসুন্ধরা। নীলগিরি পাহাড়ের পাদদেশে ছোট্ট সবুজ গ্রাম শান্তিপুর। গ্রামের এক পাশে ঘন জঙ্গল, অন্য পাশে বয়ে গেছে কলকল শব্দে এক পাহাড়ি নদী। গত কয়েক বছরে গ্রামের রূপ বদলে যাচ্ছিল। শহরের ব্যবসায়ীরা এসে জঙ্গল কেটে রিসর্ট বানাচ্ছিল, আর পর্যটকদের ফেলে যাওয়া প্লাস্টিকের বোতল ও চিপসের প্যাকেটে নদীটার দম বন্ধ হয়ে আসছিল। গ্রামের বয়স্ক মোড়ল গ্রামবাসীদের সঙ্গে নিয়ে নদী পরিষ্কার করে ভূমি সংস্কারের মাধ্যমে গ্রামের রূপ পরিবর্তন করল। পৃথিবীর আর একদিকে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে বিশ্বনেতাদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে এক দল কিশোর কিশোরী। সুস্থ পরিবেশ রক্ষা আমাদের আশু কর্তব্য। পৃথিবীর রক্ষণাবেক্ষণের ভাবনা নিয়ে লেখা গল্প, কবিতা বা সত্য ঘটনা দিয়ে সাজানো আপনাদের চিঠি আমাদের এই বসুন্ধরা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালে দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা

0: মাতৃকথা mairtrwkatha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। আপনারা শুনছেন আকাশবাণী মৈত্রী, দুই বাংলার মনের কথা। এখন শুনবেন সংবাদ।

আকাশবাণী, খবর পড়ছি সুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্সের এভিও শহরে G7 শিখর সম্মেলনে উচ্চ পর্যায়ের আলোচনা সভায় যোগ দিয়েছেন। আজ বিকেলে তিনি দুদিনের সফরে ফ্রান্স পৌঁছন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার 4.5 বছর পর মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগী দেশগুলি ইউক্রেন যুদ্ধ নিরসনের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিন্তাভাবনা করার কথা বলেছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ নতুন দিল্লিতে কৃষি বিষয়ে এক উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক করেছেন। ঐতিহাসিক ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলসে খুব শীঘ্রই 1000-এরও বেশি গোর্খা যুবককে নিয়োগ করা হবে বলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন। বিশ্বকাপ ফুটবলে আজ ফ্রান্স সেনেগালের বিরুদ্ধে ম্যাচ দিয়ে তাদের অভিযান শুরু করছে। আগামীকাল গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের প্রথম ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্সের এভিও শহরে G7 শিখর সম্মেলনে উচ্চ পর্যায়ের আলোচনা সভায় যোগ দিয়েছেন। আজ বিকেলেই তিনি দুদিনের সফরে ফ্রান্সের এভিও শহরে পৌঁছন। সেখানে বিভিন্ন দেশের নেতৃবৃন্দের সঙ্গে এই মুহূর্তে উচ্চ পর্যায়ের আলোচনা চলছে। ফ্রান্সের এভিওতে G7 শিখর সম্মেলনে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার 4.5 বছর পর মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগী দেশগুলি ইউক্রেন যুদ্ধকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চিন্তাভাবনায় নিয়ে আসার চেষ্টা চালাচ্ছে। এই সম্মেলনের উদ্যোক্তা ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো বলেছেন, তিনি চান ট্রাম্প ইউক্রেনকে সাহায্য চালিয়ে যাক এবং একটি শান্তি চুক্তি স্বাক্ষর করার জন্য রাশিয়ার উপর চাপ বৃদ্ধি করুক। প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেনকে সাহায্য কাটছাট করার পর ফ্রান্স এবং তার ইউরোপীয় বন্ধু দেশগুলি এখন কিভকে সৈন্য এবং আর্থিক সহায়তা দিচ্ছে। ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি আজ সকালে G7 নেতাদের সঙ্গে বৈঠক করেন। 75 মিনিটের জন্য নেতারা একত্রিত হয়েছিলেন। উল্লেখ্য, প্রায় 3.5 মাস ধরে চলা ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ শেষ হওয়া সংক্রান্ত ট্রাম্পের ঘোষণার পরেই ইউক্রেনের বিষয়টি গুরুত্ব পায়। ট্রাম্প আজ বলেছেন, তিনি জেলেনস্কির সঙ্গে আলাদা করে বৈঠক করবেন। এখন তিনি ইউক্রেনের ওপর মনোনিবেশ করতে চান বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। আমেরিকার ওপর এই যুদ্ধের প্রভাব সীমিত হলেও এই যুদ্ধে নিহতদের জন্য তিনি শোক প্রকাশ করেন। ইরান আজ বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার জন্য ইসরায়েলকেও লেবানন থেকে সৈন্য প্রত্যাহার করতে হবে। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, ইরান ও আমেরিকার মধ্যে যে সমঝোতা হয়েছে তা দক্ষিণ লেবাননে ইসরায়েলের লাগাতার আক্রমণের ফলে লঙ্ঘিত হচ্ছে। লেবানন চূড়ান্ত চুক্তির অংশ কিনা আমেরিকা তাও স্পষ্ট করেনি। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গতকাল এই চুক্তিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত বলে বর্ণনা করে জানিয়েছেন, ইসরায়েলের নিজস্ব অগ্রাধিকারের বিষয় রয়েছে এবং যতক্ষণ পর্যন্ত প্রয়োজন হবে লেবাননে তারা বাফার জোন রাখবে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ নতুন দিল্লিতে কৃষি বিষয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন। দেশে 2026-এর খরিফ মরশুমের আগে প্রস্তুতি পর্ব নিয়ে সবিস্তারে পর্যালোচনা হয়। কৃষিমন্ত্রক এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, সম্ভাব্য এলনিনো পরিস্থিতির প্রেক্ষিতে কৃষিমন্ত্রী তুলোর উৎপাদন বাড়ানোর উপর বিশেষ জোর দিয়েছেন। এর পাশাপাশি ডাল উৎপাদনে স্বনির্ভরতা অর্জন এবং যে সমস্ত জেলায় কম বৃষ্টির সম্ভাবনা আছে সেখানকার কৃষকদের জন্য ক্ষতিপূরণ নিয়েও আলোচনা হয়েছে। তিনি স্পষ্ট জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকারের মূল অগ্রাধিকার হচ্ছে কৃষকদের।

0: অর্থ রক্ষা। অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ এবং সিকিমে আগামী রবিবার পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি। তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইকালে শুক্রবার পর্যন্ত এবং বিহার, কেরালা ও মাহেতে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে দিল্লি, চণ্ডীগড়, হরিয়ানা, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, কর্ণাটকের অন্তর্বর্তী এলাকা, জম্মু কাশ্মীর, দাদার, লাদাখ, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রে আজ ঘণ্টায় 50 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। এদিকে পশ্চিম রাজস্থানের বিভিন্ন এলাকায় আজ ধূলিঝড়ের কমলা সতর্কতা জারি করেছে আইএমডি। বিদর্ভ এবং তেলেঙ্গানায় আগামীকাল পর্যন্ত তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। কোঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র, মারাঠাওয়াড় এবং ওড়িশায় আগামীকাল পর্যন্ত উষ্ণ ও ঘর্মাক্ত আবহাওয়া বজায় থাকবে বলে পূর্বাভাস। এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি আজ মুম্বাই, খান্ডালা এবং নতুন দিল্লির 17টি জায়গায় তল্লাশি চালিয়েছে। অর্থবর্ষ 2016-17 এবং 2017-18 ইয়েস ব্যাংকে ঋণ সংক্রান্ত বিষয়ে জালিয়াতির অভিযোগ দায়েরের প্রেক্ষিতে এই তল্লাশি চলে। সুরক্ষা অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড, সুরক্ষা রিয়েলটি লিমিটেড, খ্যাতি রিয়েলটার্স প্রাইভেট লিমিটেড, তাদের প্রমোটার, ডিরেক্টর ও কর্মী এবং প্রাক্তন ইয়েস ব্যাংক কর্মচারীদের বাড়িতে এই তল্লাশি চলে। ইডি জানিয়েছে, অর্থ তছরূপ মামলায় কিছু অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানি এবং ইয়েস ব্যাংকের মধ্যে যোগসাজশ থাকার অভিযোগে এই তল্লাশি অভিযান চালানো হয়েছে। সুপ্রিম কোর্ট আজ ত্রিপুরা রাজ্য নির্বাচন কমিশনকে গ্রাম কমিটিগুলির নির্বাচন এক দফায় আগামী 27 সেপ্টেম্বর করার নির্দেশ দিয়েছে। এই গ্রাম কমিটিগুলি রয়েছে ত্রিপুরা আদিবাসী অঞ্চল স্বশাসিত জেলা পরিষদের অধীনে। বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি বিপুল এম পাঞ্চলির বেঞ্চে আজ ত্রিপুরা রাজ্য নির্বাচন কমিশনের পক্ষে অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরমণি একটি দফায় সমগ্র নির্বাচন করানোর আর্জি পেশ করেন। ত্রিপুরা সরকারের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা অ্যাটর্নি জেনারেলের সঙ্গে এ বিষয়ে সহমত হন। ভারত ফ্রান্স 2026 উদ্ভাবন বর্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো দৃষ্টিভঙ্গি ভারত ইনোভেটসের মূল ভিত্তি তৈরি করে দিয়েছে, যা ভবিষ্যতের পরিবর্তনশীল প্ল্যাটফর্ম তৈরি করবে। ফ্রান্সের নিসে সমাপ্তি অনুষ্ঠানে কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেন, ভবিষ্যতে এই ইভেন্ট ট্রেন্ড সেটার হিসেবে কাজ করবে।
1: We had received nearly 300,000 different inputs from all over the country. And Prime Minister Modi made sure that each input was addressed, was looked into, and at the end of it, what came out was, I think, a labor of love that we came up with a policy that, by and large, across the country, and if I may dare say, across the world, has been recognized as the game changer, which will allow education in India to become more relevant.
0: এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ঐতিহাসিক ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলসে খুব শীঘ্রই 1,000-এরও বেশি গোর্খা যুবককে নিয়োগ করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন। দার্জিলিংয়ে তাকে স্বাগত জানাতে কার্শিয়াংয়ে আয়োজিত এক জনসভায় মুখ্যমন্ত্রী দেশমাতৃকার সুরক্ষায় গোর্খা সেনার আত্মত্যাগ ও বীরত্বের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি অভিযোগ করেন, পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকার ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলসে নিয়োগ প্রক্রিয়া বন্ধ করে দিয়েছিল। রাজ্য পুলিশ বাহিনীতেও খুব শীঘ্রই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বলেও তিনি জানান। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম বিধানসভা অধিবেশন বসতে চলেছে আগামী 18 জুন। এই অধিবেশনেই নতুন সরকারের প্রথম বাজেট পেশ হবে। সকাল 11টায় রাজ্যপালের ভাষণের মাধ্যমে অধিবেশন শুরু হবে। 19 জুন শোক প্রস্তাব গ্রহণ করা হবে। 22 জুন রাজ্য বাজেট পেশ করা হবে বিধানসভায়। ভবানীপুর কেন্দ্রের বিধানসভা নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস নেত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আজ দুপুরে আদালতে পৌঁছে এই সংক্রান্ত হলফনামা দাখিল করেন তিনি। সঙ্গে ছিলেন ডেরেক ওব্রায়েন, দোলা সেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রমুখ। ভবানীপুরে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে 15,000-এরও বেশি ভোটে পরাজিত হন মমতা ব্যানার্জি। সেই ফলাফলকে চ্যালেঞ্জ করে ইলেকশন পিটিশন করেছেন তৃণমূল নেত্রী। এবার বিশ্বকাপের খবর। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সি স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ ফ্রান্স সেনেগালের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30।

0: জিতেছেন গোল্ডেন বল। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্সের এভিও শহরে G7 শিখর সম্মেলনে উচ্চ পর্যায়ের আলোচনা সভায় যোগ দিয়েছেন। আজ বিকেলে তিনি দুদিনের সফরে ফ্রান্স পৌঁছন। বিশ্বকাপ ফুটবলে আজ ফ্রান্স সেনেগালের বিরুদ্ধে ম্যাচ দিয়ে তাদের অভিযান শুরু করবে। আগামীকাল গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের প্রথম ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হবে। খবর পড়া এখনকার মতো শেষ হল। এরপর স্থানীয় সংবাদ 7:50।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। আপনারা শুনছেন আকাশবাণী মৈত্রী, দুই বাংলার মনের কথা। এখন শুনবেন অনুষ্ঠান কবি কণ্ঠে।
2: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন কবি কণ্ঠে। আজকের অতিথি কবি গার্গী সেনগুপ্ত, তার সঙ্গে আলাপচারিতায় সাক্ষ্য দীপা সরকার। আজ দ্বিতীয় পর্ব।
3: অশ্রুপতনের কোনো শব্দ হয় না, যে কলিং বেল বাজিয়ে আসে আর নিঃশব্দে চলে যায়, আসলে সে দুঃস্বপ্ন, আমরা তাকে প্রেম নামে ডাকি।
4: এখানেই বোধহয় আমরা শেষ করেছিলাম আমাদের প্রথম পর্ব, বিরহ প্রেম।
3: একদম।
4: শ্রোতা বন্ধুরা, আবারও আমরা নিয়ে চলে এসেছি আমাদের প্রিয় এক কবি গার্গী সেনগুপ্তকে, জানি আপনারা অপেক্ষায় ছিলেন। এত সুন্দর হয়েছিল আমাদের প্রথম পর্ব, আপনারা অপেক্ষায় ছিলেন আবার আমাদের কবিকে শোনার, তাই আমরা আবার ফিরে এসেছি। সঙ্গে রয়েছে মৈত্রী বন্ধু সাক্ষ্যদীপা সরকার। নমস্কার দিদি।
3: নমস্কার।
4: আমরা শেষ করেছিলাম আপনার অনুভূতি, জীবনের অনুভূতি, বিরহ প্রেম ইত্যাদি ইত্যাদি, তাই তো?
3: একদম। এই যে কবিতাটি প্রথমেই পড়লাম, সেই কবিতাটি আমার তৃতীয় কাব্যগ্রন্থ কলমিলতা কোমল শেখালো, তার একটি মুখ কবিতা, বইওয়ালা প্রকাশনা থেকে বেরিয়েছে, তার একটি মুখ কবিতা। আসলে এই তৃতীয় বইটি না পুরোটাই আমার ওই প্রেম বিরহ এই নিয়ে। তুমি যেমন কথায় কথায় বলছিলে না যে মলাটের ভিতরে লেখা কথাগুলো, সেটাও একটু পড়ে শোনাই।
4: তাহলে পড়ে শোনান, আমি ওটাই যাচ্ছিলাম,
3: শ্রোতাদের একটু বুঝতে সুবিধে হবে যে এই কলমিলতা কোমল শেখালো এই বইটির মলাটের ভিতরে যে লেখা রয়েছে সেটা হলো, কবিতাগুলির কোনোটি জ্যোৎস্নায় পাওয়া, কোনোটি শহরের কঙ্কালে, রূপালি জলের ভিতর যে মুখ দেখা যায় সেই দিকেই সন্তরণ এদের, অথচ বারবার জলে তরঙ্গ ওঠে আর হারিয়ে যায় সেই মুখ, প্রতিবার ফিরে ফিরে তারই প্রেমে পড়েছেন কবি, বিরহ তারই সাথে, সে কখনো পাশে থাকে কখনো প্রবাসে।
4: কত সুন্দর! মানে কোনোটা আমি পেয়েছি হয়তো আমার স্বপ্নে, বা ওই কি বলবো, যখন আমরা ওই সাবকনসিয়াস মাইন্ডে থাকি, বা কখনো এই শহরের রাস্তায় যাচ্ছি তখন কিছু মনে হলো তখন লিখে ফেললেন, তাই তো?
3: সেরকমটাই। এবং এই কাব্যগ্রন্থে সবকটি কবিতায় প্রায় প্রেমের কবিতা, যার জন্য আলাদা করে কবিতাগুলির কোনো নামকরণ করিনি, 1, 2, 3, 4 করে আছে।
4: মানে প্রেমের বিভিন্ন দিক, তাই তো?
3: প্রেমের, বিরহের,
4: বিরহের,
3: ওই যে বলেছি সে কখনো থাকে পাশে কখনো প্রবাসে।
4: আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা। আরও একটি জায়গায় আপনার বইয়ের আমার চোখ আটকে যাচ্ছে, সেটা হচ্ছে উৎসর্গ। প্রথম কবিতা আপনি উৎসর্গ করেছেন অবশ্যই মাকে, এবং দ্বিতীয় কাব্যগ্রন্থে বোধ হয় ওই যুগল সেনের, কবি যুগল সেনের কথা,
3: কবি সুব্রত সরকার অগ্রজ কবি।
4: তৃতীয়টি অদ্ভুত, ওইটি একটু শুনব।
3: তৃতীয়টি হলো, জ্যোৎস্নার আয়নায় দেখা দুদণ্ডের ছায়াকে।
4: হ্যাঁ,
3: সেই ছায়া, যে জ্যোৎস্নার আয়নায় যে ছায়া দেখা যায়, সে ছায়ার কেমন হয় সে পাঠকই ভেবে নেবেন, পাঠকের মনের মধ্যে তার ছবি ফুটে উঠে।
4: আমরা একটু ছোঁয়া দিতে পারি একটা কবিতায়,
3: একটা দুটো কবিতায়, একটু একটু আমি পড়ছি এই তৃতীয় কাব্যগ্রন্থ কলমিলতা কোমল শেখালো থেকে 28 নম্বর কবিতা।
4: আচ্ছা।
3: ভাবি বেড়াতে গিয়েছ, মনে মনে ছবি আঁকি, পাহাড় বসেছে দূরে গাছের মাথায়, কোথাও অসত্য কোথাও বা পিপুলের অধীর বিস্তার, জ্যোৎস্নার শাওয়ারে স্নান করে আদিগন্ত মাঠ, ছোট্ট স্টেশন, ট্রেন থামে মেরে কেটে দুটো, ভাবি বেড়াতে গিয়েছ, ভাবি ফিরবেই একদিন।

0: যেভাবে জীবন ফিরে মৃত্যুর স্টেশনে।
1: এই সমস্ত কবিতার পরে খুব একটা কথা এগোয় না, মনে হয় আরো একটি শুনি। তাহলে আরো একটি শুনি না?
0: বেশ, শোনাচ্ছি আরো একটি, এই এই এই কাব্যগ্রন্থেরই আরেকটি কবিতা শোনাই। 48 নম্বর কবিতা। দিনান্তের রক্তাক্ত প্রান্তর চুঁইয়ে এইমাত্র ভিজে গেল ভিতর মৃত্তিকা, কে যেন উঠোনে হেমন্ত রেখে গেছে, আর জ্যোৎস্নায় উড়ে যাচ্ছে হ্রস্বস্বর ছায়াপথ। এই রাতে ঘৃণা লজ্জা আর যাতনার মুহুপাশ ছিঁড়ে ধূমকেতুর ঘুম কিনতে বেরিয়েছি আমি, কান্নার মতন যেন কার গান শোনা যাচ্ছে দূরে, অথচ ধানের কোমল শীষে শিহরণ তুলে বহুবার পার হয়ে গেছ নরম ঘাসের বন। যাওয়া সে তো যাওয়া নয়, জানিয়েছ কতবার, হেমন্ত শিশিরে তারাদের নহবত শুনে স্থির হয়ে গেছে পান্থ প্রদীপ।
1: আচ্ছা দিদি, এই যে মাসে আমরা ঢুকে পড়েছি জুন মাস, সেখানে 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস, হঠাৎ এই কথাটা কেন মনে হলো বলি, আপনার লেখায় আমি বারবারই ঘুরে ফিরে পাচ্ছি প্রকৃতিকে, তাই তো? যেমন অরণ্য জন্ম কবিতাটি, এইমাত্র অরণ্য স্নান ছেড়ে বসেছি জানু পেতে, শরীর থেকে মুছে যাক নাগরিক ক্লেদ, আমাকে নষ্ট করো, নষ্ট করো হে আদিম অরণ্য মানব, তাই তো? আরো অনেক কবিতা, শালিক রোদ, বৃক্ষরোপণ, হরিণ অথবা চারণভূমি, এই কবিতাগুলোতে প্রকৃতি ফিরে ফিরে আসছে, কিভাবে এই নিবিড় যোগ?
0: আসলে প্রকৃতির সঙ্গে আমার যোগ বলতে আমাকে একটুখানি অতীতে ফিরে যেতে হবে, আমার শৈশবে। আমার শৈশবের যে বেড়ে ওঠা শহরটি সেটি মধ্যম গ্রাম, যদিও এখনো গ্রাম শব্দটিকে আমরা বহন করছি, কিন্তু মধ্যম গ্রাম আর এখন গ্রাম নেই, একেবারে শহর হয়ে গেছে। কিন্তু আমার যখন ছোটবেলা ছিল না, তখন একদম অন্যরকম ছিল, প্রচুর গাছগাছালি ছিল, ছিল অনেকগুলো বাগান বাড়ি, ছিল ধুধু মাঠ, দিগন্ত বিস্তৃত সবুজ ঘাসে ভরা মাঠ, আর আমার বাড়িতেই অনেক গাছ ছিল, মানে আমার বাড়ির পেছন দিকটা একদম দোলন চাপার জঙ্গল বলা যায়, সব গাছ, আম, বেল, পেয়ারা, জবা, শিউলি, কি গাছ ছিল না! এবং তাদের মধ্যে বড় হয়েছি, এবং তারপরেও সেইটা হওয়ার কারণে না, গাছের সঙ্গে আমার একটা কেমন আত্মার যেন যোগ। তারপরে কোথাও যদি গাছ কাটা হয় দেখি, তখন আমার বুকের ভেতরটা মুচড়ে ওঠে। আমি একটি ছবি দেখেছিলাম, তখন মেট্রো চ্যানেলের রাত্রের দিকে ছবি দেখানো হতো, ভালো ভালো অ্যাওয়ার্ড পাওয়া ছবিগুলো, সেখানে একটি ছবি দেখেছি, আমার এক্ষুনি নাম মনে পড়ে না, গিরিশ কর্নাডের তৈরি একটি ছবি, যেখানে ইকোফেমিনিজম বিষয়টাকে বোঝানো হয়েছিল। হ্যাঁ, অপূর্ব ছবি, সে ছবি কখনো তুমি যদি দেখতে পাও, আমি এখন আর পাই না ছবিটা ইউটিউবে। একটি মেয়ে গাছ হয়ে যেতে পারত, তার গায়ে জল ঢাললে সে গাছ হয়ে যেত, এবং তার প্রিয়জনেরা জল ঢাললে সে গাছ হয়ে যেত, এবং সে গাছ তখন ফুলে পাতায় ভরে যেন আমাদের ছায়া দিচ্ছে, যেমন একটি নারী দেয় ছায়া, দেয় ভালোবাসা, দেয় ফল, দেয় ফুল, সুগন্ধ দেয়, জড়িয়ে রাখে সবাইকে। গাছটিও সেরকম হতো, তারপরে আবার তাকে ওই জল ঢেলেই, তাকে সঠিক মনে নেই কিভাবে, সে আবার নিজের জায়গায় ফিরতে পারত। এটা সে সকলের সামনে করতো না, সে তার প্রেমিকের সামনে করতো। এরমভাবে গল্পটা এগোয়, এবং তারপরে একটা সময় সে গাছ তার উপরে অত্যাচার, মানে গাছটি তার বাড়ির একজন আরও সবাইকে ডেকে এনে দেখায়, সে গাছটি অত্যাচারিত হয়, গাছটি আর সে নিজের পূর্বের সেই নারী সত্তায় ফিরে আসতে পারে না। তারপরে যখন সেই বাড়ির সেই ছোট আত্মীয় মেয়েটির বড় হয়ে তার বিয়ের জন্য গাছ কাটা হয়েছে জঙ্গলের, সেই গাছের গুড়িগুলো রেখেছে যেখানে, সেই গুড়িগুলিতে সে তার ওই মেয়েটির শরীরের যেন ছায়া দেখতে পাচ্ছে। এই ছবিটি আমাকে এত আন্দোলিত করেছে, আমি গাছের কাটা কাণ্ড দেখতে পারি না, আমার কান্না পায়। ফলে গাছ আমার কাছে একটা ভীষণ ভালোবাসার, প্রকৃতি আমার কাছে ভালোবাসার, প্রকৃতি আমার অনুপ্রেরণা দেয়, আমাকে আমাকে এগিয়ে দেয়, আমাকে লিখতে অনেকটা সাহায্য করে। আর এখনো আমি যেখানে আজ আছি, আমার বাড়ির ঠিক আমার জানলার দিয়ে দেখা যায়, আমার জানলার

0: সে একটি কৃষ্ণচূড়া গাছ। সে একটু লেট লতিফ, গরমকালে তার ফুটতে দেরি হয়, সে বসন্তে ফুটতে দেরি হয়, গরমকালে তার ফুল ফোটে। সে যেন বিছানায় শুলে মনে হয় সে যেন আমাকে তার সব হাত দিয়ে জড়িয়ে রয়েছে, তার সঙ্গে আমার প্রেম। এই প্রেমটা ঠিক ওই তাকে পুরুষ ভাবতেই হবে তার কোনো মানে নেই, সে নারী হতে পারে, আমি তাকে নারী হিসেবেই পাই। হ্যাঁ, সেরকমটা আমি আমার অনেক লেখার মধ্যে আমার এই গাছ, গাছের প্রতি। এখন তো আমরা সভ্যতা এগোলেই গাছ কাটতে হয়, এটা আমার কাছে একটা খুব বেদনার জায়গা, কিন্তু ওই যতটুকু একেবারে সোচ্চারে হয়তো প্রতিবাদের মতো করে বলতে পারিনি বা পারি না বা বলি না, কিন্তু প্রচ্ছন্নভাবে আমার লেখার মধ্যে প্রকৃতি এইভাবে আসে।
1: কবিদের তো লেখাই প্রতিবাদ, কলমই প্রতিবাদ, তাই তো?
0: কলমই প্রতিবাদ।
1: তাহলে সেটি শুনি।
0: আমি একটি লেখা পড়ছি, এটি আমার,
1: আমি একটু চুপ হয়ে গেলাম কারণ এই আপনার কথাগুলো আমাকে বড় ভাবালো যে সত্যিই তো, মানে গাছ ছাড়া আমাদের অস্তিত্ব নেই।
0: একদম গাছের সঙ্গে না নারীকে কোথায় যেন আমি একরকম পাই। সংসারেও একটি নারী দেখো, তাকে তুমি জল দাও, তাকে খাবার দাও, সে তার মতো তোমাকে সবটুকু দেবে, সৌরভ দেবে, ফল দেবে, যত্ন দেবে, আদর দেবে, এবং তাকে যদি তুমি সেটা থেকে বঞ্চিত করো তখন সে তো শুকিয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, সে দিতে পারবে না। গাছকেও তো তাই।
1: আর এই দুজনকে ছাড়াই আমরা অস্তিত্ব সংকটে, তাই তো?
0: সেরকম একটি কবিতা আমি, আমার কোনো বইতে নেই, আমার একটি নতুন কবিতা আমি শোনাই। কবিতাটির নাম বিলাস। ঠিক ঠিক সময় হিসেব করে রক্ত ফুল ফুটিয়েছ বুকে, হাত রাখি স্পর্শ করি স্তন, দূরে দাঁড়িয়ে দেখেছি সাতি নক্ষত্রের আয়ুকাল, তুষার কুচির মতো ভেঙে পড়ছে তিমিরে, মধ্যরাত্রির ওপারে যত তারা খসে পড়ে তারা সব নিঃসঙ্গ ছেলেবেলার মতো করুণ, বিকেলের মাঠে একা গাভীটির আর্তস্বর। বসন্ত এসেছে, কৃষ্ণচূড়ার রং চিঠি ঠোঁটে নিয়ে উড়ছে দোয়েল, রক্ত ফুল ফুটে ওঠা তোমার শরীরে হাত রাখি, মুখ রাখি, বারবার মিনতি করি, হে বৃক্ষ দেবতা, দোয়েলের মতো এই বেলা আমাকেও কিছু আলোরং ভালোবাসা দিও।
1: যারা আপনাকে অনুপ্রেরণা যুগিয়েছে তার মধ্যে অনেকগুলি নাম উঠে এসেছে, এক তো রবীন্দ্রনাথ ঠাকুর অবশ্যই, যুগল সেন, কবি যুগল সেনের কথা এসেছে, আরও কোনো কবির কথা বা কোনো কবির লেখা পড়ে আপনার মনে হয়েছে এই তো, এ যেন আমারই কথা?
0: হ্যাঁ, আসলে এটা তো দেখো, শুধু আমি রবীন্দ্রনাথ বা যুগল সেনের নাম বললাম, আমার অগ্রজ সমস্ত কবি, প্রায় সব কবির লেখা আমাকে ভীষণভাবে অনুরণিত করে ভিতর থেকে। আমি জীবনানন্দের কথা না বললে তো হবে না, আমি ভাস্কর চক্রবর্তীর কথা না বললে তো হবে না। সেরকম আরেকজন কবি আছেন, খুব কম পঠিত কবি, সুব্রত সরকার। আমি আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ তাকে উৎসর্গ করেছি, তার নামও রেখেছি। তার কবিতা পড়ে আমার মনে হয়েছে একেবারে অন্যরকম একটা কাব্য ভাষা। আসলে আমরা যখন কবিরা কবিতা লিখতে শুরু করি তখন তো বারবার করে খুঁজতে থাকি নিজের একটা ভাষা, নিজের একটা কথা বলার, মানে এটা একেবারে আমার, এরকমটা তো একটা খুঁজতে থাকি। তখন এরকম কিছু কবির লেখা পড়লে মনে হয় হ্যাঁ, এই রকম একটা ভাষা যদি আমি পেতাম, এরকমটা যদি আমি লিখতে পারতাম, এরকম মনে হয়েছে, এরকম অনেকের কথাই মনে হয়েছে। তার মধ্যে সুব্রত সরকার অবশ্যই একজন, তার মধ্যে ভাস্কর চক্রবর্তী অবশ্যই একজন, তার মধ্যে বলতে পারো কবি সুধীর দত্তও আমাকে অনুপ্রাণিত করেছেন। খুব সহজ পাঠ্য নয় তার কবিতা, তবুও আমার মনে হয়েছে আমি যদি তার কবিতার অন্তরে প্রবেশ করতে পারি, গৌতম বসু তার কবিতার অন্তরে প্রবেশ করতে পারি, বা খুব সহজ সাবলীল লেখা কবি অরুণী বসু তার কবিতার মধ্যে প্রবেশ করতে পারি, আর শক্তি চট্টোপাধ্যায়, জীবনানন্দ যারা আরও আগের কবি তাদের কথা তো না বললেই নয়। শক্তির কবিতা আমার বড় প্রিয় কবিতা, তার কবিতা আমি যেমন বলতে ভালোবাসি, পড়তে ভালোবাসি, আমি জানি আমাকেও হয়তো কোনো কোনোভাবে তিনি আন্দোলিত করেন, তিনি আমাকে রাঙিয়ে যান ভিতর থেকে, এমনটা হয়।
1: আপনার শুরুটা হয়েছিল ছোটবেলা থেকে, আপনার কবিতায় ছোটদের কোনো জায়গা রয়েছে কি, না শুধুই প্রাপ্তবয়স্কদের জন্য?
0: না, এই কথাটা আমার কাছে হ্যাঁ খুব একটা বিষয় বললে, এটা আমার কোনোদিন মাথায় আসেনি, আমার খুব ভালো লাগলো শুনতে। আমি জানি না ছোটদের

0: থাকি না, আমার ভেতরে যে ছোট শিশুটা লুকিয়ে আছে, যে শৈশবের কথা ভাবে, ভাবতে চায় বা তার কথা তার ভেতরে অনুরণন ঘটায়, সেরকম হয়তো দু একটা কবিতায় আসে এসেছে, কিন্তু সেইভাবে একেবারে ছোটদেরই কথা সেইভাবে সত্যিই আমার কবিতায় কখনো আসেনি। এটা আমার একটা দৈন তেমনটাই বলতে পারি,
1: দৈন নয় হয়তো, আপনি ভাবেননি,
0: এবার এখনো হয়নি, আসেনি, হয়তো আসবে। এখন গদ্য লেখার ক্ষেত্রে আমার অনেক সময়ই এরকমটা হয়েছে, আমি একটি ছোট গদ্য লিখেছিলাম, যদিও কোথাও প্রকাশিত হয়নি, একেবারে ছোটদের জন্যই লিখেছিলাম। আবার একটি ছোট একটি নাটক লিখেছিলাম, যদিও ছোটদের জন্য লেখা কবিতা, সুকুমার রায়ের একটি কবিতার থেকে একটি কবিতা ছিল ফুটোস্কোপ, আয় তোর মুন্ডুটা দেখি, আয় দেখি ফুটোস্কোপ দিয়ে, এই কবিতাটার উপর নির্ভর করে আমি একটা ছোট নাটক লিখেছিলাম। আমার যেহেতু একটা নাটকের দল আছে, সেখানে আমরা নাটকটি অভিনয় করি, এটা মজার স্যাটায়ারের মতো করে লেখা, একেবারে ছোটদের নয় কিন্তু ছোটদেরও বলা যেতে পারে, কিন্তু কবিতায় সত্যি সত্যি সেভাবে একেবারে ছোটদের কথা বলছি তেমন ভাবে আমার কবিতায় আসে।
1: তবু একটা দুটো কবিতা তো আমরা
0: যে বললাম যে আমার শৈশবটাকে খুঁজে পাচ্ছি যে কবিতায়, সেরকম একটা কবিতা একটু তাই শোনাই। হ্যাঁ, একেবারে প্রথম দিককার লেখা, প্রথম দিককার বেশিরভাগ লেখাই আমার এখন মনে হয় একটু কাঁচা লেখা, যাই হোক তবু পড়ি। কবিতার নাম সিগনেচার স্টাইল। বিকেলের বারান্দায় তখন ওম পড়ে থাকতো, পুরনো আলনায় নরম তাঁতের কাপড়, মায়ের শাড়িতে হলুদ ছোপ আর মাছের আষ্টে গন্ধ লেগে থাকত দুপুর পর্যন্ত। বিকেলে কাপড় ছেড়ে মা তুলসীতলায় আলো, বেড়াবিনুনি আমি আর সদ্য শাড়ি পিসির অপেক্ষা, হ্যারিকেনের আলোয় রাত আটটার রেডিও নাটক, খয়ের মাখা লাল ঠোঁট আর আধুলি সাইজের সিঁদুরের টিপ ছিল ঠাম্মার সিগনেচার স্টাইল। এখন পুরনো সিন্ধুকে এইসব আরব্য রজনী দিনগুলো ধুলো হয়ে ঝরে পড়তে দেখি, আর দ্রুত প্রোফাইল পিকচার পাল্টে মন খারাপকে বাতাসে উড়িয়ে দিই। আমরা এখন ডিজিটাল জীবন শিখে গেছি, ঘন ঘন স্ট্যাটাস পাল্টানো আমাদের সিগনেচার স্টাইল।
1: কত সত্যি একটা কথা, এখানেও আপনার সেই ছোটবেলা জুড়ে রয়েছে, তাই তো? রেডিও নাটককে পেলাম মায়ের কোল ঘেঁষে বসে শোনা। আরো একটি কথা মনে হচ্ছে যে আপনি বললেন যে কথাটি যে এখন অনেক সময় পুরনো কবিতা শুনলে, বা আমাদের প্রত্যেকের জীবনে এমন হয় যে পুরনো যে আমরা ভেবেছি এখন জীবনের অনেকটা সময় পেরিয়ে এসে মনে হয় যে কত কাঁচা ছিল ভাবনাগুলো, কিন্তু সেই সময় তো সেই জিনিসটার দরকার ছিল,
0: সেটাই সত্য ছিল, সেটাই পরম সত্য,
1: পরম সত্য ছিল, ততটাই তখন ভাবতে পেরেছি, এখন ভাবনাগুলো মনে হয় কাঁচা। তো আপনার তিনটি কবিতার বই বেরিয়েছে, কাব্যগ্রন্থ,
0: কাব্যগ্রন্থ
1: সদ্য বোধহয় বইমেলায় তৃতীয় কাব্যগ্রন্থ, তাই তো? তো কোন কবিতা বা কোন কাব্যগ্রন্থ আপনার এই তিনটির মধ্যে মনে হয় যে এইটার খুব দরকার ছিল আমার জীবনে?
0: হ্যাঁ, সেটা তো মনেই হয়। যেমন আমার দ্বিতীয় কাব্যগ্রন্থটা লিখলাম, নিঃসঙ্গতা পড়লে চুম্বন, এইটাই আমার মনে হয় আমাকে একটুখানি একটা বাঁক বদল ঘটিয়েছে আমার লেখার মধ্যে। আর তৃতীয় কাব্যগ্রন্থের কবিতাগুলো পরে বেরিয়েছে, কিন্তু এগুলো মূলত এই প্রথম এবং দ্বিতীয় কাব্যগ্রন্থের মাঝের কিছু লেখা এবং তার পরবর্তী কিছু লেখা, সেগুলোর প্যাটার্নটা একই রকম, ধরন একই রকম, বিষয় একই রকম বলে ওটা আলাদা করে একটা বইতে রেখেছি। কিন্তু এই দ্বিতীয় কাব্যগ্রন্থটা আমার মনে হয় এইটা আমাকে একটা চিনতে, পাঠকের কাছে আমি এখন কেমনটা সেটা চিনতে মনে হয় একটু
1: সাহায্য
0: করবে, সাহায্য করবে।
1: আপনি কি রকম মানে রিভিউ পেয়েছেন বা পাঠকদের থেকে?
0: হ্যাঁ, এই দ্বিতীয় কাব্যগ্রন্থটা খুব যে কি বলবো সহজ পাঠ আমার নিজেরই তা মনে হয় না, যে কোনো পাঠক খুব সহজেই এর অন্দরে প্রবেশ করতে পারবে সেটা আমার খুব একটা মনে হয় না, কিন্তু এটা আমার কাছে বেশি প্রিয়, সেজন্য আমি এটার কথা বললাম। তবে পেয়েছি, এটার অনেক রিভিউ পেয়েছি, প্রচুর মানুষ এবারের বইমেলাতেও এসে এসে খুঁজে খুঁজে বইটি কিনেছেন।
1: আচ্ছা,
0: এইটা আমার কাছে একটা বড় প্রাপ্তি, এবং যে প্রকাশক এই বইটি করেছে সেও খুশি, এটা আমার কাছে মানে একটা বড় পাওয়া।
1: আপনি হয়তো নিজের অনুভূতি তুলে ধরেছেন, ততটা সহজ নয়, কিন্তু যারা বুঝেছেন তারাই তো মানে আপনার কাছে।
0: অনেকে আমাকে এরকমটা বলেছে যে দ্বিতীয়বার তৃতীয়বার পড়বার সময় না মনে হচ্ছে এই দুইবার আমি

0: ঢুকতে পারলাম এর ভেতরে। আসলে কবিতা তো সবসময় খুব একমুখী হয় না, আমি যেহেতু নিজে আবৃত্তি করি সেহেতু আমি জানি যে সহজে যেটা কমিউনিকেট করা যায় সেই কবিতা চট করে মানুষকে ভালো লাগায়, হ্যাঁ ভালো লাগে, লেগে যায়, শুনতে ভালো লাগে। আমরা যখন মঞ্চে বলি কবিতা, সব কবিতা তো আমরা মঞ্চে বলবার জন্য বাছি না, কারণ আমি জানি সেই কবিতার অন্দরে শ্রোতা একবার শুনেই ঢুকে পড়তে পারবে না, ফলে আমরা সেরকম কবিতাই বাছি আবৃত্তির ক্ষেত্রে। কিন্তু কবি যখন আমি, আমি যখন কবি তখন তো আমি কাব্যের সব বিষয়গুলোকে মাথায় রাখবো, যে আমার যেন একটা একটা আড়াল থাকে, একটা রহস্যময়তা থাকে, একটা ব্যঞ্জনা থাকে কবি হিসেবে আমার লেখার মধ্যে।
1: আমার মনে হয় কবিদের এখানে সার্থকতা যে এই একটি কবিতা আমি একজন পাঠক হিসেবে বিভিন্ন সময়ে বিভিন্ন বয়সে বারবার পড়ব এবং বারবার বিভিন্ন রকম ভাবে
0: আবিষ্কার,
1: একদম ঠিক। যেমন রবীন্দ্রনাথের যে কোনো কবিতা, সোনার তরী অনেকে ছোটবেলায় পড়ে,
0: ছোটবেলায়
1: আমিও ছোটবেলায় পড়েছি, আপনিও পড়েছেন, যেভাবে ভেবেছিলাম আজ
0: একদম
1: একদম সেটা মনে হয় না, কি কি
0: ভেবেছিলাম, কোথায়
1: কোথায় এসে দাঁড়ালো কবিতাটাই।
0: একদমই তাই। যেমন প্রতীক্ষা কবিতাটি ছোটবেলায় ভাবতাম বুঝি প্রেমের কবিতা, আমি এখন সময় করেছি, তোমার এবার সময় কখন হবে, সাজের প্রদীপ সাজিয়ে রেখেছি, শিখা তো আহার জ্বালিয়ে দেবে কবে। কিন্তু এটা যখন বড় হয়ে পড়ছি তখন দেখছি না, এ তো মৃত্যুর কাছে পৌঁছে যাওয়ার কথা বলছেন কবি। এই যে নতুন করে পাওয়া, এই নতুন করে পাওয়াটাই কবির সার্থকতা।
1: আমারও তাই মনে হয় যে এটাই হয়তো আপনার হয়তো দ্বিতীয় কাব্যগ্রন্থটি তত সহজ নয় কবিতাটা, কিন্তু আপনার সেখানে সার্থকতা, যে পাঠক বারবার পড়েছে বুঝেছে অন্য অন্য ভাবে,
0: অন্য রকম ভাবে ভালো লাগছে,
1: ভালো লাগছে।
0: আর হয়তো আমি যা বলছি সে তার আরেকটা মানে করছেন সেরকম।
1: ঠিক ঠিক ঠিক। আবারও একটা কবিতা শুনব?
0: হ্যাঁ হ্যাঁ, সেই কাব্যগ্রন্থ থেকেই একটি কবিতা শোনাই, আমার এয়ারের পাঠকদের কেমন লাগে সেটাও একটা বিষয়। কাব্যগ্রন্থ লিখলাম নিঃসঙ্গতা পড়লে চুম্বন, কবিতার নাম লুব্ধক। যে রাতে মেঘ আর জ্যোৎস্নার আড়ালে নক্ষত্রীরা গোল হয়ে বসেছিল, লুব্ধকের পিঠ থেকে সেই রাতের উল্কা নেমেছিল। এমন মন কেমন দেখিনি কখনো, ছুঁইনি কখনো এমন প্রণয় জল, তারা খসা তারা খসা বলতে বলতে একদল মানুষ মহাশূন্যে হারিয়ে গিয়েছে। সেই সব রাতেই তো আস্ত সব গাছ আধখানা হয়, তাদের অর্ধেক শরীরে তখন চাঁদের সুতোয় বোনা জারদৌসির কারুকাজ, তাদের শিকড় থেকে জলে ভেসে যায় ডিঙি নৌকো। এই সব রাতে বহুবার তুমিও তো হয়েছ বৃক্ষরমণী, প্রাণবায়ু ছড়িয়েছ, আশ্চর্য ক্ষমা নিয়ে হয়ে গেছ আনন্দ স্বরূপিনী। প্রণয় জানতে হলে বৃক্ষ হতে হয়, সেসব ভুলে গেছি আমরা।
1: ঠিক। আর একজন নারী কবিকে আজ আমরা পেয়েছি এবং আপনার কথাতেও সেটা বারবার বুঝছি জানছি, একদিকে আপনি শিক্ষিকা স্কুল সামলাচ্ছেন, অন্যদিকে কবিতা লিখছেন, নাটকের দল, সংসার সামলাচ্ছেন, একাধারে অনেক রূপ, তাই তো, মাল্টিটাস্কার যাকে বলা যায়। কিন্তু এখনো এই যুগেও অনেক মহিলারা রয়েছেন যারা সেই সাহসটা পায় না, বেরিয়ে আসতে পারছে না, কোথাও একটা আটকে রয়েছে এবং তাদের প্রতিভা আমাদের অবধি পৌঁছচ্ছে না, সেই নিয়ে আপনার কিছু বলার আছে?
0: হ্যাঁ, এটা একদম ঠিক।
1: আপনি তাদের যদি একটু সাহায্য করতে পারেন।
0: একদম একদম। সংসার আর লেখা বা আবৃত্তি নাটক সব একসঙ্গে চালিয়ে নিয়ে যাওয়া খুব কঠিন কাজ, এটা যদি আমি বলি যে খুব সহজ কাজ, ব্যাপারটা তা নয়, সত্যিই খুব কঠিন কাজ। প্রথম দিকে এই জন্য আমার লেখালেখি বহু বছর বন্ধ ছিল, আমি লিখতে পারিনি, তখন হয়তো আবৃত্তি করেছি, নাটক করেছি, কিন্তু লিখতে পারিনি। লেখার জন্য যে নিরবিচ্ছিন্ন একটা অবসর লাগে, অবসর শুধু বাইরের সময়ের না, ভিতরে একটা স্থিতি আসতে হয়, সেইটা আমার তখন ছিল না, তাই হয়তো সংসার জীবনে প্রথম দিকে আসেনি আমার লেখা। তবে সে দোষটা আমি সংসারকেও দিতে চাই না বা বাইরের জগৎকে দিতে চাই না, সে দোষ কিছুটা আমারই, আমি নিজের ভেতরে সেই অবসর তৈরি করে নিতে পারিনি। কিন্তু ইচ্ছা করলে হয়তো পারতাম, যদি সেরকমটা টান, সেই ভালোবাসা, যত ভালোবাসা তখন আমি আবৃত্তি

0: নাটককে দিতে পেরেছি, ততটা হয়তো লেখাকে দিতে পারিনি, তাই জন্য আসেনি। সব সামলে নিয়ে লিখতে খুব অসুবিধা হয়, তবে এক্ষেত্রে বাড়ির মানুষদের না একটা সহযোগিতা কিন্তু দরকার হয়, এটা খুব দরকার হয়। আর আমি যেটা পেয়েছি আমি এখন পাই, এটা আমি না বললে তো খুব খারাপ হবে না, সেটা তো ঠিক না। যেখানে আমি যার কাছে যতটুকু কৃতজ্ঞ তাকে সেটুকু আমার দেওয়া প্রয়োজন। আমি যার সঙ্গে সংসার করছি তার কাছ থেকে আমি সেই সুযোগটা সেভাবে পাই, অনেকটাই পাই, ফলে হয়তো কিছুটা করতে পারি। তবে একটা কথা আমি বলি না, আমি তুমি যেটা বললে এখনকার যারা লিখছেন তাদেরকে বলবো, এটা তারপরেও সহযোগিতা পেলেও সময় পেলেও ভীষণ কঠিন কাজ, কারণ তুমি যখন একটা চাকরিতে রয়েছো তার একটা নির্দিষ্ট টাইম আছে, সেখানে তোমাকে সময় দিতে হবে, আর সংসার তার প্রয়োজনগুলো জুগিয়ে যেতেই হবে, সন্তান যদি কাছে থাকে তাকেও দিতে হবে, কিন্তু তারপরে নিজের জন্য সময় বের করা কঠিন, কিন্তু পারা যায়, ইচ্ছা করলে পারা যায়। আসলে কি একটা সময় না সব মেয়েই হয়তো ভাবে বোঝে যে নিজের জন্য একটা দক্ষিণের বারান্দা থাকা দরকার, যেখানে গিয়ে সে একটুখানি অক্সিজেন নেবে, একটু মুক্ত বাতাস নেবে, সেই বাতাসটা নিতে না পারলে, প্রাণ খুলে ওই নিঃশ্বাসটুকু সে নিতে না পারলে তার বাকি কাজগুলোও না অসম্পূর্ণ, কোনো কাজই সে ভালোভাবে করতে পারবে না। তাই ইচ্ছা শক্তি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমি মনে করি ইচ্ছা শক্তি দিয়ে যেমন এভারেস্টের চূড়ায় ওঠা যায়, তেমন ইচ্ছা শক্তি দিয়ে কেউ যদি চায় আমি কাজটা করব, এই কাজগুলো সব করব, হ্যাঁ কষ্ট হবে, মানছি কষ্ট হবে, আর দশভুজা হওয়ার কোন মাথার দিব্যি কিন্তু কেউ কাউকে দেয়নি, আমাদের উপর কেউ দিয়ে দেয়নি যে আমাকে সবটাই করতে হবে, না, যেখানটা আমি পারছি না, যে জায়গাটা আমার আমার নয়, আমার ভালো লাগার নয়, ছেড়ে দিন না, একটাই তো জীবন। যদি মনে হয় যে সংসারকে এতটা সময় দিতে গেলে আমার লেখাটা বঞ্চিত হচ্ছে, এই লেখাটা তো বেশি আগে দরকার, সেটা তো তাকে প্রাণ দিচ্ছে, বাতাস দিচ্ছে, থাক না সংসার একটু নয় অবহেলিত হোক না, এইটা তাকে তাকে বুঝে নিতে হবে
1: যে কতটুকু ছেড়ে দেওয়া যায়,
0: ছেড়ে দেবো, কারণ আমার উপর কেউ মাথা দিব্যি দেয়নি, আমাকে রুটিও বেলতে হবে, ক্রিকেটও খেলতে হবে এবং বাচ্চাকে মানুষ করে আমাকে লিখতেও হবে, কেউ মাথা দিব্যি দেয়নি, এইটা আমরা সেট করে নি নিজেদের। সমাজ দেয় দেয়নি বলছি না, সমাজ হয়তো আমাদের উপর একটা রাখে, একটা অদৃশ্য
1: বন্ধ,
0: হ্যাঁ অদৃশ্য একটা ছড়ি ঘোরায় তারা, কিন্তু সেটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, হবেই, তা নইলে কিন্তু আমরা আমাদের এই কাজগুলোকে আমরা এতদিন যে পেছনে পড়েছিলাম এগিয়ে আসতে পারবো না।
1: আচ্ছা, শেষ নাহি যে শেষ কথা কে বলবে, আমি এটাই বলবো যখন একটি আলাপচারিতা আড্ডার পর্যায়ে চলে যায় তখন কোনোভাবেই মনে হয় না যে থামায় সে আড্ডাকে, তাই না? বাঙালির তো সব থেকে প্রিয় আড্ডা, কিন্তু ওই যে আমার সামনে ঘড়ির কাঁটা বলছে শেষ করব আবারও আমাদের কবির সুকণ্ঠ দিয়ে তারই কবিতায়।
0: বেশ, আমি একটি কবিতায় যাচ্ছি, আমার একদম প্রথম কাব্যগ্রন্থের একটি কবিতা, কবিতার নাম পেন্সিল। সাদাত হাসান মান্টো আজীবন পেন্সিলে লিখতেন, মুছতেন আবার লিখতেন, পেন্সিল এমন ভালো লেখার আগে বুঝিনি, মানুষ এতদিন কেন যে পেন্সিলে লেখেনি, কেউ যুদ্ধ লিখে দিলে ঝপ করে মুছে দেওয়া যেত, সব রাষ্ট্রনেতাদের হাতে পেন্সিল দেওয়া দরকার, ভুল লিখলেই মুছে ফেলবে জনতা, এত কিছু আবিষ্কার হলো অথচ ঈশ্বরের হাতে একটা পেন্সিল দিতে পারল না মানুষ, পেন্সিলেই লিখব এবার, কাটাকুটির চেয়ে মোছামুছি ভালো, রক্তপাত নেই অন্তত।
1: ঠিক, এই একটা মেসেজের পর আবারও কিছু বলতে ইচ্ছে করে না, কিন্তু একটা আমাদের নমস্কার তো জানাতেই হবে আমাদের শ্রোতা বন্ধুদের। তাই বন্ধুরা, আজ খুবই গর্বের সঙ্গে জানাচ্ছি আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রিয় কবি গার্গী সেনগুপ্ত এবং সঙ্গে ছিলাম মৈত্রী বন্ধু সাক্ষ্যদীপা সরকার। আজ এখানেই শেষ করলাম কবিকণ্ঠের দ্বিতীয় পর্ব, আবার হয়তো অন্য কোনো দিন আমরা দিদিকে পাবো আমাদের সঙ্গে। এখানেই এই প্রতিশ্রুতিতেই জানাই নমস্কার।
0: নমস্কার।
2: শুনলেন কবিকণ্ঠে, আজকের অতিথি কবি গার্গী সেনগুপ্ত, তার সঙ্গে আলাপচারিতায় সাক্ষ্যদীপা সরকার। আজ শুনলেন দ্বিতীয় পর্ব, প্রযোজনা দুর্বা দে।

কবিকণ্ঠে অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন একমাটি একসুর, অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হচ্ছে।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, এক মাটি এক সুর এই অনুষ্ঠানে আজ আমাদের গান শোনাতে এসছেন আমিরুল খান ফকির ওরফে আমিরুল খান। এই রাজ্যের বিভিন্ন প্রান্তে নিয়মিতই তার গান আপনারা হয়তো শুনে থাকেন, অনেকের কাছেই এই নামটা পরিচিত, ব্যক্তিগতভাবে আমিরুলও পরিচিত। আমাদের এই অনুষ্ঠানে আজ তাকে পেয়েছি, আজকে অতিথি আমিরুল খান ফকির। আমিরুল, আপনার বাড়ি কোথায়?
1: আমার বাড়ি গোড়ভাঙা।
0: গোড়ভাঙা, নদিয়া জেলা?
1: নদিয়া জেলা, থানারপাড়া থানা।
0: বেশ, এই যে গান, মূলত কি ধরনের গান আপনারা গেয়ে থাকেন?
1: আমরা মানুষের গান, মাটির গান, মানে জাতপাতের গান। আমরা এক কথায় আমরা মানুষ, মানব ধর্মটাই শ্রেষ্ঠ ধর্ম মনে করি আর কি। মানুষের গান গাই আমরা।
0: মানুষের গান বলতে কি, মহাজনী পদ না
1: মহাজনী পদ,
0: রংবাউল কোনটা?
1: মহাজনী পদ গো।
0: রংবাউল একদমই
1: করেন না? রংবাউল হয়তো জানা আছে সকল রকম গান, কিন্তু কার্যকারী জায়গাতে আমরা মহাজনী গান গাই।
0: আপনাদের গ্রামেরও এরকম একটা সুনাম আছে যে মূলত লালন সাঁইজির গান এবং মহাজনী পদের চর্চাই সেই গ্রামে হয়ে থাকে।
1: মূলত আমাদের লালন গীতি,
0: লালন গীতি
1: ধারাটা।
0: আচ্ছা, এই গোড়ভাঙা যেটা নদিয়া জেলার করিমপুর 2 নম্বর ব্লকে অবস্থিত একটা গ্রাম, ঐতিহ্যবাহী গ্রাম, এই গ্রামে আপনাদের গানের জীবন কিভাবে শুরু হয়েছিল?
1: গানের জীবনটা ছোটবেলায় বাবা গান গেতেন, রক্তের ধারাটা আর কি, রক্তের ধারা বইছে। বাবা গান গেতেন, আমি সেই মানে ছোটবেলায় শুনতাম, সেই মানে সোর্সটা চলে আসছে, সেই রক্তের ধারাটা বইছে।
0: মানে আলাদা করে তালিম নেয়া নয়, গান শুনতে শুনতেই গান শেখা পরিবারের মধ্যে,
1: একদম
0: কাজকর্মে, চাষবাস সবকিছুর সঙ্গে।
1: মাঠে ঘাটেও গান গেয়েছি, জমির ক্ষেতে হয়তো কাজ করতে করতে, মোষ চড়াতে চড়াতেও, মানে রাখালগিরি করতে করতে আমরা গান গেতাম।
0: মানে গানটাই জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে, এটা আলাদা করে কোনো বিষয় নয়।
1: এখন বলতে গেলে নেশার সঙ্গে এখন পেশা জড়িত আর কি, শুধু শুধু বেড়ালি হয়,
0: গানটাই জীবিকা,
1: গানটাই এখন জীবিকা।
0: মূলত কোন এলাকায় আপনাদের গান হয়?
1: আমাদের কলকাতাতেই বেশি হয়।
0: বেশ,
1: কলকাতাতে এবং বিভিন্ন প্রান্তে হয়তো গেছি, আর গ্রামাঞ্চলে হয়, কিন্তু কলকাতা থেকে আমরা বেশি পরিচিত হয়েছি আর কি। বাউল ফকির উৎসব, যেমন যাদবপুর শক্তিগড়, লোকনন্দন, বাউল ফকির,
0: এই গানের যাত্রা তো গোটা রাজ্য জুড়েই চলতে থাকে।
1: একদম।
0: এই গান মূলত মহাজনী গান নিয়ে যে আপনাদের চর্চা, এই চর্চাতে গ্রামে আপনার আদর্শ কে ছিল, যাকে দেখে আপনি গানের প্রতি উদ্বুদ্ধ হলেন?
1: গ্রামে বলতে গেলে মনসুর ফকিরের বাবা আমার গুরুদাদা আজহার ফকির।
0: আজহার ফকির, দাদু গুরু।
1: হ্যাঁ, এবার মনসুর ফকিরের সঙ্গে আমি অনেক দিন এ পর্যন্ত সঙ্গ করি, খুব মানে একই জায়গায় থাকি। মনসুর ফকিরের হাত ধরে আমি বিভিন্ন প্রান্তে মানে পরিচিত আর কি।
0: প্রথম মানে মঞ্চে পরিচিতি মনসুর ফকিরের হাত ধরে, তার সঙ্গে জুড়ি বাজানো, হারমোনিয়াম বাজানো, দোতারা বাজানো,
1: করতাল বাজি বাড়িছি, 5 বছর দোতারা বাজি বাড়িছি।
0: আচ্ছা,
1: এই গান মানে আস্তে আস্তে সব পরিচিত হয়েছে।
0: এই যে গান প্রথম যে অনুষ্ঠান করেছিলেন, কত বছর হলো এ পর্যন্ত?
1: আমার বয়স এখন 54 বছর। আমি ছোট্টবেলায় রক্তটাই গানের নজরুল গীতি গান গেয়ে বেড়াতাম।
0: আচ্ছা,
1: অলুঙ্গ অবস্থায় আধো আধো বল লাগে এই গানটা, আমার দিদিও গান গেতেও গেতক আর কি। ওই নজরুল জয়ন্তী হতো, রবীন্দ্র জয়ন্তী, আমরা কিন্তু প্রথম জীবনটা নজরুল গীতি থেকে।
0: আচ্ছা, আজকে শ্রোতা বন্ধুরা আরো আলোচনায় যাব, তবে তার আগে একটা গান শুনে নিই। আমাদের আজকের অতিথি আপনারা সকলেই জানেন আমিরুল খান ফকির। আমিরুল, এবারে একটা গান শুনে নিই আগে, তারপরে আবার আলোচনায় ফিরবো।

0: গানের পরে তাহলে আবার ফিরে আসি। মূলত আমরা আজকে লালন গীতি শুনছি আমিরুল খান ফকিরের কাছে। আমিরুল, এই যে 54 বছর বয়স হয়ে গেল, দীর্ঘ যাত্রা গানের, ছোট থেকেই শুরু হয়েছে নজরুল গীতি, এক কথায় গানের যাত্রা,
1: গানের
0: এই যাত্রাতে কি মনে হচ্ছে, মানে জীবনে ভালো লাগার স্মৃতি কি আছে?
1: ভালো লাগায় অনেক মানুষের দোয়া আশীর্বাদ পায়, মানুষের মানুষের সঙ্গে মিশি, গান ছাড়া আর মানে থাকা যায় না।
0: মানে প্রতিদিনই গান, এটা কোনো নির্ধারিত সময় ধরে চর্চা এরকম কিছু নেই?
1: চর্চা আমরা, চর্চা বলতে গেলে আমরা সন্ধ্যা সকাল আমাদের আশ্রম আছে আমাদের গ্রামে, কিন্তু আমরা খান পাঠানের গ্রাম, কিন্তু 4-5টা আশ্রম আছে আমাদের গ্রামে, কিন্তু সারা বিশ্বের মানুষ আসে, কিন্তু আমরা সন্ধ্যা সকাল কিন্তু আমরা গল্প গুজব, গান বাজনা, চর্চাটা করি।
0: আচ্ছা, আমিরুল খান ফকির, আপনার বাবার নাম কি?
1: আফসার আলী খান।
0: আফসার আলী খান, তিনি তো আজাহার ফকিরের শিষ্য ছিলেন।
1: শিষ্য ছিলেন, বা আমার বাবজি মুখের ফুঁয়ে অসুখ ভালো করে ফেলতেন, একটা আলাদা শক্তি বাবজির ভিতরে বিরাজ করতেন আর কি, বাবজির নিজ সাধনা।
0: তিনি কি নিজে গানের চর্চা করতেন?
1: বাবজির কাছ থেকে তো আমি গান প্রথম অবস্থায়,
0: মঞ্চে গান গাইতেন না এমনি বাড়িতে চর্চা?
1: তখন গ্রামে হারিকেল জালি বা হ্যাচাক জালি তখন সাধু সঙ্গ করে বেড়াতো, আমরাও সঙ্গে সঙ্গে যেতাম, আগে তো কারেন্ট ফারেন্ট ছিল না কিছু না।
0: আচ্ছা, এই যে গানের, আপনার তো ধরুন অন্তত 35-40 বছর গানে হলো, গান দেখছেন, গান করছেন, তা এই যে পরিবেশটা পাল্টে যাচ্ছে ক্রমশ। আগে যেটা সাধুসঙ্গ বলা হতো, যেখানে গানের চর্চা হতো, মূলত বিশিষ্ট জনেরাও আসতেন, গান হতো, মহাজনী পদ আলাপ আলোচনা হতো, তার ব্যাখ্যা হতো, এখন কি সেই ধরনের হয় নাকি এখন শুধুই গান গাওয়া হয়?
1: এখন সাধুসঙ্গটা হয়, সাধুসঙ্গ থেকে আমরা কিন্তু বড় হয়েছি, বাড়ি থেকে গ্রাম, গ্রাম থেকে শহর, হয়তো করিমপুরে আমাদের আশেপাশে একটা মার্কেট আছে করিমপুর, পরিচিত জায়গা, হয়তো করিমপুরে একদিন গান গেতে গেলাম, গার পরে এবার কৃষ্ণনগর কবে যাব, বা বহরমপুর যেতে পারলে তো আশাটা মিটত, বহরমপুরে থেকে আবার যে কলকাতায় যেতে পারলে মানে মনোবাসনাটা পূর্ণ হতো আর কি, এইভাবে একটা আশাধারী আমরা, আশা হতে হতে বিভিন্ন আমরা দিল্লি, বোম্বে, আমি পাসপোর্ট বানিয়েছি, প্যারিস ডাকে এসেছিল আমার, আমি 3 মাস থাকতে পারবো না বলে সেখানে যাইনি, তো বাংলাদেশ 2 বছর হলো ঘুরে আসলাম।
0: না, আমার প্রশ্ন হচ্ছে যে এই যে সাধুসঙ্গ থেকে গানের চর্চা এবং নতুন নতুন গানের সংগ্রহ, নতুন শিল্পীরাও সেখান থেকে উঠে আসে গানের ব্যাখ্যা শুনে, কিন্তু এখন যেমন এই কলকাতা শহরেই বছরের নির্দিষ্ট দিনে বেশ কিছু মেলা হয়, যেখানে গ্রাম শহর বিভিন্ন জায়গা থেকে লোকশিল্পীরা আসেন, সেখানে কি গানের, এই সাধুসঙ্গের মতন গানের চর্চা হয় না শুধুই গানটাই হয়, শিল্পী নাকি সাধক কোনটা?
1: এবং তত্ত্বকথা মহাজনের গানগুলো যে মানে সব ব্যাখ্যা করে, মানে তত্ত্ব আলোচনা আর কি, 4টি তো দেশ আছে, স্থূল প্রবর্ত সাধক সিদ্ধি 4টি দেশ আছে, এই সমস্ত কথা আলোচনা হয়, সেগুলো আমরা শুনি এবং তার সঙ্গে হয়তো গান বাজনা হয়, এই চর্চা সব।
0: বেশ, তাহলে আমাদের সময় তো খুব দ্রুত কমে আসছে, তাহলে আর একটা গান শুনে নি আমাদের আজকের অতিথি আমিরুল খান ফকির।

0: শ্রোতা বন্ধুরা, গানের পরে আবার ফিরে আসি আমিরুলের সঙ্গে, একটু জেনে নিই তার গানের যাত্রা সম্পর্কে। যেটা আমরা গান শোনার আগে বলছিলাম যে সাধুসঙ্গ এখনো হয় এবং এখনো সেখান থেকে নতুন নতুন গানের সংগ্রহ, গানের বিনিময় হয়ে থাকে। তা এই যে গানকে জীবিকা করেই বেঁচে থাকা, এই ভাবনাটা কবে থেকে এলো?
1: এবার বলতে গেলে প্রথম অবস্থায় আমরা সাধুসঙ্গ করতে যেতাম, পকেটের পয়সা খরচ করি বিভিন্ন জায়গায়। এবার হয়তো এইভাবে বেড়ালে তো আমাদের দিনপাত চলবে না। এবার আস্তে আস্তে হয়তো গান বাজ বিভিন্ন জায়গায় ডাক হয় আমাদের, হয়তো শুধু শুধু আসলে তো আমাদের চলবে না, সেখানে হয়তো পয়সা করে কিছু দেয়। আস্তে আস্তে প্রচার হতে হতে তখন ভালো ভালো জায়গায় যাই আমরা, তখন দুটো পয়সা করে পাই।
0: আচ্ছা, তাহলে মোটামুটি এটাই এখন মূল জীবিকা হয়েছে, তার সঙ্গে গ্রামে চাষবাসও আছে?
1: চাষবাসও আছে, আমরা চাষির ছেলে আর কি।
0: চাষির ছেলে, মানে এই যে আমরা শুনি

0: আমিরুল ফকির, মনসুর ফকির, এরা অ্যাকচুয়ালি মানে বিষয় সম্পত্তিহীন ফকির নয়,
1: না আমাদের
0: বিষয় সম্পত্তি আছে, বাড়ি গাড়ি সবই আছে, কিন্তু জীবনধারা জীবন চর্চাতে এরা ফকিরি।
1: এখন গান বাজনায় একদম রত, মানে গান ছাড়া থাকা যায় না।
0: মানে শুদ্ধ ফকিরি গানই কি হয় নাকি সব রকম গানই চর্চার মধ্যে থাকে?
1: না, বিভিন্ন মহাজনের বাণী হয়, আমরা সব চর্চা করি আর কি।
0: আমি যতদূর জানি যে এই গ্রামে আপনাদের এই গোড়ভাঙায় গৌরলীলার গান তো প্রচুর হয়।
1: আমরা গৌরলীলার গানটাই বেশি করি, বেশি গাই আমরা সবসময়।
0: মানে নদীয়ার যে ঐতিহ্য গৌরাঙ্গ মহাপ্রভু, সেই গৌরলীলার গানটা প্রধান ওখানে চর্চা,
1: প্রধান আমাদের সমাজে। হয়তো গান আমাদের খেয়ে কিছু শরীয়ত সমাজের মানুষ আর কি গান এগুলো হারাম বলে, গান আমাদের হাদিসে গান গাওয়া জায়েজ না, তবু আমরা কিন্তু হিন্দু সমাজে বেশি গান আমাদের চর্চা, গান গেয়েই আমরা বেশি পরিচিত হয়েছি। গৌরলীলাটাই বা লীলাকারী রাধাকৃষ্ণ গৌর গোবিন্দর নামটা গুণগানটাই আমরা বেশি করি।
0: এই গোড়ভাঙা গ্রামে একসময় তো যে মৌলবাদীদের তাণ্ডব এবং গান বাজনা করতে না দেয়া, একে আটকানোর চেষ্টা, যার বিরুদ্ধে আজহার ফকিরের একটা দীর্ঘ লড়াই, আজহার ফকিরের সঙ্গেও আপনাদের পরিবার আরও অন্যান্য পরিবার তারাও ছিল, এবং সেই পরিবেশটা তো এখন সম্পূর্ণ পাল্টে গেছে।
1: হ্যাঁ,
0: এখন তো গোড়ভাঙা মানেই গান।
1: হ্যাঁ, বলতে গেলে আমাদের গ্রামটা কেউ কারো ছাড়া না, মানে সবাই সবার আত্মীয় আর কি, সবাই সবার আত্মীয়, মানে কেউ কিছু হয়তো কিছু বলে না, তবুও বলে যে নামাজ রোজা। আমরা তো একটা মানে শরীয়ত মারিফত হকিকত তরিকত চারটি মানে তরিক আছে, আমরা আধ্যাত্মিক মতে দীক্ষিত আর কি, মারিফত মতে।
0: আচ্ছা, না এই গোড়ভাঙা গ্রামে মনসুর ফকিরের আশ্রম আছে, আরমানদের আশ্রম আছে, গোলামের আশ্রম আছে,
1: আমার নানা শ্বশুর মশাইয়ের আছে, আকবর ফকির,
0: আকবর ফকিরের আশ্রম আছে, এরকম তো অনেকগুলো আশ্রম আছে,
1: চার পাঁচটা আছে
0: আশ্রমগুলো,
1: আশরাফ ফকিরের আছে,
0: আশরাফ ফকিরের আছে। সেই আশ্রমগুলোর মধ্যে সম্পর্ক কেমন?
1: সম্পর্ক বলতে গেলে এগুলো একটা মানে চর্চা,
0: তত্ত্বকথা
1: গান চর্চা, হয়তো যার যেটা ভালো লাগে সেখানে হয়তো সন্ধ্যা সকাল হয়তো একটা,
0: মানে সবাই সবারই যাতায়াতটা আছে।
1: হ্যাঁ, সব আমাদের
0: সাধু সঙ্গ হলে সবাই
1: সব আছে। হ্যাঁ, একদম।
0: বন্ধুরা, আজ আমাদের হাতে আর সময় নেই, আজকে আমাদের অতিথি আমিরুল খান ফকিরের কাছ থেকে জানলাম তার গানের জীবন সম্পর্কে, এবং তার আর একটা গান শুনে নিয়ে আজকের অধ্যায় আমাদেরকে শেষ করতে হবে, পরবর্তী পর্বে আর একটু আলোচনা করবো আমরা।

0: একমাটি একশোর অনুষ্ঠানটি এখানেই শেষ হল। লোকশিল্পী আমিরুল খানের সাক্ষাৎকার নিলেন প্রভাত সাহা, প্রযোজক প্রযোজনা তনয়া বিশ্বাস। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। সংবাদ একটু পরেই।
1: नमस्कार, आकाशवाणी से समाचार संध्या के साथ मैं

এপার ওপার দুপার বাংলার মৈত্রী শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি কথায় গানে অনুষ্ঠান। দোতারা নিয়ে গান গেয়ে বেড়ানো লোকদের বাউদিয়া বলা হয়ে থাকে। যে বেশি খায় তাকে খাওয়াইয়া, যে দেয় তাকে দেওয়াইয়া, যে নেয় তাকে নেওয়াইয়া, এরকম ধরনেরই বলা হয়ে থাকে। এক্ষেত্রে এই ভাব বা ভাব সম্বলিত গানগুলোকেও ভাওয়াইয়া বলা হয়ে থাকে। ভাব শব্দের অর্থ হচ্ছে প্রেম, প্রীতি, প্রণয়, প্রকৃতি, ভক্তি, আবেগ ইত্যাদি। এই ভাব শব্দের সাথে ইয়া প্রত্যয় যুক্ত করে উৎপত্তি হয়েছে ভাওয়াইয়া শব্দের। আর এই ভাওয়াইয়া গান হল বাংলা লোকসঙ্গীতের অন্যতম জনপ্রিয় একটি শাখা। শুনে নি গান, ফিরে আসছি গানের ওপারে।

আব্বাসুদ্দিনের কণ্ঠে গানের পর আবার ফিরে এলাম কথায় গানে অনুষ্ঠানে। ভাবাইয়া গান বাংলাদেশে উত্তর জনপদ তথা রংপুর অঞ্চলের গান হিসেবে

পরিচিত। উত্তরবঙ্গের কোচ রাজবংশীয়রাই এই গানের স্রষ্টা বলে জানা যায়। ভারতের কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, পশ্চিম দিনাজপুর, আসামের গোয়ালপাড়া ও ধুবড়ী জেলা এবং বাংলাদেশের রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নেলফামারী, লালমনিরহাট, দিনাজপুর জেলায় এই গান প্রচলিত ও জনপ্রিয়। সবচেয়ে বেশি প্রচলিত ও জনপ্রিয় বাংলাদেশের রংপুর অঞ্চলে। আসামের গোয়ালপাড়া হল ভাওয়াইয়া গানের আদিভূমি, আর রংপুর অঞ্চল হল ভাওয়াইয়া গানের উর্বর ভূমি বা চর্চাভূমি। ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র অববাহিকা অঞ্চলে ভাওয়াইয়া গানের ব্যাপক প্রচার ও প্রসার ঘটেছে, তাই রংপুর অঞ্চলে রচিত ও গীত ভাওয়াইয়া গানকে অনেকে রংপুরিয়া ভাওয়াইয়া গান বলে থাকেন। ভাওয়াইয়া মূলত রংপুর অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য ও গ্রামীণ সংস্কৃতির পরিচায়ক।

ফিরে এলাম কথায় গানে অনুষ্ঠানে। ভাওয়াইয়া সম্রাট আব্বাস উদ্দিনের কণ্ঠে আরও একটি গানের পর। ভাওয়াইয়া গানের গায়কের একটি বৈশিষ্ট্য হল গানের কথার উপর ঝোঁক বা জোর দেওয়া, ফলে গানে ভাঙনের রূপটি

স্পষ্ট হয়ে ওঠে। মূল কারণ গায়কের অসমান চলার পথ, মোষ বা হাতির পিঠেই হোক বা গরু বা মোষের গাড়ি চালনাতেই হোক, শব্দের উচ্চারণেও এর প্রতিফলন ঘটে। যেমন প্রাণ শব্দটি ঝোঁক দিয়ে ভেঙে উচ্চারণের ফলে প্রাহান হয়ে দাঁড়ায়। ফিরে আসছি গানের ওপারে।

আব্বাসউদ্দিনের কণ্ঠে শুনলেন আরও একটি গান। শেষ করতেই হচ্ছে, হাতে আর সময় নেই। কথায় গানে অনুষ্ঠান প্রতিদিন শোনা যাবে আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে রাত 9টা থেকে 9টা 15। এখন শুনবেন বিশ্ব পরিক্রমা।

আকাশবাণী মৈত্রী সংবাদ, দেশ বিদেশের খবর নিয়ে এখন শুনবেন বিশ্ব পরিক্রমা। উপস্থাপনায় আমি চন্দ্রচূড় সরকার, সঙ্গে রয়েছেন চন্দ্রিমা।

0: আজকের শিরোনামে রয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্সে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নিয়েছেন, চলতি G7 শীর্ষ সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী আজ ফ্রান্সে পৌঁছেছেন, শীর্ষ সম্মেলনের পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ বিভিন্ন দেশের নেতৃত্বের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর।
1: নিরাপত্তা পরিষদের সম্প্রসারণের বিষয়টি অস্থায়ী সদস্য পদের মধ্যে সীমাবদ্ধ থাকলে প্রকৃত সংস্কার ব্যর্থ হয়ে যাবে বলে ভারত সতর্ক করে দিয়েছে।
0: ইরান পারমাণবিক অস্ত্রের সক্ষমতা অর্জনের চেষ্টা করলে পরিণাম ভয়ঙ্কর হবে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি।
1: দেশের ভবিষ্যৎ গঠন ও বিকশিত ভারতের লক্ষ্য অর্জনের জন্য গণতন্ত্রের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য বলে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা মন্তব্য করেছেন।
0: কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ নতুন দিল্লিতে খরিফ 2026 মৌসুম নিয়ে বৈঠক করেন।
1: পুনরায় নিট ইউজির পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সরকার চলতি মাসের 22 তারিখ পর্যন্ত টেলিগ্রাম অ্যাপ ব্যবহার উপর বিধিনিষেধ আরোপ করেছে।
0: ওমান উপকূলে দুর্ঘটনাগ্রস্ত জাহাজের 21 জন ভারতীয় নাগরিক নিরাপদে দেশে ফিরে এসেছেন।
1: দক্ষিণ জিম্বাবুয়ের ট্রেন ও বাসের সংঘর্ষে 9 জন নিহত ও 25 জন আহত হয়েছেন বলে খবর।
0: গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আগামীকাল তাদের ফুটবল বিশ্বকাপ অভিযান শুরু করছে প্রতিপক্ষ আলজেরিয়া। গতবারের রানার্স আপ ফ্রান্স আজ ভারতীয় সময় রাত 12:30 সেনেগালের মুখোমুখি হবে।
1: উজবেকিস্তানের গ্র্যান্ডমাস্টার মুখিদ্দিন মাদামিনভ উৎসেস মাস্টার্স চ্যাম্পিয়ন।
0: আসছে বিস্তারিত খবরে। স্লোভাকিয়া সফর শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী G7 শীর্ষ সম্মেলনে যোগ দিতে আজ দুদিনের সফরে ফ্রান্সের এভিয়ানে পৌঁছেছেন। G7 শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী এই নিয়ে টানা সপ্তমবার এবং এই গুরুত্বপূর্ণ বহুপাক্ষিক আয়োজনে ভারতের ত্রয়োদশ অংশগ্রহণ। বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী গ্লোবাল সাউথের কণ্ঠস্বর ও উদ্বেগের বিষয়গুলি জোরালোভাবে তুলে ধরবেন বলে মনে করা হচ্ছে। শীর্ষ সম্মেলনে ভারতের এই ধারাবাহিক উপস্থিতি বিশ্বব্যাপী চ্যালেঞ্জ মোকাবিলায় সেই সঙ্গে শান্তি, নিরাপত্তা, স্থিতিশীল উন্নয়ন এবং অর্থনৈতিক উন্নয়নে আন্তর্জাতিক প্রচেষ্টায় ভারতের ভূমিকাকে প্রতিফলিত করে। এভিয়ানে যাওয়ার পথে প্রধানমন্ত্রী প্রথমে সুইজারল্যান্ডের জেনেভায় অবতরণ করেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান সেদেশের প্রেসিডেন্ট গাই পারমেলিন। দুদেশের অংশীদারিত্ব আরও জোরদার করার বিষয়ে উভয় নেতা তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এরপর প্রধানমন্ত্রী মোদী জেনেভা থেকে প্রায় 45 কিলোমিটার দূরে এভিয়ানের উদ্দেশ্যে রওনা হন। সেদেশে পৌঁছানোর পর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ প্রধানমন্ত্রী মোদীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। প্রধানমন্ত্রী নতুন অংশীদারিত্ব গড়ে তোলা এবং আন্তর্জাতিক সংহতি পুনঃপ্রতিষ্ঠা শীর্ষক একটি উচ্চ পর্যায়ের ওয়ার্কিং সেশনে অংশ নিয়েছেন। এই অধিবেশনে G7-ভুক্ত দেশ ও সহযোগী দেশগুলির নেতৃবৃন্দ এবং বিশ্বব্যাংক ও আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংকের প্রধান প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন। শীর্ষ সম্মেলনের পাশাপাশি প্রধানমন্ত্রী মোদীর কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং সংযুক্ত আরব আমিরশাহের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করার কথা রয়েছে। সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী বলেন, স্থিতিশীল ও সমৃদ্ধ পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টা এগিয়ে নিতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। আজ রাতে প্রধানমন্ত্রী মোদী ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁর আয়োজিত এক বিশেষ ভোজে যোগ দেবেন। আগামীকাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর বৈঠকে বসার কথা রয়েছে। দুই নেতার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনার পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, তার স্লোভাকিয়া সফর দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। স্লোভাকিয়া সফর শেষে সামাজিক মাধ্যমে তিনি উল্লেখ করেন, দুদেশের মধ্যে শক্তিশালী বাণিজ্যিক সম্পর্ক তরুণ প্রজন্মের জন্য অত্যন্ত লাভজনক হবে। তাছাড়া তিনি স্লোভাকিয়ার সরকার এবং জনগণের উষ্ণ আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সেদেশের প্রধানমন্ত্রী রবার্ট ফিকোকেও ধন্যবাদ জানান তিনি। বিদেশ মন্ত্রকের পশ্চিমাঞ্চলীয় সচিব সিবি জর্জ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্লোভাকিয়া সফর সেদেশের সঙ্গে ভারতের অংশীদারিত্বের এক গুরুত্বপূর্ণ মাইল ফলক। সাংবাদিকদের তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফরকালে স্বাক্ষরিত হওয়া মৌ চুক্তিগুলি প্রতিরক্ষা উৎপাদন, বাণিজ্য ও বিনিয়োগ সহ অন্য বহু ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করবে। সন্ত্রাসবাদ মোকাবিলা সহযোগিতা বাড়াতে দুদেশ যৌথ কার্যনির্বাহী গোষ্ঠী গড়ে তুলতে সহমত হয়েছে। রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী প্রতিনিধিত্বের জন্য স্লোভাকিয়া তার সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছে বলেও তিনি উল্লেখ করেন।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্লোভাকিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান দ্য অর্ডার অব দ্য হোয়াইট ডাবল ক্রস ফার্স্ট ক্লাস সম্মাননা প্রদান দেশের জন্য অত্যন্ত গর্বের বিষয় বলে বিজেপি জানিয়েছে। বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র নতুন দিল্লিতে সংবাদ মাধ্যমকে বলেন, প্রধানমন্ত্রী নিজেই বলেছেন যে এই সম্মান কেবল তাঁর একার নয় বরং দেশের সকল মানুষের। এই প্রাপ্তির মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন দেশের 33টি সর্বোচ্চ অসামরিক সম্মাননা লাভ করলেন, যা বিশ্বমঞ্চে ভারতের মর্যাদা আরও বৃদ্ধি করেছে। প্রধানমন্ত্রীর জনকল্যাণমূলক কাজেরই স্বীকৃতি স্বরূপ এই সম্মাননা।
2: मोदी जी ने भी कहा कि यह सम्मान केवल मेरे लिए नहीं है। स्लोवाकिया ने जो हाईएस्ट नागरिक सम्मान दिया है, यह सम्मान 140 करोड़ भारतीयों के लिए है और

0: आज गर्व का विषय है कि स्लोवाकिया के इस अवार्ड को मिलाकर के माननीय प्रधानमंत्री जी को 33 ऐसे सर्वोच्च नागरिक अवार्ड दूसरे देशों के वो मिले हैं। इससे हमारे देश का कहीं न कहीं मस्तक ऊपर हुआ है।
1: স্লোভাকিয়ার ব্রাতিস্লাভায় প্রেসিডেন্সিয়াল প্যালেসে গতকাল বারাণসী কেন্দ্রিক একটি প্রদর্শনী ঘুরে দেখার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, শিল্প ও সংস্কৃতির মানুষের মধ্যে নৈকট্য সৃষ্টির ক্ষমতা রয়েছে। এই প্রদর্শনীতে স্লোভাক শিল্পীদের তৈরি শিল্পকর্ম ছিল। একে বেনারস কানেক্ট বা বেনারসের সঙ্গে সংযোগ বলে উল্লেখ করার পাশাপাশি স্লোভাক শিল্পীদের সৃজনশীল দৃষ্টিভঙ্গিতে বারাণসী যেভাবে ফুটে উঠেছে তার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী মোদী। বিদেশ মন্ত্রক জানিয়েছে, প্রদর্শনীতে ভারতের অন্যতম প্রাচীন ও জীবন্ত বারাণসী শহর আধ্যাত্মিক, সাংস্কৃতিক এবং প্রাত্যহিক জীবনযাত্রাকে চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছিল।
2: ইউরোপের অন্যতম প্রধান প্রযুক্তি ও উদ্ভাবন বিষয়ক আয়োজন ভিভাটেক সামিটে অংশ নিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল প্যারিস পৌঁছবেন। বৃহস্পতিবার সেদেশের শীর্ষস্থানীয় আধিকারিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের কর্মসূচি রয়েছে। সন্ধ্যায় প্রধানমন্ত্রী মোদী প্রবাসী ভারতীয়দের সঙ্গে মত বিনিময় করবেন। এই অনুষ্ঠানে ভারতের সমৃদ্ধ ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি ভারত ও ফ্রান্সের মানুষের পারস্পরিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
1: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, 4 বছর ধরে চলা সংঘাতের অবসানের লক্ষ্যে আলোচনার জন্য তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করার প্রস্তাব দিয়েছেন। এভিয়ান লেবোতে আয়োজিত G7 সম্মেলনের ফাঁকে এই সাক্ষাৎ হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন। এই সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানানোর বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র সম্মত হয়েছে।
2: বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল ফ্রান্সের নিস মাসেনাতে ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস ইউপিআই পরিষেবা চালু করেছেন। সামাজিক মাধ্যমে তিনি উল্লেখ করেন যে ফ্রান্সের প্রধান খুচরো কেনাকাটার ক্ষেত্রে ভারতের এই ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্মটি নিয়ে আসার বিষয়টি ইউপিআই এর বিশ্বব্যাপী সম্প্রসারণের লক্ষ্যে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই উদ্যোগ যথেষ্ট নির্ভরযোগ্য, নিরবচ্ছিন্ন এবং আন্তঃপরিচালনাযোগ্য ডিজিটাল সমাধান প্রদানের ক্ষেত্রে ভারতের সক্ষমতাকে তুলে ধরে। মন্ত্রী আরও জানান যে এই পরিষেবা চালুর ফলে ভারত ও ফ্রান্সের মধ্যে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সম্পর্ক আরও জোরদার হচ্ছে, যা উভয় দেশের কৌশলগত অংশীদারিত্বের ক্রমবর্ধমান গভীরতা ও উচ্চাকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে। ভারত ফ্রান্স উদ্ভাবন বর্ষ 2026-এর আওতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর যৌথ দৃষ্টিভঙ্গি ভারত ইনোভেটসের ভিত্তি স্থাপন করে। আগামী দিনের জন্য এটি একটি রূপান্তরমূলক প্ল্যাটফর্মে পরিণত হয়েছে বলে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল মন্তব্য করেন। ফ্রান্সের নিসে ভারত ইনোভেটসের সমাপ্তি অনুষ্ঠানে মন্ত্রী আশা প্রকাশ করেন যে এই আয়োজনটি ভবিষ্যতে একটি ট্রেন্ড সেটার হিসেবে আবির্ভূত হবে। উদ্ভাবক এবং প্রতিষ্ঠাতাদের কাছে একটি সুযোগ তৈরি হয়েছে বলেও তার অভিমত।
3: One of the first actions that Mr. Modi directed the government to do was to increase the solar mission from 20 gigawatt to 100 gigawatt. And we achieved it well in advance of the targeted date. Today, more than 50% of our installed capacity is renewable energy. Target now for solar energy is 500 gigawatt by 2030.
1: নিরাপত্তা পরিষদের সম্প্রসারণ অস্থায়ী সদস্য পদের মধ্যে সীমাবদ্ধ থাকলে প্রকৃত সংস্কারের প্রচেষ্টা ব্যর্থ হয়ে যাবে বলে ভারত সতর্ক করে দিয়েছে। এমন হলে ভেটো ক্ষমতাধর স্থায়ী 5 সদস্যের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কোনো মৌলিক পরিবর্তন আসবে না। নিরাপত্তা পরিষদ সংস্কার বিষয়ক আন্তঃ সরকারি আলোচনা সভায় রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত হরিশ পর্বাতানেনি এই মন্তব্য করেছেন। রাষ্ট্রদূত বলেছেন, স্থায়ী সদস্যপদ সম্প্রসারণের পক্ষে সওয়াল করে ভারত নিরাপত্তা পরিষদে অধিকতর ভারসাম্য আনার এবং ভেটো ক্ষমতাধর স্থায়ী 5 সদস্য চীন, ফ্রান্স, রাশিয়া, ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় পরিবর্তন আনার ধারাবাহিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
2: রাষ্ট্রসংঘের পরবর্তী মহাসচিব পদের একজন প্রার্থীর সঙ্গে রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদ তাদের 5ম মতবিনিময় সভার আয়োজন করেছে। এই আলোচনায় ইকুয়েডরের প্রাক্তন বিদেশমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী এবং রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদের প্রাক্তন সভাপতি অ্যান্টিগুয়া ও বারবুডার মনোনীত প্রার্থী মারিয়া ফার্নান্দো এসপিনোসা তাঁর পরিকল্পনা তুলে ধরেন। রাষ্ট্রসংঘের সদস্য দেশ ও প্রতিনিধিদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন তিনি।
1: ইরান পারমাণবিক অস্ত্রের সক্ষমতা অর্জনের চেষ্টা করলে পরিণাম ভয়ঙ্কর হবে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে দিয়েছেন। ফ্রান্সের এভিয়ান লেবা শহরে অনুষ্ঠিত G7 সম্মেলনের ফাঁকে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে তিনি একথা বলেন। ট্রাম্প বলেন, প্রস্তাবিত চুক্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে তেহরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের সক্ষমতা অর্জন করার চেষ্টা করবে না। একই বৈঠকে ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেছেন। লেবাননে ইসরায়েলের ধারাবাহিক হামলা, বিশেষ করে বেইরুটের সাম্প্রতিক আক্রমণ নেতানিয়াহুর দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় বলেই ট্রাম্প মত প্রকাশ করেছেন।
3: Now, I'm not happy with the way Israel has handled themselves with Lebanon and with Hezbollah. They should have been able to do this yet faster. It just goes on forever. And when that happens, it throws a negative light on the big deal, and that's the deal with Iran.

0: I've had a great relationship with Bibi, but now Bibi has to be more responsible with respect to Lebanon.
1: মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলির উপরে নৌ অবরোধ শিথিল করতে শুরু করেছে। চলতি সংঘাতের অবসান ঘটাতে প্রাথমিক চুক্তি স্বাক্ষর হওয়ার পর এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ইরানের ডেপুটি ফরেন মিনিস্টার মজিদ তাখত রাভানচি আজ নৌ অবরোধ প্রত্যাহার শুরু হয়েছে বলে নিশ্চিত করেন। তিনি বলেন, শুরু থেকেই ইরান এই বিষয়টির উপর জোর দিয়েছিল এবং আনুষ্ঠানিক স্বাক্ষরের আগেই অবরোধ তুলে নেওয়া শুরু হয়েছে। মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন বিশ্ব পরিক্রমা।
2: লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা গণতন্ত্রে জনগণের ব্যাপক অংশগ্রহণের গুরুত্বের উপর জোর দিয়ে বলেছেন, বিপুল জনসংখ্যা, বৈচিত্র্যময় সংস্কৃতি ও ভৌগোলিক পরিবেশ থাকা সত্ত্বেও স্বাধীনতার পর থেকে মানুষের ক্রমবর্ধমান অংশগ্রহণের মধ্য দিয়ে ভারত বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে। নতুন দিল্লিতে বিকশিত ভারত যুব সংসদ 2026 অংশগ্রহণকারীদের সঙ্গে মত বিনিময়ের সময় তিনি উল্লেখ করেন, গণতন্ত্র দেশের কর্মসংস্কৃতি এবং চিন্তাধারার এক অবিচ্ছেদ্য অংশ।
3: कैसे हम विकसित भारत के संकल्प को पूरा कर सकते हैं, इसके लिए युवा संसद के माध्यम से तर्क संवाद की संस्कृति को बढ़ाने का एक कार्यक्रम आयोजित किया और निश्चित रूप से आज 50 लाख से ज्यादा युवा संसद से जुड़े। अलग अलग राज्यों के अंदर युवाओं ने उस राज्य के विकसित और विकसित के साथ भारत विकसित के सपनों को साकार करने के लिए अपने विचार रखे।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে গত এক দশকে সারা দেশে পরিকাঠামোর ক্ষেত্রে রেকর্ড পরিমাণ উন্নয়ন হয়েছে। সামাজিক মাধ্যমে নিজের অ্যাকাউন্ট মাই গভের একটি পোস্টে তিনি বলেন, বিকশিত ভারতের লক্ষ্য পূরণের জন্য অত্যাধুনিক পরিকাঠামো গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। মাই গভের ওই পোস্টে গত 12 বছরে দেশের পরিকাঠামোয় যে রূপান্তর ঘটেছে তাও তুলে ধরা হয়েছে। পরিকাঠামোগত এই পরিবর্তন যাতায়াত ব্যবস্থাকে গতিশীল করেছে, লজিস্টিক্স বা পণ্য পরিবহন ব্যবস্থাকে শক্তিশালী করেছে এবং উন্নয়নের নতুন পথ উন্মুক্ত করেছে।
2: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 28 জুন আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। ওই দিন সকালে 11টায় আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে এই অনুষ্ঠান শোনা যাবে।
1: কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ নতুন দিল্লিতে খরিফ 2026 মৌসুম নিয়ে উচ্চ পর্যায়ের আল পর্যালোচনা বৈঠক করেন। কৃষি মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে যে সম্ভাব্য এল নিনো পরিস্থিতির কথা মাথায় রেখে তিনি তুলা উৎপাদন বৃদ্ধি, ডাল জাতীয় শস্যের ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জন এবং কম বৃষ্টিপাত প্রবণ জেলাগুলির জন্য আগাম জরুরি পরিকল্পনা গ্রহণের উপর বিশেষ গুরুত্ব দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কৃষকদের স্বার্থ রক্ষা করাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার বলে তিনি স্পষ্ট জানান। সেই জেলাগুলিকে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করতে হবে এবং রাজ্য সরকারের সঙ্গে সমন্বয় রক্ষা করে ফসল ভিত্তিক জরুরি পরিকল্পনা প্রস্তুত করতে হবে, যাতে আবহাওয়াজনিত যে কোনো চ্যালেঞ্জের মুখে কৃষকদের তাৎক্ষণিক বিকল্প ব্যবস্থা, পরামর্শ ও সহায়তা প্রদান করা সম্ভব হয়।
2: ন্যাশনাল টেস্টিং এজেন্সি জানিয়েছে, নিট ইউজির আসন্ন পুনরায় পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোডের সুবিধা চালু হওয়ার 24 ঘণ্টার মধ্যেই 10 লক্ষের বেশি পরীক্ষার্থী তাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছেন। পরীক্ষার আগেই সকল পরীক্ষার্থী তাদের অ্যাডমিট কার্ড পেয়ে যাবেন বলে নিশ্চিত করা হয়েছে। এদিকে চলতি মাসের 21 তারিখে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট ইউজির পুনরায় পরীক্ষার আগে সরকার 22 তারিখ পর্যন্ত অনলাইন মেসেজিং ও সোশ্যাল মিডিয়া অ্যাপ টেলিগ্রামের ব্যবহারের উপর বিধিনিষেধ আরোপ করেছে। একটি নির্দিষ্ট সীমিত সময়ের জন্য দেশে টেলিগ্রাম ব্যবহারের উপর বিধিনিষেধ আরোপের বিষয়ে ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের নির্দেশকে স্বাগত জানিয়েছে এনটিএ। এনটিএ জানিয়েছে, 30 তারিখ পর্যন্ত ইতিমধ্যে পোস্ট করা মেসেজ বা বার্তার ক্ষেত্রে মেসেজ এডিটিং সুবিধাটি নিষ্ক্রিয় রাখারও নির্দেশ দেওয়া হয়েছে। এজেন্সির মতে এর ফলে অপব্যবহার রোধ করা সম্ভব হবে বলে আশা করা যায়। জনশৃঙ্খলা বজায় রাখা এবং পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের প্রতারিত করার উদ্দেশ্যে অসাধু চক্রের এই প্ল্যাটফর্মটিকে সুপরিকল্পিত অপব্যবহারের প্রেক্ষিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
1: পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম বিধানসভা অধিবেশন বসতে চলেছে আগামী 18 জুন। এই অধিবেশনেই নতুন সরকারের প্রথম বাজেট পেশ হবে। অধিবেশন শুরুর আগে আজ প্রথামাফিক অধ্যক্ষ রথীন্দ্র বসুর নেতৃত্বে সর্বদলীয় বৈঠক এবং কার্য উপদেষ্টা কমিটির বৈঠক বসে। বৈঠকে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী ব্লকের সদস্যরা ছাড়াও আইএসএফ, সিপিআইএম, কংগ্রেস, আম জনতা উন্নয়ন পার্টির নির্বাচিত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। যদিও শোভনদেব চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, কুণাল ঘোষ সহ মমতা ব্যানার্জিপন্থী বিধায়করা বৈঠকে আমন্ত্রণ পাননি বলে অভিযোগ। বৈঠক শেষে বিধানসভার সম্ভাব্য কর্মসূচি ঘোষণা করে পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষের দাবি, পূর্ববর্তী বিধানসভায় আইএসএফ এর বিধায়ক থাকলেও দলটিকে কখনো সর্বদলীয় বৈঠকে ডাকা হতো না। এবার সব দলের প্রতিনিধিদের উপস্থিতিতে বৈঠক হয়েছে এবং প্রত্যেকের বক্তব্য শোনা হয়েছে। পূর্বতন সরকারের আমলে বিরোধীদের কণ্ঠরোধের চেয়ে অভিযোগ ছিল, নতুন সরকার সেই সংস্কৃতি থেকে বেরিয়ে এসে বিধানসভাকে প্রকৃত অর্থে বিতর্ক ও গণতান্ত্রিক আলোচনার মঞ্চ

0: হিসেবে গড়ে তুলতে চায়।
1: ঐতিহাসিক ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলসকে পুনরুজ্জীবিত করা হবে বলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। এতে 1000-এর বেশি গোর্খা যুবককে নিয়োগ করা হবে বলেও তিনি জানান। দার্জিলিং জেলার কার্শিয়াং এ নবনির্বাচিত মুখ্যমন্ত্রীর অভ্যর্থনা সভায় তিনি গোর্খা সেনাদের সাহস ও আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। পূর্ববর্তী সরকার ইএফআর এ নিয়োগ বন্ধ করে দিয়েছিল বলেও মুখ্যমন্ত্রীর অভিযোগ। দেশ বিদেশের খবর নিয়ে শুনছেন বিশ্ব পরিক্রমা।
0: ওমান উপকূলের মর্মান্তিক সামুদ্রিক দুর্ঘটনার পর এমটি সত্যবেলা জাহাজে 21 জন ভারতীয় নাবিক নিরাপদে দেশে ফিরে এসেছেন। ওমানের মাস্কাটে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, দেশে ফেরার আগে নাবিকদের সঙ্গে কথা বলেন রাষ্ট্রদূত। এই কঠিন পরিস্থিতির মধ্যেও ভারতীয় নাবিকদের মানসিক শক্তির প্রশংসা করেন তিনি। উল্লেখ্য, পালাউর কাছে পতাকাবাহী জাহাজ এমটি সত্যবেলা ওমানের শহর উপকূল থেকে প্রায় 30 নটিক্যাল মাইল দূরে থাকার সময় আক্রান্ত হয়। এই মর্মান্তিক ঘটনায় 3 জন নাবিক প্রাণ হারান।
1: দক্ষিণ জিম্বাবুয়ের চিনি উৎপাদনকারী সহ ট্রায়াঙ্গেলে একটি ট্রেন ও বাসের সংঘর্ষে 9 জন নিহত এবং 25 জন আহত হয়েছেন বলে খবর। পুলিশ জানিয়েছে, রেল ক্রসিং পার হওয়ার সময় একটি মালবাহী ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষ হলে এই দুর্ঘটনা ঘটে। ন্যাশনাল রেলওয়েজ অব জিম্বাবুয়ের মুখপাত্র অ্যান্ড্রু কানাম্বুরা জানিয়েছেন, বাস চালক রেললাইন পার হওয়ার আগে গাড়ি থামিয়ে কোনো ট্রেন আসছে কিনা তা যাচাই করেননি, যা রেলওয়ে নিরাপত্তা বিধিমালার লঙ্ঘন করছে।
0: মধ্য ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে 6.7 তীব্রতার ভূমিকম্পের জেরে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ভূমিকম্পটির উৎসস্থল ছিল পালু শহরে 43 কিলোমিটার পূর্ব দক্ষিণ পূর্ব দিকে মাটির প্রায় 10 কিলোমিটার গভীরে। এরপর বেশ কয়েকটি আফটার শক অনুভূত হয়। ইন্দোনেশিয়ার আবহাওয়া জলবায়ু ও ভূপদার্থ বিজ্ঞান বিষয়ক সংস্থা জানিয়েছে যে সুনামির কোনো আশঙ্কা নেই, তবে আফটার শকের বিষয়ে সতর্ক করা হয়েছে। এদিকে উত্তর পশ্চিম চীনের হাইশি মঙ্গোলিয়ান ও তিব্বতী স্বায়ত্তশাসিত প্রিফেকচারে 6.3 মাত্রার ভূমিকম্পে আজ 1 জন নিহত এবং আরও 4 জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
1: জলবায়ু পরিবর্তনের মোকাবিলা, গ্রিন হাউস গ্যাসের নির্গমন হ্রাস করা এবং স্থিতিশীল উন্নয়নমূলক উদ্যোগে সহযোগিতা বাড়াতে ভারত ও জাপান প্যারিস চুক্তির অনুচ্ছেদ 6.2 এর আওতায় যৌথ ঋণ প্রদান ব্যবস্থা জেসিএম কার্যকর করার নিয়মাবলী গ্রহণ করেছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের মতে, জেসিএম কার্যকর করার জন্য গত 2 বছর দুদেশের মধ্যে একটি সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়। তারই পরিপ্রেক্ষিতে চলতি বছরের 8 জুন এই রূপায়ণের নিয়মাবলী গৃহীত হয়েছে। এবার খেলার খবর।
0: এখন শুনবেন বিশ্বকাপ ফুটবলের খবর।

0: গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আগামীকাল বিশ্বকাপ অভিযান শুরু করবে। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ আলজেরিয়া। মার্কিন যুক্তরাষ্ট্রের কানসাস সিটি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় সকাল 6:30। টানা ষষ্ঠবার বিশ্বকাপ খেলছেন লিওনেল মেসি, মেসি দলের নেতৃত্ব দেবেন। এবার খেতাব ধরে রাখার চ্যালেঞ্জ নিয়ে তাঁকে মাঠে নামতে হবে। আর্জেন্টিনার জার্সি গায়ে 200টি ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করবেন মেসি। স্বাভাবিকভাবেই আর্জেন্টিনার অধিনায়ককে নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। বিশ্বকাপে এ পর্যন্ত 26টি ম্যাচে 13টি গোল করেছেন মেসি। 11 বার ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন। প্রতিযোগিতার সেরা ফুটবলার হিসেবে 2 বার জিতেছেন গোল্ডেন বল। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সি স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ গতবারের রানার্স আপ ফ্রান্স সেনেগালের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। একই গ্রুপে বোস্টন স্টেডিয়ামে ভোর 3:30 নরওয়ের বিরুদ্ধে খেলবে ইরাক। এদিকে ফিফা ফুটবল বিশ্বকাপে লস অ্যাঞ্জেলেসে গ্রুপ জির ম্যাচে নিউজিল্যান্ড আজ ইরানের সঙ্গে 2-2 গোলে ড্র করেছে। 16 বছর পর বিশ্বকাপে ফেরা ম্যাচে 2 দফায় এগিয়ে গিয়েছিল নিউজিল্যান্ড, 2 বারই সমতা ফিরিয়েছে ইরান।
1: দাবায় উজবেকিস্তানের গ্র্যান্ডমাস্টার মুখিদ্দিন মাদামিনভ উইজেস মাস্টার্স 2026 প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন। উজবেকিস্তানের তাশখান্দে আয়োজিত এই প্রতিযোগিতায় সারা বিশ্বের শীর্ষস্থানীয় 10 জন দাবারু অংশ নেন। রাউন্ড রবিন পর্যায়ে 9 ম্যাচে 5.5 পয়েন্ট পেয়ে স্বদেশের গ্র্যান্ডমাস্টার শামসুদ্দিন ভক্কিদভের সঙ্গে যুগ্মভাবে শীর্ষে ছিলেন তিনি। টাইব্রেকারে নাটকীয়ভাবে ভোদিকভকে হারিয়ে খেতাব জিতলেন 19 বছর বয়সী মাদামিনভ। রুশ গ্র্যান্ডমাস্টার ইয়ান নেপম নিয়াসি তৃতীয় স্থান দখল করেছেন। ভারতের 2 দাবারু অর্জুন এরিগাইসি এবং বিদিত গুজরাতি যথাক্রমে 5ম এবং 9ম স্থান থেকে প্রতিযোগিতা শেষ করলেন।
0: ভারত আগামীকাল একদিনের ক্রিকেট সিরিজের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে খেলবে। লখনৌয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে 1:30। ধর্মশালায় গত শনিবার প্রথম ম্যাচে ভারত আফগানিস্তানকে 7 উইকেটে হারিয়ে 3 ম্যাচের একদিনের সিরিজে 1-0 এগিয়ে গেছে।
1: ভারত মহিলাদের FIH নেশনস কাপ হকি সেমিফাইনালে উঠেছে। অকল্যান্ডে আজ পুল এর দ্বিতীয় ম্যাচে ভারত 2-1

0: জাপানকে হারিয়ে দেয়। ভারতের পক্ষে অধিনায়ক সেলিমা টেটে এবং লাল রেমসিএমসি গোল করেছেন। জাপানের হিদামতসু একটি গোল করেন। ভারত পরপর দুটি ম্যাচ জিতে শেষ চারে পৌঁছেছে। বৃহস্পতিবার ভারত গ্রুপ পর্বের শেষ ম্যাচে উরুগুয়ের বিরুদ্ধে খেলবে। ভারতীয় দলের মিডফিল্ডার জ্যোতি ছত্রী এদিন শততম আন্তর্জাতিক ম্যাচ খেলার নজির গড়লেন। হকি ইন্ডিয়ার পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়।
1: এখন দৃষ্টিকোণ। হেমন্ত মুখোপাধ্যায়ের জন্মদিনে আকাশবাণী মৈত্রী সংবাদে শ্রদ্ধার্ঘ্য, সুরের আকাশে তুমি যে গো সুখ তারা।
2: হেমন্ত মুখোপাধ্যায়ের জন্মদিনে আকাশবাণী মৈত্রী সংবাদের শ্রদ্ধার্ঘ্য, সুরের আকাশে তুমি যে গো সুখ তারা।

0: না তো।
1: তাঁর কলা ঈশ্বরের দান এমনই বলে থাকেন তাঁর সুরমুগ্ধ গুণগ্রাহীরা। কখনো বিষাদ, কখনো ভালোবাসা, কখনো প্রতীক্ষার মোড়কে সেই সুর ভেসে চলেছে এক প্রজন্ম থেকে আর এক প্রজন্মে।

বাংলা মৌলিক আধুনিক গানের পাশাপাশি রবীন্দ্রসঙ্গীতকে জনপ্রিয় করে তোলা, সাধারণ মানুষের ঘরে মনের অন্দরমহলে রবি ঠাকুরের গানকে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তাঁর ভূমিকা অনস্বীকার্য।

আর ছবির গানে তাঁর বিচরণ তো অনন্য সাধারণ উপাখ্যান। উত্তম কুমারের গলায় তাঁর গান একসময় বাঙালির মনে চিরনবীন স্বপ্ন এঁকে চলত অনবরত।

হিন্দি ছবির দুনিয়ায় তিনি হয়ে ওঠেন হেমন্ত কুমার। বম্বে পাড়ি 1940-এর দশকে, তবে রীতিমতো পাকাপাকিভাবে সেখানে থাকা 1951 থেকে। সুরারূপের প্রথম ছবি আনন্দম।

0: শিল্পীর নিজের কিছু কথা।
1: কবি সুভাষ মুখোপাধ্যায় আমার বিশেষ বন্ধু, এক ক্লাসে পড়তাম, সে বলল চল তোকে আমি রেডিওয় নিয়ে যাই। তো রেডিওতে নিয়ে গেল, নিয়ে গিয়ে তখন থেকে আমি রেডিওতে গান করি, সেটা 1935 সাল। তারপরে ম্যাট্রিক পাশ করলাম, অনেক রেকর্ডিং কোম্পানির দৌড়ে দৌড়ে ঘুরলাম। ম্যাট্রিক পাশ করে আমি যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হলাম, কারণ আমার শখ ছিল ইঞ্জিনিয়ার হওয়ার। তার মধ্যে সাহিত্য চর্চা করেছি, সন্তোষ ঘোষ, সুভাষ, আরো অনেক এর একসঙ্গে ছিলাম। তো সুভাষই আমাকে জোর করে গানের দিকে নিয়ে গেল।
0: করেছেন ছবি প্রযোজনাও, এর মধ্যে অন্যতম নীল আকাশের নিচে।

হেমন্ত মুখোপাধ্যায় বাঙালির কাছে যেন সুরেরই সমার্থক শব্দ। বাংলা গান যতদিন থাকবে ততদিন তিনিও থাকবেন আমাদের সুরের আকাশে, এমনটি বললে অত্যুক্তি হবে না।

0: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্সে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নিয়েছেন। চলতি G7 শীর্ষ সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী আজ ফ্রান্সে পৌঁছেছেন। শীর্ষ সম্মেলনের পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ বিভিন্ন দেশের নেতৃত্বের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর।
1: নিরাপত্তা পরিষদের সম্প্রসারণের বিষয়টি অস্থায়ী সদস্য পদের মধ্যে সীমাবদ্ধ থাকলে প্রকৃত সংস্কার ব্যর্থ হয়ে যাবে বলে ভারত সতর্ক করে দিয়েছে।
0: ইরান পারমাণবিক অস্ত্রে সক্ষমতা অর্জনের চেষ্টা করলে পরিণাম ভয়ঙ্কর হবে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি।
1: দেশের ভবিষ্যৎ গঠন এবং বিকশিত ভারতের লক্ষ্য অর্জনের জন্য গণতন্ত্রের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য বলে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা মন্তব্য করেছেন।
0: কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ নতুন দিল্লিতে খরিফ 2026 মৌসুম নিয়ে বৈঠক করেন।
1: পুনরায় নিট ইউজির পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সরকার চলতি মাসের 22 তারিখ পর্যন্ত টেলিগ্রাম অ্যাপ ব্যবহারের উপর বিধিনিষেধ আরোপ করেছে।
0: ওমান উপকূলে দুর্ঘটনাগ্রস্ত জাহাজের 21 জন ভারতীয় নাগরিক নিরাপদে দেশে ফিরে এসেছেন।
1: দক্ষিণ জিম্বাবুয়ে ট্রেন ও বাসের সংঘর্ষে 9 জন নিহত ও 25 জন আহত হয়েছেন বলে খবর।
0: গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আগামীকাল তাদের ফুটবল বিশ্বকাপ অভিযান শুরু করেছে প্রতিপক্ষ আলজেরিয়া। বিশ্ব পরিক্রমা আজ এ পর্যন্তই। নমস্কার।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন কলকাতা কলতান।

0: পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস। প্রকৃতি এবং মানুষের সহাবস্থানের বার্তা নিয়ে সারা বিশ্বের মতো হাওড়া শিবপুরের ঐতিহাসিক আচার্য জগদীশচন্দ্র বসু ভারতীয় উদ্ভিদ উদ্যানেও প্রতি বছরের মতো এদিন পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। সবুজের বুকে পরিবেশ সচেতনতার এই অনন্য আয়োজনের কেন্দ্রবিন্দুতে পৌঁছে গিয়েছিলেন আমাদের প্রতিনিধি গোপীনাথ পাল, আর সেখানে উপস্থিত বিশিষ্ট অতিথি বিজ্ঞানী নবীন প্রজন্ম ও পরিবেশপ্রেমী মানুষের সঙ্গে কথোপকথনের মাধ্যমে তুলে এনেছেন এই দিনের নানান মুহূর্ত ও নানান ভাবনা।
1: বিশ্ব পরিবেশ দিবস ইন্ডিয়ান বোটানিক গার্ডেন হাওড়া, এখানে অনেক অনুষ্ঠান হচ্ছে এবং গোটাটাই পরিবেশ নিয়ে। এখানে স্যারকে পেয়ে গেলাম, তিনি ডক্টর প্রকাশ কর্মকার।
2: বিশ্ব পরিবেশ দিবস
1: এই সম্বন্ধে আপনি যদি কিছু বলেন।
3: আজ 5 জুন, আমরা সবাই জানি বিশ্ব পরিবেশ দিবস, এবং এই দিনটিকে পৃথিবীর সব জায়গাতেই অ্যাক্রস দি ওয়ার্ল্ড সবাই বিভিন্নভাবে পালন করে থাকে, এবং আমাদের ভারতবর্ষ বিশেষ করে ভারতবর্ষের এই দিনে প্রত্যেক স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং বিভিন্ন এডুকেশন ইনস্টিটিউশন তাদের মতো করে পালন করে বৃক্ষরোপণের মাধ্যমে। এবং আজকের দিনে এই যে ক্লাইমেট চেঞ্জ এবং আমাদের যে এই যে জলবায়ুর যে পরিবর্তন হচ্ছে, তো সেই জলবায়ুর পরিবর্তনকে আটকাতে গেলে একটাই মেন ব্যাপার, সেটা হচ্ছে গাছ লাগাতে হবে, ঠিক আছে। এবং এই যে বৃক্ষরোপণ, সেই বৃক্ষরোপণ কিন্তু শুরু করেছিলেন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর শ্রীনিকেতনে, তিনি বৃক্ষরোপণ উৎসবের মধ্য দিয়ে, অর্থাৎ এটা একটা সিম্বলিক্যালি তিনি একটা সেরিমনি করেছিলেন। তিনি বুঝেছিলেন যে শান্তিনিকেতন তখন ছিল একটা রুক্ষ পরিবেশ, সেই রুক্ষ পরিবেশে তিনি বুঝেছিলেন যে গাছ লাগানো ছাড়া বা বৃক্ষরোপণ ছাড়া সম্ভব নয় পরিবেশকে বাঁচিয়ে তোলার জন্য। এবং তিনি সেই জন্যই ওই বৃক্ষরোপণ একটি উৎসব করেছিলেন এবং তাতে অনেকগুলি গান রচনা করেছেন, তার মধ্যে একটি হচ্ছে মরুবিজয়েরও কেতন উড়াও উড়াও হে শূন্য হে প্রবল প্রাণ। তো সেই ধারা নিয়ে আজও আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে মনে রেখে তার ভাবধারাকে আমরা পাথেয় করে আমরা আজও চলেছি। আজও আমরা বিশ্ব পরিবেশ দিবসে বিভিন্ন জায়গাতে বিভিন্ন ভাবে এবং বৃক্ষরোপণের মাধ্যমে সেই দিবসকে আমরা শ্রদ্ধার সঙ্গে পালন করি।
1: আমি অনেকের সঙ্গে যেমন কথা বলছি, আজ আমাদের সঙ্গে আছেন ডক্টর বিষ্ণুচরণ দে, তার সঙ্গেও কথা বলবো। আজ পরিবেশ দিবস, আপনাদের আজকের কর্মসূচি কি?
3: আজকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমাদের মিনিস্ট্রি, যেটা মানে পরিবেশ বন এবং জলবায়ু পরিবর্তন মিনিস্ট্রির পক্ষ থেকে, আমরা বটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ডিপার্টমেন্টের অন্তর্গত একটি সাবঅর্ডিনেট অফিস আচার্য জগদীশচন্দ্র বোস ইন্ডিয়ান বটানিক গার্ডেন, তো এই গার্ডেনের পক্ষ থেকে আমরা যে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে যে আয়োজন করেছি, এই বছরের যে থিম আছে ইন্সপায়ার্ড বাই নেচার ফর ক্লাইমেট ফর আওয়ার ফিউচার, এর মধ্যে আমরা একটা ফটোগ্রাফি প্রোগ্রাম কম্পিটিশনের আয়োজন করেছি, যেখানে দেখুন পরিবেশকে বাদ দেওয়া যায় না, সবার সমষ্টিগত যোগদান না হলে পরিবেশ তৈরি হচ্ছে না, শুধুমাত্র গাছপালা পশু পাখি দিয়ে তো হচ্ছে না, মানুষ এবং প্রত্যেকের সোসাইটি মানে সমাজের প্রত্যেকের ইনভলভমেন্ট হলেই তখনই আমরা একটা ওয়ার্ল্ড লেভেলে এটাকে আমরা সফলভাবে উদযাপন করতে পারবো এই দিবসটি।
1: আজকে অনেক কিছু মধ্যে একটা বিশেষ পার্ট ছিল বৃক্ষরোপণ, তো আমি স্যারের কাছ থেকে এটা জেনে নেব যে আজ এই বিশেষ দিনে আমাদের বোটানিক্যাল গার্ডেনে কি কি গাছ নতুন সংযোজন হলো।
3: আমাদের উদ্যানে যখনই কোনো পরিবেশ সম্পর্কিত কোনো প্রোগ্রাম হয় তখনই প্ল্যান্টেশন একটা মাস্ট ম্যান্ডেট থাকে, এবং আমরা সেটা প্রতি প্রোগ্রামে সাড়ম্বরে উদযাপন করে থাকি। তো এইবারেও আমরা 5 থেকে 6টা গাছ লাগিয়েছি আমাদের ধোবি লেক এরিয়া, যেটা আমাদের অফিস বিল্ডিং এর পাশেই ডিভিশন নাম্বার 24, ওইখানে আমরা 5টা গাছ লাগিয়েছি। তার মধ্যে আমাদের চিফ গেস্ট প্রফেসর ডক্টর প্রকাশ কর্মকার বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে, যিনি আজকে চিফ গেস্ট হিসাবে ছিলেন, তিনি যে গাছটা লাগিয়েছেন সেটা হচ্ছে জংলি কাজু, বলা হয় সেমিকার্পাস কুর্জি। আর আপনাদের বিশেষভাবে বলতে চাই যে ওই ডিভিশন যেখানে প্ল্যান্টেশন হলো আজকে, সেই জায়গায় সেই ডিভিশনটা আমাদের ডেডিকেটেড করা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের গাছের জন্য। তো আপনারা জানেন একটা দ্বীপপুঞ্জ, ওইখানে গাছে অনেক এন্ডেমিক সিটি আছে, এন্ডেমিক মানে যেগুলো গাছগুলো ওইখানেই পাওয়া যায়। আমরা চেষ্টা করেছি এক একটা ডিভিশনকে এক একটা সেকশনকে আমরা এক একটা স্টেটের জন্য রিপ্রেজেন্ট করে আমাদের গার্ডেনে, মানে ল্যান্ডস্কেপটা আমাদের। তো সেই জন্য এই সেকশনে আজকে যেগুলো 5টা 6টা গাছ রোপণ করা হলো, সেইগুলো সব আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ থেকে আনা। আমাদের বিভিন্ন ফিল্ড ট্যুর হয় বিভিন্ন টাইমে থ্রু আউট ইয়ার, সেখান থেকে আমাদের বিভিন্ন টিম যায় এবং সেই গাছগুলো কালেক্ট করে আসে, এবং এইভাবেই কনজারভেশন আমরা করি গাছের এইখানে।
1: আমরা ডক্টর মানস ভৌমিক স্যারকে পেয়ে গেছি আমাদের সঙ্গে। আজকে থিম ইন্সপায়ার্ড বাই নেচার ফর ক্লাইমেট ফর আওয়ার ফিউচার, এটা সম্বন্ধে একটু বলুন।
4: দেখুন থিমের মধ্যে দিয়ে এটা পরিষ্কার

0: যে আমাদেরকে পরিবেশ বাঁচাতে হবে, এবং আমরা পরিবেশ বাঁচাবো কেন, আমাদের জন্য নয়, আমাদের ফিউচার জেনারেশনের জন্য। আমরা যদি এই পরিবেশটাকে সুন্দর এবং সবুজ করে রাখতে পারি, তাহলে নিশ্চয়ই আমাদের ফিউচার জেনারেশন অনেক অনেক বেশি করে সিকিউর থাকবে।
1: সকল শ্রোতা বন্ধুর উদ্দেশ্যে বিশ্ব পরিবেশ দিবসে আপনার বিশেষ বার্তা?
0: আপনারা জল বাঁচান, বিদ্যুৎ বাঁচান, রিনিউয়েবল এনার্জিকে গুরুত্ব দিন, আর গাছ তো নিশ্চয়ই আমাদের জীবন ধারণের জন্য অঙ্গাঙ্গী ভাবে জড়িত, আপনারা সকলেই জানেন, নতুন করে বলার কিছু নেই। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ক্লাইমেট চেঞ্জ, গ্লোবাল ওয়ার্মিং, এইসব এফেক্ট গুলো আমাদের দোরগোড়ায় পৌঁছে গেছে, প্রত্যেক দিন আমরা কিছু না কিছু এর প্রভাব অনুভব করছি। তো এইগুলোকে বাঁচতে গেলে আপনারা পরিবেশ সচেতনতার যে সমস্ত কর্মসূচি নেয়ার, বা এটা বিরাট ভাবে নয়, আমরা এককভাবে এই কাজগুলো করতে পারি।
1: আমাদের সঙ্গে কিউরেটর স্যার আছেন, স্যারের সঙ্গে কথা বলবো। স্যার আপনার নাম?
2: ডক্টর সীতারাম প্রসাদ পণ্ডা, সায়েন্টিস্ট ডি।
1: স্যার, এখানে এসে দেখলাম যে অনেক নতুন নতুন গাছ বৃক্ষ রোপণ করা হচ্ছে, এখন চারদিকে শহর শহরতলিতে গাছের প্রতি কিন্তু মানুষের যত্নবান হয়েছে, কেননা মানুষ মানে গাছকে ভালোবাসছে। এই ভালোবাসাটা আরো বাড়ানোর ক্ষেত্রে আপনার কিছু মেসেজ বা আপনার বার্তা সকল শ্রোতা বন্ধুর উদ্দেশ্যে?
2: দেখিয়ে গাছ কো হাম জান রে গাছ কিউ জরুরি হ্যায়, আর জো নেহি জান পা রে হ্যায়, ঘর ঘর মে ইয়ে সন্দেশ পৌঁছানা হ্যায়, গাছ কো হাম আগর সংরক্ষণ করেঙ্গে আগে চলকে উসে হামে ফায়দা ক্যা হোগা। আপ জেসে দেখ রে হ্যায় অভি গ্লোবাল ওয়ার্মিং মে গরমি ইতনা হো রাহা হ্যায়, আপ বিনা এসি কা রহ নেহি পা রে, কোই গরীব হো কোই হো সবকো এসি চাহিয়ে হোতা হ্যায়, ইয়ে এক টেম্পোরারি সলুশন হ্যায়, পার্মানেন্ট সলুশন কে তরফ হাম কবি সোচতে নেহি হ্যায়। তো পার্মানেন্ট সলুশন মে জব তক আপ নেহি জান পায়েঙ্গে, 3 W হ্যায় ইসমে, হোয়াই হোয়েন হাও, ইয়ে তিন আপ জব সমঝ জায়েঙ্গে যে কিসকো রখাও করনা হ্যায়, কিউ করনা হ্যায় আর কব করনা হ্যায়, ইয়ে তিনো জিস দিন ইনসান সমঝ জায়েগা আর ইয়ে বার্তা আপ সবহি লোক তক পৌঁছা পায়েঙ্গে, উসকে বাদ মেরে কো নেহি লাগতা হ্যায় কোই অ্যাওয়ারনেস প্রোগ্রাম আর করনে কা জরুরত হ্যায় ইয়া গাছ কো বাঁচানে কা জরুরত হ্যায়।
1: এখানকার যারা কার্যকর্তা আছেন তাদের বিশেষ উদ্যোগ দেখলাম, তারা বৃক্ষ রোপণ করছেন, একটি গাছ একটি প্রাণ স্লোগান দিচ্ছেন, আমি সেই সম্বন্ধে একটু স্যারের সঙ্গে কথা বলবো। স্যার আপনার নাম?
3: মেরা নাম হ্যায় ডক্টর জে স্বামী হ্যায়, সাইন্টিস্ট হ্যায়, গার্ডেন কা সাইন্টিস্ট হ্যায়, হাম ইয়হা কনজারভেশন কা কাম করতা হ্যায়, সো কনজারভেশন কে সাথ স্টুডেন্টস কো লিয়ে, রিসার্চার্স কে লিয়ে, ডিফারেন্ট অর্গানাইজেশনস কে লিয়ে হাম ট্রেনিং ভি দেতে হ্যায়, ডিফারেন্ট গার্ডেন, নয়া গার্ডেন ভি ডেভেলপ কি, সেকশনস ভি অলগ অলগ সেকশন ভি লিয়ে ডেভেলপ কিয়া, আবি রিসেন্টলি হাম স্টার্ট কিয়া বিলুপ্ত হোনে ওয়ালা কা স্পিসিস কো ভি হাম এক সেকশন স্টার্ট কিয়া, উসকা এক্সিটিভ কনজারভেশন অফ ইয়ে এন্ডেমিক এন্ড থ্রেটেন্ড প্লান্ট সেকশন হ্যায়, উসনে পুরা ইন্ডিয়া মে কিতনা স্টুডেন্টস পড়তা হ্যায় উসকে লিয়ে হাম প্লান্ট টাক্সোনমি সেকশন ভি ডেভেলপ কিয়া, পুরা উনকা বটনি কোই কোই বচ্চা পড়তা হ্যায় উসকা সবকা লিয়ে ও হোতা হ্যায়, ও লোগ আকে পর লাইভলি ও বুক মে পড়তা হ্যায় বাট ইয়াহা লাইভলি দেখ সকতে
1: হ্যায়। আমরা বোটানিক্যাল গার্ডেনে একটা গাছ বিশেষভাবে পরিচিত যেটা দেখার জন্য আমরা কিন্তু বোটানিক্যাল গার্ডেনে আসি মেনলি, তারপর তো অন্যান্য গাছের দর্শন পাই, তো সেই গাছটি রক্ষণাবেক্ষণ করছেন উনি 1991 সাল থেকে, সেই সম্বন্ধে স্যার একটু কিছু বলুন।
4: আমি গৌতম সরকার কথা বলছি। বিশাল বটবৃক্ষ যেটা কিনা ভারতীয় উদ্ভিদ উদ্যানের সব থেকে একটা আইকনিক প্লেস এবং আইকনিক আইটেম, অনেকেই এই বটগাছ দেখার জন্যেই আমাদের ভারতীয় বনস্পতি উদ্যানে আসে, এবং অনেক সময় দেখা যায় যে ভারতীয় বনস্পতি উদ্যান এবং বিশাল বটবৃক্ষ প্রায় সমার্থক। তো এই বৃক্ষটি গার্ডেন যখন স্থাপন হয় 1787 খ্রিস্টাব্দে, সেই সময় থেকে এই বটগাছটি তার এক্সিস্টেন্সে ছিল, অলরেডি এটা একটা ডেট পাম মানে খেজুর গাছের ওপর ছিল। তখন প্রায় ধরুন যদি আন্দাজ করা যায় এই গাছটার বয়স হত হবে 15 থেকে 16 বছর, বা খুব বেশি হলে যদি 20 বছর, এবং 1787 থেকে যদি আজকের 2026 ধরেন প্রায় 275 বছর এই গাছটির বয়স, এবং এর বর্তমান যে পরিধি সেটা হচ্ছে প্রায় 19,900 কাছাকাছি স্কোয়ার মিটার, এবং প্রায় 5 একর জায়গা জুড়ে এই গাছটি পরিধি দেখাচ্ছে, বর্তমানে দেখাচ্ছে। এবং এর যে প্রধান কাণ্ডটি, এটি 1925 সালে ছত্রাক দ্বারা আক্রান্ত হওয়ার ফলে এটিকে কাটতে বাধ্য হতে হয়েছিল যাতে গাছের অন্যান্য অংশকে বাঁচানো যায়, না হলে এই গাছটা পুরোটাই হয়তো ধ্বংস হয়ে যেত। তা 1925 সালে মেন কাণ্ডটি কাটা সত্ত্বেও এটা প্রায় আজ 101 বছর হয়ে গেল 2026, এই গাছটি তার স্বমহিমায় বিরাজমান এবং ক্রমশ শ্রীবৃদ্ধি হচ্ছে। এখন এর যে প্রপ রুট মানে স্তম্ভমূলের সংখ্যা তা প্রায় 5,000-এর কাছাকাছি।
1: আচার্য জগদীশ চন্দ্র বোস ইন্ডিয়ান বোটানিক গার্ডেনে হাওড়াতে এসে অনেক মানুষের সঙ্গে কথা হলো, তারা

0: পরিবেশকে আরো সুন্দর কিভাবে করা যায় সেটা সম্বন্ধে বললেন। এবং একটা সুন্দর এখানে সাবজেক্ট আজকে রাখা হয়েছে, সেটা হচ্ছে ফটোগ্রাফি কম্পিটিশন। এবং সেরকমই কিছু পার্টিসিপেন্টকে আমরা পেয়ে গেছি, তাদের সঙ্গে আমি আকাশবাণী মৈত্রীর শ্রোতা বন্ধুদের পরিচয় করাবো। আপনার নাম?
1: আমার নাম মঙ্গল মাইতি।
0: আপনি পার্টিসিপেট করছেন, কিরকম ফটোগ্রাফি আপনার মানে আজকে প্রেজেন্ট করছেন?
1: ল্যান্ডস্কেপ তো বলা হয়েছে, কিন্তু একটু মানে চাইছি একটু ইউনিক টাইপের, যেটা আগে কখনো হয়নি।
0: এই যে কম্পিটিশনটা হচ্ছে এটা কোথায় জানতে পারেন প্রথম?
1: আমরা তো মানে মুক্তির এমপ্লয়, আমরা এখানে কাজ করি সিনেজ বিল্ডিং এ, তো ওখান দিয়ে আমরা সায়েন্টিস্ট স্যারদের থেকে জানতে পারি এই কথাটা, তখনই আমরা এখানে ফিল আপ করি।
0: অনেক ধন্যবাদ। আমি আরো একজনকে পেয়ে গেছি, আপনার নাম?
2: রুম্পা মানি।
0: সেও কিন্তু আজকে ফটোগ্রাফি কম্পিটিশনে অ্যাজ এ পার্টিসিপেন্ট যোগদান করেছে।
2: আমাদের ওই ল্যান্ডস্কেপ নিয়ে পার্টিসিপেন্ট করেছি, আর সেম আমরা একই গ্রুপে আছি। আমাদের গ্রুপ ওই পিকচার হবে সব, কোথায় আমাদের লোকেশন সাজেস্ট করা আছে, এই জায়গাগুলো দিয়ে পিকচার তোলা হবে।
0: এই কম্পিটিশনটা যে হচ্ছে এত সুন্দর একটা আয়োজন, এটা প্রথম কোথায় জানতে পারেন?
2: প্রথম আমি আমাদের বন্ধুদের মাধ্যমে জানতে পারি, স্যারও বলেছিলেন যে আমাদেরকে এই ফর্মটা ফিল আপ করতে হবে, আর সবাইকে সকাল সকাল এসে কিন্তু অবশ্যই পার্টিসিপেট করে ফর্ম এ করতে হবে।
0: তো আমাদের শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে মানে সবাই গাছকে ভালোবাসে, আরো যাতে বেশি বেশি গাছ ভালোবাসে সেই সম্বন্ধে আপনার কিছু কথা?
2: অনেকে হয়তো ভাবে যে গাছকে অনেক কিছু দিয়ে মেনটেন করতে হয়, ছোটখাটো জিনিস হয় যেমনি ধরুন মানি প্লান্ট বা আপনার কিছু ইনডোর প্ল্যান্ট গুলো, ওইগুলোতে বেশি মেনটেনেন্স লাগে না, নর্মাল জল এক আধ দিন দিলেও ওটা খুব ভালোভাবে গ্রো করে, এয়ার পিউরিফাইও করে।

কলকাতা কলতান অনুষ্ঠানে শুনলেন হাওড়া শিবপুরের আচার্য জগদীশচন্দ্র বসু ভারতীয় উদ্ভিদ উদ্যানে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন বিষয়ে প্রতিবেদন। সাক্ষাৎকার গ্রহণ গোপীনাথ পাল, সম্পাদনা অঙ্কিতা দাস, প্রযোজনায় ডক্টর মানস প্রতিম দাস।

শেষ হল কলকাতা গলতান আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে। সংবাদ একটু পরেই।

আকাশবাণী কলকাতা, খবর পড়ছি বর্ণালী সিংহ। এখনকার বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্সের অ্যাভিয়ন শহরে আজ G7 শিখর সম্মেলনে উচ্চ পর্যায়ের আলোচনা সভায় যোগ দেন। বিশ্ব স্বাস্থ্য এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতা আরও মজবুত করার লক্ষ্যে G7 গোষ্ঠীভুক্ত দেশগুলি বেশ কিছু উদ্যোগের কথা ঘোষণা করেছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার 4.5 বছর পর মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগী দেশগুলি ইউক্রেন যুদ্ধ নিরসনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিন্তাভাবনা করতে বলেছে। নিট ইউজি পরীক্ষার আগে পরীক্ষার্থী এবং অভিভাবকদের প্রতারকদের ব্যাপারে সতর্ক করেছে NTA। ঐতিহাসিক ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলসে খুব শীঘ্রই 1000-এরও বেশি গোর্খা যুবককে নিয়োগ করা হবে বলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন। GTA বিরুদ্ধে দুর্নীতির যাবতীয় অভিযোগে যথাযথ তদন্তের আশ্বাস মুখ্যমন্ত্রীর। বিশ্বকাপ ফুটবলে আজ ফ্রান্স সেনেগালের বিরুদ্ধে ম্যাচ দিয়ে তাদের অভিযান শুরু করছে। আগামীকাল গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের প্রথম ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্সের অ্যাভিয়ন শহরে G7 শিখর সম্মেলনে এক উচ্চ পর্যায়ের আলোচনা সভায় যোগ দেন।

কভার থিম ফর্জিং নিউ পার্টনারশিপস অ্যান্ড রিবিল্ডিং ইন্টারন্যাশনাল সলিটারি। এই আলোচনায় G7 গোষ্ঠীভুক্ত দেশগুলির নেতৃবৃন্দ, অংশীদারী দেশ এবং বিশ্ব ব্যাংক ও আফ্রিকি উন্নয়ন ব্যাংকের প্রতিনিধিরা যোগ দিয়েছেন। ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো G7 গোষ্ঠীভুক্ত দেশগুলির প্রধানমন্ত্রী এবং নেতাদের স্বাগত জানানোর পর এই আলোচনা শুরু হয়। অন্যান্য বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে তোলা একটি গ্রুপ ফটো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ভারত এবং G7 গোষ্ঠীভুক্ত দেশগুলি একযোগে উন্নততর, সমৃদ্ধ ও স্থিতিশীল বিশ্ব গড়ে তোলার লক্ষ্যে কাজ করবে। এর আগে G7 শিখর সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের সফরে আজ ফ্রান্সের অ্যাভিয়ন শহরে পৌঁছান। গতকালই এই শিখর সম্মেলন শুরু হয়েছে। ভারতের কাছে এবারের শিখর সম্মেলন কৌশলগত দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী এবারের এই মঞ্চে উন্নয়নশীল বিশ্বের কণ্ঠস্বর এবং উদ্বেগ তুলে ধরবেন বলে মনে করা হচ্ছে। ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো আজ সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে নরেন্দ্র মোদীকে স্বাগত জানান। বিশ্ব স্বাস্থ্য এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতা আরও মজবুত করার লক্ষ্যে G7 গোষ্ঠীভুক্ত দেশগুলি বেশ কিছু উদ্যোগের কথা ঘোষণা করেছে। গণপ্রজাতান্ত্রিক কঙ্গো এবং উগান্ডায় নতুনভাবে উদ্ভূত ইবোলা পরিস্থিতির প্রেক্ষিতে G7 নেতৃবৃন্দ সুসমন্বিত উদ্যোগের আহ্বান জানিয়েছেন। সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি, জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানো সহ একাধিক বিষয়ে ভারত, মিশর, কেনিয়া এবং দক্ষিণ কোরিয়া সহমত হয়েছে। ইবোলার বর্তমান স্ট্রেনের মোকাবিলায় ভ্যাকসিন তৈরি এবং যথাযথ চিকিৎসার ব্যাপারে পর্যাপ্ত সহায়তারও প্রতিশ্রুতি দিয়েছেন নেতারা। ক্যান্সারের বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিরোধ আরও ত্বরান্বিত করতে G7 দেশগুলি প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার 4.5 বছর পর মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগী দেশগুলি ইউক্রেন যুদ্ধ নিরসনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিন্তাভাবনা করতে বলেছে। ফ্রান্সের অ্যাভিয়নে G7 শিখর সম্মেলনে উদ্যোক্তা দেশ ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো বলেছেন, তিনি চান ট্রাম্প ইউক্রেনকে সাহায্য চালিয়ে যাক এবং একটি শান্তি চুক্তি স্বাক্ষর করার জন্য রাশিয়ার ওপর চাপ বৃদ্ধি করুক। প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেনকে সাহায্য কমিয়ে দেওয়ার পর ফ্রান্স এবং তার ইউরোপীয় বন্ধু দেশগুলি এখন সেই দেশকে সৈন্য এবং আর্থিক সহায়তা দিচ্ছে। ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি আজ সকালে G7 নেতাদের সঙ্গে বৈঠক করেন। 1 ঘন্টা 15 মিনিটের জন্য নেতারা মিলিত হন। উল্লেখ্য, প্রায় 3.5 মাস ধরে চলা ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ শেষ হওয়া সংক্রান্ত ট্রাম্পের ঘোষণার পরেই ইউক্রেনের বিষয়টি গুরুত্ব পায়। সুইজারল্যান্ডের বিদেশমন্ত্রী আজ জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে আগামী শুক্রবার একটি চুক্তি স্বাক্ষরিত হবে। লুজান শহরের একটি রিসর্টে উভয় দেশের আধিকারিকদের উপস্থিতিতে একটি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর হবে। সুইজারল্যান্ডের মন্ত্রিসভা এ ব্যাপারে উভয় দেশের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে। ইরান আজ বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করার জন্য ইসরায়েলকেও লেবানন থেকে সৈন্য প্রত্যাহার করতে হবে। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘাচি বলেন, ইরান ও আমেরিকার মধ্যে যে সমঝোতা হয়েছে তা দক্ষিণ লেবাননে ইসরায়েলের লাগাতার আক্রমণের ফলে লঙ্ঘিত হচ্ছে। লেবানন চূড়ান্ত চুক্তির অংশ কিনা আমেরিকা তা স্পষ্ট করেনি। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গতকাল এই চুক্তিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত বলে বর্ণনা করে জানিয়েছেন, ইসরায়েলের নিজস্ব অগ্রাধিকার কারের বিষয় রয়েছে এবং যতক্ষণ পর্যন্ত প্রয়োজন হবে লেবাননে তারা বাফার জোন রাখবে। ডাক্তারিতে স্নাতক স্তরে ভর্তির প্রবেশিকা নিট ইউজি পরীক্ষার আগে অভিভাবক এবং পরীক্ষার্থীদের প্রতারকদের থেকে সাবধান থাকার ব্যাপারে সতর্ক করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA। সামাজিক মাধ্যমে এক পোস্টে NTA জানিয়েছে, টেলিগ্রামে বেশ কিছু চ্যানেল আসন্ন পরীক্ষার প্রশ্নপত্র দেওয়ার পরিবর্তে 14,000 থেকে 25,000 টাকা দাবি করছে। এই পরীক্ষার প্রশ্নপত্র কোনোভাবেই ফাঁস হয়নি। এই চ্যানেলগুলির প্ররোচনায় পা না দেওয়ারও আর্জি জানিয়েছে NTA। NTA ডিরেক্টর জেনারেল অভিষেক সিং সাংবাদিকদের জানিয়েছেন, প্রত্যেকটি প্রশ্নপত্র সুরক্ষিত রয়েছে, সুষ্ঠুভাবে পরীক্ষা পর্ব সম্পন্ন করতে তাঁরা প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি জানান। এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি আজ মুম্বাই, খান্ডালা এবং নতুন দিল্লির 17টি জায়গায় তল্লাশি চালিয়েছে। অর্থবর্ষ 2016-17 এবং 2017-18 ইয়েস ব্যাংকে ঋণ সংক্রান্ত বিষয়ে জালিয়াতির অভিযোগ দায়েরের প্রেক্ষিতে এই তল্লাশি চলে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। ঐতিহাসিক ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলসে খুব শীঘ্রই 1,000-এরও বেশি গোর্খা যুবককে নিয়োগ করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন। দার্জিলিংয়ে তাকে স্বাগত জানাতে কার্সিয়াংয়ে আয়োজিত এক জনসভায় মুখ্যমন্ত্রী দেশমাতৃকার সুরক্ষায় গোর্খা সেনার আত্মত্যাগ ও বীরত্বের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি অভিযোগ করেন, পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকার ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলসে নিয়োগ

0: প্রক্রিয়া বন্ধ করে দিয়েছিল। ঐতিহাসিক এই বাহিনীর ব্যাটালিয়নের সংখ্যা দুটি করা হয়েছিল। রাজ্য পুলিশ বাহিনীতে খুব শীঘ্রই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। সেখানে গোর্খা যুবকদের জন্য বিপুল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে মুখ্যমন্ত্রী জানান। জনসভায় উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন ও পার্বত্য বিষয়ক মন্ত্রী নিশীথ প্রামাণিক এবং প্রতিমন্ত্রী বিশাল লামা, রাজ্যসভার সাংসদ হর্ষবর্ধন শ্রৃঙ্গলা, দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা প্রমুখ। পাহাড়ে গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন জিটিএ এর বিরুদ্ধে দুর্নীতির যাবতীয় অভিযোগের যথাযথ তদন্ত হবে বলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফের জানিয়েছেন। দায়িত্বভার গ্রহণের পর এই প্রথম পাহাড় সফরে কার্শিয়াংয়ে আজ প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি। পরে এক জনসভায় মুখ্যমন্ত্রী বলেন, দুর্নীতি এবং অপরাধ প্রমাণিত হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। সাংবিধানিক পরিকাঠামোর মধ্যে দার্জিলিং পাহাড়ে গোর্খা সম্প্রদায়ের দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে বলেও তিনি আশ্বাস দেন।
1: 24-25 फाइनेंशियल ईयर में 180 करोड़ रुपया पिछले सरकार दिया, लेकिन उसमें काम तो कुछ नहीं हुआ, भ्रष्टाचार ज्यादा हुआ। इस बार हम लोग ने पहाड़ का एलोकेशन डबल से भी दिगुना से भी ज्यादा करने के लिए कमिटेड है। जीटीए मेंटेन रोड सरकार बना रहा है।
0: পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের পর প্রথম বিধানসভা অধিবেশন বসতে চলেছে আগামী 18 জুন। অধিবেশন শুরুর আগে আজ প্রথামাফিক অধ্যক্ষ সতীন্দ্র বসুর নেতৃত্বে সর্বদলীয় বৈঠক এবং কার্য উপদেষ্টা কমিটির বৈঠক বসে। বৈঠকে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী ব্লকের সদস্যরা ছাড়াও আইএসএফ, সিপিআইএম, কংগ্রেস, আম জনতা উন্নয়ন পার্টির নির্বাচিত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। হেমন্ত মুখোপাধ্যায় গানের জগতে এক কালজয়ী চিরকালীন নাম। গানের সর্বক্ষেত্রেই ছিল তাঁর অবাধ বিচরণ। তাঁর সুরের রেশ ছড়িয়ে পড়েছে এক প্রজন্ম থেকে প্রজন্মান্তরে।

রবীন্দ্রসঙ্গীত, রজনীকান্ত ও অতুল প্রসাদের গান, গণসঙ্গীত সবেতেই আমরা খুঁজে পাই অনন্য হেমন্তকে। গায়ক হিসেবে তিনি বেশি প্রতিভাবান নাকি সুরকার হিসেবে তাঁর খ্যাতি বেশি, এ নিয়েও এককালে তর্ক চালাতেন সঙ্গীতানুরাগীরা। বাংলা ছবির পাশাপাশি হিন্দি ছায়াছবিতেও প্লেব্যাক শিল্পী হিসেবে তিনি রেখে গেছেন তাঁর উজ্জ্বল স্বাক্ষর। হেমন্ত মুখোপাধ্যায়ের জন্মদিনে 106তম জন্মবার্ষিকীতে রইল আমাদের শ্রদ্ধার্ঘ্য।

0: এবার বিশ্বকাপের খবর। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ গতবারের রানার্স ফ্রান্স সেনেগালের বিরুদ্ধে ম্যাচ দিয়ে তাদের অভিযান শুরু করবে। ইস্ট রাদারফোর্ডে খেলা শুরু হবে রাত 12:30। আগামীকাল ফুটবল বিশ্বকাপে চারটি খেলা, তার মধ্যে রয়েছে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আলজেরিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে তাদের অভিযান শুরু করবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্সের অ্যাভিয়ন শহরে আজ G7 শিখর সম্মেলনে উচ্চ পর্যায়ের আলোচনা সভায় যোগ দেন। নিট ইউজি পরীক্ষার আগে পরীক্ষার্থী এবং অভিভাবকদের প্রতারকদের ব্যাপারে সতর্ক করেছে NTA। বিশ্বকাপ ফুটবলে আগামীকাল গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের প্রথম ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হবে। খবর পড়া আজকের মতো শেষ হল।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় রাত 10:10 হয়ে 49 সেকেন্ড, বাংলাদেশের সময় রাত 10:40 হয়ে 41 সেকেন্ড। এখন মৈত্রীর আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনের সূচনা ভারতীয় সময় সকাল 5:56, 6:05 সুচিন্তন আচার্য জগদীশ চন্দ্র বসুর রচনা থেকে পাঠ, 6:10 প্রথম আলো অনুষ্ঠানে সুবদ্ধ সঙ্গীতে খেয়াল পরিবেশন করবেন বিদুষী পূরবী মুখোপাধ্যায়।

মধ্যে রাগ বৈরাগী এবং নট ভৈরব। এই মহাজীবন দীনেশচন্দ্র সেনের জীবন কথা 6:30 বাংলাদেশ সংবাদ পর্যালোচনা 6:35 6:40 অভিজিৎ দাসের কণ্ঠে শুনবেন রবীন্দ্রসঙ্গীত। কৃষক বন্ধুদের জন্য ফল চাষের সার ব্যবস্থাপনা বলবেন ডক্টর চন্দন কুমার ভূঁইয়া 6:55 7:05 লোকগীতি। আসুন বেরিয়ে যান ভারতে ডাউহিল কার্শিয়াং লুংচু কালিম্পং উপস্থাপনায় ধীমান চক্রবর্তী 7:15। সকালের আড্ডা নিয়ে হাজির থাকবেন ধীমান চক্রবর্তী 7:35। বুধ সকালে বিষয় আমাদের এই বসুন্ধরা উপস্থাপনায় বৃষ্টিদেব, সম্পাদনা রিয়া ঘোষ, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। অনুষ্ঠানটি শোনা যাবে 8:30। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে দেশির আগে খেয়াল পরিবেশন করবেন বিদেশি অঞ্জনা নাথ, তাকে তবলায় সহযোগিতা করবেন কৌশিক বন্দ্যোপাধ্যায়। 9:30 মনের মতো গান উপস্থাপনায় অনুক্তা ঘোষাল। 10:30 রামধনু, প্রথমে নজরুল গীতি শুনবেন শিল্পী চুনিলাল ভট্টাচার্যের কণ্ঠে, পরে অদিতি মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনবেন লোকগীতি। সংগ্রহশালা থেকে অনুষ্ঠান গীতিকার সুরকার শিল্পী জগন্ময় মিত্রের সাক্ষাৎকার শুনবেন এই অনুষ্ঠানের বেলা 11:00। 11:30 রম্যগীতি, 12:00 যুববাণী অনুষ্ঠান অল্প অল্প গল্পকথা উপস্থাপনে মল্লিকা চৌধুরী, 12:30 নজরুল গীতি, 1:00 নাটক ফেরা রচনা দেবব্রত দাশগুপ্ত, প্রযোজনা সৌম্যেন বসু। বাংলা ব্যান্ডের গান 1:40, দুপুর 2:30 মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সমাপ্তি।

মৈত্রীর দ্বিতীয় অধিবেশন এর সূচনা ভারতীয় সময় দুপুর 3:30 ভারতীয় সময় 3:35 অনুরোধের আসর, 4:05 মহিলাদের আসর বিষয়ে আলাপি কলমে উপস্থাপনায় সঙ্গীতা দত্ত, 4:35 কলকাতা কলতান, হাওড়া শিবপুরের আচার্য জগদীশ চন্দ্র বসু ভারতীয় উদ্ভিদ বিজ্ঞানের বিশ্ব পরিবেশ দিবস উদযাপন বিষয়ে প্রতিবেদন, স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন গোপীনাথ পাল, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস, অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হবে। লালন গাথা 4:50, 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনা রাখি দাশগুপ্ত, ক্রীড়াঙ্গন উপস্থাপনা অর্ক বন্দ্যোপাধ্যায় 5:50, সন্ধ্যে 6:20 ক্ষেত খামারের কথা মালচিং মাটির স্বাস্থ্য সুরক্ষার অন্যতম উপায় এ বিষয়ে ডক্টর অনুপম মুখোপাধ্যায়ের সাক্ষাৎকার, সাক্ষাৎকারটি নিয়েছেন সুব্রত চক্রবর্তী। আপনার স্বাস্থ্য বিষয়ে নার্ভের অসুখে সঙ্গীতের প্রভাব বলবেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডক্টর সাম্বাদিত্য দাস 6:50। সন্ধ্যে 7:00 নাটক ফেরা, রচনা দেবব্রত দাশগুপ্ত, প্রযোজনা সৌম্যেন বসু, বাংলা ব্যান্ডের গান অনুষ্ঠান 8:15, রাত 9:00 কথায় গানে উপস্থাপনায় অরিজিৎ ঘোষ, 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 সিনেমা জগৎ শুনবেন অরিন্দম সাহা সর্দারের সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে দেবর্ষী ঘোষ শুনবেন প্রথম পর্ব, শাস্ত্রীয় সঙ্গীতের আসরে খামরাজ খাম্বাজ রাগে খেয়াল এবং কাফি রাগে ঠুমরে পরিবেশন করবেন বিদেশি অঞ্জনা নাথ, তাকে তবলায় সহযোগিতা করবেন অসিত জানা 10:15, 10:45 উপমহাদেশের খবর রাত 11:00 হারানো দিনের গান উপস্থাপনায় অরিজিৎ ঘোষ, রাত 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। আগামীকালের অনুষ্ঠান পরিচিতি এ পর্যন্তই। আকাশবাণী মৈত্রী শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে বাঁশি পরিবেশন করে শোনাবেন গোপাল রায়, রাগ দেশকনাড়া, তবলায় তাকে সহযোগিতা করেছেন তিমির রায়চৌধুরী। বাঁশিতে রাগ দেশকনাড়া, শিল্পী গোপাল রায়।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে বাঁশিতে দেশক কানাড়া পরিবেশন করে শোনালেন গোপাল রায়, তবলায় সহযোগিতা করলেন তিমির রায় চৌধুরী। উপমহাদেশের খবর একটু

0: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন উপমহাদেশের খবর উপস্থাপনায় আমি চন্দ্রিমা রায়, সঙ্গে রয়েছেন চন্দ্রচূড় সরকার। আজকে শিরোনামে রয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এভিয়ানে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে আন্তর্জাতিক অংশীদারিত্ব গড়ে তোলার ক্ষেত্রে আস্থা বা বিশ্বাসের গুরুত্বের ওপর জোর দিয়েছেন। চলতি G7 শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী আজ ফ্রান্সে পৌঁছেছেন। শীর্ষ সম্মেলনের পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ বিভিন্ন দেশের নেতৃত্বের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর।
1: নিরাপত্তা পরিষদের সম্প্রসারণের বিষয়টি অস্থায়ী সদস্য পদের মধ্যে সীমাবদ্ধ থাকলে প্রকৃত সংস্কার ব্যর্থ হয়ে যাবে বলে ভারত সতর্ক করে দিয়েছে।
0: ইরান পারমাণবিক অস্ত্রের সক্ষমতা অর্জনের চেষ্টা করলে পরিণাম ভয়ঙ্কর হবে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি।
1: দেশের ভবিষ্যৎ গঠন এবং বিকশিত ভারতের লক্ষ্য অর্জনের জন্য গণতন্ত্রে সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য বলে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা মন্তব্য করেছেন।

0: যাওয়া। ভারত সর্বদা মানবতাকে অগ্রাধিকার দেওয়ার নীতি অনুসরণ করে এসেছে। বৈঠকে প্রধানমন্ত্রী একথাও তুলে ধরে বলেন, ভারতের নেতৃত্বাধীন বিভিন্ন উদ্যোগ যেমন ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স, কোয়ালিশন ফর ডিজাস্টার রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার, গ্লোবাল বায়োফুয়েল অ্যালায়েন্স, মিশন লাইফ এবং এক পের মা কে নাম অভিযান সর্বত্রই এই নীতির প্রতিফলন দেখা যায়। তিনি আরও বলেন যে আন্তর্জাতিক অংশীদারিত্বের বিষয়ে ভারতের দৃষ্টিভঙ্গি বসুধৈব কুটুম্বকম এই চিরন্তন দর্শনের উপর প্রতিষ্ঠিত। স্লোভাকিয়া সফর শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী G7 শীর্ষ সম্মেলনে যোগ দিতে আজ দুদিনের সফরে ফ্রান্সের এভিয়ানে পৌঁছেছেন। G7 শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী এই নিয়ে টানা সপ্তমবার এবং এই গুরুত্বপূর্ণ বহুপাক্ষিক আয়োজনে ভারতের অংশগ্রহণ ত্রয়োদশবার। বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী গ্লোবাল সাউথের কণ্ঠস্বর ও উদ্বেগের বিষয়গুলি জোরালোভাবে তুলে ধরবেন বলে মনে করা হচ্ছে। শীর্ষ সম্মেলনে ভারতের এই ধারাবাহিক উপস্থিতি বিশ্বব্যাপী চ্যালেঞ্জ মোকাবিলার সঙ্গে সঙ্গে শান্তি, নিরাপত্তা, স্থিতিশীল উন্নয়ন এবং অর্থনৈতিক উন্নয়নে আন্তর্জাতিক প্রচেষ্টায় ভারতের ভূমিকাকে প্রতিফলিত করে। এভিয়ান যাওয়ার পথে প্রধানমন্ত্রী প্রথমে সুইজারল্যান্ডের জেনেভায় অবতরণ করেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান সেদেশের প্রেসিডেন্ট গাই পারমেলিন। দুদেশের অংশীদারিত্ব আরও জোরদার করার বিষয়ে উভয় নেতা তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এরপর প্রধানমন্ত্রী মোদী জেনেভা থেকে প্রায় 45 কিলোমিটার দূরে এভিয়ানের উদ্দেশ্যে রওনা হন। সেদেশে পৌঁছানোর পর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো প্রধানমন্ত্রী মোদীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। শীর্ষ সম্মেলনের পাশাপাশি প্রধানমন্ত্রী মোদীর কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং সংযুক্ত আরব আমিরশাহীর প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করার কথা রয়েছে। সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী বলেন, স্থিতিশীল ও সমৃদ্ধ পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টা এগিয়ে নিতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, তার স্লোভাকিয়া সফর দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। স্লোভাকিয়া সফর শেষে সামাজিক মাধ্যমে তিনি স্লোভাকিয়ার সরকার ও জনগণের উষ্ণ আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেদেশের প্রধানমন্ত্রী রবার্ট ফিকোকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি। বিদেশ মন্ত্রকের পশ্চিমাঞ্চলীয় সচিব সিবি জর্জ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্লোভাকিয়া সফর সেদেশের সঙ্গে ভারতের অংশীদারিত্বের এক গুরুত্বপূর্ণ মাইলফলক।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্লোভাকিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান দ্য অর্ডার অব দ্য হোয়াইট ডাবল ক্রস ফার্স্ট ক্লাস সম্মাননা প্রদান দেশের জন্য অত্যন্ত গর্বের বিষয় বলে বিজেপি জানিয়েছে। বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র নতুন দিল্লিতে সংবাদ মাধ্যমকে বলেন, প্রধানমন্ত্রী নিজেই বলেছেন যে এই সম্মান কেবল তাঁর একার নয়, বরং দেশের সকল মানুষের।
2: মোদীজি নে ভি কাহা কি ইহ সম্মান কেবল মেরে লিয়ে নহি হ্যায়, স্লোভাকিয়া নে জো হাইয়েস্ট নাগরিক সম্মান দিয়া হ্যায়, ইহ সম্মান 140 করোড় ভারতীয়ো কে লিয়ে হ্যায়। और ये आज गर्व का विषय है कि स्लोवाकिया के इस अवार्ड को मिलाकर के माननीय प्रधानमंत्री जी को 33 ऐसे सर्वोच्च नागरिक अवार्ड दूसरे देशों के वो मिले हैं। इससे हमारे देश का कहीं न कहीं मस्तक ऊपर हुआ है।
0: আজ রাতে প্রধানমন্ত্রী মোদী ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর আয়োজিত এক বিশেষ নৈশভোজে যোগ দেবেন। আগামীকাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর বৈঠকে বসার কথা রয়েছে। দুই নেতার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনার পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়েও আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।
1: সবথেকে দীর্ঘ সময়কালীন নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর ভূমিকার প্রশংসা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী। 12 বছরের সময়কালে তিনি দেশের উল্লেখযোগ্য উন্নয়ন সাধন করেছেন, যা উন্নত ভারতের শক্তিশালী ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে। বিজয়ওয়াড়ায় রায়নাপাদু রেলওয়ে স্টেশনে কাজের অগ্রগতি পর্যালোচনা করার সময় শ্রী যোশী বলেন, আমদানিকৃত ডিজেলের উপর নির্ভরতা কমানোর পাশাপাশি দেশের স্থিতিশীল পরিকাঠামো শক্তিশালী হচ্ছে। পুনর্নবীকরণযোগ্য শক্তির উপর কেন্দ্রীয় সরকারের গুরুত্বের প্রদানের কথাও তিনি তুলে ধরেছেন।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 28 জুন আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। ওদিন সকাল 11টায় আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে এই অনুষ্ঠান শোনা যাবে।
1: শিল্পোন্নত প্রধান দেশগুলির সংগঠন গ্রুপ অব সেভেন G7 শীর্ষ সম্মেলনে আজ মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলির ইউক্রেন যুদ্ধের অবসানকে আবারও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর্মসূচির শীর্ষ তালিকায় ফিরিয়ে আনার চেষ্টা করেছে। 4 বছরেরও বেশি সময় ধরে এই সংঘর্ষ চলেছে। সম্মেলনের আয়োজক দেশ ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন, এই ইউক্রেনকে সমর্থন যুগিয়ে যেতে এবং শান্তি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে রাশিয়ার উপর চাপ বাড়াতে ডোনাল্ড ট্রাম্পকে রাজি করানোর চেষ্টা করবেন। ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দেওয়া সাহায্য কমিয়ে দেওয়ার ফ্রান্স ও তার ইউরোপীয় মিত্র দেশগুলি এখন কিয়েভের সামরিক এবং আর্থিক সহায়তার সবথেকে বড় উৎস হয়ে উঠেছে।
0: নিরাপত্তা পরিষদের সম্প্রসারণ অস্থায়ী সদস্য পদের মধ্যে সীমাবদ্ধ থাকলে প্রকৃত সংস্কারের প্রচেষ্টা ব্যর্থ হয়ে যাবে বলে ভারত সতর্ক করে দিয়েছে। এমন হলে ভেটো ক্ষমতাধর স্থায়ী পাঁচ সদস্যের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কোনো মৌলিক পরিবর্তন আসবে না। নিরাপত্তা পরিষদ সংস্কার বিষয়ক আন্তঃসরকারি আলোচনা সভায় রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত হরিশ পর্বতানিনী এই মন্তব্য করেন। রাষ্ট্রদূত পর্বতানিনী বলেন যে স্থায়ী সদস্য পদ সম্প্রসারণের

0: পক্ষে সওয়াল করে ভারত নিরাপত্তা পরিষদে অধিকতর ভারসাম্য আনার এবং ভেটো ক্ষমতাধর স্থায়ী পাঁচ সদস্য চীন, ফ্রান্স, রাশিয়া, ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় পরিবর্তন আনার ধারাবাহিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এছাড়াও আলোচনা যাতে আরও অর্থপূর্ণ ও ফলাফল কেন্দ্রিক হয় তা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সুনির্দিষ্ট খসড়া ভিত্তিক আলোচনার প্রয়োজনীয়তার উপরে গুরুত্ব আরোপ করেছে।
1: ইরানের পারমাণবিক অস্ত্র সক্ষমতা অর্জনের চেষ্টা করলে পরিণাম ভয়ঙ্কর হবে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে দিয়েছেন। ফ্রান্সের এভিয়ান লেবা শহরে অনুষ্ঠিত G7 সম্মেলনের ফাঁকে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে তিনি একথা বলেন। একই বৈঠকে ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেছেন। লেবাননে ইসরায়েলের ধারাবাহিক হামলা, বিশেষ করে বেইরুটে সাম্প্রতিক আক্রমণ নেতানিয়াহুর দায়িত্বজ্ঞানহীন পরিচয় বলে ট্রাম্প মত প্রকাশ করেছেন।
2: Now, I'm not happy with the way Israel has handled themselves with Lebanon and with Hezbollah. They should have been able to do this job faster. It just goes on forever. And when that happens, it throws a negative light on the big deal, and that's the deal with Iran. I've had a great relationship with Bibi, but now Bibi has to be more responsible with respect to Lebanon.
1: শুনছেন উপমহাদেশের খবর।

0: লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা গণতন্ত্রে জনগণের ব্যাপক অংশগ্রহণের গুরুত্বের ওপর জোর দিয়ে বলেন, বিপুল জনসংখ্যা, বৈচিত্র্যময় সংস্কৃতি ও ভৌগোলিক পরিবেশ থাকা সত্ত্বেও স্বাধীনতার পর থেকে মানুষের ক্রমবর্ধমান অংশগ্রহণের মধ্য দিয়েই ভারত বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে। নতুন দিল্লিতে বিকশিত ভারত যুব সংসদ 2026-এর অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি উল্লেখ করেন যে গণতন্ত্র দেশের কর্মসংস্কৃতি ও চিন্তাধারার এক অবিচ্ছেদ্য অংশ। দেশের ভবিষ্যৎ গঠন এবং বিকশিত ভারতের লক্ষ্য অর্জনের জন্য গণতন্ত্রের সক্রিয় ও সর্বজনীন অংশগ্রহণ অপরিহার্য বলে তিনি মন্তব্য করেন।
1: कैसे हम विकसित भारत के संकल्प को पूरा कर सकते हैं, इसके लिए युवा संसद के माध्यम से तर्क संवाद की संस्कृति को बढ़ाने का एक कार्यक्रम आयोजित किया और निश्चित रूप से आज 50 लाख से ज्यादा युवा संसद से जुड़े। अलग अलग राज्यों के अंदर युवाओं ने उस राज्य के विकसित और विकसित के साथ भारत विकसित के सपनों को साकार करने के लिए अपने विचार रखे।
2: কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ নতুন দিল্লিতে খরিফ 2026 মরশুম নিয়ে উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক করেন। কৃষি মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, সম্ভাব্য এলনিনো পরিস্থিতির কথা মাথায় রেখে তিনি তুলা উৎপাদন বৃদ্ধি, ডাল জাতীয় শস্যের ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জন এবং কম বৃষ্টিপাত প্রবণ জেলাগুলির জন্য আগাম জরুরি পরিকল্পনা গ্রহণের উপর বিশেষ গুরুত্ব দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কৃষকদের স্বার্থ রক্ষা করাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার বলেও তিনি স্পষ্ট জানিয়েছেন। সেই জেলাগুলিকে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করতে হবে এবং রাজ্য সরকারের সঙ্গে সমন্বয় রক্ষা করে ফসল ভিত্তিক জরুরি পরিকল্পনা প্রস্তুত করতে হবে, যাতে আবহাওয়াজনিত যে কোনো চ্যালেঞ্জের মুখে কৃষকদের তাৎক্ষণিক বিকল্প ব্যবস্থা, পরামর্শ এবং সহায়তা প্রদান করা সম্ভব হয়।
0: পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম বিধানসভা অধিবেশন বসতে চলেছে আগামী 18 জুন। এই অধিবেশনে নতুন সরকারের প্রথম বাজেট পেশ হবে। অধিবেশন শুরুর আগে আজ প্রথামাফিক অধ্যক্ষ রথীন্দ্র বসুর নেতৃত্বে সর্বদলীয় বৈঠক এবং কার্য উপদেষ্টা কমিটির বৈঠক বসে। বৈঠকে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী ব্লকের সদস্যরা ছাড়াও আইএসএফ, সিপিআইএম, কংগ্রেস, আম জনতা উন্নয়ন পার্টির নির্বাচিত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। যদিও শোভনদেব চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, কুণাল ঘোষ সহ মমতা ব্যানার্জিপন্থী বিধায়করা বৈঠকে আমন্ত্রণ পাননি বলে অভিযোগ। বৈঠক শেষে বিধানসভার সম্ভাব্য কর্মসূচি ঘোষণা করে পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষের দাবি, পূর্বতন বিধানসভায় আইএসএফ এর বিধায়ক থাকলেও দলটিতে কখনোই সর্বদলীয় বৈঠকে ডাকা হতো না। এবার সব দলের প্রতিনিধিদের উপস্থিতিতে বৈঠক হয়েছে এবং প্রত্যেকের বক্তব্য শোনা হয়েছে। কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের প্রাথমিক সূচিও চূড়ান্ত হয়েছে। আগামী 18 জুন সকাল 11টায় রাজ্যপালের ভাষণের মাধ্যমে অধিবেশন শুরু হবে। দ্বিতীয় পর্ব শুরু হবে 6 জুলাই থেকে। সেই পর্যায়ের আলোচ্যসূচি পরে বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠকে চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন পরিষদীয় মন্ত্রী।
2: ন্যাশনাল টেস্টিং এজেন্সি জানিয়েছে, নিট ইউজির আসন্ন পুনরায় পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোডের সুবিধা চালু হওয়ার 24 ঘণ্টার মধ্যেই 10 লক্ষের বেশি পরীক্ষার্থী তাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছেন। পরীক্ষার্থীদের প্রবেশে যাতে কোনো সমস্যা না হয় সেজন্য তারা লাগাতার সার্ভারের ওপর তীক্ষ্ণ নজর রাখছে বলে জানিয়েছে ওই সংস্থা। এদিকে চলতি মাসের 21 তারিখে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট ইউজির পরীক্ষায় আগে সরকার 22 তারিখ পর্যন্ত অনলাইন মেসেজিং এবং সোশ্যাল মিডিয়া অ্যাপ টেলিগ্রামের ব্যবহারের ওপর বিধিনিষেধ আরোপ করেছে। একটি নির্দিষ্ট ও সীমিত সময়ের জন্য দেশে টেলিগ্রাম ব্যবহারের ওপর বিধিনিষেধ আরোপের বিষয়ে

0: ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের নির্দেশকে স্বাগত জানিয়েছে এনটিএ।
1: ওমান উপকূলের মর্মান্তিক সামুদ্রিক দুর্ঘটনার পর এমটি সত্যেবেলা জাহাজে 21 জন ভারতীয় নাবিক নিরাপদে দেশে ফিরে এসেছেন। ওমানের মাসকাটে অবস্থিত ভারতীয় দূতাবাস আজ জানিয়েছে, দেশে ফেরার আগে নাবিকদের সঙ্গে কথা বলেন রাষ্ট্রদূত। এই কঠিন পরিস্থিতির মধ্যেও ভারতীয় নাবিকদের মানসিক শক্তির প্রশংসা করেন তিনি। উল্লেখ্য, পালাউয়ের কাছে পতাকাবাহী জাহাজ এমটি সত্যেবেলা ওমানের শহর উপকূল থেকে প্রায় 30 নটিক্যাল মাইল দূরে থাকার সময় আক্রান্ত হয় এই মর্মান্তিক দুর্ঘটনায় 3 জন নাবিক প্রাণ হারান।
0: গুয়াহাটি বিমানবন্দরের নতুন টার্মিনাল প্রিক্স ভার্সে 2026 বিশ্বের সবচেয়ে সুন্দর বিমানবন্দরের তালিকায় স্থান পেয়েছে। উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এই সাফল্য উত্তর পূর্ব ভারতের সংস্কৃতি ও কারুশিল্পে নিহিত অনন্য নকশার স্বীকৃতি বলে অভিনন্দন জানিয়েছেন।
1: এবার বিশ্বকাপের খবর।

0: গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আগামীকাল বিশ্বকাপ অভিযান শুরু করবে। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ আলজেরিয়া। মার্কিন যুক্তরাষ্ট্রের কানসাস সিটি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় সকাল 6:30। টানা ষষ্ঠবার বিশ্বকাপ খেলছেন লিওনেল মেসি। মেসি দলের নেতৃত্ব দেবেন, এবার খেতাব ধরে রাখার চ্যালেঞ্জ নিয়ে তাকে মাঠে নামতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সি স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ গতবার রানার্স আপ ফ্রান্স সেনেগালের মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। একই গ্রুপে বোস্টন স্টেডিয়ামে ভোর রাত 3:30 নরওয়ের বিরুদ্ধে খেলবে ইরাক। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এভিয়ানে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে আন্তর্জাতিক অংশীদারিত্ব গড়ে তোলার ক্ষেত্রে আস্থা ও বিশ্বাসের গুরুত্বের উপর জোর দেন। চলতি G7 শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী আজ ফ্রান্সে পৌঁছেছেন। শীর্ষ সম্মেলনের পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ বিভিন্ন দেশের নেতৃত্বের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর।
1: নিরাপত্তা পরিষদের সম্প্রসারণের বিষয়টি অস্থায়ী সদস্য পদের মধ্যে সীমাবদ্ধ থাকলে প্রকৃত সংসার ব্যর্থ হয়ে যাবে বলে ভারত সতর্ক করে দিয়েছে।
0: ইরান পারমাণবিক অস্ত্রের সক্ষমতা অর্জনের চেষ্টা করলে পরিণাম ভয়ঙ্কর হবে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি।
1: দেশের ভবিষ্যৎ গঠন ও বিকশিত ভারতের লক্ষ্য অর্জনের জন্য গণতন্ত্রের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য বলে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা মন্তব্য করেছেন।
0: পুনরায় নিট ইউজির পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সরকার চলতি মাসের 22 পর্যন্ত টেলিগ্রাম অ্যাপ ব্যবহারের ওপর বিধিনিষেধ আরোপ করেছে।
1: ওমান উপকূলে দুর্ঘটনাগ্রস্ত জাহাজের 21 ভারতীয় নাগরিক নিরাপদে দেশে ফিরে এসেছেন।
0: আজকের উপমহাদেশের খবর এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।
1: শুভরাত্রি।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন হারানো দিনের গান, উপস্থাপনায় ধীমান চক্রবর্তী।

ষড়ঋতুর চতুর্থ ঋতু, যা কার্তিক অগ্রহায়ণ মাসের সমন্বয়ে গঠিত, শরৎকালের পরে এবং শীতকালের পূর্বাভাস সূচিত করে যে ঋতু, সেই ঋতুর নামেই যার নাম। জন্মেছিলেন বেনারসের প্রখ্যাত এক চিকিৎসকের বাড়িতে তার কন্যার গর্ভে। কালক্রমে সেই শিশু যে সরস্বতীর বড় পুত্র হয়ে স্বর্ণকণ্ঠ দিয়ে ভুবন ভরিয়ে তুলবে এমন কোনো ইঙ্গিত কিন্তু কেউই কখনো পাননি। সাত নয়, তিন ভাই চম্পার বোন নীলিমা, ছোট গল্পকার বড় ভাই তারাজ্যোতি, সুরকার তথা শিল্পী ছোট ভাই অমল, যিনি হসপিটাল, অবাক পৃথিবী সহ বেশ কিছু ছবি সুর করেছিলেন, তাঁরই দাদা। যার আগমনের খবর নিয়ে এসেছিল কোনো এক রানার নতুন খবর অ্যানাইজার কাজ, সেই আগমন বার্তা সূচিত হয়েছিল 1920 সালের 16 জুন। হারানো দিনের গানে আমি ধীমান শ্রদ্ধাঞ্জলি জানাব আদ্যন্ত আটপৌর।

0: বাঙালি সাদা ধুতি, কনুই পর্যন্ত কোটানো সাদা ফুল শার্ট, কালো ফ্রেমে চশমা, খ্যাতিমান কণ্ঠশিল্পী, সুরকার প্রযোজক, বাংলা হিন্দি সহ অন্যান্য ভারতীয় ভাষার গায়ক, জাতীয় পুরস্কার প্রাপ্ত শিল্পীকে।
1: রানার গ্রামের ডাকঘর করা, রাতের পর রাত ক্লান্তিহীন মানুষের সুখ দুঃখের খবরের বোঝা বয়ে সে পৌঁছে দেয় দোরে দোরে, কিন্তু তার খবর কে রাখে? রানার ছুটেছে তাই ঝুঁ।

অভিন্ন হৃদয় বন্ধু কিংবদন্তী কবি সুভাষ মুখোপাধ্যায় এবং প্রখ্যাত লেখক সন্তোষ কুমার ঘোষ অদৃষ্টের অদ্ভুত লীলায় তিন কিশোরের অবস্থান তখন ছিল সম্পূর্ণ ভিন্নধর্মী। সুভাষ গান গাইতেন, সন্তোষ কবিতা লিখতেন, হেমন্ত ছিলেন ছোট গল্পকার। এই পাকানো জট খুলেছিল কবে তার সঠিক দিনক্ষণ না জানা গেলেও দ্বাদশ শ্রেণীর পর তৎকালীন বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট বর্তমানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হলেও পিতার প্রবল আপত্তি অগ্রাহ্য করে তা সম্পূর্ণ না করে সঙ্গীতের প্রবলতর আকর্ষণে উচ্চশিক্ষায় ইতি টানেন। ইতিমধ্যে দেশ পত্রিকায় তাঁর গল্প ছাপার অক্ষরে বেরিয়ে গেছে। পাকাপাকিভাবে সঙ্গীতে প্রবেশ 1937 থেকে আজীবন চ্যুতিহীন। শৈলেশ দত্তগুপ্ত প্রথম শিক্ষাগুরু। দূরদর্শনে এক সাক্ষাৎকারে বলেছিলেন, উস্তাদ ফৈয়াজ খাঁয়ের কাছে শাস্ত্রীয় সঙ্গীতের শিক্ষা শুরু করলেও উস্তাদের অকাল প্রয়াণ সেই তালিমে দাড়ি টেনে দেয়। পশ্চিমী সঙ্গীতশাস্ত্রের পরিভাষা অনুযায়ী টেনর আর ব্যারিটোনের আশ্চর্য মিশেলে ঋদ্ধ তাঁর কণ্ঠকে অনেকে তুলনা করে থাকেন ফ্রাঙ্ক সিনাত্রা, হ্যারি বেলাফোন্টের সঙ্গে। এসব টেকনিক্যাল তুলনা দিয়ে অবশ্য ঠিক ব্যাখ্যা করা যায় না তাঁর কণ্ঠের সম্মোহনী ক্ষমতা। বিদেশি গান তিনি শুনতেন বটে, খোঁজ খবরও রাখতেন পাশ্চাত্য সঙ্গীতের, তবে প্যাট বুনের ও বার্গটিনের আদলে ও বেবির পর যা ঘটেছিল তার ভাষায় আমি নাকি দিনরাত বিদেশি সুর মাথায় নিয়ে ঘুরি তা পুরোপুরি ঠিক নয়। আবার হুইসেল হামিংয়ের অবিস্মরণীয় প্রয়োগে এই রাত তোমার আমার এর জনপ্রিয়তার পাশাপাশি জুটেছিল উৎসাহ। শেষ আশিটা এসে তিনি বলেছিলেন, এই রটনাকারদের সামনে পেলে নিজের পাবলিসিটি অফিসার করে নিতেন। একে কি বাঙালির রসবোধ বলা ভালো নাকি সাহেবি উইট, দুটোই বোধ হয়।

সমরেশ বসু খুব দামি একটা কথা বলেছিলেন। সত্যি বলতে কি, সঙ্গীতের জগতের লোক যেমন নই, তেমনই সঙ্গীতের সঙ্গে রীতিমতো যোগাযোগ বলতে যাবো যায় তাও নেই। কিন্তু কোনো কোনো গান কোনোদিনই বিদায় নেয়নি, নেয়ও না বোধ হয়। একদা কত আগে ঠিক মনে করতে পারি না শুনেছিলাম, কথা কোয়ো না গো শুধু শোনো। লিরিক রচয়িতার কাছে সেটা হয়তো প্রিয়ার উদ্দেশ্যে ছিল, হেমন্ত মুখুজ্জের ক্ষেত্রে সেটা হয়তো সঙ্গীত শ্রোতাদের উদ্দেশ্যেই নিবেদন ছিল। আজকের শ্রোতারা নিশ্চুপে ওর গান শুনছে। নিজের লেখা বাঘিনী উপন্যাসের চলচ্চিত্রায়নের সময় রেকর্ডিং শুনতে গিয়ে সমরেশ বসু কাছ থেকে আলাপ করেন হেমন্তর সঙ্গে। এ প্রসঙ্গে তার প্রতিক্রিয়া, কাজের মাঝে আলাপের কথায় হেমন্তবাবুকে আমার বেশ মহাশয় ব্যক্তি বলেই মনে হয়েছে। কাজের মানুষকে কাজের মধ্যে দেখলেই বেশি ভালো লাগে।

জার্মান সাহিত্যিক হারমান হেসের সিদ্ধার্থ উপন্যাসটি প্রকাশিত হয় 1922। প্রাচীন কপিলাবস্তুর সিদ্ধার্থ নামে এক যুবক মুক্তির সন্ধানে সংসার বাবাকে ছেড়ে পথে বেরোয়। গৌতম বুদ্ধের সঙ্গে দেখা হলেও তার পথ অনুসরণ না করে সে নিজের মতো সন্ধান করতে থাকে। বাসুদেব নামে এক রহস্যময় মাঝি তাকে নদী পার করে দিয়ে বলে আবার সেখানে তাকে ফিরে আসতে হবে। জীবনের পরম লক্ষ্য শান্তির সন্ধানে বেরিয়েছিল সে, তাকে পেরিয়ে আসতে হয় জাগতিক সুখ সম্পদ শরীর প্রেমের একটি ধাপ এক একটি ধাপ, আবার সংসার ত্যাগ করে সে ফিরে আসে নদীর কাছে। বিশ্ব প্রকৃতির নিজস্ব ছন্দ খুঁজে পায় সে, অনুভব করে মুক্তির স্বাদ, কালচক্রের পূর্ণ আবর্তন উপলব্ধি করে সিদ্ধার্থ। মার্কিন পরিচালক কনরাড রুস্ক পরিচালনা করছেন চলচ্চিত্র সিদ্ধার্থ। লন্ডনের ডিলেন স্টুডিওতে ছবির মিউজিকের কাজ চলছে ভারতীয় সুরকারকে নিয়ে। একজন শিল্পী নির্ধারিত সময়ে আসতে না পারায় অবসরে সুরকারকে কথাচ্ছলে জিজ্ঞাসা করলেন, এই সিচুয়েশনে কোনো ইন্ডিয়ান সং শোনাতে পারো? ছবিতে দৃশ্যটি ছিল নদীপথের জীবনযাত্রার রূপক আশ্রিত। সুরকার শুনিয়ে দিলেন তার নিজের সুরে একটি বাংলা গান, ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে। সুর শুনে পরিচালক যারপরনাই খুশি, গানের অর্থ বুঝিয়ে বলতে একেবারে উচ্ছ্বসিত, সিচুয়েশনে চমৎকার মানাবে। সুরকার গায়ক প্রস্তাবটা শুনে একটু দ্বিধায় থাকলেও ভাষা তো ইংরেজ আমেরিকান দর্শকরা বুঝবেন না। পরিচালক জেদ ধরলেন, এই গানই তাঁর চাই। ইংরেজি ছবিতে স্প্যানিশ ইতালিয়ান ভাষার গান যদি ব্যবহার করা হয়ে থাকে বাংলা গানই বা হবে না কেন? শেষ পর্যন্ত ওই গানই রেকর্ড করলেন সুরকার শিল্পী হারমোনিয়াম আর গিটার সহযোগে। গিটারকে ব্যবহার করলেন দোতারার মতো, যা নিঃসন্দেহে অভিনব। ও নদীরে শুধু নৌকা যাত্রার দৃশ্যই নয়, ছবির শেষেও আবার শোনা যায়। সে অর্থে এটি হয়ে ওঠে এক আন্তর্জাতিক স্তরের সাংস্কৃতিক দার্শনিক নান্দনিক মেলবন্ধনের থিম সং। হেমন্ত মুখোপাধ্যায় প্রসঙ্গে জানিয়েছেন, কনরাড তার কণ্ঠকে সারা ছবি জুড়ে ব্যবহার করতে চেয়েছিলেন আর তাই করেছিলেন। ছবিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মিলন দৃশ্যের আবহে যেভাবে দ্রুতলয়ে স্বকণ্ঠে ঝালা ব্যবহার করেছেন তিনি, তা যেন ছবির অন্যতম মূল বক্তব্য। দেহ থেকে দেহাতিতে দিকে যাত্রাকে কাব্যিক রূপ দেয়। সিদ্ধার্থর বাবার নেপথ্য থেকে সংলাপ উচ্চারণেও তার কণ্ঠ চিনে নিতে পারেন অনুরাগীরা। যদিও সারা ছবিতে কথাটি বললেও বিশেষ খবরটি আত্মজীবনীতে উজ্জ্ব রেখে দিয়েছেন হেমন্ত। সিদ্ধার্থের শুটিং হয়েছিল উত্তর ভারতের ঋষিকেশে আর ভরতপুরের মহারাজার ব্যক্তিগত প্রসাদ স্টেটের কিছু অংশে। দিল্লিতে

আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত বিদেশে বহুল সমাদৃত ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে সিলভার লায়ন সম্মানে ভূষিত ছবিটি 96 সালে পুনর্বার মুক্তি পায় এবং ছবি দেখার শেষে ইংরেজ আমেরিকান দর্শকরা আউ নাইডিয়ে গুনগুন করতে করতে হল থেকে বেরোচ্ছেন, এমন কথাও লিখেছিলেন এক বিদেশি সমালোচক। শুনিনি তাহলে সেই গানটি।

ছবিতে আরও দুটি ইংরেজি গান গেয়েছিলেন রাল্ফ ম্যাক্সওয়েল। মুক্তির আগে এক নামজাদা সমালোচক ছবিটির প্রজেকশন দেখে মত দিলেন, এর বদলে ইন্ডিয়ান মিউজিক ডিরেক্টরের কলে আরও কিছু গান রাখলেই সেটাই অনেক বেটার হবে। আবার ডাক পড়ল সুরকারের আরেকটি তীর্থযাত্রার দৃশ্যে, তিনি গিয়ে এলেন পথের ক্লান্তি ভুলে। পরিচালক কনরাড রুস্ক, সুরকার গায়ক হেমন্ত কুমার মুখোপাধ্যায়, ছবির নাম সিদ্ধার্থ, গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার। এই গান দুটি আগে ব্যবহৃত হয়েছিল নীল আকাশের নিচে এবং মরুতীর্থ ইংলাজ ছবিতে। যখন সিদ্ধার্থ উপন্যাস পঞ্চাশে পা দিয়েছে অর্থাৎ 1972 সালে, তখন চলচ্চিত্রটি তৈরি হয়। 22 সালে প্রকাশিত হারমান হেসের যে উপন্যাস অবলম্বনে নির্মিত ছবি, সেটিও শতবর্ষ অতিক্রান্ত করেছে। কাহিনীচিত্রের মূল আকর্ষণ ছিল অনবদ্য সিনেমাটোগ্রাফি, ক্যামেরা স্ক্যান নিক ওয়েস্ট বার্গম্যানের সহকারী যিনি ছিলেন, আর অবশ্যই সঙ্গীত। সিমি গারিওয়াল তাঁকে আনন্দমঠের গান শুনিয়েছিলেন, হেমন্ত কুমারের কম্পোজিশন জয় জগদীশ হরে, গিয়েছিলেন দ্বৈতকণ্ঠে হেমন্ত স্বয়ং এবং গীতা দত্ত। এই গান শুনে কনরাড বুঝেছিলেন যে এই সুরকারকেই তাঁর চাই। আরেকটি দৃশ্যে জয় জগদীশ হরের স্তোত্র গানটিও রাখতে চেয়েছিলেন কনরাড, কিন্তু সে যাত্রায় বুঝিয়ে সুঝিয়ে হেমন্ত তাকে নিরস্ত করেন, কারণ ওই দৃশ্যের সঙ্গে

গান একেবারেই মানাত না। কন্ট্রাক্টের আগের ছবি চাপাকুয়ার সুরকার ছিলেন রবি শঙ্কর, শেষ ছিল শুধুই আবহ। শুনিনি সেই গান।

শুনছি আমরা হারানো দিনের গান মৈত্রী প্রচার তরঙ্গে। এখন টিভি, এখন স্টুডিওর ঘড়িতে টাইম বলছে যে আগামীকালের যে হারানো দিনের গানের বিষয় তা আপনাদেরকে জানিয়ে দেওয়ার। আগামীকাল আছেন অরিজিৎ ঘোষ, তুলসী চক্রবর্তী, ভানু বন্দ্যোপাধ্যায়, জহর রায়, নবদ্বীপ হালদার প্রমুখ শিল্পীদের উপস্থিতিতেই হাস্য অভিনেতা রূপে তিনি বাংলা ছবিতে নিজের জমি মজবুত করেছিলেন। ঘর ছাড়া, ভবঘুরে, বাউন্ডুলে, কোনো দেশে সাকিন না থাকা, জীবনপুরের পথিকরূপী পলাতক চরিত্রে তিনি অপ্রতিদ্বন্দ্বী। শুভেন্দু চট্টোপাধ্যায় বলতেন জেঠু, মহানায়িকা তাকে ডাকতেন ভালো ছেলে, স্টুডিও পাড়ায় তিনি ছিলেন সবার প্রিয় অনু কিংবা অনুদা, প্রবাদ প্রতিম অভিনেতা অনুপ কুমার। আগামীকাল তাঁর জন্মদিনে হারানো দিনের গান অনুষ্ঠানের বিষয় অনন্য অনুপ, উপস্থাপনায় অরিজিৎ ঘোষ। আগামীকাল মৈত্রী প্রচার তরঙ্গে ঠিক রাত ১১টায়। তাহলে ফিরে আসা যাক আজকের বিষয়ে। আজকে প্রভাত প্রতিম সঙ্গীত শিল্পী

হেমন্ত মুখোপাধ্যায়ের 107তম জন্মদিন। আমরা ফিরে আসি আজকের অনুষ্ঠানে। পি কে ব্যানার্জি, চুনি গোস্বামীর মতো খেলার মাঠের তারকা, উচ্ছ্বসিত ক্রীড়াপ্রেমী হেমন্ত মুখোপাধ্যায়কে নিয়ে। ফুটবল ভালোবাসতেন সেই ছোটবেলা থেকেই, বন্ধুর সঙ্গে গাছে উঠে গান গাইতে গাইতে খেলা দেখেছেন ছাত্রজীবনে। পরে বোম্বেতে থাকাকালীন চুনি গোস্বামীর অনুরোধে তিনি মোহনবাগান দলের অভিভাবকের ভূমিকা পালন করতে এগিয়ে আসেন। চুনি এ প্রসঙ্গে বলছেন, মোহনবাগানের প্রতি ওঁর একটা টান ছিল। বোম্বাইয়ে থাকাকালীন চুনি গোস্বামীর অনুরোধে তিনি মোহনবাগান দলের অভিভাবকের ভূমিকা পালন করতে এগিয়ে আসেন। এ প্রসঙ্গে চুনি বলছেন, মোহনবাগানের প্রতি ওঁর যে টান, সেটা বোম্বাইয়ে শচীন দেব বর্মন ইস্টবেঙ্গল টিমকেও যেমন দেখাশোনা করতেন, তেমনি আমাদের কোনো অভিভাবক ছিল না। হেমন্ত তাকে ইনভলভ করতে পেরে এই অভিভাবকত্বহীনতা আমরা কাটিয়ে উঠতে পেরেছিলাম। টিম জিতলে নিজের বাড়িতে ডেকে আনন্দ করে খাওয়াতেন খেলোয়াড়দের। সম্পর্ক এতটাই অন্তরঙ্গ হয়েছিল, একবার বোম্বেতে হেমন্ত খেলার টিকিট চাইতেলে চুনি শর্ত দেন, তক্ষুনি গান শোনাতে হবে। আবদার মেটাতে শুনিয়েছিলেন খালিগর তাঁর সে বছরের নতুন গান। অলিরও কথা শুনে বকুল হাসে। পিকে জানাচ্ছেন যে দাদার গাওয়া গায়ের বধূ শুনে তাঁর চোখে জল আসত। পরে খেলোয়াড় হওয়ার সুবাদে তারপর তাঁর খুব ঘনিষ্ঠ হয়েছিলাম। তিনি ছিলেন নির্ভেজাল একজন ক্রীড়াপ্রেমিক। শুনে নিই তাহলে সেই গানটি।

শিয়ালদা স্টেশনের পাশে সবজিপট্টির ধার দিয়ে পেরিয়ে যেতে যেতে বেশ কয়েক বছর আগে এক পসরা সাজাতে সাজাতে এক সবজি বিক্রেতার গান শুনে থমকে গেছিলাম। এমন আমি ঘর পেঁধেছি। দাঁড়িয়ে পড়ায় গান থামিয়ে তিনি জানতে চাইলেন, কি নেবেন? না, কিছু না, আপনার গানটা শুনছি। লজ্জা পেয়ে বলেছিলেন মানুষটি, হেমন্তর গান তো একসময় খুব শুনতাম, এখনো কাজের ফাঁকে ফাঁকে বেরিয়ে যায়। আর এই কদিন আগে অবসর নিলেন আমাদের কলেজের বড়বাবু। অতিমারি পরিস্থিতিতে তাকে বিদায়ের সংবর্ধনা জানাতে এক ভার্চুয়াল মিটিংয়ে সমবেত হয়েছিলাম সকলে। শেষে এক শিক্ষাকর্মী বন্ধু গান ধরলেন, কতদিন পরে এলে। গানটির অনুসঙ্গ যদিও আলাদা, বহুদিন এমন কথা বলার ছুটি শব্দগুলোর জন্য কি এই অনুষ্ঠানে ওই গান বাই গাইবার কথা মনে হয়েছিল? কে জানে, সেই গান একাত্ম করে দিয়েছে আমাদের সবাইকেই। কতদিন পরে এলে গানটিতে রেখেছেন পশ্চিমী আমেজ, কিন্তু সহজে বোঝার উপায় নেই।

বিদেশের এক অনুষ্ঠানে শ্যুট পরে মঞ্চে উঠেছেন ভারতীয় শিল্পী। বেশ ঠান্ডা তখন সেখানে। শ্রোতাদের প্রবল দাবি সত্ত্বে তারা সেই আসল মানুষটিকে দেখতে চান। তাকে গ্রিন রুমে গিয়ে আবার চিরাচরিত ধুতি শার্টের উপর শাল জড়িয়ে আসতে হল। তখন হাততালির বন্যা, যা সম্পর্কে দেবব্রত বিশ্বাস বলেছিলেন, আর হইল গিয়া ইন্টারন্যাশনাল ভয়েস, অ যদি সিন দেশে গিয়া শুট করিলা খবরের কাগজও পড়ে যায় তাও লোকে খাড়াইয়া শুনব। আপাতমস্তক বাঙালি মানুষটি মননীয় আবেদনে কিন্তু কম আন্তর্জাতিক ছিলেন না। শোনা যায়

0: তার নিখুঁত সময়ে জ্ঞান আর কথার দাম দেখে অনেকেই ভাবতেন লোকটা সত্যিই বাঙালি। তো তার প্রথম প্রযোজিত ছবি নীল আকাশের নিচে গল্প নির্বাচনা ছিল এক মননশীল আন্তর্জাতিক চেতনার আভাস। বিদেশ সফরে বিচিত্র সব গল্প জানা যায় তার টুকরো টুকরো স্মৃতিচারণায় এবং শিল্পীর সহধর্মিনী বেলা মুখোপাধ্যায়ের এক লেখায়। যেমন লন্ডনে ম্যাপ দেখে গাড়ি চালাতে চালাতে হেমন্তর গান শুনতে চাইলেন মঞ্চুদে। হেমন্ত ধরলেন ঝড় উঠছে বাউল বাতাস, গানের টানে গাড়ি নির্দিষ্ট রাস্তা ছেড়ে চলে গেল আধ মাইল দূরে অন্য পথে। বাংলা ছবিতে ঘটনা ও গল্পের প্রয়োজনে বেশ কয়েকবার বিদেশি সুর ব্যবহার করেছেন হেমন্ত। লুকোছুরিতে কিশোর কুমারকে দিয়ে গাইছেন সিং নেই তবু নাম তার সিংহ। সপ্তপদীতে পরটি দৃশ্যে অন দ্য মেরি গো রাউন্ডের সঙ্গে মিশিয়েছেন এবার কালি তোমায় গাব। নায়কের ধর্মান্তরিত হওয়ার মুহূর্তে চার্চের বেলের শব্দ আর শেষ দৃশ্যে ভেসে আসা প্রার্থনা সঙ্গীতের সুরে অসাধারণ আবহ রচনা করেছিলেন তিনি।
1: সিং নেই তবু নাম তার সিংহ, ডিম নয় তবু অশ্ব ডিম্ব, সিং নেই তবু নাম তার সিংহ।

বিবিধ ভারতের একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, সঙ্গীতের বিশ্বায়নের কথায় বিশ্বায়নের কথা, পৃথিবী আজ খুব ছোট্ট, আমরা ওয়েস্টার্ন মিউজিক শুনছি আর আমাদের গান শুনছে ওরাও। একটাই কথা তবে বলতে হয় যে সঙ্গীত যেন চিৎকার না হয়, যাতে মেলোডি আছে, গভীরতা আছে, তাই হলো সঙ্গীত। ওদের ভায়োলিন পিয়ানো আমার খুব ভালো লাগে, তবে কোনো জারিং যন্ত্র দাপট তাঁদের পছন্দ ছিল না কখনোই। আরেকটি সাক্ষাৎকারে বলেছেন, ওদেশে স্বরলিপির মধ্যে ভলিউম ছোট বড় করার ইঙ্গিত, ভয়েস ট্রেনিং এর পদ্ধতি, থামার জ্যোতি, লয় থেকে লয়ান্তরে যাওয়ার বিশেষ ভঙ্গি সবই বাঁধা ধরা, তাই লিপিবদ্ধ।

রক্তরাগে। ভালোবাসা ভালোবাসায় চুরি করা মহাপুণ্য রাস্তাইতে স্প্যানিশ লাভ পালোমা জাতীয় সুর। চল্লিশের মাঝামাঝি থেকে আশির দশক দীর্ঘ সময় জুড়ে তিনি হয়ে উঠেছিলেন বাঙালি সাংস্কৃতিক আত্মবিশ্বাস এবং গৌরবের অন্যতম আইকন। নিয়মিত কলকাতা, দিল্লি, বম্বে, মাদ্রাজ করে বেড়াতে হতো তাকে। অনন্য প্রতিভার সঙ্গে রুচি, ব্যবহার ও ব্যক্তিত্বের সুচারু সমন্বয়ে তিনি হয়ে উঠেছিলেন সর্বভারতীয় সঙ্গীত ও চলচ্চিত্র জগতে শ্রদ্ধাভাজন দাদা। শুনিনি গান।

হিন্দি লেখিকা মহাদেবী বর্মার গল্প অবলম্বনে নীলাকাশের নিচে ছবি তৈরির নেপথ্য কাহিনী বহুবার আলোচিত। গল্প ছবির মূল গত আন্তর্জাতিক মানবতাবাদী বক্তব্য এক অদ্ভুত নান্দনিক উচ্চতায় পৌঁছেছিল অনেকাংশে এই ছবির দুটি গানের মাধ্যমে। দেশ জাতির সংস্কৃতির ভেদরেখা মুছে দিয়ে গায়কের কণ্ঠ নীল আকাশের নিচে শুয়ে থাকা ছোট ছোট মানুষের ছোট ছোট আশার কথা বলে। আবার অন্য দিকে গানটি এই মহাপৃথিবীর বুকে বার বার ভাঙা গড়ার মধ্য দিয়ে বয়ে চলা মানুষের সুখ দুঃখের কথাকে করে তোলে বিশ্বজনীন। পরিশেষে বলবো, একটি দৈনিক বহুল প্রচারিত সংবাদপত্র এবং ডক্টর পৃথা কুণ্ডুর লেখা বই অন্য হেমন্ত থেকে আজকের কিছু কিছু তথ্য সংগৃহীত করেছি, কৃতজ্ঞতা জানাই।

শেষ হলো আজকের আরণ দিনের গান। এতক্ষণ সঙ্গে ছিলাম আমি ধীমান চক্রবর্তী। আগামীকাল আমাদের মৈত্রীর প্রথম অধিবেশন শুরু হবে সকাল 5:56। স্টুডিওর ঘড়িতে এখন ভারতের সময় রাত 12:00, বাংলাদেশের সময় রাত 12:13 হয়ে 13 সেকেন্ড।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। শুরু হচ্ছে আধুনিক গানের অনুষ্ঠান।

আজকের আধুনিক গানের অনুষ্ঠানে প্রথম শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়। বাংলা সঙ্গীত জগতের যে কিংবদন্তি গায়ক ও সঙ্গীত পরিচালককে আমরা তার জন্মদিন গতকাল এই সদ্য পেরিয়ে আসা দিনটায় ছিল, হেমন্ত মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানিয়ে আজকের ডিটিএইচ বাংলা পরিষেবার প্রথম গান শিল্পী হিসেবে তার গান শোনাচ্ছি।

0: সজলনীতি ঠান্ডা কথা কয় না গো তুমি শোনো।
1: আধুনিক গান শুনছেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

ডিটিএইচ বাংলা পরিষেবায় আধুনিক গান শুনলেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। আজকের পরের শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়।

সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনছেন আধুনিক গান ডিটিএইচ পরিষেবার আধুনিক গানের অনুষ্ঠান।

সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন আধুনিক গান। ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান। আজকের পরের শিল্পী মান্না দে।

আধুনিক গান শুনলেন মান্না দের কণ্ঠে।

ডিডিএইচ বাংলা পরিষেবায় আধুনিক গানের অনুষ্ঠানে আজকের পরের শিল্পী আরতি মুখোপাধ্যায়।

আধুনিক গান শুনলেন আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে। ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন আধুনিক গান। পরের শিল্পী কিশোর কুমার।

আধুনিক গান শুনলেন কিশোর কুমারের কণ্ঠে। ডিটিএইচ বাংলা পরিষেবায় আজকের আধুনিক গানের অনুষ্ঠানে পরের শিল্পী নির্মলা মিশ্র।

আধুনিক গান শুনলেন নির্মলা মিশ্রর কণ্ঠে ডিটিএইচ বাংলা পরিষেবায়। আধুনিক গানের অনুষ্ঠানে আজকের শেষ শিল্পী নচিকেতা চক্রবর্তী।

অনির্বাণ আমার বন্ধু। অনির্বাণের সাথে যখন আমার দ্বিতীয়বার দেখা হয়েছিল তখন সময়টা ছিল বড় অদ্ভুত। আমরা হাইওয়ের উপর দিয়ে অনেক দূরে একটা অনুষ্ঠান করতে যাচ্ছি। লাল আকাশ, সন্ধ্যে হয়ে আসছে, দুপাশে ফাঁকা মাঠ। আমরা চা খাবো বলে গাড়িটা দাঁড় করিয়েছি একটা বিচ্ছিন্ন দ্বীপের মতো চায়ের দোকানে। এমন সময় দেখতে পেলাম লাল আকাশকে পেছনে রেখে একটা ছেলে মাঠ পার হয়ে আমার দিকে এগিয়ে আসছে। আমার সামনে এসে দাঁড়িয়ে বললো, চিনতে পারছিস? বললাম, না। বল, ভালো করে দেখ। আমি সেই চুরি যাওয়া আলো তোকে চিনলাম, আমার বন্ধু অনির্বাণ। আমার চোখের সামনে পুরনো দিনগুলো ছায়াছবির মতো ভেসে উঠছে। আমি ওকে প্রশ্ন করলাম, অনির্বাণ তুই এখানে? ও বলল, তাই তো কথা ছিল বন্ধু, আমাদের তো এখানেই থাকার কথা ছিল। আমার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। আমি খুব বোকার মতো ওকে প্রশ্ন করলাম, অনির্বাণ কি করছিস এখন? ও বলল, যা কথা ছিল বন্ধু, মানুষের মাঝখানেই আছি, আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না, একটা অপরাধ বোধ আমাকে গ্রাস করছে। ও বললো, তো দেরি হয়ে যাচ্ছে, আমি গাড়িতে গিয়ে বসলাম। ও জানলার কাছে এসে বললো, এখন তো তোর নাম হয়ে গেছে, তুই তো বিখ্যাত হয়ে গেছিস, সুখেই আছিস, কি বল? আমার গাড়ি স্টার্ট নিয়ে নিয়েছে, অনির্বাণ আমার জীবন থেকে মিলিয়ে যাচ্ছে। অনির্বাণের শেষ কথাগুলো আজও আমার কানে আলপিনের মতো বেঁধে, সুখেই আছিস, সুখেই আছিস।

নচিকেতা চক্রবর্তীর কণ্ঠে এই গানটি দিয়েই শেষ হল ডিটিএইচ বাংলা পরিষেবায় আজকের আধুনিক গানের অনুষ্ঠান। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত দুটো বেজে এক মিনিট হয়ে চার সেকেন্ড। শুরু হচ্ছে ছায়াছবির গানের অনুষ্ঠান। আজকের ছায়াছবির গানের অনুষ্ঠানে প্রথম গানটি শুনুন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। ছায়াছবির নাম সাপ মোচন।

0: সদ্য গতকাল আমরা পেরিয়ে এসেছি বাংলার সঙ্গীত জগতের এক অবিস্মরণীয় ধ্রুবতারা সঙ্গীত শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের জন্মদিন। জন্মদিন ছিল গতকাল 16ই জুন। তাকে শ্রদ্ধা জানিয়ে ছায়াছবির গানেও আমরা শুনছি তার গাওয়া কয়েকটি গান। সাবমোচন ছবিতে হেমন্ত মুখোপাধ্যায়।
1: বসে আছি পথে ফাগুনের গান গেয়ে,

0: ঠিক আছে বলতো? গলাটা যেন গলাটা যেন চেনা চেনা লাগছে।
1: আরে শোনো শোনো,
2: আকাশ জুড়ে দীর্ঘ শ্বাসের মাতন হলো তুমি শত দল।
3: অনুষ্ঠান প্রচারে বিঘ্ন ঘটার জন্য দুঃখিত। হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন শ্যাবমোচন ছায়াছবির গান। এরপর শুনুন ফুলেশ্বরী ছায়াছবির গান, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এতক্ষণ শুনলেন প্রথমে সাপমোচন ও পরে ফুলেশ্বরী ছায়াছবির গান। ডিটিএইচ বাংলা পরিষেবায় ছায়াছবির গানের অনুষ্ঠানে এবার আমরা শুনে নেব হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গীত পরিচালনায় বিভিন্ন শিল্পীর কণ্ঠে কয়েকটি ছায়াছবির গান। প্রথমে দাদার কীর্তি ছায়াছবিতে দ্বৈত কণ্ঠে গেয়েছেন অরুন্ধতী হোম চৌধুরী ও বিটু সমাজপতি।

হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গীত পরিচালিত দাদার কীর্তি ছায়াছবির গান শুনছেন। পরের গানটির শিল্পী আরতি মুখোপাধ্যায়।

হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গীত পরিচালনায় দাদার কীর্তি ছায়াছবির গান শুনলেন। এরপর ভালোবাসা ভালোবাসা ছায়াছবির গান, প্রথম গানটির শিল্পী অরুন্ধতী হোম চৌধুরী।

0: হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গীত পরিচালিত কয়েকটি বাংলা ছায়াছবির গান শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। পরের গানটি লতা মঙ্গেশকরের কণ্ঠে, অদ্বিতীয়া ছায়াছবি থেকে।
1: যাবার বেলা

হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এবং তাঁর সঙ্গীত পরিচালনায় কয়েকটি বাংলা ছায়াছবির গান শুনলেন। আজ শুনলেন সাপমোচন, ফুলেশ্বরী, দাদার কীর্তি, ভালোবাসা ভালোবাসা ও সবশেষে অদ্বিতীয় ছায়াছবি।

আজ শুরুতেই শুনুন একখানি রজনীকান্তের গান, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন রজনীকান্তের গান। পরের গানটি মিতা হকের কণ্ঠে অতুল প্রসাদের গান।

মিতা হকের কণ্ঠে শুনলেন অতুল প্রসাদের গান, ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন নানা রঙের গান। এরপর একটি দ্বিজেন্দ্র গীতি অনুপ ঘোষালের কণ্ঠে।

অনুপ ঘোষালের কণ্ঠে শুনলেন দ্বিজেন্দ্রলাল রায়ের গান। ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন নানা রঙের গান। এরপর শুনুন দুটি বাউল গান, শিল্পী পূর্ণদাস বাউল।

গোবিন্দ গোবিন্দ পদ্মাবতী, ওরে বীর গোবিন্দ পদ্মাবতী, রাইতে বল কয় জনা, চলে মালে চলে মালে।

দুখানি বাউল গান শুনলেন পূর্ণদাস বাউলের কণ্ঠে। ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন নানা রঙের গান। এরপর দুখানি নজরুল গীতি, প্রথম গানটি ফিরোজা বেগমের কণ্ঠে এবং পরেরটি শিল্পী মোহাম্মদ রফি।

দুখানি নজরুল গীতি শুনলেন, প্রথমে ফিরোজা বেগম ও পরে মোহাম্মদ রফির কণ্ঠে। ডিটিএইচ বাংলা পরিষেবায় নানা রঙের গান অনুষ্ঠানে এখন শুনুন দুখানি লোকগীতি। প্রথম গানটি গোষ্ঠ গোপাল দাসের কণ্ঠে এবং পরেরটির শিল্পী রুনা লায়লা। প্রথমে গোষ্ঠ গোপাল দাস।

নানা রঙের গান অনুষ্ঠানে। এখন শুনুন বাংলা ব্যান্ডের গান। প্রথম গানটি ভূমির পরিবেশনায়।

রুনা লায়লার কণ্ঠে শুনলেন। মাফ করবেন, লোকগীতির পর শুনলেন বাংলা ব্যান্ডের গান ভূমির পরিবেশনায়। পরের ব্যান্ডের গান পরিবেশনায় চন্দ্রবিন্দু।

চন্দ্রবিন্দুর উপস্থাপনায় শুনলেন গানটি। ডিটিএইচ বাংলা পরিষেবায় নানা রঙের গান অনুষ্ঠানের শেষ গানটি শুনুন, দ্য ইস্টার্ন ব্লুজ এর উপস্থাপনায় পরিবেশনায় দ্য ইস্টার্ন ব্লুজ।

দ্য ইস্টার্ন ব্লুজের পরিবেশনায় এই গানটি দিয়েই শেষ হল ডিটিএইচ বাংলা পরিষেবায় নানা রঙের গান অনুষ্ঠান আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। একটু পরেই ডিটিএইচ শুনতে পাবেন রেইনবো এফএম রেইনবো চ্যানেলের অনুষ্ঠান।

0: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: মনোর 7 FM রেইনবো প্রচার তরঙ্গে ঘড়ির কাঁটা বলছে সময় এখন

ভোর 4টে বেজে 40 সেকেন্ড। ভোর 4টে মানেই সময় এখন প্রভাতী, ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের। ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে আজ প্রথমে শুনবেন দেশি রাগে খেয়াল, শিল্পী দেবযানী বোস।

107 FM রেনবো প্রচার তরঙ্গে প্রভাতী অনুষ্ঠানে এতক্ষণ শাস্ত্রীয় সঙ্গীত শুনছিলেন। প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে 107 FM রেনবো প্রচার তরঙ্গে প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন দেশি রাগে খেয়াল। শিল্পী ছিলেন দেবযানী বোস।

নম্বর 7 FM রেইনবো প্রচার তরঙ্গের দ্বিতীয় পর্বে প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এবারে শুনবেন জৌনপুরি রাগে সেতার, শিল্পী কাজল চট্টোপাধ্যায়।

0: 107 FM रेनबो प्रोजेक्टर होंगे। প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শাস্ত্রীয় সঙ্গীত শুনছিলেন। প্রথমে শুনলেন দেশি রাগে খেয়াল, শিল্পী ছিলেন দীপজানী বোস। 107 FM রেনবো প্রচার তরঙ্গে প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এতক্ষণ জৌনপুরীর আগে সেতার শুনছিলেন, শিল্পী ছিলেন কাজল চট্টোপাধ্যায়। প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান আজ এখানেই শেষ হল।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।

প্রভাত হলো, ঘড়ির কাঁটা বলছে প্রভাত সময়ে এখন 5:01 হয়ে 2 সেকেন্ড। এই সকালের সুপ্রভাতে এই সময়ে সবাইকেই বলতে হয় সময়ে এখন আনন্দধ্বনি রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে, রবীন্দ্র গান, রবীন্দ্র কথা,

আসার কথা। এই যে যখন নতুন ভাবে আমরা আবার আসি, প্রত্যেক দিনই আসি, কিন্তু এই যে সুপ্রভাতে একেবারে সকালবেলা রবীন্দ্রসঙ্গীত, তার সাথে তার কথা, তার কথা বলতে গেলে যেটা বলতে হয়, বিশেষ করে এই সময়ে মেঘের পরে মেঘ জমেছে, আধার করে আসে চারিদিক জুড়ে। যখন এরকম একটা মেঘের পরিবেশ তৈরি হয়, পরিবেশটা যখন একটু বদলে যায়, মানে এই গ্রীষ্মের দাবদাহ থেকে যখন আমাদের মধ্যে যখন একটু যেন বৃষ্টির আভা আমরা দেখতে পাই, তখন কোথাও যেন মনে হয় এই তো আমাদের পরিবেশটা বদলে গেছে। আর সেই পরিবেশ বদলে যাওয়ার সাথে সাথে আমাদের মনটাও কেমন বদলে যায়, আর গানগুলোও কেমন আস্তে আস্তে বদলে যায়। এই যে গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহের একটা সময়, তার যে গান, আর তারপরে এই যে বৃষ্টির গান, শিলাই দহে নদীর বুকে স্টিমারের ছাদে তিনি একের পর এক গান লিখে চলেছেন। হ্যাঁ, শুরুর দিকে হয়তো সেগুলো খুব একটা ভালো লাগেনি। এই যে বর্ষাকাল, সমস্ত কাল, সমস্ত সময়কেই তিনি তার লেখার মধ্যে ধরেছেন, কিন্তু বর্ষা তার জীবনে একটা অন্যরকম রূপ তার কাছে এসেছে। হয়তো প্রথম জীবনে বর্ষার যে রিমঝিম রূপ, সেটা দেখে হয়তো কবির মন একটু উদাস হয়েছিল, হয়তো তিনি একটু উদাস ভাবুক হয়েছিলেন, তার আনমনা মন হয়তো

একটু উদাসীন হয়েছিল, কিন্তু শেষ বয়সে এই বর্ষাই তাকে ভীষণভাবে কর্মব্যস্ত করে তোলে এবং এই বর্ষাই কিন্তু তার প্রচুর প্রিয় ঋতু হয়। তার সবথেকে প্রকৃষ্ট উদাহরণ যদি বলি যে তার বর্ষামঙ্গল অনুষ্ঠান, একটা অনুষ্ঠানকে কিভাবে সুন্দর করে তুলতে হয় সে ব্যাপারে বোধ হয় তার মতন করে আমরা কাউকেই পাই না। আর সেখানেই তার লেখা, তার গান, সেগুলোর সার্থকতা। সে কারণেই বোধ হয় আজ সত্যিই যখন বাড়ি ঝরে তার কথাই বারবার মনে হয়।

সত্যি তিনি যখন এই বর্ষার গান লিখেছিলেন তখন সত্যি যেন একটা অদ্ভুত মনের ভেতর যেন আগুন জ্বালিয়ে দিয়েছিলেন। কিন্তু এই যে বর্ষার কথা, বর্ষার গান বলতে বলতে কবির জীবন স্মৃতির যে কাব্যগ্রন্থ সেখান থেকে আমরা কোন জানতে পারি সেই যে কোন ছোটবেলায় বালক বয়স থেকে বর্ষার সঙ্গে তার একটা আত্মার সম্পর্ক ছিল, একটা নিবিড় গভীর হৃদয়ের একটা সম্পর্ক ছিল। আসলে বর্ষা যখনই আসতো তখনই তার মনের ভেতরটা কদম্ব ফুলের মতন কেমন যেন রোমাঞ্চিত হয়ে উঠত। সত্যিই তাই, জীবনের ছোটবেলায় তিনি যেমন ঘরের মধ্যে বন্দি ছিলেন সেই কারণেই বোধ হয় তার মনটা বারবার চাইত বাইরের প্রকৃতিকে ছুঁয়ে দেখতে, বাইরের সময়, বাইরের এই যে প্রকৃতি তাকে বারবার ডাকত। কবির বয়স যখন 15 তখন হঠাৎই যেন একদিন দুপুরে আকাশে ঘন শ্যামল মেঘ তাকে বোধ হয় অনুপ্রেরণা দিয়েছিল বর্ষার কবিতা লিখতে। আর সেখান থেকেই সমস্ত কবিতা যখন আমরা পড়ি তখন দেখতে পাই যে সেই যে বর্ষার কবিতা সেখানে তার সংখ্যাই কিন্তু অনেক অনেক গুণ বেশি। বর্ষার কবিতা, বর্ষার গান, সেটা অদ্ভুতভাবে তিনি যেখানেই গেছেন, কখনো কলকাতায় বসে, কখনো শিলাইদহে, কখনো দার্জিলিংয়ে, আবার কখনো বা যে সমস্ত জায়গায়, এমনকি বিদেশে বসেও সেই যে গান, সেই যে কবিতা, সমস্ত কিছুর মধ্যেই কোথাও না কোথাও বিভিন্নভাবে সেই বর্ষার ছোঁয়া কিছুটা পাওয়াই যায়। সমস্ত কবিতা সেগুলোকে সাজানো এবং সেগুলোকে পড়লে দেখা যাবে এই বর্ষা তাকে অনেক অনেক অনেক বেশি বোধহয় আকৃষ্ট করেছে। সেই কারণেই বোধহয় রবীন্দ্র গানে বা রবীন্দ্র কবিতায় সবথেকে বেশি

বর্ষার প্রভাব দেখা যায়। কখনো শান্তিনিকেতনে বর্ষা, কখনো শিলাইদহে বর্ষা, অদ্ভুত ব্যাপার। কবিকে যেন আবেগে আপ্লুত করে রেখেছিল। আকাশ জুড়ে এই যে মেঘ আর রৌদ্রের এই যে খেলা, কবিকে অদ্ভুতভাবে মুগ্ধ করেছিল। আর সেই মুগ্ধতাকে সামনে রেখেই তার মনের ভেতরের যে দোলাচল, সেই দোলাচলকে সঙ্গী করে তিনি তার আঁকিবুঁকি কেটে গেছেন কলমকালি নিয়ে। আর সেই কলমকালির আঁকিবুঁকিতে আমরাও যেন পেয়েছি অনেক অনেক অনেক গান। আর সেই গান, সেই কথা, সেগুলো আজকে আমাদের কাছে বড় পরম পাওয়া হয়ে দাঁড়িয়েছে। সে কারণেই আমাদের মতো চাতক পাখির বা চাতক পথিকরা আমরা সত্যি দল বেঁধে দাঁড়িয়ে থাকি, দল বেঁধে অপেক্ষা করি তার সেই গান কখন আমাদের কাছে এসে পৌঁছবে, কখন আমরা সেই গান শুনব। তার অপেক্ষায় আমরা সারাক্ষণ থাকি।